0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

এবং ২৬শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল ৫টা বেজে ১৩ মিনিট হয়ে ৫৩ সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল ৬টা বেজে ৯ মিনিট হয়ে ৫ সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৫টা বেজে ৫৭ মিনিট হয়ে ৩০ সেকেন্ড।

আজ বুধবার, 21শে শ্রাবণ, 1948 শকাব্দ, 12ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ।

0: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে আগামী 15 আগস্ট 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে এবং সংলগ্ন সমুদ্রে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্তও হতে পারে। এই সময় যারা মাছ ধরতে যান পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ।
1: ব্যক্তি কোনো বিচ্ছিন্ন একক না, বরং ভিন্ন ভিন্ন বহু ব্যক্তির সমন্বয়ে গঠিত এক পূর্ণেরই অংশ মাত্র। এই পূর্ণই হল সমাজ। ব্যক্তি ও সামাজিক পূর্ণত্বের সম্পর্ক হল অঙ্গাঙ্গী, অর্থাৎ ব্যক্তি নিজেকে পরিপূর্ণভাবে উপলব্ধি করে সমাজের মধ্য দিয়ে, এবং সমাজ তার অগণিত মানুষের প্রত্যেক

0: নিজের বিভিন্ন কাজের উপলব্ধির মধ্য দিয়ে সমন্বিত জীবনের আস্বাদ লাভ করে। ব্যক্তি ও সমাজ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। আমাদের জ্ঞান অনুসারে মানুষকে অন্যান্য প্রাণীর থেকে পৃথক রূপে চিহ্নিত করেছে তার যুক্তি, আবেগ, ইচ্ছা, তার আত্মানাল সিদ্ধি ক্ষমতা, তার প্রেম, তার আত্মত্যাগের শক্তি, এবং এই সব কিছুই বিবর্তিত হচ্ছে তার সমাজ জীবন ও সম্পর্কের মধ্যে দিয়ে। ব্যক্তির আত্মবিকাশ ও আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ মাধ্যম হল সমাজ। সমাজের সর্বোত্তম বিকাশ লাভ ঘটে ব্যক্তি মানবের কার্যকলাপ দ্বারা। ব্যক্তি ও সমষ্টি সামাজিক বন্ধনের টানা ও পোড়েন। যত মহৎ ও উদার জীবনই হোক না কেন, কোনো ব্যক্তি বিশেষের জীবনের মূল্য তার নিজের উপর নির্ভর করে না, নির্ভর করে কেমন করে তা ব্যক্ত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, অর্থ সমন্বিত হচ্ছে এবং সামাজিক ইতিহাস ও ধারাবাহিকতার গোপন প্রবাহ তার মধ্যে প্রবেশ করে, তার দ্বারা বিশ্বজনীন উদ্দেশ্য অর্জনের জন্য কিভাবে তাকে গড়ে পিটে নিচ্ছে এরই উপর। এই উদ্দেশ্যটি হল জাতির অধিতব্য বিষয়। এই কথা মনে রাখলে প্রতিটি ব্যক্তির জীবনের বিশেষ মূল্য আছে। একসময় মনে করা হতো যে সব মহামানব তাদের সমসাময়িক ঘটনা প্রবাহের উত্তুঙ্গ উর্মিমালায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের জীবনই ইতিহাস। তখনও পর্যন্ত ব্যক্তি ও সমাজের পারস্পরিক অভিব্যক্তির অঙ্গাঙ্গী সম্পর্কটির পূর্ণ উপলব্ধি ঘটেনি। আধুনিক সমাজবিজ্ঞান তাই আধুনিক বাস্তববাদকে গুরুত্ব দিয়েছে, যার প্রকৃত উদ্দেশ্য হল ব্যক্তিগত পাপ ও অপরাধের আদিজনক যে স্তূপীকৃত সামাজিক স্বেচ্ছাচার ও অবিচার, তার তলার থেকে সাধারণ মানুষের সার্বজনীন শুভবোধকে খুঁজে বের করা। তাই একজন ব্যক্তির জীবন যত তুচ্ছাতিতুচ্ছ হোক না কেন, যদি আমরা সেটিকে সামগ্রিক সামাজিক আন্দোলনের বহিঃপ্রকাশ রূপে বিশ্লেষণ করি, তাহলে তার সাধারণ বৈশিষ্ট্যের বাইরে একটি সুদূর প্রসারী উৎকর্ষ চোখে পড়বে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি জীবনের কথাই এক একটি সামাজিক ইতিহাস।
1: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

এখন আপনাদের জানিয়ে দেব আজকের অর্থাৎ 12ই আগস্ট 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আজকের চাষবাস কথিকা পশু পাখির বীমাকরণ, বলবেন ডক্টর সুকান্ত বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় কার্তিক ঘোষ ও মৌলি দাশগুপ্ত। 7:45 সুদেশনা ভট্টাচার্যর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 শুনবেন জানা অজানা কথিকা টেলিস্কোপের কথা দ্বিতীয় পর্ব, বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। 8:05 নজরুলগীতি শিল্পী সুসীমা দাস মজুমদার। 8:20 বাংলা কথিকা আন্তর্জাতিক যুব দিবসের ভাবনা, বলেছেন অনুপম ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 শুনবেন গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিনের বিশেষ সপ্তাহ উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী, অতিথি ময়ূরী সাহা। 12:00 শ্যামা সঙ্গীত, শিল্পী দেবশ্রী মুখোপাধ্যায়। 12:15

লোকগীতি শিল্পী স্যামুয়েল মণ্ডল। 12:33 গ্রামের নারীদের জন্য অনুষ্ঠান শ্রীভবন স্বাধীন ভারতে নারী উন্নয়ন, এ বিষয়ে আলোচনায় রয়েছেন সহেলী পুততুণ্ড মুখোপাধ্যায়, স্বাগতা মণ্ডল মল্লিক ও ঈশিতা দাস অধিকারী। দুপুর 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন আমার কলম, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। দুপুর 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এবং 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ে রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃন্ময় দে ও 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকসঙ্গীত পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি কথিকা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য বলবেন কালীরাম মুর্মু। এরপরেই শুনবেন লোকগীতি পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীরা। এছাড়াও রয়েছেন কুনারাম মান্ডি ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসর, ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের বিষয়ে কথা বলেছেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপরেই শুনবেন গোখাদ্যের চাষ, এ বিষয়ে ডক্টর কল্যাণ জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের সরোদ শিল্পী অনিকেত চক্রবর্তী, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য, 10:45 সুষিমা দাস মজুমদারের কণ্ঠে শুনবেন নজরুল গীতি, 11:00 আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী, এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ঠুমরি দাদরা শিল্পী জয়ন্ত পাণ্ডে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য, 6:35 রামচরিত মানসের 200তম পর্ব, 6:45 ভজন শিল্পী কৌশিক গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 শ্যামা সঙ্গীত শিল্পী দেবশ্রী মুখোপাধ্যায়, 8:45 সুষিমা দাস মজুমদারের কণ্ঠে রজনীকান্তের গান, 9:00 শুনবেন লোকসঙ্গীত শিল্পী স্যামুয়েল মণ্ডল, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান বেলা, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান, এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী নির্মাল্য রায়। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অর্থাৎ 12 আগস্ট 2026 অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্যসুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব হবে বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চারধাম যাত্রা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। ডোনাল্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রেংদায়ের পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হবে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই ও কৃতিত্বের কথা উঠে এসেছে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপার্সন এবং সংসদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

এ খবর পড়ছি আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরাখণ্ডের চারটি প্রধান তীর্থস্থান কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী নিয়েই চারধাম যাত্রা। এদিকে গতকাল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বর্ষার পরিস্থিতি, চারধাম যাত্রা, কাঁওয়ার যাত্রা, দুর্যোগ মোকাবিলা, জনজন কি সরকার, জনজন কে দ্বার কর্মসূচি, সত্যতা যাচাই অভিযান এবং রাস্তাঘাট গর্তমুক্ত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশ দেন। বর্ষার পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত জেলাশাসককে সতর্কতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুষ্কর সিং ধামী। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল

0: সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিসা হ্যাঁ, ইহ এক প্রকার সে এক স্বয়ং সিদ্ধ তথ্য ভি হ্যাঁ। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ উদ্ধার কাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাদের আওয়াজ যাতে সহজেই শোনা যায় সেজন্য চারপাশের পরিবেশ নিস্তব্ধ রাখার আবেদন জানানো হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উত্তর কোরিয়া আজ সমুদ্রের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু নিক্ষেপ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী সপ্তাহ থেকে বড় মাপের বার্ষিক সামরিক মহড়া শুরু করার ঘোষণার দুদিন পরেই এই নিক্ষেপের ঘটনা সামনে এসেছে। উলচি ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই মহড়ার লক্ষ্য উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি আরও জোরদার করা। উত্তর কোরিয়া অবশ্য এই যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এগুলি উত্তর কোরিয়ার আগ্রাসনের মহড়া। অতীতেও এই ধরনের মহড়ার জবাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে। হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্ড্রাস বাকা। 73 বছর বয়সী বাকা হাঙ্গেরির সংসদের 140 জন সদস্যের ভোট পেয়েছেন। 3 জনের নামের মধ্যে থেকে তার নামটি প্রেসিডেন্ট পদের জন্য চূড়ান্ত করেছিল হাঙ্গেরির শাসক দল তিসজা পার্টি। পরে তার নামেই সম্মতি দেয় সেদেশের পার্লামেন্ট। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলির ওপর মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এমভি ভেলানোভা নামে জাহাজটিকে থামানোর জন্য একাধিকবার সতর্ক করা হলেও জাহাজের কর্মীরা সেই নির্দেশ উপেক্ষা করেন। এরপর মার্কিন সেনাবাহিনীর MH-60 হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে অচল করে দেওয়া হয়। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপের শেষ ম্যাচে FC1-কে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে 3টিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্রুপের অপর ম্যাচে নংসেক SSC মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। নংসেকের মতোই গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষ করে ফেলেছে মুম্বাই ফুটবল ক্লাব। এদিকে আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টেই নেরোকা রেংদায়ের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান আর্মি পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পশু পাখির বীমাকরণ। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস।
1: আমরা জানি প্রাচীনকাল থেকে মানব সমাজে যে প্রাকৃতিক দুর্যোগ একটি আদি ও অবিচ্ছেদ্য অঙ্গ। মানব সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা, ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি, ভূমিকম্প, ভূমিদশের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যা মানব জীবন জীবিকা, কৃষি ও প্রাণী পালনে

প্রভূত ক্ষতি সাধন করছে। বিগত 10-15 বছর ধরে বিভিন্ন ঘূর্ণিঝড় যেমন আইলা, যশ, আমফান পূর্ব ভারত এবং ইহার সমুদ্র তীরবর্তী এলাকার জীবন জীবিকা, কৃষি, গবাদি পশু পাখির মারাত্মক ক্ষতি করছে। আমরা জানি যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ভারত সরকারের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটা পরিসংখ্যান অনুযায়ী বিগত 8-10 বছরে আমাদের গ্রাম বাংলার কৃষি প্রাণী পালনে ব্যাপক ক্ষতি করেছে। একটি পরিসংখ্যান আমরা তুলে ধরলে বুঝতে পারব যে 2017 সালে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সারা দেশে 50,000-এর অধিক গবাদি পশু এবং যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 2,075টি গরু বছরে মৃত্যু হয়েছিল। এরপরে ঘূর্ণিঝড় ফণীতে উড়িষ্যায় ব্যাপক প্রাণী এর জীবনহানি ঘটেছে। উত্তরবঙ্গের বন্যায় প্রায় 22,000-এর অধিক প্রাণীর মৃত্যু হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে গ্রামীণ প্রাণীপালকদের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনাজনিত ক্ষতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই বীমাকরণ একটি উৎকৃষ্ট পন্থা হতে পারে। কারণ বীমাকরণ বা ইন্স্যুরেন্স হচ্ছে একটি বীমাকারী এবং বীমা কোম্পানির মধ্যে একটি আইনি চুক্তিপত্র, যার দ্বারা একজন বীমাকারী তার গবাদি পশু পাখি প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানির থেকে আর্থিক সহায়তা পেতে পারেন এবং তার জীবন জীবিকার যে অনভিপ্রেত ক্ষতি সাধন সেটার থেকে সুরক্ষা পেতে পারেন। সুতরাং যদি একজন প্রাণীপালক যদি এই বীমার সুযোগ গ্রহণ করতে চান, যেটা আমাদের ভারতবর্ষে প্রথম 1972 সালে চালু হয়েছিল এবং বর্তমানে 2005-06 সাল থেকে এটা ভারত সরকার দুটি পাইলট প্রকল্প হিসাবে গবাদি পশু ও ভেড়ার দুটি বীমা প্রকল্পকে 100টি জেলায় শুরু করেছিলেন এবং এরপরে 2014 সালের 21 মে দেশের সমগ্র জেলার প্রাণীপালকদের জন্য এই বীমা প্রকল্প চালু করেছেন। সুতরাং একজন প্রাণীপালক যদি সরকারিভাবে এই বীমা আর সুযোগ নিতে চান, সে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সেই বীমার সুযোগ কিন্তু সহজে গ্রহণ করতে পারেন। কারণ গবাদি পশুর বীমা মূলত সরকার নির্ধারিত বাজার দরের উপর ভিত্তি করে করা হয় এবং ইয়ার নির্ধারিত মূল্যের 50% সর্বোচ্চ বীমা কোম্পানি এবং বাকি 50% বীমাকারীকে প্রদান করতে হয় এবং গবাদি প্রাণীর ভর্তুকি মূল্য একটি প্রাণীপালককে সর্বোচ্চ 3টি প্রাণীর জন্য প্রদান করা হয়, যা বর্তমানে ভারত সরকারের জাতীয় প্রাণীপালন প্রকল্প বা ন্যাশনাল লাইফ স্টক মিশনের অন্তর্ভুক্ত করে সমগ্র ভারতবর্ষ প্রাণীপালকদের প্রদান করা হচ্ছে। সুতরাং একজন প্রাণীপালক বীমাকরণে আগ্রহী হলে সে যদি নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তাকে একটি নির্ধারিত ফর্ম, যা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে আবেদন করতে হবে। এর সঙ্গে প্রাণীপালককে যেটা একটা ফিট সার্টিফিকেট, অর্থাৎ প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের একটি ফিট সার্টিফিকেট এবং প্রাণীর কানে একটি ট্যাগ লাগাতে হবে এবং তার পাশাপাশি যেটা করতে হবে যে প্রাণীপালককে একটা তার প্রাণীর সঙ্গে ফটো, পূর্ণাঙ্গ ফটো তুলে সেই ফর্মের সঙ্গে যোগ করে দিলে পরে সেটা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী চিকিৎসকের কাছে জমা দিতে পারেন বা বীমা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে জমা দিতে পারেন। জমা দিলে 15-30 দিনের মধ্যে বীমার সার্টিফিকেট বা ডিড চিকিৎসকের মাধ্যমে বীমা কোম্পানি প্রাণীপালককে প্রদান করবেন। তবে এই গবাদি পশুর বীমা সরকারি প্রকল্প ছাড়া একজন প্রাণীপালক কিন্তু নিজের উদ্যোগেও করতে পারেন এবং সেক্ষেত্রে প্রাণীপালককে আমাদের যে প্রাণীর বীমা ভারত সরকারের যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনস্থ 4টি সংস্থা আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, এরা এই সংস্থার মাধ্যমে কিন্তু বীমা সুযোগ একজন প্রাণীপালক বেসরকারি উদ্যোগে বা নিজের উদ্যোগেও করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু বীমাকারী প্রাণীপালক কোনো ভর্তুকি পাবেন না, অর্থাৎ প্রাণী বীমার সমস্ত খরচই বীমাকারীকে বহন করতে হবে। এবং এইভাবে একজন প্রাণীপালক যদি বীমার সুযোগ গ্রহণ করেন, তারপরে যদি তার প্রাণীটি দুর্ঘটনা বা দুর্যোগজনিত ক্ষতিতে পড়েন, সেক্ষেত্রে সেই প্রাণীপালককে যেটা বীমার জন্য যেটা করতে হবে তাকে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী চিকিৎসকের সঙ্গে বা বীমা সংস্থার সঙ্গে সরাসরি 24-48 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে এবং এই যোগাযোগ করার পরে প্রাণীপালককে নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সমস্ত তথ্যসহ কিন্তু প্রাণী চিকিৎসকের কাছে একটি ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টম সার্টিফিকেট দিয়ে জমা দিলে পরে কিন্তু 15 দিনের মধ্যে সেই প্রাণীপালক তার বীমার যে অর্থরাশি সে পেয়ে যাবেন। যদি বীমার সেই অর্থরাশি দিতে দেরি হয়, তাহলে সেটা বীমা কোম্পানির 12% জরিমানা হারে কিন্তু তাকে প্রদান করতে হবে। তবে বীমার অর্থ প্রদানের ক্ষেত্রে বর্তমানে বীমা কোম্পানি ও সরকার বলছেন ট্যাগ বাধ্যতামূলক, অর্থাৎ নো ট্যাগ নো ক্লেম। সেজন্য একজন প্রাণীপালককে যদি উন্নত আধুনিক এবং ব্যবসায়িক পদ্ধতিতে প্রাণীপালন

0: অসুস্থ হয় তাহলে কিন্তু তাকে এই বীমার সুযোগ গ্রহণ করে সঠিক প্রকল্প রচনা করে এবং তাকে কিন্তু প্রশিক্ষণ নিয়ে সেই বীমার সুযোগ গ্রহণ করতে হবে এবং প্রাণীপালকরা এই পদ্ধতি ফলো করলে সে কিন্তু অতি সহজে একটা স্বনির্ভরতার দিশায় পৌঁছে যেতে পারেন।
1: এতক্ষণ শুনলেন পশু পাখির বীমাকরণ। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলার দু একটি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2টি স্থানে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
1: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
0: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
2: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
0: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
1: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
0: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আচ্ছাটা বসবে জেকে,
2: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
0: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
2: সকাল 9:30 থেকে বেলা 12:30, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
0: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
1: জম্পেশ সেলিব্রেশন হবে।
2: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে ছন্দে ছন্দে 56।
3: শুনছিলেন আজকের চাষবাস এবং আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনা, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
4: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, বয়স সন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা। কথিকাটি বলবেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
5: একটা ছোট মেয়ে যখন সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, এই বয়স সন্ধিকাল তার জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় একটি মেয়ে শরীরে কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির মধ্যে কিছু পরিবর্তন স্বাভাবিক, কিছু পরিবর্তন অস্বাভাবিক। এই স্বাভাবিক পরিবর্তন কী কী সেটা যদি না জানি, তাহলে কোনগুলো অস্বাভাবিক সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্বাভাবিক পরিবর্তন কী কী এবং সেটা কোন বয়সে হয়। একটা মেয়ে সাধারণত 11-12 বছর বয়সে তার প্রথম মাসিক যে রক্তক্ষরণ সেটা শুরু হয়। এই রক্তক্ষরণের আগে তার কিছু কিছু পরিবর্তন আসে, যেমন তার উচ্চতা বৃদ্ধি পায়, তার শরীরে স্তনগ্রন্থ

0: পাখির একটু বিকাশ হয় এবং কিছু কিছু জায়গায় যেখানে লোম তৈরি হওয়ার কথা সেগুলো আস্তে আস্তে তৈরি হয়। এইটা স্বাভাবিক পরিবর্তন। এবং আমাদেরকে জানতে হবে একটি বাচ্চা মেয়ে 11 বছর 12 বছর বয়সে যখন তার প্রথম ঋতুচক্র শুরু হলো, এই সময় ঋতুচক্র কিন্তু নিয়মিত হয় না। অনেক মায়েরাই তার বাচ্চাকে নিয়ে আসে প্রথম দিকে যে অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে বা 2-3 মাস ছাড়া ছাড়া রক্তস্রাব হচ্ছে। আমাদের তাদেরকে বোঝাতে হয় যে এটা খুব স্বাভাবিক। যখন ঋতুচক্র শুরু হয় প্রথম 1 বছর খুবই অনিয়মিত ঋতুচক্র চলে। আমরা শুধু বলি যে দেখবেন যেন 3 মাসে অন্তত 1 বার হচ্ছে কিনা। যদি তার থেকে বেশি দেরিতে ঋতুচক্র হয় তাহলে আমাদের চিকিৎসার প্রয়োজন, অন্যথায় কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই সময় আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হয় যে সাধারণত 1 বছর পরে ঋতুচক্রটা স্বাভাবিক হয়ে যায় এবং মাসে মাসে যেরকম হওয়া উচিত সেরকম ঋতুচক্র শুরু হয়। 1 বছরের পরেও যদি এটা অনিয়মিত থাকে তখন আমরা ডাক্তারবাবুদের কাছে শরণাপন্ন হওয়া উচিত এবং তিনি দেখবেন যে কী কী জিনিস প্রবলেম আছে বা প্রবলেম নেই। এই ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখা খুব প্রয়োজন। 1 নম্বর জিনিস, থাইরয়েডের সমস্যা আছে কি না। থাইরয়েডের সমস্যা থাকলে দেখা যায় যে ঋতুচক্র খুব বেশি পরিমাণে হয়, রক্তক্ষরণ খুব বেশি হয়। এছাড়া এই সময় আমরা বলি যে মেয়েদেরকে অযথা কোনো হরমোনাল ওষুধে না দিতে, কারণ সাধারণত 1 বছর পরে ঋতুচক্র স্বাভাবিক হয়ে যায় এবং তারপরেও যদি স্বাভাবিক না হয়, আমরা বলি অন্তত 45 দিনে যদি 1 বার হয় তাহলেও ঠিক আছে, 2 বছর অবধি এটাকে আমরা অ্যালাউ করি, তারপরেও যদি স্বাভাবিক না হয় তখন আমরা ওষুধ দিই। এ তো গেল স্বাভাবিক ঋতুচক্রের ব্যাপার। এছাড়া এখনকার দিনে আমরা খুব কমন একটা পাচ্ছি, দ্যাট ইজ প্রিকশিয়াস পিউবার্টি। প্রিকশিয়াস পিউবার্টি কি? যদি কোনো বাচ্চা মেয়ের ঋতুচক্র 9 বছরের আগে শুরু হয়ে যায় সেটাকে আমরা বলি প্রিকশিয়াস পিউবার্টি। এই প্রিকশিয়াস পিউবার্টিটা কিন্তু অনেক কারণে হতে পারে। এখন বাচ্চাদের মধ্যে 6 বছর 7 বছর বয়সেও অনেকের ঋতুচক্র শুরু হয়ে যায়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কতগুলো হরমোনের গ্রন্থি সেগুলো প্রপারলি কাজ করছে কিনা বা কোনো হরমোনের গ্রন্থি খুব বেশি পরিমাণে কাজ করছে কিনা সেটা খেয়াল করতে হবে। কিছু হরমোনের টেস্ট করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে ওভারি এবং অ্যাড্রিনাল গ্রন্থি এই দুটো ঠিকঠাক আছে কিনা বা কোনোটা বড় হয়ে গেছে কিনা, তার উপর আমাদের চিকিৎসা করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে ঋতুচক্রটাকে পিছিয়ে দেবার। কিছু ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে আমরা এটাকে চেষ্টা করি 9 বছর বা 10 বছর বয়সে গিয়ে ঋতুচক্রটাকে খোলানোর। নইলে যেই মেয়েটির একটু আগে আগে পিরিয়ড শুরু হয়ে গেল তাদের কিন্তু উচ্চতা, স্বাভাবিক যে উচ্চতা মা এবং বাবার জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপর হওয়া উচিত সেটা হবে না। সেই উচ্চতা যদি মেয়েটার আমার স্বাভাবিক দিতে হয় তাহলে কিন্তু আমাকে তার ঋতুচক্রটা একটু পিছিয়ে দিতে হবে। এরপরে আসি যে ডিলেইড মেনার্কি, মানে যাদের পিরিয়ড খুলছে না। অনেকে আমাদের কাছে এসে দেখেন 14 বছর বয়স হয়ে গেল এখনও আমার মেয়ের ঋতুচক্র শুরু হয়নি। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি একটু ওয়েট করুন, দেখুন আপনার মেয়ের কোনো সমস্যা আছে কি না। যদি মেয়েটির উচ্চতা নর্মাল থাকে এবং অন্যান্য কোনো রকম গঠনগত সমস্যা না থাকে তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক ঠিক আছে কি না, মানে ঋতুচক্র যেখান থেকে বেরোবে সেই জায়গাটা ঠিক আছে কি না, সেটা আমরা ক্লিনিক্যালি দেখলেই বুঝতে পারি ঠিক আছে কি ঠিক নেই। এছাড়া আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে ইউটারাস এবং ওভারি দুটো ঠিক আছে কি না, এবং বয়ঃসন্ধিকালের অন্যান্য পরিবর্তন যেমন স্তনগ্রন্থির গঠন এবং পিউবার্টাল হেয়ার গ্রোথ যদি ঠিক থাকে এবং বাচ্চাটির উচ্চতা যদি ঠিকঠাক বৃদ্ধি পায় তাহলে আমরা বলি আরও 1 বছর ওয়েট করুন। 15 বছরেও যদি না আসে তখন আমরা কিছু হরমোনের টেস্ট করি এবং এই হরমোনের টেস্ট করে আমরা দেখার চেষ্টা করি যে বাচ্চাটির কী কী ধরনের রোগ আছে, কী কী ধরনের রোগ নেই, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন ও সমস্যা। এই নিয়ে একটি কথিকা বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

0: এই আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। জানি এ আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ আর সমুদ্র ভারতবর্ষকে।
1: কৈশোর পার হতে না হতেই যিনি ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন আর মেহনতি মানুষের লড়াইকে শব্দে শব্দে অমর করে তুলেছিলেন, সেই কবি সুকান্ত ভট্টাচার্য। সেই সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ আর মাত্র দুটো দিন পরেই।
0: আবার আজ থেকে ঠিক দুদিন পরেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করব আমরা এই বছর। রক্তক্ষয়ী সংগ্রাম, অগুন্তি বলিদান আর মুক্তির অদম্য স্বপ্নে আঁকা এক দীর্ঘ ইতিহাসের স্মারকলিপি হয়ে আছে এই দিনটি। তাই আমরা চাই আমাদের অন্তর জেগে উঠুক বিশ্ব মানবতার মন্ত্রে এবং স্বদেশ প্রেমের চেতনায়। প্রাত্যহিকীর সকালে আরও একবার সব শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা স্মরণ করি আজকের দিনকে।

আজ 12ই আগস্ট। বহু ভাষাবিদ সুপণ্ডিত হরিনাথদের জন্ম 1877 খ্রিস্টাব্দের 12ই আগস্ট। 1896 খ্রিস্টাব্দে ইংরেজি ও ল্যাটিন ভাষা নিয়ে প্রথম শ্রেণীতে বিএ এবং ওই বছরই এমএ পরীক্ষায় ল্যাটিন ভাষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেন তিনি। এর পরের বছরই সরকারি বৃত্তি নিয়ে বিলেতে যান। আরবি ও হিব্রু ভাষায় সর্বোচ্চ পরীক্ষাতেও প্রথম হন। গ্রিক, ল্যাটিন, ইংরেজি এবং বাংলা ভাষায় কবিতা রচনা করতে হরিনাথ পারদর্শী ছিলেন। বিদেশে থাকাকালীন ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সন্দেশের ভাষাগুলির সর্বোচ্চ পরীক্ষা তিনি পাশ করেন। মাত্র 22 বছর বয়সে ঢাকা সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক নিযুক্ত হন। এরপর প্রেসিডেন্সি কলেজে, তারপর হুগলি কলেজের অধ্যক্ষ এবং ইম্পেরিয়াল লাইব্রেরির সর্বপ্রথম বাঙালি গ্রন্থাগারিক নিযুক্ত হন তিনি। এই সময় তিনি বৌদ্ধ দর্শন সম্পাদনা করেন। চীনা ভাষা থেকে নাগার্জুনের মধ্যমিকা দর্শন ইংরেজিতে অনুবাদ করেন তিনি। হরিনাথ দে ভারতবর্ষে ভাষাতত্ত্ব শিক্ষা বিজ্ঞানের প্রথম পথিকৃৎ। তিনি ইউরোপের 20টি এবং ভারতবর্ষের 14টি ভাষায় সুপণ্ডিত ছিলেন। ইংরেজি সাহিত্যে বিশেষ পারদর্শিতার জন্য স্কিট পুরস্কার পান তিনি, যার বৃত্তির পরিমাণ প্রায় 1 লাখ টাকা। শুধু পণ্ডিত নয়, বিনয়ী, নিঃস্বার্থ, দানবীর এই অতুলনীয় মানুষটির জন্ম 1877 খ্রিস্টাব্দের 12ই আগস্ট আরিয়াদহে।

কেমব্রিজের ট্রিনিটি কলেজের মেধাবী ছাত্র জন এলিয়ে ড্রিঙ্কওয়াটার বেথুন জন্মসূত্রে স্কটল্যান্ডের মানুষ হলেও ভারতবর্ষে নারী শিক্ষা বিস্তারে তিনি একজন অগ্রণী ব্যক্তিত্ব। বেথুন ব্যারিস্টারি পাশ করে ইংল্যান্ডের স্বরাষ্ট্র বিভাগ আইন বিষয়ক পরামর্শদাতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি বড়লাটের শাসন পরিষদের আইনমন্ত্রী হয়ে ভারতবর্ষে আসেন। তাঁরই উদ্যোগে এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

হয়। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। তিনি নিজে পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার লিখিত স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থের একটি সংস্করণ প্রকাশ করে প্রচার করেন। তিনি তাঁর সমস্ত সম্পত্তি স্কুলের জন্য দান করেন। কলকাতার পাবলিক লাইব্রেরি এবং বঙ্গভাষা অনুবাদক সমাজের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন শিক্ষানুরাগী বেথুন। 1851 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 12ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এলিয়েট ড্রিঙ্কওয়াটার বেথুন। এই মহামানবের 175তম প্রয়াণ দিবসে আমরা জানাই শ্রদ্ধা।

ইন্দিরা দেবী চৌধুরানীর জন্ম হয় বর্তমান মুম্বাইতে। তিনি মা এবং বড় দাদার সঙ্গে ছোটবেলায় প্রায় দুবছর বিলাতে বসবাস করেন। 1892 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় পরীক্ষার্থিনীদের মধ্যে প্রথম হয়ে পদ্মাবতী স্বর্ণপদক পান তিনি। 1899 খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। রবীন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনী সম্পাদিত বালক পত্রিকাতে তিনি শিশুকালেই বেসকিনের রচনার অনুবাদ প্রকাশ করেন। সাধনা, সবুজপত্র এবং পরিচয় ফরাসি সাহিত্যের অনুবাদ এবং সংকলন প্রকাশ করেন। রবীন্দ্রনাথের কিছু গল্প, প্রবন্ধ এবং জাপান যাত্রীর ইংরেজি অনুবাদ করেন তিনি। বঙ্গনারীর মঙ্গলামঙ্গল বিষয়ে তাঁর মত নারীরুক্তি প্রবন্ধে জানতে পারি আমরা। সঙ্গীতেও তিনি ছিলেন অনন্য। দেশি এবং বিদেশি সুরে এবং পিয়ানো, বেহালা ও সেতারের বাদনে তাঁর বিশেষ দক্ষতা ছিল। স্বামীর সঙ্গে যৌথভাবে লিখিত হিন্দু সঙ্গীত তাঁর সঙ্গীত চিন্তার পরিচায়ক। 1944 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে ভুবনমোহিনী পদক দিয়ে সম্মান জানায়। 1960 খ্রিস্টাব্দের আজকের দিনে ইন্দিরা দেবী চৌধুরানী প্রয়াত হন।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বাধীনতা সংগ্রামের হাতিয়ার ছিল তাঁর লেখা কবিতা ও গান। ১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট রবীন্দ্রনাথের আশীর্বাদ মাথায় নিয়ে নজরুলের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই শিক্ষিত তরুণদের মধ্যে সাড়া জাগায়। একবার ধূমকেতুতে তিনি লিখলেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, ভারতবর্ষের এক পরমাণু অংশও বিদেশিদের অধীন থাকবে না, প্রার্থনা বা আবেদন নিবেদন করলে বিদেশিরা শুনবে না, আমাদের এই প্রার্থনা করার ভিক্ষা করার কুবুদ্ধিটুকুকে দূর করতে হবে। এই স্বদেশিকতা প্রকাশ ও প্রচারের ফলে সরকার ধূমকেতু বন্ধ করে দেয় এবং রাজদ্রোহের অভিযোগে নজরুল গ্রেপ্তার হন।

স্মৃতির পথ ধরে আমরা হাঁটলাম ইতিহাসের পাতায়। এবারে দেশের বীর সন্তানদের স্মরণ করে নেওয়ার পালা, দেশবন্দনার মধ্যে দিয়ে। এখন শুনুন সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: ফিরে আসছি অনুষ্ঠানের খবর এবং চিঠিপত্র নিয়ে বিজ্ঞাপনী বিরতির ওপারে।
1: অলিফিয়া নার্সিংহোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিফিয়া নার্সিংহোম।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম প্রাত্যহিকীতে। আপনাদের এখন জানিয়ে দেব আজকের একটি অনুষ্ঠানের খবর। কৃষ্ণনগর গ্রেস কটেজে বিকেল 4:30 কবি দেবদাস আচার্য স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে যৌথভাবে সুজন বাসর এবং জীবনকুঠি। আপনারা চাইলেই এই অনুষ্ঠানটি আজ দেখতে যেতে পারেন।

দিয়ে আমাদের আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের চিঠিপত্র লেখার বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায় বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরীর সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বশে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। আরও একবার জানিয়ে দিই, chithirjhanpi chithirjhapi.air@gmail.com অথবা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। তাহলে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের চিঠি লেখার বিষয় বাজে খরচ।

এখন চিঠি পড়ার সময়। অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয় নিঃস্বার্থ লড়াই। প্রথম চিঠি লিখছেন তপতী সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার এ পক্ষের বিষয় শুনেই মনে হল নিঃস্বার্থ লড়াই তো লড়েছিল অগ্নিযুগের অগণিত বীর বিপ্লবীরা, যাদের রক্ত ও আত্মবলিদানের বিনিময়ে এসেছে স্বাধীনতা। কিন্তু বর্তমানে সকলেই তো আত্মকেন্দ্রিক, যে যার আখের গোছানোতে ব্যস্ত। চাচা আপন প্রাণ বাঁচা, এই নীতিতেই বিশ্বাসী। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোনের ওপার থেকে সবিতার কণ্ঠস্বর ভেসে এলো, আমি আজ কাজে যেতে পারবো না দিদি ভাই, যাই হোক করে দুটো দিন চালিয়ে নিও। শুনেই আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম, এত কাজ আমি কি করে সামলাবো। তারপর সবিতা তার না আসার কারণটা আমাকে জানালো। তাদের পাড়ার এক কাকিমা কাল সন্ধেবেলায় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নিয়ে সে এখন হাসপাতালেই আছে। আমি বাজারে গেলেই মাছ বিক্রেতা সাগরদার কাছ থেকে মাছ কিনি, কারণ ও বিভিন্ন ধরনের মাছ আনে এবং মাছগুলো একদম টাটকা। দুদিন বাজারে গিয়ে ওকে দেখতে পেলাম না। তার পরের দিন দেখা হলো। দেখা হতেই বললাম, কি সাগরদা, দুদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? আর বলো না দিদি ভাই, আমার মেয়ে ক্লাস এইটে পড়ে, তার এক বান্ধবীর বাড়ির লোক জোর করে তার বিয়ে দিয়ে দিচ্ছিল, অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। থানায় গিয়ে বড়বাবুকে সব জানাতে তিনি এসে নাবালিকার বিয়েটা আটকালেন, তাই দুদিন আসতে পারিনি। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক বেচুবাবুকে সবাই কিপটে লোক বলে, কারণ তিনি বাজার থেকে গুনে গুনে জিনিস কেনেন, একটা জামার ধুতিতে সারা বছর কাটিয়ে দেন। সেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোতেই পাশের গ্রামের স্টার পাওয়া সুদীপ্তর কাছে জানলাম, তার এই ভালো রেজাল্টের পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন বেচুবাবু। সুদীপ্তর মতো কত দুস্থ ছেলেমেয়েদের তিনি বিনা পয়সায় পড়ান। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে এল। নিঃস্বার্থ লড়াই মানুষ আজও চালিয়ে যাচ্ছে, তাই তো পৃথিবীটা আজও এত সুন্দর। শুভেচ্ছা সহ তপতী সামন্ত, পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন।

0: পরের চিঠি, নিঃস্বার্থ লড়াই, আমাদের জুলাই আগস্ট মাসের প্রথম পক্ষের যে বিষয় ভাবনা রয়েছে সেই বিষয়ে চিঠি পাঠিয়েছেন অমৃতাভ দে কৃষ্ণনগর নদিয়া থেকে। নিজের জন্য ভাবতে ভাবতে ভুলেই গেছি দেশের কথা, স্বার্থত্যাগী মানুষগুলোই আনল তোমার স্বাধীনতা। অন্যরকম সেসব মানুষ ভাবল না তো নিজের কথা, শিকল পড়েই ভাঙল শিকল, ভুলিয়ে দিল সকল ব্যথা। স্বার্থমগ্ন আমরা সবাই কেমন করে বাঁচব বলো? পরস্পরের হাতটা ধরেই দেশটাকে আজ সাজাই চলো। নিজের কথা ভেবেই না হয় দাঁড়াও সবার মনের পাশে, দেখবে তখন শ্রাবণ মেঘে নতুন দিনের বৃষ্টি আসে। বৃষ্টি ভেজা ছবির ভিতর তাঁরাই আজ ব্যতিক্রমী, স্বার্থ ভুলে লড়ছে যাঁরা দুঃসময়ে তাঁদের নমি। ছবির ভিতর নানান ছবি অন্ধকারে আলোর মতন, সব মানুষই স্বার্থ ভুলে তোমার যদি আপন হতো।
1: আপন হতে তুমিও সবার, বদলে যেত দেশটা তখন। আজও আছেন তেমন মানুষ, আধার নেমে আসছে যখন। তাই তো দেখি একটা মানুষ হাজার হাজার গাছ লাগিয়ে ঊষর ভূমি সজীব করেন, এই প্রকৃতির প্রাণ বাঁচিয়ে। অন্যরকম একটা মানুষ নদীর জন্য প্রাণ দিতে চান, বাঁচুক নদী, নদীর জীবন নির্মিত হয় লক্ষ স্লোগান। তাই তো দেখি দেবের দুলাল লক্ষ শিশুর আশার আলো, তোমায় আমায় বলছে শোনো, অন্ধকারে প্রদীপ জ্বালো। স্বার্থমগ্ন থাকবে কেন, লক্ষ মানুষ অপেক্ষমান, পারবে তুমি বদলে দিতে, বাজবে বুকে আনন্দ গান। আলোয় আলোয় ভরুক হৃদয়, উড়ুক নিশান মনের কোণে, স্বার্থত্যাগী মানুষগুলোই আজও নতুন স্বপ্ন বনে। স্বপ্নগুলো ঝরবে জানি মাতৃভূমির চোখের পাতায়, তোমার আমার ইচ্ছেগুলো ছড়িয়ে পড়ুক স্বাধীনতায়। সুন্দর ছন্দে লিখলেন অমৃতাভ দে, ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে।

এর পরের চিঠি লিখছেন মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ থেকে। প্রিয় সখা প্রাত্যহিকী, জীবনের বিস্তীর্ণ পথের বাঁকে বাঁকে লড়াই অনিবার্য। এই লড়াই কখনো অন্ধকার ভেদ করে আলোর সন্ধানে, কখনো সময়ের প্রতিকূল স্রোতের বিরুদ্ধে, আবার কখনো বিদেশি অপশক্তির শাসন ও শোষণ থেকে মুক্তির প্রত্যাশায়। তবে সব লড়াইয়ের রং এক নয়। কিছু লড়াই থাকে যেখানে লাভ ক্ষতির খাতা হারিয়ে যায়, থাকে শুধু ভালোবাসার অমলিন দীপশিখা, দায়িত্বের অবিচল আহ্বান আর আত্মনিবেদনের নির্মলতা। এই নিঃস্বার্থ লড়াইয়ে লক্ষ প্রাণের আত্মদানে একদিন এ ভূখণ্ডের সাহসী সন্তানেরা ভেঙেছে পরাধীনতার শৃঙ্খল, এনেছে স্বাধীনতার রক্তিম সূর্য, উড়েছে আপন পতাকা, বিশ্ব মানচিত্রে এঁকে দিয়েছে নিজেদের পরিচয় রেখা। স্বাধীনতার ভোর মানেই লড়াইয়ের অবসান নয়, বরং সেই প্রভাতের আলোই ডেকে আনে নতুন সংগ্রামের পথে লড়াই স্বাধীনতা রক্ষার। এ লড়াই মানবিক সমাজ গড়ে তোলার, এ লড়াই শোষণমুক্ত সুন্দর আগামী নির্মাণের। এ লড়াইয়ে অস্ত্রের ঝনঝনানি নেই, আছে বিবেকের জ্যোতি, শ্রমের ঘাম আর মাটির প্রতি অটল প্রেম। নিভৃত প্রান্তে কিছু মানুষ আছেন যাদের নিঃস্বার্থ লড়াই কখনোই লাইমলাইটে আসে না, তবুও তারা অনন্য। মায়ের নির্ঘুম রাত, পিতার নীরব ত্যাগ, শিক্ষকের আলোকিত মানুষ গড়ে তোলার লড়াই, কিংবা এক সাধারণ মানুষের অবিচল প্রয়াস, সবই নিঃস্বার্থ লড়াইয়ের অনুপম গাথা। প্রতিদানের প্রত্যাশা নেই, আছে শুধু পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রতিজ্ঞা। আর নীরবে নিঃস্বার্থ লড়াই করে কেবলই সামনে এগিয়ে যাওয়া। এ লড়াইয়ে ক্লান্তি আসে, অশ্রু ঝরে, তবুও এই পথ চলা অবিরাম, কারণ এই সংগ্রাম নিজের সীমা ছাড়িয়ে মানবতার দিগন্তে প্রসারিত। যে হৃদয় দেশ ও মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা ধারণ করে, তার লড়াই কখনো বিফল হয় না। প্রতিটি ত্যাগই সেখানে এক নতুন প্রভাতের বীজ বনে যায়। যেখানে নিঃস্বার্থ ত্যাগের সুর বাজে, সেখানেই জন্ম নেয় নতুন প্রভাত। নিঃস্বার্থ লড়াইয়ের বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। নমস্কার ও শুভেচ্ছান্তে মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ থেকে লিখলেন।

আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। এই বিশ্বলোকের সাড়া কি সবাই পায়? যদি না জাগে অন্তরাত্মা, যার বা যাঁর জাগে তখন তাঁরা কি আর থাকতে পারেন ঘরের কোণে বসে? এই প্রশ্নই আমাদের আজকের প্রাত্যহিকীর চিঠিতে লিখেছেন মানসী নন্দ, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সবকিছুকে উপেক্ষা করে তারা ছুটে যান বিশ্বকল্যাণের কাজে। সে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হোক বা বিশ্ব মানবতার বাণী বিশ্ববাসীর অন্তরে প্রবেশ করিয়ে জগতের কল্যাণের কাজে হোক, তাঁদের সেই প্রেম সেই কাজই হয় নিষ্কাম, নিষ্পাপ, নিঃস্বার্থ সংগ্রাম বা লড়াই। একটি পুরনো স্মৃতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে মন চাইছে। সালটা 1980, সবে চাকরি পেয়েছি এক প্রত্যন্ত গ্রামে। জুলাই মাসের টানা বর্ষায় গ্রামের পথ ঘাট জলে থই থই পিচ্ছিল। তার মধ্যেই 3 বছরের ছেলেটাকে নিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। বারে বারে পা পিছলে পড়ে পড়ে যাচ্ছি, হঠাৎই কোথা থেকে দুটি ছেলে এসে আমার ছেলেকে কোলে তুলে নিল। আরেকজন আমার হাত ধরে বলল, চলুন দিদিমণি, আপনাদের স্কুলে পৌঁছে দিচ্ছি, সাবধানে পা ফেলুন। উপায় না পেয়ে কিছুটা ভয় কিছুটা সংকোচ মনে রেখে ওদের সাহায্য নিয়ে স্কুলে পৌঁছালাম। ওরা চলে যাচ্ছিল, আমি ওদের কিছু টাকা দিতে চাইলাম, ওরা নিল না, সময় মতো চেয়ে নেবে বলে চলে গেল। আমার বিস্ময় আরও বাড়ল। তারপর মাসখানেক পর ওই ছেলে দুটো আমার স্কুলে এসে আমাকে বলল, আমি যে ওদের টাকা দিতে চেয়েছিলাম তা যেন এখন দিই। ওদের কোনো দাবি নেই, আমি ওদের 100 টাকা দিতে ওরা নমস্কার জানিয়ে চলে গেল। এবার চলল আমার অনুসন্ধান, এরা কারা, এত নির্লোভ,

শান্ত, কর্তব্য পরায়ণ। জানলাম ওরা দুজন ছাত্র, একজন স্কুলে, অন্যজন কলেজে। ওদের পাড়ায় যেমন আড্ডা দিতে দেখেছি, তেমনি হাসপাতালে, শ্মশানঘাটে, ত্রাণে, শিবিরে, রাস্তায় গাছ লাগাতে, পুকুরের পানা পরিষ্কার করতে, আবার কখনো রাস্তায় বসে ছেলে পড়াতেও দেখেছি। পাশের গ্রামের খুব গরিব বাড়ির ছেলে ওরা। পড়াশোনার পাশাপাশি এইসব করে যেটুকু পায় তা দিয়ে কোনোরকম নিজের চালিয়ে একটু একটু করে জমিয়ে প্রতি বছর পুজোতে কিছু বাচ্চাদের নতুন জামা আর খাতা পেন্সিল দেয়। এদের কাণ্ড কারখানা দেখে কেউ সপাটে বলে এরা বখাটে, পাগল ছেলে, আবার কেউ বলে দেবদূত। খুব বিস্ময়ের সঙ্গে ভাবছি ছেলে দুটোর কথা, এদের এই নিঃস্বার্থ লড়াই, নিষ্কাম ভালোবাসার কথা কেউ কি মনে রাখবে? কাজ ফুরিয়ে গেলে সবাই ভুলে যাবে ওদের, হয়তো ইতিহাস হয়ে থাকবে না ওদের কাজ, কিন্তু ওরা বেঁচে থাকবে ওদের এই সদিচ্ছাকে সঙ্গে নিয়ে। লিখেছেন আমাদের বন্ধু প্রাত্যহিকী মানসী নন্দ কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

এরপরের চিঠি কিশোরনগর থেকে এসেছে। কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন তনুশ্রী মাইতি। ক্যালেন্ডারের পাতায় আগস্ট মাস এলেই আমাদের মননে ভেসে ওঠে এক রক্তস্নাত অথচ গৌরবোজ্জ্বল ইতিহাস। এই মাস আমাদের মনে করিয়ে দেয় সেই সব নিঃস্বার্থ বীরদের লড়াইয়ের কথা, যাদের চূড়ান্ত ত্যাগের পরিণতি আজকেরই স্বাধীন দেশ। বিজ্ঞাপনের যুগে ও মেকি প্রচারের ভিড়ে যখন প্রকৃত ত্যাগ খুঁজে পাওয়া ভার, তখন কোনো গল্পকথা নয়, আমার দেখা এক নিঃস্বার্থ সৈনিকের বাস্তব জীবনের কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি। তিনি আর কেউ নন, আমার পূজনীয় দাদা, যে কাঁচা বয়সে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, ঠিক তেমনই এক বয়সে ঘরের মায়া আর মায়ের আঁচলের উষ্ণ ওম ছেড়ে দেশের কাজে যোগ দিয়েছিলেন আমার দাদা। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে মাইনাস ডিগ্রি তাপমাত্রার হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ আর তুষারপাতের মধ্যে দিনের পর দিন দেশমাতৃকাকে পাহারা দিতেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের জেরে যখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, দিনের পর দিন আমরা তার কোনো খবরই পেতাম না। তখন চাতক পাখির মতো আমরা বাড়ির সবাই তার পথের দিকে চেয়ে থাকতাম, মানুষটার দুটো লাইন চিঠির আশায়। খবরহীন দিনগুলো কাটত পরম উৎকণ্ঠার যন্ত্রণায়। আজকের সমাজ বা মানুষ হয়তো যুক্তি দেবেন, তিনি তো এর বিনিময়ে মাইনে পেতেন, অনেক সুযোগ সুবিধাও পেতেন, তাহলে এটা আবার কেমন নিঃস্বার্থ লড়াই? কিন্তু টাকার মূল্যে কি জীবনের ঝুঁকি মাপা যায়? কিংবা বস্তুগত সুখে কি বুক ভরা ভালোবাসার পরিমাপ হয়? কখনোই না। তার কাছে দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য ও নিষ্ঠা ছিল সবকিছুর ঊর্ধ্বে। উৎসবের দিনগুলো যখন আনন্দের জোয়ারে ভেসে যেত, তখন এক বুক ভরা কান্না আর চোখের জল গোপন করে তিনি ফিরে যেতেন নিজের কর্তব্যস্থলে। বোনের

ভাইয়ের কবজিতে রাখি পরানো বা কপালে ফোঁটা দেওয়ার আনন্দমুখর মুহূর্তগুলো তার জন্য অধরাই থাকত। নিজের ব্যক্তিগত জীবনের পরম মুহূর্তগুলোকে তিনি উৎসর্গ করেছিলেন দেশের চরণে। সদ্য বিবাহিত নববধূর পায়ের আলতার রং তখনও মলিন হয়নি। প্রিয়ার সেই গভীর অনুরাগ ছেড়ে তিনি মাসের পর মাস বিনিদ্র রাত যাপন করেছিলেন সীমান্তে। কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত, এমনকি সন্তানের মুখ দেখার আনন্দটুকুও বিসর্জন দিয়েছেন। অন্যের জীবনের শান্তি রক্ষা করার যে সংগ্রাম, এটিই প্রকৃত নিঃস্বার্থ লড়াই, এটিই প্রকৃত দেশপ্রেম। লিখলেন তনুশ্রী মাইতি, কিশোরনগর কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: এবারে আমাদের চিঠির ঝাঁপি বন্ধ করতে হবে। জানিয়ে দিই এই মুহূর্তের আকাশ বাতাসের খবর। তার আগে একটি বিজ্ঞাপন বিরতি এবং তারপরে আকাশ বাতাসের খবর।
1: মেরে দেশবাসিও কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 99% এবং সর্বনিম্ন পরিমাণ 69%। শুনলেন আকাশ বাতাসের খবর এবং আজকের প্রাত্যহিকীতে আপনাদের সঙ্গে ছিলাম মৌলি দাশগুপ্ত,
2: কার্তিক ঘোষ।
1: এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। ডোনাল্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রোংদায় পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং সেরজিন শান্তিমল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠন প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অন্যথা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রঞ্জিৎ জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিসা হ্যাঁ, ইহা এক প্রকার সে এক স্বয়ংসিদ্ধ তথ্য ভি হ্যাঁ। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হাড় ঘাট তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14 আগস্ট সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00, 9:00 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলা চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না 10:00 সংবাদও। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইএন নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি

নেতৃত্বে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই, কৃতিত্বের কথা উঠে এসেছে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুলের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। আজ মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অশোক উইকে এই বৈঠকে রবিবার গভীর রাতে গড়চিরোলি জেলার জাপতালে গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এন উৎসাল সেদেশের দর্ণগোভি প্রদেশে অবস্থিত তেল শোধনাগার প্রকল্পে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ওই প্রকল্পটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ার সড়ক ও পরিবহন মন্ত্রী বি দেলগের সাইখান, অর্থমন্ত্রী জেড মেন্দা সাইখান, দর্ণগোভির গভর্নর ও বাজারগাল সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের চলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে এফসি ওয়ানকে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচে তিনটিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে ডুরান্ড কাপ অভিষেকে মরশুমে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করেই অভিযান শেষ করল এফসি ওয়ান। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে নংসেক এসএসসি মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টায় নেরোকা রেংদাই ফুটবলের ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গতরাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং সেরজিন শান্তিমোহন ভারতকে সোনা এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনিজ ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘন্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলের দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7টায়। আসি বিস্তারিত খবরে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণের। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের

0: চিন্তা ভাবনা করছে বলে উল্লেখ করেন তিনি।
1: বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন।
0: আগেই জানানো হয়েছে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। তিনি বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী 3 মাসের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘণ্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায়। গতকাল রাজ্যের 73টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষ কর্তারা। দান করা রক্তের ব্যবহারে কি কি অনিয়ম রয়েছে তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া প্রশ্নের মুখে পড়ে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলি। তিনি বলেন, সংশোধনমূলক পদক্ষেপগুলি 48 ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নিয়ম মেনে চলার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েকটি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর তথা সম্পাদক স্বামী আত্মপ্রিয়ানন্দ এসএসসির নতুন সদস্য হয়েছেন। বেলুর মঠের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের 25 বছর পদার্থবিদ্যার শিক্ষাদান করেছেন তিনি। 2005 সালে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির উপাচার্য হন। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ কমিটিতে স্থান পেয়েছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশাপাশি রামকৃষ্ণ মিশন শারদাপীঠের দায়িত্ব তিনি সামলেছেন। আরেক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী তত্ত্বসারানন্দ। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার অভিজ্ঞতা আছে তার। অন্যদিকে আইআইএম কলকাতার অধ্যাপক আর টি ভেঙ্কটেশ্বরনকে এসএসসি চতুর্থ সদস্য করা হয়েছে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ভেঙ্কটেশ্বরন পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা 31 আগস্টের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং এর জন্য রাজ্য সরকার আদালতের কাছে আবারও সময় চাইবে বলে জানানো হয়েছে। এক সাংবাদিক বৈঠকে গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন নিয়মে স্কুল সার্ভিস কমিশনের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে, ফলে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। এই নীতি চূড়ান্ত হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হবে।
2: রিক্রুটমেন্টে কাজ চলছে, দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কমপ্লিটেড। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে অ্যাজ পার অর্ডার্স ফ্রম টাইম টু টাইম। তো ওটা আমরা সবসময় অ্যাজ পার দ্য ডাইরেকশন দ্য কোর্ট আমরা এগোচ্ছি। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়েছিলাম, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রিজাল্ট বার করি।
0: জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের এসএসসিতে নিয়োগের দাবিতে আজ পথে নামছে যোগ্য চাকরিহারা সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন। বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও গণ ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই সংগঠনের সভাপতি মৃন্ময় মণ্ডল জানিয়েছেন, যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহাল করা এবং নিয়োগে জটিলতা দূর করতে দ্রুত আইনি সমাধান সহ একাধিক দাবি জানানো হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা এনজিওপিভির দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শিপইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হয়। জিআরএসির তৈরি প্রথম এনজিওপিভি সংঘমিত্রা জলে নামানোর 3 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় জাহাজ শ্রুতির উদ্বোধন হল। ভারতীয় নৌবাহিনীর 11টি এনজিওপিভি নির্মাণ প্রকল্পের আওতায় জিআরএসি মোট চারটি জাহাজ তৈরি করছে। গতকাল শ্রুদিকে প্রচলিত রীতি অনুযায়ী বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জলে নামানো হয়। জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অব ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী।

0: ভূমিকা সাধু। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু বলেন, গত কয়েক দশকে ভারতীয় নৌবাহিনী জিআরএসির কাছ থেকে 110টিরও বেশি যুদ্ধ জাহাজ পেয়েছে।
1: आज हमने श्रुति को लॉन्च किया है। श्रुति एक सेकंड तो जीआरसी बना रही है। ये 11 एनजी ओपीवीज है, न्यू जनरेशन ओपीवीज, जो कि बनाए जा रहे हैं, यहाँ पे बनाए जा रहे हैं। आज ये सेकंड शिप फ्रॉम जीआरसी लॉन्च हुआ है। ये हमारी नेवल कैपेबिलिटी को बढ़ाएंगे। जब इनकी इंडक्शन होगी अगले साल शुरू से, इनकी इंडक्शन हमारी नेवी में होने वाली है और हम बड़ी हाउस से लुकिंग फॉरवर्ड टू दिस इंडक्शन ऑफ दिस शिप्स इनटू द इंडियन नेवी ईगरली स्टार्टिंग फ्रॉम नेक्स्ट ईयर ऑनवर्ड्स।
0: 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14 আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7 ও 8 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10টার সংবাদও। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু গতকাল 18 বিধানসভার নবগঠিত সব হাউস কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন। প্ল্যাটিনাম জুবিলি ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির কাজ, সঠিক সময়ে রিপোর্ট পেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পনীতি সরলীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে এক বৈঠক বসে। নবান্ন সভা করে আয়োজিত গতকালের এই বৈঠকে বিভিন্ন বণিক সংগঠন, শিল্পপতি, উদ্যোগপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 15 পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ 2/24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ড নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েত ক্লাব আলআরবি এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:00। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:00। সুন্দরবনের ঠাকুরান নদীর চর থেকে উদ্ধার হওয়া শ্রী রয়্যাল বেঙ্গল টাইগার ঠাকুরানীর ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার মৃত্যু হয় বলে বনদপ্তর সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 সদস্য নিয়োগ করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আলআরবি এসসির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুদেষ্ণা ভট্টাচার্যের কণ্ঠে।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: জানা অজানা,
4: জানা অজানা অনুষ্ঠানে আজ শুনবেন টেলিস্কোপের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
5: প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কীভাবে শুরু হয়েছিল টেলিস্কোপের যাত্রাপথ। শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 420 বছর আগে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তখন অনেক বিজ্ঞানী টেলিস্কোপ নিয়ে অনেক রকমের গবেষণার কাজ শুরু করে দিয়েছেন। এমন সময় লরেন ক্যাসিগ্রেন নামে একজন বিজ্ঞানী 1672 সালে এক বিশেষ ধরনের টেলিস্কোপ আবিষ্কার করেন, যেখানে অবতল দর্পণের মাঝখানে একটি ছিদ্র করে তার পিছনে উত্তল লেন্স লাগিয়ে দূরের জিনিসকে অনেক বড় করে দেখতে পেয়েছিলেন। এই টেলিস্কোপটিকে ক্যাসিগ্রেন টেলিস্কোপ বলা হয়।

0: এই টেলিস্কোপটিতে উনি একটি উত্তল দর্পণ এবং একটি অবতল দর্পণ ব্যবহার করেছিলেন। এর ফলে টেলিস্কোপের দৈর্ঘ্য অনেকটাই কমানো সম্ভবপর হয়েছিল। এইভাবে বিজ্ঞানীদের চলতে থাকে অনেক নতুন নতুন চিন্তাধারা এবং গবেষণা। আমরা সবাই জানি কোনো লেন্সের মধ্যে দিয়ে সাদা আলোকরশ্মি গেলে সেটি কিছু রঙে ভেঙে যায়, যে কারণে গ্যালিলিয়ান টেলিস্কোপে কিছু ত্রুটি ছিল। এছাড়া নিউটনিয়ান টেলিস্কোপ এবং ক্যাসিগ্রেন টেলিস্কোপ এই দুটোতেই একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন, অর্থাৎ বেশি বড় দর্পণ হলে সেখানে কিছু ত্রুটি থেকে যায়, পরিষ্কার ছবি দেখা যায় না। ততক্ষণে এই ত্রুটি বা সমস্যার সমাধানের জন্য অনেক বিজ্ঞানী বিভিন্ন জায়গায় কাজ শুরু করে দিয়েছেন। 1721 সালে জন হ্যাডলি প্রথম প্যারাবোলিক মিরার সৃষ্টি করেন, যার মাধ্যমে নিউটনিয়ান টেলিস্কোপ এবং ক্যাসিগ্রেন টেলিস্কোপের ত্রুটির সমস্যার সমাধান করা হয়েছিল। 1733 সালে চেস্টার মুর ক্রোমাটিক লেন্স আবিষ্কার করেন, যার সাহায্যে লেন্সের প্রধান ত্রুটি ক্রোমাটিক অ্যাবারেশন, অর্থাৎ রঙে ভেঙে যাওয়ার সমস্যার সমাধান করা হয় এবং সেটিকে টেলিস্কোপের প্রধান অবজেক্টিভ হিসাবে কাজে লাগানো হয়। এই ধরনের লেন্স আবিষ্কার হওয়াতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল, লেন্স দিয়ে টেলিস্কোপ বানানো হলে সেটার খরচ অনেক বেশি হচ্ছিল। তার কারণ এই অ্যাক্রোমেটিক লেন্স বানানো অনেক জটিল এবং ব্যয়সাধ্য হচ্ছিল। লেন্সের ডায়ামিটার যদি কম হয় সেক্ষেত্রে বানানো সম্ভবপর ছিল, কিন্তু ডায়ামিটার বেশি হলে সেক্ষেত্রে খরচ অনেক বেশি হচ্ছিল, ত্রুটির সম্ভাবনাও অনেক বেড়ে যাচ্ছিল। সেই কারণে লেন্সের পরিবর্তে দর্পণ বা মিরার ব্যবহার শুরু হয়ে যায়। শুরুর দিকে এই মিরার তৈরির ক্ষেত্রে ধাতবপাতকেই ব্যবহার করা হতো, কিন্তু ধাতবপাতের কিছু অসুবিধা থেকে যায়। তাপমাত্রা পরিবর্তন হলে সেই ধাতবপাতের বৃদ্ধি ঘটে, তার ত্রুটিও বৃদ্ধি পায়। 1857 সালে লিওন ফোকাল কাচকে ঘষে এবং পালিশ করে তারপর তাকে অ্যালুমিনিয়াম কোটিং পরে প্রথম অবতল দর্পণ তৈরি করে, যেটিকে টেলিস্কোপের অবজেক্টিভ হিসাবে কাজে লাগানো হয়। সেই পদ্ধতি এখনও চলে আসছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, শক্তিশালী টেলিস্কোপ তৈরি করতে হলে অবজেক্টিভ অনেক বড় হওয়া প্রয়োজন। সেটি লেন্স অথবা মিরার, দুই ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমরা এতক্ষণ যে সমস্ত টেলিস্কোপের কথা বলছিলাম সেগুলি অপটিক্যাল টেলিস্কোপ। তার প্রধান উপাদানগুলি হলো অবজেক্টিভ, আইপিস, বডি টিউব, এক্সটেন্ডেড টিউব, ফোকাসিং অ্যারেঞ্জমেন্ট, ফাইন্ডার টেলিস্কোপ, মাউন্ট, স্ট্যান্ড ইত্যাদি। ইতিমধ্যে অনেক ধরনের টেলিস্কোপের কাজ শুরু হয়ে গেছে। 1931 সালে কার্ল গুথেক জেন্সকি প্রথম রেডিও টেলিস্কোপ আবিষ্কার করেন, যেটির সাহায্যে অনেক দূর থেকে আসা রেডিও সিগন্যালকে কাজে লাগিয়ে তার সংকেত দেখে অন্য কোনো নক্ষত্র বা গ্যালাক্সির খোঁজখবর পাওয়া সম্ভবপর হয়। অপটিক্যাল টেলিস্কোপের অন্য অসুবিধা হলো আকাশ একদম পরিষ্কার থাকা দরকার। অবজেক্টিভ বা আইপিসে কোনো রকম দাগ বা ময়লা থাকলে চলবে না, সেক্ষেত্রে রেডিও টেলিস্কোপের এই রকম কোনো অসুবিধা নেই। সেখানে আকাশে মেঘ থাকলেও রেডিও টেলিস্কোপের কোনো অসুবিধা হয় না। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আজ পর্যন্ত বিভিন্ন রকমের টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, যেমন রেডিও টেলিস্কোপ, ইনফ্রারেড টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, ইউভি টেলিস্কোপ, এক্সরে টেলিস্কোপ, গামারে টেলিস্কোপ ইত্যাদি। বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল টেলিস্কোপ স্পেনে অবস্থিত, যেটির নাম গ্র্যান্ড ক্যানারিয়াস টেলিস্কোপ, যেটির দর্পণের ব্যাস 10.4 মিটার। এছাড়াও রয়েছে ইউএসএতে অবস্থিত দুটি টেলিস্কোপ, কেক 1 এবং কেক 2, যার দর্পণের ব্যাস 10 মিটার। বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপটি আমেরিকায় অবস্থিত, যেটির ব্যাস 305 মিটার। এই প্রসঙ্গে বলে রাখি, টেলিস্কোপের ব্যাস যত বড় হবে তার ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ সামান্য আলো বা তরঙ্গকে কাজে লাগিয়ে অনেক দূরের বস্তুকে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পর্বে আমার বিশেষ এক আবিষ্কার নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাবে।
1: এতক্ষণ জানা অজানা অনুষ্ঠানে শুনলেন টেলিস্কোপের কথা, ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, সুসীমা দাস মজুমদারের কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, আন্তর্জাতিক যুব দিবসের ভাবনা, বলছেন অনুপম ঘোষ।
1: সকল শক্তি মানুষের নিজের ভিতরেই রয়েছে। তরুণেরা ধীর স্থির বিশ্বাস নিয়ে যে কোনো বড় কাজ সম্পন্ন করতে পারে, বলেছিলেন স্বামী বিবেকানন্দ যুব সমাজকে উদ্দেশ্য করে। যুবশক্তি পৃথিবীর আসল ভরসার জায়গা, একথা যুগে যুগে কালে কালে বারংবার প্রমাণিত। প্রতি বছর 12 আগস্ট সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস। তারুণ্যের বিকাশ ও উন্নয়নে 1998 সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব করা হয়। পরের বছর অর্থাৎ 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। কেন যুব দিবস? বিশ্বের মোট জনসংখ্যার

16% 15 থেকে 24 বছর বয়সী যুবক যুবতী। 2026 সালে এই সংখ্যাটা 120 কোটিরও বেশি। এর মধ্যে 85% বাস করে উন্নয়নশীল দেশে। বেকারত্ব, মানসিক স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল বৈষম্য, এইসব চ্যালেঞ্জের মোকাবিলা যুবশক্তি করতে পারে, আর এর ফলে প্রভাবিত হয় তারাই বেশি। তাই রাষ্ট্রসংঘ বলে আজকের যুব আগামীর নেতা। প্রতি বছর রাষ্ট্রসংঘ যুব দিবসের জন্য একটি থিম ঠিক করে। 2026 সালের থিম হল সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা, স্থানীয় যুব উদ্যোগ ও আরও কিছু। অর্থাৎ বড় বড় বৈশ্বিক সমস্যার সমাধান শুরু হবে পাড়া, গ্রাম ও শহর থেকে, আর যুব সমাজই সেই পরিবর্তনের মূল চালিকা শক্তি। শুধু রাজনীতি নয়, পরিবেশ, অর্থনীতি আর সমাজ পরিবর্তনের নানা ক্ষেত্রে যুবকরা পাঠ্যসূচির বাইরে অবদান রেখেছে। শিক্ষা পরিকল্পনা থেকে শুরু করে যুদ্ধবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে তারা। জলবায়ু পরিবর্তন, উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, শান্তির পক্ষে সোচ্চার হতে দেখা গিয়েছে তরুণ দলকে। আফ্রিকা জুড়ে জাতিগত হিংসার প্রসঙ্গে তারা মানবতার পক্ষে কথা বলেছে। যুদ্ধবিরোধী নেটওয়ার্ক বহু আগে থেকেই অনেক দেশে চর্চার বিষয়। বিশ্বব্যাপী নিজের অধিকারের কথা বলার সঙ্গে সঙ্গে মাদকদ্রব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আজকের তরুণ প্রজন্ম। শিক্ষা সবার অধিকার বলে তৃতীয় বিশ্বের দেশগুলিতে সরব হয়েছে তারা। স্লোগান তুলেছে স্বল্প ব্যয়ের পক্ষেও। দেশে দেশে যুদ্ধের আবহে ক্রীড়ার মাধ্যমে সেতু রচনার অবিরত প্রচেষ্টা চালিয়ে চলেছে তারা। প্রসঙ্গত, মেক্সিকোর যুব সমাজ নিজের দেশের ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারাও সরব হয়েছে সকলের জন্য শিক্ষার অধিকার চেয়ে। দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য যুব সমাজকে গুরুত্ব দিয়েই সকল প্রকার কর্ম পরিকল্পনা করা প্রয়োজন, তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দেওয়া প্রয়োজন, তাদের উৎসাহী করতে হবে জ্ঞান চর্চায়। ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগে এগিয়ে এলে সরকারের তদারকিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়। 12 আগস্টের আন্তর্জাতিক যুব দিবসও স্কুল, কলেজ, অসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি স্তরে পালিত হয়। পশ্চিমবঙ্গে এদিন যুব উৎসব, বিতর্ক, রক্তদান শিবির, কেরিয়ার কাউন্সেলিং ও স্টার্ট আপ মেলার আয়োজন করা হয়। সরকারি স্তরে স্টার্ট আপ অর্থাৎ নতুন উদ্যোগের উপর এখন বিশেষ জোর দেওয়া হচ্ছে। ব্যাংক ও বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থাকেও উৎসাহিত করা হচ্ছে উদ্যোগী যুব সমাজকে ঋণ দেওয়ার জন্য, নানা সুযোগ সুবিধা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রদান করা হচ্ছে। জেন জি, এই শব্দবন্ধের সঙ্গে আমরা কিছুদিন পরিচিত হয়েছি। যুব সমাজের একটি শ্রেণীকে বর্তমানে এই নামে অভিহিত করা হচ্ছে। সম্প্রতি দেশ ও বিদেশের সমাজ রাজনীতি ক্ষেত্র উত্তাল হয়েছে এই জেন জিকে ঘিরে। রাজনীতিক এবং সমাজতাত্ত্বিকরা অনুভব করছেন যুব শক্তিকে সঠিক দিশায় পরিচালিত করা খুব প্রয়োজন। আবেগ সর্বস্ব রাজনীতি বা আন্দোলন নয়, যুক্তি নির্ভর ঠান্ডা মাথার আন্দোলনই পারে সঠিক রাস্তা খুঁজে নিতে। সম্প্রতি দিল্লি আইআইটিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রজন্মের মুখোমুখি হয়েছেন। তাদের বার্তা দিয়েছেন, প্রশ্ন উঠবে কিন্তু তার পরের ধাপ হবে উত্তর ও সমাধান। শুধু প্রশ্ন তুলে থেমে যাওয়াই যুবশক্তির কাজ নয়, তার সঠিক উত্তর ও সমাধান খুঁজে বার করাও তাদেরই দায়িত্ব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একাধিক বার্তা প্রধানমন্ত্রী দিয়েছিলেন তরুণদের উদ্দেশ্যে। আইআইটি মঞ্চ ছিল সেই সংলাপেরই উত্তর পর্ব। তরুণদের প্রশ্ন করার প্রবণতাকে থামানোর বদলে তাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নতুন সমাধান খোঁজার সাহস থাকলে চ্যালেঞ্জই সুযোগ হয়ে ওঠে। কৌতূহল ও শেখার ইচ্ছা ধরে রাখা খুব প্রয়োজন।

0: আত্মনির্ভর ভারতের ভিত্তি গড়তে যুব সমাজের সদর্থক ভূমিকার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। বর্তমান তরুণ সমাজ সম্বন্ধে একটা কথা প্রায়শই শোনা যায়, যে তারা নাকি অতিমাত্রায় মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্ত, অ্যাডিক্টেড। কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো বোধহয় নয়, তবে এর কিছু ইতিবাচক দিকও আছে। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মোবাইল বৃত্তের অনুষঙ্গ থেকে মুক্ত করে যুব সমাজকে আলোর পথে পরিচালিত করাই হোক আজকের যুব দিবসের মূল মন্ত্র। কর্মহীনতা, দক্ষতার অভাব, মানসিক চাপ ও ভুয়ো সংবাদের যুগে দিশাহীনতা যুবা শ্রেণীর একটা বড় সমস্যা। নীতি নির্ধারকদের দায়িত্ব যুব সমাজের জন্য শিক্ষা, চাকরি ও সমাজকর্মের নানা বিষয়ে অংশগ্রহণের জায়গা তৈরি করা। যুব দিবস কোনো একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি একটি স্মরণ করানোর দিন, সচেতন করানোর দিন। দেশের ভবিষ্যৎ যুব প্রজন্মের হাতে, তাদের কণ্ঠস্বরকে উপযুক্ত গুরুত্ব দিলে তারাই বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যুবশক্তি স্থবির হলে সমাজও অনড় হয়ে পড়ে, যুব সমাজ জেগে উঠলে পৃথিবীও নতুন উদ্যমে আবর্তন করতে শুরু করে।
1: শুনলেন কথিকা, আন্তর্জাতিক যুব দিবসের ভাবনা, বললেন অনুপম ঘোষ।

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী, রাগ আহির ভৈরব, তবলায় সঙ্গত করছেন তিমির রায়চৌধুরী।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
2: ব্যাস,
1: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী, তবলায় সঙ্গত করলেন তিমির রায়চৌধুরী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুনবেন কিনু গোয়ালার গলি ছায়াছবি থেকে প্রথম গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গান শুনছিলেন। এখন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরালের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের অধিবেশন বসছে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরালের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশের জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটিও লোকসভায় পাশ হয়। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোন সংস্থাকে নিগম তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোন সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। অন্যদিকে লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণী সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই এবং কৃতিত্বের কাহিনী উঠে এসেছে। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
2: These expressions capture the awakening.

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন।
1: These expressions capture the awakening as powerfully as Vande Mataram, that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were source of courage, sacrifice and hope. Many marched to the gallows with

0: வந்தே மாதரம் ஆன் தேர் ஹார்ட் அண்ட் ரைசிங் தேர் வாய்ஸ் வந்தே மாதரம் ஆல் தி டைம்.
1: এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরেছেন।
2: দিল্লি মে মাই ভারত কে 1000 সে অধিক ভলেন্টিয়ার্স নে হর ঘর ত্রিরঙ্গা সাইকেল যাত্রা কে দ্বারা দেশ কো ফিটনেস কা সন্দেশ দিয়া হ্যায়। কোই ভি রাষ্ট্র কো বিকশিত রাষ্ট্র বননা হ্যায় তো দেশ কে নাগরিক স্বস্থ রহে বহুত আবশ্যক হ্যায়। সাইক্লিং এ ফিটনেস কা সন্দেশ হ্যায়, পলুশন কা সলুশন হ্যায়। চলো হাম সব লোগ হামারি ত্রিরঙ্গা কি আন বান ওর শান কে লিয়ে দেশ কে যুবা ফিট রহে ইস হেতু কো সিদ্ধ করনে কে লিয়ে সাইক্লিং করতে রহে।
1: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধে 7:35 জাতীয় সংবাদ এবং রাত 8টায় সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের ঠিক পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা ও 9টার FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10টার সংবাদও। কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষায় এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারতবর্ষ পৃথিবীর নানা বৈচিত্র্যের ভূমি। 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ এলাকা রয়েছে। এগুলি হাতিদের আবাসস্থল রক্ষার পাশাপাশি তাদের বিচরণ ও অভিবাসনের পথ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতিকে বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরা যাতায়াতের পথে দূর দূরান্তে বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়, এর ফলে নতুন গাছগাছালি জন্মের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব হাতি দিবস পালন করা হচ্ছে। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্পে সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ গরিব পরিবারগুলির দারিদ্র দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তা পাওয়া যোগ্যদের মধ্যে 84% অতি দরিদ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এদের অনেকেরই সঞ্চয় সীমিত এবং ঋণ পাওয়ার সুযোগও কম। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণে। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে বলে তিনি উল্লেখ করেন।
3: বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে UCC আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, UCC, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আছে।
1: ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের মঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, রাজ্য সরকারের চাকরির পরীক্ষা যে অনিয়ম হয়েছে তা সিবিআই তদন্ত করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে নানা সংস্কার। গত রাতে আন্দোলনকারীরা মৌন মিছিল করেন, পরে আন্দোলনস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। অনশন প্রত্যাহারের আবেদন জানান তাঁরা। উত্তরাখণ্ডে বর্ষার মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশের 6 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গত রাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:00। এই ম্যাচে জয়ী দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুয়ারান কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
4: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বর্ষা শেষ হতেই তীব্র গরমে নাজেহাল কোচবিহার জেলার মানুষ। সকাল থেকেই প্রবল রোদের তাপে কার্যত হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন বৃষ্টির দেখা মিলছে, তখন উত্তরের কোচবিহারে উল্টো ছবি ধরা পড়ছে। বৃষ্টির পরিবর্তে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এরই মধ্যে শুরু হয়েছে জনগণনা নিয়ে সচেতনতা কর্মসূচি। গত 1 আগস্ট থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন পর্ব, যা চলবে 15 আগস্ট পর্যন্ত। জনগণনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকেও প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী 16 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কোচবিহার জেলায় প্রায় 8,000 গণনা কর্মী এই কাজে যুক্ত রয়েছেন। 2011 সালের জনগণনা অনুযায়ী কোচবিহার জেলার জনসংখ্যা ছিল প্রায় 30 লক্ষ। গত 15 বছরে জেলার জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার প্রতিটি মানুষকে জনগণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত 9 আগস্ট থেকে সারা দেশের সঙ্গে কোচবিহারেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জেলার বিভিন্ন সরকারি দপ্তর সন্ধ্যার পর তিরঙ্গা আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। স্কুল, কলেজ এবং সরকারি দপ্তরগুলিতেও সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার পুরসভার উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেন। পথ চলতি সাধারণ মানুষের হাতেও তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। জেলা প্রশাসনের উদ্যোগেও পৃথক শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। এর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী বড়দেবীর পুজোর প্রস্তুতি। আগামী 21 আগস্ট কোচবিহার শহরের গুঞ্জবাড়িতে ডাঙ্গরাই মন্দিরে ময়না কাঠের পুজোর মাধ্যমে ঐতিহ্যবাহী বড়দেবীর পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। শহরের ঐতিহ্য সৌন্দর্য ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছে প্রশাসক পরিচালিত কোচবিহার পুরসভা। রাজার আমলের ঐতিহ্যবাহী দিঘিগুলি সংস্কার এবং পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহার শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 20টি দিঘি রয়েছে। এর মধ্যে বহু দিঘি দীর্ঘদিন ধরে আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়েছিল। এবার সেগুলিকে পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে পুরসভা। সম্প্রতি এই প্রকল্পের সূচনা করেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তাঁর বক্তব্য, রাজাদের শহর কোচবিহারকে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। একই সঙ্গে কোচবিহার শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। একসময় রাজ আমলের পরিকল্পিত ও সুন্দর শহর হিসেবে পরিচিত ছিল কোচবিহার। তবে গত কয়েক বছরে অপরিকল্পিত নগরায়ন, নিকাশি ব্যবস্থার সমস্যা এবং নিয়মিত নালা পরিষ্কার না হওয়ার কারণে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা বেড়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির পর শহরের একাধিক এলাকায় হাঁটু সমান জল জমে চরম দুর্ভোগে পড়তে হয় নাগরিকদের। এই পরিস্থিতি মোকাবিলায় নিকাশি ব্যবস্থা উন্নতি করা এবং শহরের সামগ্রিক সৌন্দর্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ উঠেছিল। তৃণমূল পরিচালিত বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রধান ও সভাপতিদের অনুপস্থিতির কারণে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। এরপর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে প্রধানরা পদত্যাগ করেন। বেশ কিছু জায়গায় নতুন করে বোর্ড গঠন করেছে শাসক দল বিজেপি, ফলে ধীরে ধীরে পঞ্চায়েতগুলিতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা ইতোমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, ফলে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। এর আগে আবাস যোজনার টাকা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এবার যাতে প্রকৃত উপভোক্তারা কোনো অনিয়ম ছাড়াই প্রকল্পের সুবিধা পান সেদিকে নজর রাখার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তীব্র গরম, জনগণনা, স্বাধীনতা দিবসের কর্মসূচি, বড়দেবীর পুজোর প্রস্তুতি, শহরের সৌন্দর্যায়ন এবং পঞ্চায়েত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ, সব মিলিয়ে একাধিক কর্মকাণ্ডে ব্যস্ত এখন কোচবিহার জেলা প্রশাসন ও সাধারণ মানুষ। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী অংশ শ্যামল মিত্রের কণ্ঠে এবং পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, পান্না হিরে চুনি ছায়াছবি থেকে এই গানটি।

0: পান্না হীরে চুনি ছায়াছবি থেকে পরের গান শ্যামল মিত্রের কণ্ঠে।
1: যেমন শ্রী রাধা কাঁদে

0: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cationdot@akashbanikolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে তে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: আপ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 6-56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে

0: বেলা বারোটা আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম, ছাপ্পান্ন বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
0: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে ছন্দে ছন্দে 56।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি বাংলা ছায়াছবির গান শুনছেন। মণিহার ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে পরের গান।

উঠিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমতি চণ্ডী দাস গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো না সেই ধন্য দেশ, ধন্য আমরা।

0: সুভাষচন্দ্র। ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানের সঙ্গেই শেষ হল আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছ ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে।
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে ছন্দে ছন্দে 56।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

এই মেঘলা বেলা, সারাদিন ঝড়ো ঝড়ো ঝিরঝির বৃষ্টি, একলা ঘরে থাকতে মন চায় না বটে, কিন্তু তবু বেরিয়ে পড়াও কি আর অতটা সহজ? ছাতা নাও রে, রেনকোট নাও রে, ছপছপে জল, প্যাচ প্যাচে কাদা। তার চাইতে বরং ঘরে বসে যদি রেডিওতে কান পাতা যায়, গানে গানে ঘুরে আসা যায় বৃষ্টিমুখর এই বেলায়। গাঙ্গেয় এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে, বঙ্গের দুই প্রান্তে, অর্থাৎ বলা যায় সমগ্র পশ্চিমবাংলা জুড়ে আজ আগামীকাল এমনই বৃষ্টির পূর্বাভাস। ঝড়ো ঝড়ো মুখর বাঁধর দিনে তাই আসুন না বৃষ্টি ভেজা গানে ভিজে আমরাও। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের গানের ভেলায়। হ্যাঁ, বুধবার মানেই বাংলা ছায়াছবির গানের ভেলা। বাংলা ছায়াছবির গান শুনি, ছবির সঙ্গে জড়িয়ে থাকা নানান গুণীজনের কথা শুনি, স্মরণ করি তাদের, খানিক নস্টালজিয়া মাখি মনে। আজ আসুন না একদম শেষটা করি, অর্থাৎ নস্টালজিয়া, আসলে বৃষ্টি এবং শীতের দুপুরের উত্তরে হাওয়া, এই দুই বড় বেশি পিছুতে টানে মনকে, তাই না? এক পশলায় বৃষ্টি এক ঝলকে যেন অনেকটা পিছনে নিয়ে যায় আমাদের ছেলেবেলা, কিশোরবেলা, যৌবনবেলা, তার সঙ্গে জড়িয়ে থাকা বৃষ্টির ছাট মনে পড়ে যায়। মনে পড়ে যায় কত না ছবির কথা, কত না গানের কথা, যারা আমাদের ফেলে আসা দিনগুলোর সঙ্গে জড়িয়ে। আসুন শুনি বৃষ্টির ছাট মাখা সে সকল গানগুলো, আর একটু পিছু ফিরে দেখা যাক। বাংলা ছায়াছবিতে বাড়ি বাড়ি কিন্তু নানান অনুষঙ্গে বৃষ্টি এসেছে, বৃষ্টিতে ভিজেছে রুপোলি পর্দা বারেবার, সে সাদা কালোর সময় থেকে রঙিন ঝকঝকে সময়ের এখন স্ক্রিন বারে বারে বৃষ্টির ছাট মেখেছে। সেসব গান, সেসব দৃশ্যায়ন, সেসব ছবির কথা, আপনার আমার ভালো লাগার কথা, সবটা নিয়ে আজকের গানের ভেলা। হালকা চালে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজুক না হয়। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আর রেডিও সেটের অপর প্রান্তে যারা আছেন তারাও কিন্তু আসতেই পারেন টেলিফোনে, আপনারা জানেনই সেই একই নম্বর 0332213142, 0333221342।

বৃষ্টির ফোঁটা, জলের ধারা, টাপুর টুপুর অথবা অঝোর ঝরণ, সবটাই শিল্পকে এবং শিল্পীকে বারবার টেনেছে। কত না গান, কত না কবিতা, কত না সাহিত্য তার সৃষ্টি বৃষ্টির হাত ধরে। আবার যেহেতু ছবি সিনেমা, তাকেও অবশ্যই সে এক শিল্প তো বটেই। সে কারণে সিনেমা নামক এই শিল্প, চলচ্চিত্র নামক এই শিল্প বৃষ্টি থেকে দূরে থাকে কী করে? বারবার আমরা দেখেছি, যেমন মাদার ছবির গান শুনলাম, কখনো চৌরঙ্গী, কখনো শঙ্খবেলা, স্ক্রিন ভিজেছে বৃষ্টির ছাটে। আবার একইভাবে কখনো ফুলেশ্বরী, কখনো ঘরে বাইরে, কখনো বিটনুন, কখনো অপরাজিতা তুমি, অথবা কখনো রসগোল্লা, নানান সময়, নানান টাইম ফ্রেম যাকে আমরা বলি, 50, 60, 70, 80, 2000, 2010, 2020 সময় যেমনই হোক, বৃষ্টি আর তার মাতাল করা আবেদন বদলায় না।

0: পাভেলের কথায় হরিশ সাগানের সুরে অর্ণব দত্ত গাইলেন এই গানখানি রসগোল্লা ছবিতে। এই সময়ের ছবি অবশ্যই 2018 রিলিজ হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন হয়তো। ভারী মিষ্টি এক ছবি, মিষ্টিকে নিয়েই। আবার এই গানের যেমন টাপুর টুপুর দিয়ে শুরু, ঠিক ওই প্রথম দুটি কথা নিয়ে 1974 সালে যখন তৈরি হলো ফুলেশ্বরী, সেখানে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন একখানি গান। টাপুর টুপুর বৃষ্টির কথা বললে সে গানখানেই সবার আগে মনে আসে, তাই না? হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন, গাইলেন তিনি।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

0: টাপুর বৃষ্টি আজ সারাদিন, কখনো টুপটাপ কখনো অঝর ঝরুন। আর তাই বাংলা ছায়াছবির গান নিয়ে এই গানের ভেলায় আজ ছবির পর্দায় বৃষ্টির গান আর গানের ভেলা। 0332231342 আমাদের ফোন নাম্বার। কি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার, হ্যালো,
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত বলুন।
1: আসলে এরকম ভাবেই মনে হয় সৃষ্টি আমাদের প্রকৃতি, যে দীর্ঘ কয়েক মাস দহন জ্বালায় আমরা যখন কাতর হয়ে পড়ি, তারপর এই বাড়ি ধারাটা আমাদের মনকে এবং পরিবেশটাকে স্নিগ্ধ করে। আপনি আগে নস্টালজিয়ার কথা বলছিলেন, ছোটবেলায় কিন্তু এই বৃষ্টির দুপুরে হলে গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা আমার প্রচুর আছে। সে যে কি অনাবিল আনন্দ, এখন তো সে সুযোগটাও হয় না, হলের সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু তখন সে সুযোগ ছিল। আর একটা ছোট্ট ঘটনার কথা বলি, তখন কিন্তু আমরা চাইতাম যে বৃষ্টিটা খুব জোরালো ভাবে পড়ুক এবং স্কুলে গিয়ে একটা রেনি ডে পালন হোক, সেটা কিন্তু বাড়িতে বসে
0: ঠিক
1: মানে ক্লাস হবে না, আড্ডা হবে। আবার এই উল্টো হয়েছে, মাঝে মাঝে চাইতাম যে আজকে যেন প্রচুর বৃষ্টি হয়, জল জমে, যেন স্কুল যেতে না পারি, কারণ সেদিন একজন রাজবাড়ি শিক্ষকের জ্যামিতি ক্লাস থাকতো বুধবার। এটাও মনে আছে বুধবার, যে সেদিন চাইতাম যে 9টা থেকে 11টা পর্যন্ত যেন প্রচুর বৃষ্টি হয়। আর গানের প্রসঙ্গে আপনি একটু আগে ঘরে বাইরে ছায়াছবির কথা বললেন, সত্যি ঘরে বাইরে ছায়াছবিতে যখন দেখি ওই বৃষ্টির সিকোয়েন্স, ওই গানের দৃশ্যটা সত্যি এত মানে বড় হয়ে গেছে, কিন্তু যখন দূরদর্শনের পর্দায় ওই টিভিটা ওই সিনেমাটা দেখানো হয়, তখন সত্যি মানে সব কাজ ছেড়ে ওই সিনেমাটা দেখার জন্যই অপেক্ষায় থাকি। আপনি অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলুন, সঙ্গে আছি, ভালো থাকবেন।

0: বৃষ্টির গান, বর্ষার গান যখন বাড়ি বাড়ি ফিরে আসে ছবির পর্দায়, সেসব ছবি, সেসব গান, সেই চিত্রায়ন নিয়ে আজকেই আজকের এই গানের ভেলা কে রয়েছেন গান পাতবো, আরও এক শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা যাক। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: চক্রবর্তী কথা বলছি মুর্শিদাবাদ।
0: বলুন বলুন বলুন।
1: আসলে বৃষ্টি মানেই তো আমাদের কাছে একটা আনন্দ অনুভূতি, স্মৃতির অমলিন এক মলাট। আসলে দেখুন দিদি, বৃষ্টি মুখরি দিনে খুব মনে পড়ে আমার জেঠুমশাই ওই বড় যখন কাঠে রেডিও বাজাতেন মাঠের আটচালা ঘরে, তখন থেকে রেডিওর প্রতি শোনা। আর তখন স্কুল শিক্ষক জেঠুমার চারিদিকে এসে মাঠে আটচালা সবাই ভিড় করতো একসঙ্গে, জেঠুমা সুন্দর করে চা করতেন আর সব মাস্টারমশাইরা এসে সুন্দর করে সে চা পান করতো। আমি তখন পুচকোবেলায়, হালকা স্মৃতিগুলো মনে আছে। আর টুকটুক করে যে ওই গানটা বাজান এগুলো বাজতো, ঝড় উঠেছে বাউল বাতাস, এগুলো মানে সব যে এত সুন্দর সুন্দর গান আমার জেঠুমশাই শুনতেন না। আর সেই ভাঙা ঘরে আটচালার দিকে যখন তাকাই তখন মনে হয় যেন সত্যি সেই বৃষ্টি পড়লে বারবার যেন মনে হয় যে স্মৃতির দোলাচলে আমার জেঠুমশাই যেন এখনো সে জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আছেন। তাই তো বারবার আজকের অনুষ্ঠানটি এত ভালো লাগছে, আর ছবিগুলো আমার কাছে যেন সত্যি মানে আনন্দের অনুভূতি নিয়ে ধরা পড়ছে দিদি। এটুকুই বলুন, নমস্কার, দেখুন, ভালো থাকবেন।

ঘরের বাইরে ঘর ছবির গান মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে শুনলাম মান্নাদের কণ্ঠে। আজ বৃষ্টির গান, ঝরঝর বৃষ্টির অঝোরধারার পূর্বাভাস রয়েছে বটেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আর সে কারণেই বঙ্গের প্রায় সারা অঙ্গ জুড়েই যখন এমন অঝোর ঝরণ, তখন বর্ষার গানই শোনা যাক।

পবিত্র মিত্রের কথা এবং রিনাল বন্দ্যোপাধ্যায়ের সুরে আলো আধারে ছবির গান, দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়, রাগ প্রধান গান ছবির পর্দায়।

এই গান যখন তৈরি হলো, শ্যামল মিত্র গাইলেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইলেন, একেবারে আদ্যপ্রান্ত রাগাশ্রয়ী গান, যে গান ব্যবহার করা হলো আলো আঁধারে ছবিতে, সেইভাবে দেখতে গেলে আমরা যেমন যদি বলি এই ছবিও রিলিজ হয়েছে 1974 সালে, সেই সময় 1974 যখন একটি ছবি তৈরি হচ্ছে, সেই ছবিতে বর্ষার গান, সেই বর্ষার গানের অঙ্গ জুড়ে রাগের ঘোরাফেরা, কিন্তু সেই রাগই বারে বারে ফিরে আসে বৃষ্টির সঙ্গে। রাগ প্রধান গানের এই যে অদ্ভুত এক ভালোবাসা, তা বারে বারে বাংলা ছবির পর্দায় আসে। তাই আবার তার বহু বছর পর যখন 2012 একটি ছবি তৈরি হয়, নাম বাপি বাড়ি যা, সেই ছবিতে চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় লিখলেন, জিৎ গঙ্গোপাধ্যায় সুর করলেন, ওস্তাদ রশিদ খান আমাদের মধ্যে আর নেই, তিনি তার অসাধারণ সেই গায়কে এই গানে, বর্ষার গান, ছবির গান।

0: বর্ষার গান। বাড়ি বাড়ি এভাবেই বাংলা ছবির রুপোলি পর্দাকে ভিজিয়েছে, আর সেসব গানের পরও সেসব মুহূর্তগুলো আরও একবার আজকের এই গানের ভেলায়। 0332-213-1342 কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার,
1: আমি পবিত্র সাহা বলছি, 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে।
0: বলুন পবিত্র বাবু।
1: বলছি বন্ধুরা তো অনেকেই বললেন যে বৃষ্টিতে স্কুল কিভাবে ফাঁকি দিতে হয়, আমরাও ফাঁকি দিয়েছি। এখন একটা গানের কথা খুব মনে পড়ছে, সোনার খাতা বইতে বৃষ্টির একটা গান আছে আপনার এই উত্তম কুমার এবং অপর্ণা সেনের অভিনীত, এই গানটা বলছি। ঠিক আছে, নমস্কার।
0: বৃষ্টি বৃষ্টি বৃষ্টি লতা মঙ্গেশকরের কণ্ঠে, তাই তো? সত্যি কিছু কিছু ছবি কখনো কখনো আমাদের মনে ভারী গভীর রেখা ফেলে যায়, আবার কখনো এমনও হয় ছবিখানি হয়তো তেমন মনে রইল না, ছবির এমন কোনো দৃশ্য মনের মধ্যে পাকাপাকি তার জায়গা করে নিল, কখনো সে ছবির কোনো গান ভুলতে পারা যায় না। আসলে এভাবেই তো শিল্প বেঁচে থাকে আমাদের জীবনে, আমাদের স্মৃতিতে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: তাদের এই বর্ষাকাল সত্যি উপভোগ্য, কিন্তু যারা মাঠে ঘাটে বেরোন, কাজে বেরোন, তাদের বর্ষাকাল সাময়িক ভাবে ভালো লাগলেও বর্ষা তাদের সেরম আনন্দ আনে বলে মনে হয় না। এই প্রসঙ্গে একটা খুব ভালো গান হেমন্ত মুখোপাধ্যায়ের আছে, আগলো অনুরাগ ছবিতে, খুব সুন্দর একটা তুলনামূলক আলোচনা যে কবিরা বর্ষা দেখলে এই করবেন, আমরা সাধারণ মানুষ এই করবো। আরেকটা কথা হচ্ছে, আপনি একটা কথা বলেছিলেন যে ওই শীতের হাওয়া উদাস করে দেয়, শীতের হাওয়া শুধু নয়, ফাল্গুনের শেষে চৈত্রের হাওয়া আমাদের উদাস করে দেয়। আর আমার খুব ইচ্ছে করে একটা নদীবক্ষে নৌকো করে যাই, মাথায় একদম কালো মেঘ ভাসছে, তো সেগুলো তো হয় না বাস্তবে, তবে আমাদের মতো নিঃসঙ্গ বৃদ্ধ মানুষদের পক্ষে বাড়িতে বসে গান শোনা আর বর্ষা উপভোগ করা খুব ভালো। তবে বর্ষা আমার সঙ্গে অনেক বিশ্বাসঘাতকতা করেছে, সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচন্ড মেঘ, ভাবলাম যে আজকে আর স্কুল হবে না, ও মা ঠিক স্কুলের সময় মেঘ কেটে গেল।
0: আমি দেখছি, আমি দেখছি, নিশ্চয়ই আমি যদি সংগ্রহে থাকে আমি নিশ্চয়ই শোনাবো আজ সেই গানখানি। তবে এ কথা সত্যি কিন্তু, মানে বর্ষাকালে ছেলেবেলায় স্কুল যাওয়ার বৃষ্টিতে ভিজে কখনো রাগ হতো, কখনো মজাও হতো, মনে হতো কোনো রকমে পৌঁছে যেতে পারলেই হয়, আজ এই বৃষ্টিতে আর তো কেউ আসবে না, সুতরাং একটা দারুণ ছুটির দিন পাওয়া যাবে। প্রায়শই এত বৃষ্টি হতো যে রেনিডে করা যেত না, কিন্তু ক্লাসও হতো না, এত কম ছেলে মেয়ে ক্লাসে, সেদিনের মতন দিদিমণি আর মাস্টারমশাইরাও যেন একেবারে অন্যরকম হয়ে যেতেন, গান কবিতা নাচ গল্প সব মিলিয়ে এক অন্যরকম বর্ষার দিন। মাঝে মাঝে ছেলেবেলার সেই দিনগুলোও কিন্তু পাওয়াটা দরকার, তাই না?

বর্ষার গান আর টাপুর টুপুর বৃষ্টি সবটা মিলিয়ে সত্যি একটু আগে সুমিতবাবু যে কথা বললেন একেবারে ঠিক। অর্থাৎ বাড়িতে যাদের বসে থাকার মতন অবকাশ তাদের জন্য বৃষ্টি ভালো, কিন্তু বেরোতে যাদের হয় তারা জানেন এ বৃষ্টির সে কি জ্বালা। তখন আর ওই রাস্তায় বেরিয়ে যখন

প্যাচপ্যাচে কাদা আর ছপছপে জল আলাদা করে কাব্যি আসে না, এ তো ঠিক। রাগ অনুরাগ ছবির যে গানের কথা বলছিলেন, ভারী মজার গানখানি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। অর্থাৎ আকাশে মেঘ করেছে, কবিরা না হয় এই মুহূর্তে কলম বাগিয়ে বসবেন, কিন্তু সবার জন্য কি তাই? চলুন শোনা যাক।

বৃষ্টির গান হচ্ছেই যখন অবশ্যই আর পাঁচটা গানের চাইতে এই গান আলাদা। তাই এই গানখানি অর্থাৎ একেবারে বাস্তব কথা বলছে যে গান, তাকে না শোনালে বাংলা ছবির বর্ষার গান তার লিস্ট অবশ্যই অপূর্ণ থেকে যায়। আবার একই সঙ্গে আরও দুখানি গান যা না শোনালে বাংলা ছবি, বৃষ্টি, রূপলি পর্দা সবটার কথা যেন অপূর্ণ থেকে যায়। আশ্রয় নিতেই হয় রবি ঠাকুরের কাছে, কাজী নজরুল ইসলামের কাছে। দুখানি ছবি, দুখানি গান, একটি রবি ঠাকুরের, একখানি কাজী নজরুল ইসলামের। আলাদা করে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি হিসেবে তাদের আবেদন, তাদের ভালোবাসা তা তো রয়েছে।

তো শঙ্খবিলা ছবির আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদুরো দিনে এবং দেবদাসের শাওনো রাতে যদি ছবিতে চিত্রায়িত এই দুইখানি গান এ না শোনালে বাংলা ছবির বর্ষার গান তার তালিকা অপূর্ণই থেকে যায়।

চিরকালীন বিরহের গান, চিরকালীন বর্ষার গান, বাংলা ছবির বর্ষা গানের মাইল ফলকে অবশ্যই এই দুইখানি গান থাকবেই, থাকবে আরও অনেক। আসলে ছবির পর্দা অথবা গানের সুর সবটাই তো কিছু ম্যাজিক তৈরি করে, তাই না? যে ম্যাজিক পাকাপাকি জায়গা করে নেয় আমাদের মনে, আমাদের স্মৃতিতে। ঝরঝরে বৃষ্টির দিনে তেমনই টাপুর টুপুর বৃষ্টিমাখা গানগুলো নিয়েই আজকের গানের ভেলা শেষ করবো আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: সত্যি প্রিয়া স্যার, গানটা শুনে আমার মনে হচ্ছে যে জন্মদিনটা না চলে এসেছে।
1: একদমই তাই, জন্মদিন তো চলে এসেছেই, আর চলে এসেছেই বলে এত আনন্দ আকাশে বাতাসে স্টুডিওতে আমাদের মনে সমস্ত আনন্দ নিয়ে আমরা আবার আড্ডা দিতে চলে এসেছি।
0: এবং তার থেকেও বড় কথা প্রিয়াশা, আমাদের আমাদের মানে প্লেলিস্টে এমন কিছু মানুষ সারা মানে সবসময় থাকে যাদের আমরা বারবার শুনি,
1: একদম
0: রাইট। তো আজকে আমরা, তোমরা সকলেই জানো যারা যারা পোস্টার দেখে নিয়েছো অলরেডি, যে আমাদের এই যুববাণী বার্থডে স্পেশাল উইকে আমরা বিভিন্ন গেস্টদেরকে আনছি। আজকে মানুষজন একটু বিশেষ,
1: একদমই তাই, মানে আমাদের জন্মদিন স্পেশাল উইকের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে যে তোমরা দেখেইছো যে আমরা বিভিন্ন জনরা থেকে বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে আড্ডা দিতে আসছেন, ঠিক তেমনি যার গানে আমি তুমি বা আমাদের স্টুডিওর ওপারে যারা বসে আছো বা রেডিওর ওপার যারা বসে আছো প্রত্যেকের কাছে তিনি ভীষণ প্রিয় একজন শিল্পী, আমাদের কাছে তিনি ঘরের লোক। আর সেই মানুষটা এই মুহূর্তে স্টুডিওতে, আর বেশি কথা না বলে সরাসরি আলাপ করে আমাদের সঙ্গে আজ যুববাণীর জন্মদিন স্পেশাল উইকে আড্ডা দিতে রয়েছে, মানে তাকে আমি কি কি ডেজিগনেশন বলবো আমি জানি না, আপাতত সংগীত শিল্পী ময়ূরী সাহা, সেই হিসেবেই বলছি। ময়ূরী দি, তোমাকে আজকের আড্ডায় স্বাগত।
2: থ্যাংক ইউ সো মাচ, নমস্কার সকল গুরুজনদের যারা ওপার থেকে আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে এসেছি অনেক দিন, অনেক বছর পরে, অনেক মজা হচ্ছে, নস্টালজিক লাগছে।
0: কেমন আছো বলো?
2: খুব খুব খুব ভালো আছি, তোমরা কেমন আছো?
0: তোমার কাছে কেমন ছিল মানে যুববাণী জন্মদিন আসছে বা যুববাণী সেলিব্রেশন একটা হবে, বার্থডে সেলিব্রেশন, তো তুমি কিভাবে সেটা সেলিব্রেট করতে?
2: আমার কাছে যুববাণী মানে একদম ছোটবেলা, এবং এখনো এই বড়বেলা বা বুড়োবেলাতেও যুববাণী আমার কাছে যুববাণী, এবং আমি সবসময় যুববাণীর পাশে আছি বা ছিলাম বা থাকবো। অ্যান্ড আমি যখনই এখানে আসি সকলের সঙ্গে পরিচয় হয়, অনেক মুখ পাল্টে যায় কিন্তু ওই ভাইবটা কিন্তু সেমই থাকে ওই পার্টিকুলার রুমে স্টুডিওতে। খুব খুব এনজয় করি আমরা একসাথে গান বাজনা, একসাথে গল্প আড্ডা। অ্যান্ড আমি যতবার এসেছি বা আগেও যখন এসেছি, এভরিথিং ইজ লাইক মানে ক্যাজুয়াল, মানে কোনো স্ক্রিপ্ট বা কিছু আমরা ফলো করি না, অ্যান্ড এত সুন্দর আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন হয়, খুব খুব এনজয় করি।
0: আমার কাছে
2: খুবই স্পেশাল, কারণ when I was in class 6 or 7 তখন থেকে আমার এখানে অডিশন দিতে আসা, তখন এখানে সেটআপ পুরো অন্যরকম ছিল, অনেক গান তোলা, অনেক গান শেখা, এখানের এক্সপিরিয়েন্স কি করে হেডফোন পরে গান গাইতে হয় সেটা একটা অদ্ভুত ফ্যাসিনেশন ছিল, যে কানটা তো পুরো বন্ধ, এবার আমি কি করে শুনবো, বাট মাইক্রোফোনের সামনে গান গাওয়া সবটাই একটা এক্সপিরিয়েন্স, এবং সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে গান বাজনা শিখছি। এখনও আমি আই এম স্টিল এ স্টুডেন্ট অফ মিউজিক, শিখে ডিফারেন্ট টেলিভিশন চ্যানেলে যখন পরবর্তীকালে আমি যাই সেখানের একটা আলাদা এক্সপিরিয়েন্স, এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে মিশিয়ে জীবন।
1: আমরা কি এটা বলতে পারি যে একদম শেখা বা হাতে ঘড়িটা একদম স্টুডিও থেকে, মানে আকাশবাণী স্টুডিও থেকে?
2: একদম অবশ্যই, একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে।
0: আচ্ছা, কোনো টুকরো টুকরো গল্প মনে পড়ে বা কোনো স্মৃতি যেটা খুব স্পেশাল তোমার কাছে এখনো পর্যন্ত?
2: আমার যেটা মনে পড়ে, একবার লাইভ গেছিলাম আমরা, ইট ওয়াজ এ হোলি এপিসোড আমার মনে হয়, হ্যাঁ প্রায় অনেক, আমার ঠিক এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, এবং আমি একটা গান গাইছিলাম, বাড়ি থেকে সুন্দর করে প্রিপেয়ার করে এসেছিলাম লিরিক্স, অ্যান্ড প্রায় দেড় সপ্তাহ দু সপ্তাহ ধরে গানটা মুখস্থ হয়ে করেছিলাম, বাট এখানে এসে আমি বেমালুম অন্তরাটা ভুলে গেছি লিরিক্স, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান টেক থিং, এক ওয়ান টেকেই যা হবে লালা লালা লালা করে গিয়ে দিয়েছি ওই জায়গাটা, কনফিডেন্টলি লালা লালা। তো এটা একটা মজার বিষয়। তারপরে আগে অনেকে ছিলেন, আমরা বৈঠকে আড্ডা হতো পয়লা বৈশাখ বা এরকম সময়তে, তখন অ্যাপার্ট ফ্রম মিউজিক আমাদের মেইন ফোকাসটা ছিল খাবার,
1: ঠিক ঠিক এখনো আছে,
0: এইটা তো হ্যাঁ এটা এখনো আছে,
1: সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট,
2: রাইট। তো এইগুলোই মনে পড়ে, এই ছোট ছোট এক্সপেরিয়েন্সেস গুলো।
1: কিন্তু একটা ব্যাপার, এই যে বললো কনফিডেন্টলি যে গানের লিরিক্স ভুলে গিয়ে কোনোভাবে ম্যানেজ তো করে দিয়েছিল অন এয়ার বসে,
2: তারপর বকাও খেয়েছিলাম,
0: আমি এখনি আসছি,
1: এইটা অ্যাডিশন,
0: এটা থাকে,
1: এই যে বকাটা খেতে খেতেই তো আমরাও শিখেছি, মানে সবাই আমরা কম বেশি বকা খেতে খেতে আর অনেক ভালোবাসা পেতে পেতে শিখেছি।
0: Yes, আর এই এই আড্ডা তো ডেফিনেটলি চলছে, এবং বন্ধুরা তোমরা কিন্তু আসতে পারো এই আড্ডা। আমাদের ফোন নাম্বার খুলে রয়েছে 03322131343 নাম্বারে। আর যদি ফোন নাম্বারে না পাও, আমরা একটু পরে লাইভ যাবো, আর আমাদের তো যুববাণী কলকাতা অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টারটা রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারবে। আজকে তোমাদের মানে তোমাদের রিকোয়েস্টেই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা। তার সঙ্গে আড্ডা দাও, তার সঙ্গে গল্প করতে পারো, সুযোগ রয়েছে তোমার সঙ্গে। আর ভাই ফোন নাম্বারটা বলে দিই 03322131343 নাম্বারে, ঝটপট চলে এসো।
1: আর আমরা এত এক্সাইটমেন্ট নিয়ে প্রোগ্রাম শুরু করেছি যে আমরা বলিনি আজকে তোমার সঙ্গে আড্ডায় কে আছি। তো আমি প্রিয়া সাহা এবং আমার সঙ্গে শৌরিক, আমরা আড্ডা দিতে এসেছি। আমরা এটা বলিনি
0: মানে আজকে আমরা ইম্পর্টেন্ট নই,
1: ডাইরেক্ট আড্ডা দিতে
0: চলেছি। আমরা আজকে ইম্পর্টেন্ট নই,
1: স্বাভাবিক আমরা ইম্পর্টেন্ট নই। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এই যে শেখায় আমার, যেটা মানে আমি শৌরিককেও বলছিলাম সেটা হচ্ছে আমরা প্রথম যখন আকাশবাণী আসি, প্রথম যখন আমরা অডিশন দিতে আসি, স্বাভাবিক ফর্ম তুলতে আসা বা অডিশন দিতে আসা, এটাই প্রত্যেকের জীবনের প্রথম হয়তো আসা। তো এই যে অডিশন দিতে যেদিন এসেছিলে, সেই দিন ওই যে স্টুডিওর মধ্যে ঢুকে তারপর কেউ ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই ব্যাপারটা কেমন ছিল?
2: ও কিভাবে বলছে, স্টুডিও থেকে ছিল বন্ধ করে দেওয়া হয়েছিল?
1: হ্যাঁ মানে স্টুডিওতে গেছো, যে তো অডিশন দেবে সে একাই থাকে ডেফিনেটলি, তো সেটাই আমি বলছি বাইরে থেকে। এক্স্যাক্টলি,
2: কারেক্ট। সেই এক্সপিরিয়েন্সটা যত আমি ডেফিনেটলি খুব বড় করে মনে আছে, অতটা বড় করে এখন আমি বলছি না, ছোট্ট করেই বলছি। ইট ওয়াজ লাইক চিল্ড এসি, রুম নাম্বার 5, ভেতরে ঢুকলাম, গান গাইলাম, এবং আওয়াজ ওখান থেকে মানে যিনি জাজেস যারা ছিলেন ওখানটা স্পিকারে ওনাদের ভয়েস পাচ্ছিলাম যে তুমি এটা গাইবে, এরপরে ওটা গাইবে, ঠিক আছে গাইলাম। গিয়ে যখন বেরোচ্ছে, অ্যান্ড যেই মুহূর্তে আমরা গান গাইছিলাম সেই মুহূর্তটা ওয়াজ সারিয়াল, মানে পুরো পিন ড্রপ সাইলেন্স, এত বড় একটা ফ্লোর, তার মধ্যে গান গাইছি, হারমোনিয়াম তবলা তানপুরা নিজের ভয়েস। তারপর যখন বেরিয়ে আসছি তখন ভাবছি যে ওকে, আমি একটা অন্য জগতে ছিলাম এতক্ষণ, এখন আমি আই এম ব্যাক টু মাই রিয়ালিটি। ভয়, এক্সাইটমেন্ট সবকিছু মিলিয়ে মিশে, এবং লম্বা লাইন ছিল আমাদের স্টুডিওর বাইরে,
0: ওই লাইনটা থেকে প্রথমে একটা ভয় লাগতো, সুযোগ নেই,
2: মানে সব থেকে মনে হতো আগের জন যে কি গাইছে তো শুনতে পাচ্ছি না।
0: তোমার তো এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স, তারপর তুমি এখান থেকে বেরিয়ে বিভিন্ন রিয়েলিটি শোতে গেছো, বিভিন্ন

0: চেষ্টা করেছো, তোমার পার্থক্যটা কতটা লেগেছে? মানে এখানে তোমার যে মানে হাতে খড়ি, তারপর এখান থেকে বেরিয়ে তুমি এতগুলো জায়গায় গেছো এবং সকলের মন জয় করেছো, সকলের ঘরের মেয়েটা হয়ে গেছো, তো সেইটা মানে কতটা পার্থক্য মানে তুমি মনে করেছো, কতটা অনুভব করেছো?
1: এটা কি প্ল্যানই ছিল যে তুমি পরবর্তীতে রিয়েলিটি শো এর মঞ্চে গাইবে বা আরো এত পরিচিতি পাবে, মানে এভাবে এগোবে, এটা কি?
2: হ্যাঁ, এটা আমার প্ল্যানে ছিল। মানে আমি ছোটবেলা থেকে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ সিঙ্গার, তো আমার পড়াশোনা, আমার একাডেমিক সমস্ত কিছুই আমার গানটাকে প্রায়োরিটি রেখে তারপরে আমি সেটাকে কন্টিনিউ করেছি। এবং রিয়ালিটি শো বলতে ডিফারেন্ট টেলিভিশন চ্যানেলে আমি তিনটে রিয়ালিটি শো করেছি এবং দি লাস্ট ওয়ান, সেটা দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আউট অফ মাই প্ল্যান, দ্যাট হ্যাপেন্ড মানে হঠাৎ করে একদিন হয়ে গেছে। তো হ্যাঁ, রিয়ালিটি শো ওয়াজ আ পার্ট অফ মাই প্ল্যান। আমার গান শেখা শুরু আমার দিদির কাছে। আমার দিদি গান, আমাদের 5 years ডিফারেন্স, অ্যান্ড শি ইউজ টু সিং, পাশে বসে রেওয়াজ করতো, ডিফারেন্ট ডিফারেন্ট গানগুলো যেগুলো শিখতো সেগুলো আমি শুনে শুনে ওর সাথে প্র্যাকটিস করতাম এবং পরবর্তীকালে শ্রীমতী চন্দনা চক্রবর্তীর কাছে আমি শিখি এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও শিখি। তারপরে দীর্ঘ দশ দিন বলছি, দেখেছো অবস্থা, এটাই হয় 10 বছর শেখার পর, 10টা বছর 10টা দিন। তারপরে আমি শিখি শ্রী দেবশ্রী ভট্টাচার্যের কাছে এবং শ্রী রথিজিৎ ভট্টাচার্য। এইভাবে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মেন্টর্সদের কাছে আমি শিখতে শুরু করি, কলকাতার বাইরে, এইভাবে চলে।
1: খুবই ভালো। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এই যে অডিশন রিলেটেড কল গল্প শুনেছি, তোমার মনে আছে তুমি অডিশনে এসে কি গান গিয়েছিলে, সেটা আমাদের শোনাবে?
2: অডিশনে এসে, হ্যাঁ আমার মনে পড়ছে,
0: এই তো
2: পুরানো সেই দিনের কথা মনে পড়ছে। আমি জটিলেশ্বর মুখোপাধ্যায় কম্পোজিশনে গিয়েছিলাম, গুরুজিরই রেকর্ড করা, গাইছি।
0: মানে এখনো যে মনে আছে এটা একটা বিশাল ব্যাপার।

0: সুন্দর গানটা, তাই না?
1: একদম। আমি যখন সৌরিককে বলছিলাম যে ময়ূরীদির কাছ থেকে এই গানটা শুনতে চাই, যে অডিশনে কি গান গেয়েছিল, তখন সৌরিক দা মিলাই, এটাই শুনবি, ঠিক আছে দেখছি,
2: খুব
0: সুন্দর লাগলো তোমার গলায় গানটা, এবং তোমার গলায় সব গানই ভীষণ ভালো লাগে। এবং তুমি যখন রিয়েলিটি শোতে গেছিলে, এবং সেখানে মানে আমার এখনো মনে আছে, আমার মা বাবা রীতিমতো হা করে থাকতো, কখন ময়ূরীদি আসবে, কখন ময়ূরীদি আসবে গানটা শুনবো। এবং আমার মনেও আছে যখন এই ভোটিং রাউন্ড হতো, আমার মা ভোট করেছিল তোমার।
1: নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কি বলছেন?
3: নতুন নতুন অতিথির কণ্ঠে আরেকটা গান শুনতে চাই।
1: হ্যাঁ, আপনি কি বলছেন?
0: মানে
1: একসময় যে আমাদের জায়গায় বসেছে, এই যে বললো যে লাইভ অন এয়ার যাওয়ার সময় এত ভাবে ম্যানেজ করেছে, আমরা অনেক সময়

0: নিয়ে যাওয়ার সময় অনেক কিছু ম্যানেজ করে নি, সেটা বড় কথা না,
1: এখনো অনেক কিছু করছি।
0: মানে এই পার্টটা খুব একটা কারোর, মানে আমরা যখন লাইভ যাই তখনও চোখে পড়ে না খুব একটা, চেষ্টা করি যাতে লাইভে না চোখে পড়ে, আর যখন মানে মানুষজন শোনে তখন মানে আরই পড়ে না আর কি,
2: একেবারে তাই। আর এই এখন তো যুববাণী বার্থডে স্পেশাল উইক চলছে, আড্ডা অনেকক্ষণ ধরে চলবে, এখনো তোমাদের সঙ্গে এক ঘন্টা আধ ঘন্টার বেশি থাকবো আই গেস আমার মনে হয়,
0: তো আধ
2: ঘন্টার বিশেষ করে থাকবো তোমাদের সঙ্গে। ফিটচের ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর তোমাদের সঙ্গে আড্ডা, আমি শৌরিক, আমার সঙ্গে প্রিয়াশা।
3: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান। আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
3: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
6: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
7: আসছে তো জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
8: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 6, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
5: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
6: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
7: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেগে,
8: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
5: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
8: সকাল 9:30 থেকে বেলা 12:00, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
5: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
6: জম্পেশ সেলিব্রেশন হবে।
8: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
9: ছন্দে ছন্দে 56।
2: এত মানুষ
0: এখন বিখ্যাত, তার একটা প্রমাণ আজ এই মুহূর্তে স্টুডিওতে। তো এরকম অজস্র মানুষ যুববাণীতে এসেছেন, এখনো আছেন যুববাণীর সঙ্গে জুড়ে। তো এই যুববাণীর যে 56টা বছর, এতগুলো বছর যারা যুববাণীর সঙ্গে জড়িয়ে আছেন, সমস্ত মানে যারা আমাদের শিখিয়েছেন বা ধরো যারা শিখেছে আর কি, আমাদের যারা সিনিয়র, প্রত্যেককে নিয়ে এই যে ছন্দে ছন্দে পা মেলানো সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আজ তার তৃতীয় দিন।
2: একদম একদম, এমনি 56টা বছরে আমাদের পরিবারটা শুধু যুবাণীর মানে স্টুডিও রুমের মধ্যে আবদ্ধ নেই,
0: একদম একদমই তাই,
2: মানে বলতে পারো মানে গোটা পৃথিবী জুড়েই রয়েছে বিভিন্ন প্রান্তের মানুষজন এবং তোমরা যারা রয়েছে তোমরা শ্রোতারা, থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য এবং 56টা বছর ধরে টানা ভালোবাসার জন্য। ইটস নট এন ইজি থিং। অলরাইট, চলো আমরা আড্ডায় ফিরি। আমাদের তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে এই মুহূর্তে আমি শৌরিক, আমার সঙ্গে পেয়েছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ বিশেষ অতিথি সঙ্গীত।

0: শিল্পী ময়ূরী সাহা।
1: বেশ, আমরা আড্ডায় একজন বন্ধুকে নিয়ে বরং ফিরি।
0: শুনি।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
1: বলুন।
2: ম্যামের কাছে দুটো প্রশ্ন রয়েছে।
0: দুটো প্রশ্ন আছে।
2: যে রেডিওতে কাটানো বেস্ট মোমেন্ট, আই মিন রেডিও বলতে আমি আকাশবাণীর কথা বলছি। সেকেন্ড হচ্ছে যে একটা মোমেন্ট যেটা রিলিভ, মানে আবার কাটাতে চাই যদি সেটা বলে,
1: যদি সেটা ফিরে আসে। ওকে
0: ওকে ওকে।
3: একটু মনে করিয়ে দিও, কত করে নম্বর আছে ওটাও জানিও। রাইট, তো প্রথম প্রশ্ন, আকাশবাণীতে কাটানো সব থেকে ভালো মুহূর্ত? আমার মনে আছে আমি যখন 11 কি 12 পড়ি, তখন গুরুজি এসেছিলেন আকাশবাণীতে, গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। তখন আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল এখানে। সো ওই ওয়ার্কশপটা খুব স্পেশাল ছিল। ওখানে আমাদের ভোকাল ডায়নামিক্স, ভোকাল মডুলেশন, গান গাইবার পদ্ধতি, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছিল। অ্যান্ড আমরা অনেকেই ছিলাম সেখানে, আমার ঠিক নামগুলো এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট ওই সময়টা দ্যাট ওয়াজ আ গোল্ডেন পিরিয়ড। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে,
0: যদি কোনো কোনো মুহূর্ত এখানকার ফিরে আসে,
3: ভালোবাসার মরশুম, মানে সানাইদা এসেছিল একটা এপিসোডে আমাদের, তখন ভালোবাসার মরশুম সবে রিলিজ করেছে, তো আমাদের একটা এপিসোড হয়েছিল, এরকমই আড্ডা আড্ডা হয়েছিল উইথ সাম সংস। সেই মুহূর্তটা যদি আবার ফিরে আসে, কারণ খুব ভালো ছিল এপিসোডটা।
0: সত্যি দাও, শুনেই মনে হচ্ছে খুব ভালো, যদি আমরা চেঞ্জ করতে পারি সেই মুহূর্তটাতে। আর আরেকটা ছিল যে কোন বলিউড,
1: বলিউডের কোন গান যদি শোনায়,
0: হ্যাঁ কোন হিরোর, মানে কোন হিরোইনের ইয়ে।
3: আমি কি শোনাতে পারবো সেটা?
0: ডেফিনেটলি, বাট হিন্দি তো,
1: হিন্দি তো দুটো লাইন তুমি শোনাতে পারো,
0: দুটো লাইন হয়ে যাবে।
3: ওকে, প্রীতি জিন্টা সেই মুভিতে ছিল, এবং আমি রিসেন্টলি আমার রিয়ালিটি শোতে সেই গানটা গেয়েছি, লতাজির গাওয়া, সকলের চেনা গান, রেহমান স্যারের কম্পোজিশন। জিয়া জলি, জা জলি, নেনু তলি।

0: বন্ধুকে থ্যাংক ইউ
1: একদম একদম পছন্দের সঙ্গে আমাদের পছন্দ এখানে মিলে গেছিল।
0: থ্যাংক ইউ সো মাচ কো। আচ্ছা মৌরিদি, তুমি এখান থেকে মানে যুববাণী থেকে বা আকাশবাণী থেকে একটা একটা আলাদা লেসন পেয়েছো, রিয়েলিটি শো বা বিভিন্ন জায়গায় তুমি বোম্বেতেও কাজ করেছো, সেইখানকার মানে লেসনগুলো তোমার কতটা এখন কাজে লাগে?
2: অনেকটা অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট জনরা, মানে যুববাণী থেকে আমি যে লেসনটা পেয়েছি সেই লেসনটা আমাকে বাইরে মুম্বাই চেন্নাইতে পিচ করতে সুবিধা করেছে। লাইক এখান থেকে আমি যখন মাইক্রোফোন কী করে হ্যান্ডেল করতে হয়, কী করে হেডফোনসে গাইতে হয়, কী করে এরকম একটা ক্লোজ ডোরে পুরো একটা কনসার্ট করতে হয় 1 hour 2 hour, তো সেইটা আমি যখন বাইরে গেছি সেই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগিয়েছি। বাট দুটো এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা, একটা মানে অনেকগুলো ক্যামেরার সামনে এতগুলো আলো ঝলমল করছে সব কিছুর মাঝখানে নিজের পেশেন্স নার্ভ ঠিক করে গাওয়া, আর এখানটাতে হচ্ছে গিয়ে আমি ঘরোয়া পরিবেশে বাট ইটস এ ভেরি প্রফেশনাল সেগমেন্ট সেখানে গাওয়া, তো দুটো আলাদা
1: একদম। আচ্ছা তোমার আমরা মানে প্রত্যেকে তো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাডিক্টেড, বা বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচুর মানুষকে চিনেছি, তো এই যে মানে ধরো মানে যুববাণী বা আকাশবাণী স্টুডিও থেকে বেরিয়ে বাইরে রিয়েলিটি শোতে যাওয়া এবং তারপর সোশ্যাল মিডিয়াতে এত মানে পপুলারিটি, এত মানুষ তোমাকে ভালোবাসছে, তো এই যে পুরো ব্যাপারটা এটাকে কতটা এনজয় করো? কখনো কি মনে হয় যে না সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা খুব অ্যানোয়িং নাকি অল আর ওকে?
2: না, সোশ্যাল মিডিয়া তো আমাদের কাছে টপ মোস্ট প্রায়োরিটি, বিকজ এটা আমাদেরকে করতেই হবে, লাইক প্রত্যেকদিন কন্টেন্ট আপলোড করা অ্যান্ড কিছু না হলে একটা ছবি দেওয়া, লাইক অল

0: অলওয়েজ গ্লুড টু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড অল, যাতে মানুষের মধ্যে থাকা, মানুষের কাছ অবধি পৌঁছে যাওয়া, নিজেদের গান শেয়ার করা। অলসো আমি মনে করি সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম যেখানে কিনা আমরা নিজেদের অরিজিনালস প্রমোট করতে পারি, অরিজিনাল গান
1: একদম।
0: কারণ সবসময় যে নিজের কম্পোজিশন কোনো মুভি বা ওয়েব সিরিজে ইউজ হবে তার তো কোনো শিওরিটি আমরা দিতে পারি না, তো সোশ্যাল মিডিয়াতেই আমরা প্রমোট করতে পারি। তো I enjoy this attention.
2: এবং এবং তার সঙ্গে আরেকটা জিনিস মরি দিই, সেটা হচ্ছে কি ক্রিটিসিজমে তো অভাব নেই,
0: না অভাব নেই,
2: এবং তার সঙ্গে ট্রোলিং তো লেগেই রয়েছে। তুমি সেগুলো কিভাবে হ্যান্ডেল করো?
0: I think negative promotion is also a kind of promotion.
2: True that. But কখনো কখনো খুব পার্সোনাল হয়ে যায় কিছু কিছু বিষয়,
0: কত ফিল্টার আউট করে দেই, একটা কান দিয়ে ঢোকে ব্রেন অফ দি পৌঁছায় না, একটা কান দিয়ে বেরিয়ে যায়।
2: এটা বেস্ট, আমার মনে হয় এখন বেস্ট উত্তর পেয়েছি, এটা আমি বেস্ট উত্তর পেয়েছি, মানে তুমি ব্রেনে যেতেই দিও না,
0: ব্রেনে যেতেই দিও না,
2: একদম একদম তাই। খুব সুন্দর। ইতিমধ্যে আমাদের লাইভে অনেক বন্ধুরা কমেন্ট করছে, আমি
0: দেখছি,
2: হ্যাঁ অনেকে কমেন্ট করেছে, এবং দেবার্গ সাহা একটা রিকোয়েস্ট করেছে, সেটা
0: ঘর মোড়ে পারদেশিয়া অথবা আমি খাতার পাতায় চেয়েছিলাম এই দুটি গানের যে কোনো একটি আবদার রইল।
2: আচ্ছা, একটা তো হিন্দি গান, সেটা আমরা করতে পারবো না, তবে সেকেন্ডটা মোড়ে হবে কি?
0: আমি চেষ্টা করব পরের দিকে।
2: ওকে, বেশ বেশ বেশ। আরো অনেকে অনেক অনেকে শুভেচ্ছা জানিয়েছে, সুমিতা রয় শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা। জন্মদিনটা এখন দেরি রয়েছে, মানে এখন হ্যাঁ মৌসুমটা চলছে, সো ইয়া থ্যাংক ইউ।
0: একটা ছিল ভালোবাসার মরশুম, এটা জন্মদিনের
2: জন্মদিনের মরশুম, হ্যাঁ। এবং শক্তিকুমার চট্টোপাধ্যায় অনেক বড় বড় কমেন্ট করেছেন, সেটা ডেফিনেটলি পড়বো, আমরা ডেফিনেটলি পড়বো, তবে তার আগে আর একটু আড্ডা ফিরি আমরা,
1: একদম একদম। আর একটু আড্ডায় ফিরি মানে আমি বলতে চাইছিলাম যে অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছি, তো এবার যদি একটু গানে ফিরি আর কি, মানে আমরা মৌরিদির কাছ থেকে তোমার এই এই কোয়েশ্চেনটা আমি কখনোই জিজ্ঞেস করবো না, তোমার প্রিয় গান কি, বলা সম্ভব না, মানে কোনো সঙ্গীত শিল্পীর কাছে প্রিয় গানের তো একটা লম্বা লিস্ট থাকে, তবু যে গানগুলো খুব কাছের, যে গানটা তুমি যে কোনো মোমেন্টে শুনতে পারো বা শোনো, এরকম কোনো গান?
2: এরকম থাকে না যে আমাদের মুড অনুযায়ী কিছু কিছু গান আমাদের প্লে লিস্টের টপে থাকে,
1: যে কোনো মোডে আমরা শুনতে পারি,
2: এরকম একটা মানে গো টু গান।
0: দাতাজেরি গান গাইছি, সলিল চৌধুরী কম্পোজিশন।

0: কাকে বলো সবসময় যে না যেও না আমার সঙ্গে থাকো? যাই হোক, অসাধারণ অসাধারণ,
1: খুব সুন্দর জোরে হাত তালি হোক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে কি, তুমি তো এখানে দীর্ঘদিন কাজ করেছো, এরকম কোনো মুহূর্ত আছে যেখানে ধরো তোমার কি মনের মতো কিছু হয়নি, বা তোমার এখন এটা মনে হয় যে এরকম যদি হতে, বা কোনো রেকর্ডিংয়ের কোনো একটা গল্প, হয়তো তোমার বেস্টটা দাওনি কিন্তু খুব ভালো গেছে সেই রেকর্ডিংটা, এরকম কোনো গল্প আছে মানে যেটা তোমার মনে হয়েছে যে না এটা তো আমি চাইনি, এখনও সেই আফসোসটা আছে, এরকম কিছু কি আছে?
2: রেকর্ডিং যখন এখানে আমি করি তখন প্রত্যেকবার রেকর্ডিং করার পর মনে হয় যে না এটা 80% আর একটু বেটার হতে পারতো, মানে আমার ভোকাল ডেলিভারিটা আরেকটু অন্যরকম, তো সেই আফসোস তো প্রত্যেকটা গানেই থেকে যায়। বাট আমার ওরকম মানে পার্টিকুলার কিছু এই মুহূর্তে মনে পড়ছে না।
0: বেশ, আমাদের কমেন্ট সেকশনে একটা প্রশ্ন এসেছে,

0: সেটা হচ্ছে সৌভিক সরকার জিজ্ঞেস করেছে যে অবসর সময়ে তোমার কি করতে ইচ্ছে করে। এটা হচ্ছে আমাদের পোস্টারের কমেন্ট সেকশনে
1: কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে লাইভেও কমেন্ট করেছে সৌভিক সরকার, যে অবসর সময়ে কি করতে ইচ্ছে করে।
2: অবসর সময় আমি গান ডেফিনেটলি শুনি, বিভিন্ন ধরনের গান, গান কম্পোজ করি কিছু কিছু সময়, মিউজিকের মধ্যেই থাকে। অ্যাপার্ট ফ্রম মিউজিক যদি জিজ্ঞেস করো তাহলে আই এম আ কফি পার্সন, আমি
0: সারাদিন কফি খেতে ভালো লাগে।
2: সারাদিন না তাহলে তো শেষ, বাট দিনে একবার কফি আমার লাগবেই, মানে খুব যদি নিজেকে কনস্ট্রেন করি তো। আমি গো টু পার্সন, ওয়াকিং আমি বেরিয়ে পড়ি হাঁটতে, তো এগুলো।
0: ও আমি ভাবলাম যে ময়ূরীদি বলবে যে না, আমি বলি জানলায় বসে যে না যেও না অবসর সময়।
2: না
1: তুমি কিরকম কাউকে কিছু বলো
0: না, না ময়ূরীদি তো গাইলো
1: না, তুমি
0: প্রিয় গান না যে
1: আমি দিই বারবার ওই জায়গাটা ফিরে আসছো। আমি জানতে চাই তুমি কাউকে এরকম কিছু কি বলো
0: না। আমি জানার চেষ্টা করছি ময়ূরীদি কাকে বলে, দ্যাটস ইট।
2: মেরা প্রিয়া ঘর নেই আয়া,
1: এরপর প্লিজ এসো, এরপর প্লিজ এসো।
0: আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন কমেন্ট সেকশনটা খুললামই, যে না আমার দুটো বক্তব্য আছে, সেটা হচ্ছে শক্তিকুমার, হ্যাঁ সেটা হচ্ছে শক্তিকুমার চট্টোপাধ্যায় এবং সুমিতা রায়, তারা লিখেছে যে আমি মানে প্রিয়াশা আর শৌরিক আমরা নাকি ঝগড়া করি, কখন করি, আমাদের কথা কাটাকাটি তাদের খুব পছন্দ, এরম ব্যাপার আছে নাকি?
1: এটা নিয়ে আমি বাকরুদ্ধ, আমি লিটারালি কোনো পয়েন্ট পাচ্ছি না কি বলবো।
0: মানে যাই হোক, আমরা এটা কিভাবে নেব বুঝতে পারছি না, এটা প্রশংসা নাকি খারাপ লাগা জানি না, যাই হোক থ্যাংক ইউ সো মাচ।
1: হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আর কি বলবো। আচ্ছা এখানে লাইভে আরেকটি প্রশ্ন এসেছে, সৌভিক সরকার করেছে যে যদি কোনো পুরনো বাংলা গান আবার নতুন করে গাইতে বলা হয় বা রেকর্ড করতে বলা হয় তাহলে কোন গানটা গাইবে?
0: এই গানটার নাম শুনবো না, হ্যাঁ গেয়ে শোনাবে,
2: তাহলে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। পুরনো বাংলা গান যদি নতুন করে গাইতে চাই, পুরনো বাংলা গান আর নতুন করে রিক্রিয়েট করার কিছু নেই, মানে ওরা ওগুলো নিজেরাই এত ফুলফিলিং সং। অনেক গান আছে, ঘুম ঘুম চাঁদ আছে, তুমি না হয় রইতে কাছে,
0: যে কোনো একটা শোনাও এখন যেটা ইচ্ছে।

0: এটার সঙ্গে একটা কানেক্টেড, আমি আমি এক্স্যাক্টলি আমি এটাই বলছি যে আমরা তো শুনবই, মানে প্রচুর প্রচুর গান শুনবো, তার আগে আপাতত দেখতে পাচ্ছি যে বন্ধু ফোন লাইনে,
1: বন্ধু ফোন লাইনে অনেকক্ষণ ধরে আছে, বন্ধু ফোন লাইনে মতো তার একটা ছোট্ট বিজ্ঞাপন,
0: বেশ বেশ একদম একদম
2: ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর আড্ডায়, আমি শৌরিক, আমার সঙ্গে প্রিয়াশা।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।

0: সর্বদা নতুন সুচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: এই শৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
3: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
2: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
3: শব্দের রূপ দিয়ে বলতে?
2: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
3: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
2: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
3: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
2: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
3: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
4: তোমার স্বপ্নের ভারতবর্ষ আমাদের এই মাসের বলতে যাইয়ের বিষয়। সেই বিষয় নিয়ে ঝটপট লিখে ফেলো আমাদের, বাকি ডিটেলস তো অবশ্যই তোমরা শুনে নিয়েছ। আমরা আমাদের আড্ডায় ফিরে আসি। যুববাণীর জন্মদিন স্পেশাল উইকে আজ তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি আমি প্রিয়সা, আমার সঙ্গে শৌরিক এবং আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা। আর আমরা যেমনটা কথা দিয়েছিলাম যে আমরা মানে বন্ধুর ফোন নিয়ে ফিরে আসবো, দেখি ফোন লাইনে কি আছে। নমস্কার।
5: নমস্কার।
4: হ্যাঁ, কে বলছেন?
5: প্রিয়াঙ্কা ম্যাডাম যে আরম্ভ করেছিলেন স্যার, হীরক রাজা দিয়েছে। আমি সেকেন্ডলি বলছি, আজকে মোদের বড়ই ছুটির দিন, ঘরের বাঁধন ছেড়ে মরা হয়েছে স্যার।
6: আচ্ছা,
5: ঠিক আছে, দেখ ওইটা দিয়ে শুনো।
4: আচ্ছা, হ্যাঁ অবশ্যই, মানে খুশির দিন তো বটেই, যেহেতু আমরা স্টুডিওতে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, গল্প শুনছি। বেশ, ময়ূরীদের কাছে আসবো, সেটা হচ্ছে যে মানে এবার হচ্ছে একটুখানি এই যে গান, জার্নি, রিয়েলিটি শো, অনেক কঠিন কঠিন ব্যাপার জিজ্ঞেস করে
6: ফেলেছি,
4: এবার একটুখানি জিজ্ঞেস করি যে তুমি কি খেতে ভালোবাসো?
7: চিকেন, এনি ফর্মস অফ চিকেন, কাঁচা বাদে।
6: এইটা খুব ভালো লাগলো আমার, এনি ফর্মস অফ চিকেন। হ্যাঁ, ব্রিলিয়ান ব্রিলিয়ান। আর আর কোনো পার্সোনাল কোশ্চেন?
4: হ্যাঁ নিশ্চয়ই। আর একটা জিনিস হচ্ছে যে রান্না করতে পারো?
7: সব পারি মোটামুটি,
4: সব রান্না করতে পারো। বেশ, অ্যাকচুয়ালি না আমি খাওয়া দাওয়ার প্রসঙ্গটাকে টেনে টেনে আনতে চাইছি, তার একটা কারণ আছে। এবার বল বলো আমাকে যে কি মিষ্টি খেতে তোমার ভালো লাগে?
7: মিষ্টি সবই ভালো লাগে, সবই ভালো লাগে। কালাকান্দ ইজ মাই ওয়ান অফ মাই ফেভারিটস এন্ড রাবড়ি।
4: মনে করো তুমি একটু পরে শুনালেও হবে, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমি শুনবো একটা।
6: এখানে আমি কোনো কথা বলছি না, বন্ধুরে ভাবছে যে এই ছেলেটা কেন কথা বলছে না, কিছু কি বলবো
7: আমার ডিফেন্সে কেউ
4: শুনবে।
6: আচ্ছা ঠিক আছে,
7: সাউথ ইন্ডিয়ান পছন্দ
4: আমার অবশ্যই।

0: তাই রিলেটেড শোনাই?
1: বেশ শুনি শুনি।
0: আমি হরিয়ানা থেকে মেলডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি।

0: খেয়েছি বলে ফেসেছি, আমি পাটনাকে কানা করে এসেছি। আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানেন না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976।
1: দারুন দারুন, ফাটাফাটি।
2: Yes, yes, credit, credit goes to me.
1: Thank you so much. আচ্ছা আচ্ছা, এই যে খিদেটা বেড়ে গেল, এবার এটা কি বলবো,
2: জানো তো আমাদের আকাশবাণী থেকে একটুখানি দূরেই আর কি একটা ভালো ধোসার দোকান আছে, যেখানে আগে আমরা ধোসা খেতে যেতাম।
3: Wonderful.
1: আচ্ছা আচ্ছা, এবার আমি একটু আড্ডা, একটুখানি আড্ডা খেয়ে অনেক রিকোয়েস্ট
2: আড্ডা দিয়ে ফিরেছি
1: না। আচ্ছা, অনেক রিকোয়েস্ট আসছে। রাজকুমার শাহ আবারও কমেন্ট করেছে যে না, যে ওনার রজনী এখনো বাকি, এই গানটা যদি একটু আগেই শুনলাম আমরা। রুমকি মুখার্জি বলছে তোমাদের সঞ্চালন খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা জিনিস জানা, সেটা হচ্ছে কি, এই যে যারা মানে যুববাণী বা অন্য কোনো মাধ্যমে গান নিয়ে নতুন কাজ শুরু করছে, সেই শিল্পীদের বা সেই মানে তরুণদের তুমি কি বলতে চাও বা কি মেসেজ দিতে চাও?
3: একটা মানে টপ মোস্ট মেসেজ, যেটা যখনই যুববাণী থেকে তোমাদের কাছে কলস আসবে যে তোমাদের এই অনুষ্ঠানে গাইতে হবে, ডু নট মিস দ্যাট অপরচুনিটি, ডু নট, মানে যেখানেই থাকো, মানে অবভিয়াসলি আউট অফ রিচ হলে দ্যাট ইজ নট পসিবল, বাট যতটা সম্ভব হয় যুববাণীকে সময় দাও অ্যান্ড যুববাণীর পাশে থাকো, বিকজ এত সুন্দর সুন্দর প্রজেক্টস এখানে হয়, যে প্রজেক্টস আমরা কিন্তু বাইরে অনেক সময় পাই না। অনেক কনসেপ্ট শো হয় এখানে, অনেক বৈঠকে আড্ডা হয়, যেখান থেকে অনেক কিছু শেখা যায়, স্পন্টেনিয়াসলি কী করে কথা বলা, স্পন্টেনিয়াসলি কী করে উত্তর দেওয়া, এভরিথিং যুববাণী কিন্তু আমাদেরকে হাতে খড়ি, এখানে আমাদের হাতে খড়ি হয়েছে। অ্যান্ড ভুল করলে আমরা বকা খাই, ভুল না, ভুল যদি খুব ভালো আমাদের পারফরমেন্স হয় তার জন্য আমরা রিওয়ার্ডও পাই, তো এটাই, দ্যাটস ইট।
2: বেশ, আরও একটা ব্যাপার, একটু আগে মরিদি বলছিল, আমরা যখন জিজ্ঞেস করছিলাম যে মানে আমাদের একজন বন্ধু জিজ্ঞেস করেছিল না যে পুরনো গান যদি নতুন করে রেকর্ড করতে চাও, তো একটা যে কোনো গান সেটা মানে অরিজিনালস তুমি যেভাবে শুনেছ সেইভাবে গাওয়া, মানে নিজের মতো করে গাওয়া, মানে নিজের মতো করে অ্যাডাপ্ট করে সেটাকে গাওয়া, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়, অথবা যদি বলি যে তুমি কোনটা বেশি প্রেফার করো,
3: মানে পুরনো গানকে যখন
2: যে কোনো গান,
1: হ্যাঁ যে কোনো গান,
3: পুরনো, ফর এক্সাম্পল পুরনো গানকে যখন আমি রিক্রিয়েট করি, দ্যাট ইজ আই থিঙ্ক চ্যালেঞ্জিং, বিকজ তখন কম্প্যারিজন চলে আসে। তো ফার্স্ট অফ অল আমি রিক্রিয়েট যখন করছি, অনেক কিছু অনেকগুলো অ্যাসপেক্ট আমাদের মাথায় রাখতে হয়, যে আমি যাতে খুব বেশি ইম্প্রোভাইজেশন যাতে না করি, স্টেইং ইন টু দ্যাট কম্পোজিশন, রেসপেক্টিং দ্যাট কম্পোজিশন, মেকিং জাস্টিস, কতটা আমি জাস্টিস করতে পারছি নতুন করে অ্যারেঞ্জ করেও, এটা এটা দিস ইজ চ্যালেঞ্জিং। আর যদি কোনো নিজের অরিজিনাল গান আমি গাইছি, তো সেখানে আমার মনে হয় নিজের আইডেন্টিটিটা প্রাধান্য পায় বেশি, কারণ আমি একমাত্র জানি আমার দ্যাট, বিকজ দ্যাট ইজ মাই ব্রেন চাইল্ড।
2: একদম। আর তোমার কমফর্ট জোনের মানে তোমার কমফর্ট কমফর্টেবল জোনরা কোনটা গানের?
3: আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড সেমি ক্লাসিক্যাল, বাট যেহেতু আমি এখন শিফট করেছি টু ডিফারেন্ট জনরাস, তো আমি আই এম এক্সপ্লোরিং আদার জনরাস টু লাইক বলিউড অ্যান্ড কন্টেম্পোরারি।
1: তো এখানেই আমি আসবো, সামনে নতুন কোনো অ্যালবাম বা কিছু কি আমরা পেতে পারি?
3: হ্যাঁ, নতুন অনেকগুলো কাজ
1: আছে। আমি
3: গে শোনাতে পারবো না, বাট আই ক্যান গিভ ইউ আ সিনপসিস, যে আই এম ওয়ার্কিং অন ডিভোশনাল প্রজেক্টস অ্যান্ড কিছু ফিউশন প্রজেক্টস আছে, যেগুলো ট্রেডিশনাল কম্পোজিশনকে ভেঙে আমরা নতুন করে রিক্রিয়েট করছি। সো এভরিথিং ইজ অল অ্যাবাউট রিক্রিয়েটিং, ছোটবেলায় শেখা গানকে নতুন করে এখন গড়া, তো সেটাই আমরা করছি। নতুন প্রজেক্টস আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করবে অ্যান্ড আমার ইনস্টা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এ।
2: আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বহু মানে বিখ্যাত শিল্পীদের সঙ্গে তো গান গেয়েছো, একই মঞ্চে পারফর্ম করার সুযোগ হয়েছে, গলা মেলানোর সুযোগ হয়েছে, এমন কোন কাজ কি মানে আসতে পারে বা তোমার যদি থাকে যে আমার এটা ড্রিম প্রজেক্ট যে আমি এই মানুষটার সঙ্গে গান গাইবো বা কিছু একটা শেয়ার করবো, এরকম কিছু?
3: শ্রেয়া ম্যাম, বিশাল স্যার, এনাদের সাথে কবিতা ম্যাম,

0: এনাদের সাথে আমার স্টেজ শেয়ার হয়েছে, অ্যান্ড আই এম ভেরি ফর্চুনেট যে এই মঞ্চগুলো আমাকে সেই অপরচুনিটি দিয়েছে। এবং আমি রহমান স্যারের সাথেও কাজ করেছি এবং কাজ করছি রিসেন্টলি ওনার নতুন প্রজেক্টে ঝালা। সো ইটস আ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যান্ড, আমাদের ইন্ডিয়া থেকে 12 জন মিউজিশিয়ানস এবং সিঙ্গার্স ওখানে পারফর্ম করি আমরা। তো আমার যেটা ড্রিম দ্যাট আই উড লাইক টু ওয়ার্ক ফর রহমান স্যার ইন এনি অফ দি প্রজেক্টস, এনি অফ দি মুভিজে।
1: দারুন দারুন, এবং এবং আমাদের এখানে লাইভে অনেক কমেন্ট আসছে, দারুন দারুন বলছে, দারুন হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট এসেছে, শুভশ্রী করেছে, দিদির কণ্ঠে কি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
2: হ্যাঁ,
0: শুভশ্রী, রাইট,

0: দারুণ দারুণ কি মিষ্টি গানটা লাগলো, এবং থ্যাংক ইউ শুভশ্রীকে এই রিকোয়েস্টটা করার জন্য।
1: একদম একদম একদমই তাই। বেশ হ্যাঁ, এবার আমি মোটামুটি কমেন্ট সেকশন দেখতে পেয়েছি।
0: আচ্ছা পেয়েছো, শাবাশ।
1: আচ্ছা আচ্ছা, শক্তি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে, আচ্ছা তিনি অনেক বড় একটা কমেন্ট করেছেন, আমি একদম শর্টে বলি, সেটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে যুববাণীর জন্মদিন, তো অবশ্যই যুববাণীকে অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ, এবং যুববাণী তো জনপ্রিয় হয়েই রয়েছে, আরও যাতে জনপ্রিয় হোক সেটাই তিনি চান, এবং এই যে প্রত্যেকে আমরা কথা বলি সেইটা হচ্ছে সেই যে বাচালতা বা সেই যে কথা কাটাকাটি সেইটা ওনার ভীষণ পছন্দ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে বলেছে রুমকি মুখোপাধ্যায় যে ময়ূর দি তোমার গলা ভীষণ মিষ্টি, এভাবে গিয়ে যাও। আচ্ছা, না বলে এসেছি তা বলে ভেবো না, গানটা যদি গাও বেশ। সুমিতা রায় লিখেছে যুববাণীর অনুষ্ঠান সব ভালো লাগে। আচ্ছা, সৌভিক সরকার একটা প্রশ্ন করেছিল, পুরনো গান যদি নতুন করে গাইতে বলা হয়, এই রিলেটেড কোয়েশ্চেন আমরা অলরেডি দিদির কাছ থেকে জেনে ফেলেছি। এরকম কোয়েশ্চেন যে পুরনো গান যদি রিক্রিয়েশন হয় তাহলে কি হবে না হবে। বেশ ওকে, তো মোটামুটি তোমরা কমেন্ট করতে থাকো, আর আপাতত দেখতে পাচ্ছি যে বন্ধু ফোন লাইনে, দেখি কে রয়েছে সঙ্গে। নমস্কার।
0: না কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, আরেকবার শুনবো যদি ফোন লাইনে বন্ধু থাকে।
1: নমস্কার
2: নমস্কার।
1: হ্যাঁ
0: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলো সায়ন, বলো।
2: আমাদের যুববাণীর জন্মদিনের সপ্তাহ উদযাপন করছি আমরা, তোমরা স্টুডিওতে বসে করছো, আমি আমার বাড়িতে বসে করছি, যুববাণী আমার প্রাণের জায়গা।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
2: আর ময়ূরীদির গান কিন্তু আমি যুববাণীতে প্রথম শুনি, মানে তার আগে দিদির গান শোনার সুযোগ হয়নি, কিন্তু রেডিওতেই দিদির গান আমার শোনার সৌভাগ্য হয়েছিল। দিদি কাজ করেছে, এবার ওই গানগুলোর জন্য মুখিয়ে থাকতাম যে সত্যি কথা বলতে গেলে অরিজিনাল বাংলা।

0: গান যে ক্রেজটা ছিল, দিদিরা পেয়েছে, মানে যে সময় ক্যাসেট বেরোচ্ছে, অ্যালবাম বেরোচ্ছে, আমরা তো পাইনি, কিন্তু ওইটাই আমাদের একটা পুজোর সাথে গোলে মেটানো, মানে পুজোর গান মানে যুগবাণীর অরিজিনাল, তার দিদির একটা গান থাকবে। আমি না দিদি একটু আপনাকে একটা একটু ক্লাসিক্যাল কিছু একটা বাংলা রাগ প্রথম যদি একটু ছোট্ট করে শোনান, খুব ভালো লাগে।
1: যারা ফোন করলেই মনে হয় ওরা তো সেই প্রথম থেকে শোনে, আমাদের ফার্স্ট ডে জার্নি থেকে।
2: 56টা বছর টানা ভালোবাসার মুখের কথা নয়,
1: একদম তাই, সত্যি
3: তাই।
1: বেশ কেন রেখেছিলাম আমি জানি না, আমি রেখেছিলাম, শৌরিককে ইনসিস্ট করেছিলাম আমি যে তুমিও করো প্রশ্নটা। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের তো লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো সেটা যতই যিনি হন না কেন, সামনে যেই বসে থাকুন না কেন, তো এই সমস্ত সময়ের মধ্যে দিয়ে যখন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাও, যদি তোমাকে কোনো একটা মিউজিক চুজ করতে বলা হয় যে যেটা তোমার লাইফের সঙ্গে ভীষণভাবে রিলেটেবল, তোমার লাইফের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করে, এরকম কোনো কিছু আছে?
3: মানে তুমি কি কোন অ্যাস্পেক্টে জানতে চাইছো, লাইক হ্যাপি অ্যাস্পেক্টে অর
1: যে কোনো সিচুয়েশনে? মানে গোটা আমাদের লাইফে তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিচুয়েশনে মধ্যে দিই, এই তো মজা পেয়েছি আমি, কঠিন কোশ্চেন, মানে একটা তো কঠিন কোশ্চেন,
3: দুঃখ ফুঃখ তো নেই জীবনে।
2: এবারে মনে তুই রিগ্রেট করো, আমি কেন বললাম প্রশ্ন করো করো,
3: সারাক্ষণই মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, উড়ে উড়ে বেড়াচ্ছি, না জানি না আনসারটা, পরে যাবো, পরে কমেন্ট সেকশনে লিখে দেবো, পিন করে রেখে দেবো।
2: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমার করা খুব ইচ্ছে, এই যে আজকে ময়ূরী যদি সেই পুরনো ময়ূরীকে কিছু সাজেস্ট করতে চায় বা কিছু বলতে চায়, সেটা কি হবে?
3: আজকের ময়ূরী যদি পুরনো ময়ূরীকে কিছু সাজেস্ট করে, তো সেটাই করবে যে ওই পার্টিকুলার সময়টাতে যে আমি আই ওয়াজ ভেরি ইন্ট্রোভার্ট, অতটা ইন্ট্রোভার্ট না থাকলেও পারতাম, তাহলে হয়তো অ্যাচিভমেন্টস গুলো আরো বেশি হতো, দ্যাটস ইট।
2: তুমি যদি যুববাণীকে ডেডিকেট করে কোনো গান শোনাতে চাও, প্লিজ একটা ছোট রিকোয়েস্ট।
3: আমরা কি সবাই মিলে গাইতে পারি?
1: আমরা
3: সবাই মিলে,
2: আমি ছোট্টটা কালেকশন করে দিই, প্রিয়াশা গাইতে পারে, কিন্তু আমি যদি মরিদি গাই না সবাই চলে যাবে, এবং 56 বছরের ভালোবাসাটা চলে
3: যাবে। না না যাবে না, চলো সবাই মিলেই গাই, হ্যাপি বার্থডে গাইবো,
1: তুমি গাও, ঠিক আছে, আমরা এখানে মাইকের পেনেতে নামি, আমরাও গাইছি,
3: লাইভে শুনতে পাবে, অসুবিধা নেই,
2: শুনি একটু,
3: হ্যাপি বার্থডে গাইছি, হ্যাপি বার্থডে যুববাণী,
2: ওকে,
3: সবাই মিলে,
2: ওকে ওকে, ফাইন ফাইন।

0: এবার মনে হচ্ছে যে না, মানে আমার কেন জানি মনে হচ্ছে যে এই আজকেই মনে হচ্ছে জন্মদিনটা, জন্মদিনটা
1: চলে এলো, চলে এলো।
0: এইভাবে যুবাবাণীর জন্মদিন নিয়ে আমরা প্রত্যেক বছরই ভীষণ এক্সাইটেড থাকি, এই বছরও তার ব্যতিক্রম নয়, প্রত্যেকেই আর কি খুব এক্সাইটেড, খুব মজা করবো। আর ময়ূরের দিকে তো মানে আমাদের এখানে পাওয়া আর কি একটা আলাদা পাওয়া,
1: চেরি অন দ্য টপ।
0: ইয়েস, তো একদম শেষে মানে একদম শেষে যদি বলি যে সবার আগে বলো যে আজকে আড্ডা কেমন লাগে।
2: ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এটা আমার মুখটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন সকলে, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট। সকালবেলা এসেছি, সকালবেলা চোখ খুলছিল না, তখন ভাবছিলাম ঠিকঠাক পৌঁছে দেয়, অ্যান্ড প্রচণ্ড বাইরে মেক করেছিল, বাট আজকে স্টুডিওর ভেতরে তো বাইরে বৃষ্টি না রোদ সেটা তো বোঝা যায় না, বাট আমরা পুরো এই সময়টা খুব খুব এনজয় করেছি, দারুণ মজা করলাম।
1: আর এইদিকে আমি দেখতে পাচ্ছি কমেন্টে তো বন্যা বয়ে যাচ্ছে, ছোট্ট একটা কমেন্ট আবার করে যাই। রাজকুমার শাহ বলছে, যখন জানতে পারলি যে অ্যাজ এ গেস্ট তোমাকে আজকে অনুষ্ঠানের জন্য আকাশবাণীতে ডাকা হচ্ছে, তোমার কেমন লাগলো?
2: আচ্ছা,
1: রুমকি মুখোপাধ্যায় বলছে, একটা বৃষ্টির গান শোনানোর অনুরোধ করলাম।
2: আচ্ছা,
1: বৃষ্টির গান,
0: তার কারণ হচ্ছে এখনো তো আমরা ডেফিনেটলি মানে অন এয়ার হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের জন্য কিছু না কিছু সারপ্রাইজেস রেখে যাই,

0: সেই সারপ্রাইজের মধ্যে হতেই পারে যে তোমাদের রিকোয়েস্টের কোনো গান হয়তো আমরা শুনিয়ে দিলাম ময়ূরদির কাছ থেকে, হতেই পারে।
1: একদম একদম। আচ্ছা ফ্রিজে ময়ূরদি, আমাদের যুবমানে শ্রোতাদের জন্য কি বলতে চাও?
2: যুববাণীর শ্রোতাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে থাকার জন্য, যারা ফেসবুক লাইভে আছেন ক্যামেরার ওপারে এবং যারা আপনারা রেডিওতেও শুনছেন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং আস। খুব ভালো লাগলো সকলের সাথে।

0: বার্থডে স্পেশাল মৌসুম চলছে, তো 16th একটা বিশেষ চমক রয়েছে, একটা নয় অনেকগুলো চমক রয়েছে, তো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থাকো অর্ধেক, আগামী দুদিন আরও স্পেশাল কিছু হতে চলেছে। সো এই গোটা সপ্তাহ জুড়ে তোমাদেরকে বোর হতে হবে না বস, আমরা যুবমানি যখন রয়েছি সেই সুযোগটাই দেও না।
1: একদম একদমই তাই, আর সেই সুযোগ আশা করছি তোমরা পাওনি, রাইট? এই তিন দিনে তো পাওনি, তো আমাদের বিশ্বাস গোটা উইকে পাবে না। আর ডেফিনেটলি তোমরা আমাদের জানাতে পারো যে তোমাদের অনুষ্ঠান কেমন লাগলো, আমাদের মেইল করতে পারো যুবমঞ্চে, মানে যুববাণী কলকাতা @gmail.com, সেখানে সাবজেক্টে লিখতে ভুলো না যুবমঞ্চ। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবার বোধ হয় আমাদের র‍্যাপ আপ করতে
0: হবে,
1: অনেক টাইম হয়ে গেছে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, থ্যাংক ইউ মুরিদি,
2: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ,
1: একদম একদম।
0: যেতে যেতে একটা সুন্দর গান ডেফিনেটলি তোমাদের জন্য থাকবে, অনুপম রায়ের কণ্ঠে মালা চন্দনে রেখো না।

0: শুনলেন শ্যামাসঙ্গীত দেবশ্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: মেরে দেশ

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি শুনবেন স্যামুয়েল মন্ডলের কণ্ঠে।

0: স্যামুয়েল মন্ডলের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ।

0: হচ্ছে চঞ্চল ভট্টাচার্য। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কে ভিওয়াই এর আওতায় কৃষিকাজে যন্ত্রের ব্যবহার প্রকল্পটি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্য সরকারগুলির মাধ্যমে বাস্তবায়িত করছে। এই প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের এবং যেসব অঞ্চলে কৃষিকাজে বিদ্যুতের ব্যবহার কম সেখানে নানা যন্ত্র সরবরাহ করা হচ্ছে। যেসব কৃষকের কম জমি আছে তারা যাতে ব্যয়বহুল যন্ত্রগুলি ব্যবহার করতে পারেন তার জন্য কাস্টম হায়ারিং সেন্টার বা যন্ত্রপাতি ভাড়ার কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ক্ষুদ্র চাষিরা সেখান থেকে সহজেই এই যন্ত্রগুলি ভাড়া নিতে পারেন। লোকসভায় এই তথ্য জানিয়েছেন কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি এখন উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। ভোররাত থেকে শুরু হয়েছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে জেলার ডায়মন্ড হারবারের নূরপুরের ফেরিঘাটে নদীবাঁধে সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ আজ অমাবস্যার ভরা কোটালের জেরে উত্তাল হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। নাওতাভূম নামে জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় আচমকা নূরপুর ফেরিঘাটের পল্টনের পাশে নদীটাতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। তবে সেই সময়ে কোনো যাত্রীবাহী লঞ্চ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। জেলার পাথর প্রতিমার গোবর্ধনপুরে মাঠে ধান বোনার সময় বজ্রাঘাতে পূর্ণিমাত জানা নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শেফালি দাস, সুপ্রিয়া জানা, শম্ভু জানা, এরা সকলেই জিপ্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সীতারামপুর এলাকার বাসিন্দা। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলার মালবাজার এক নম্বর ব্লকে হাটচিড়ি গ্রামে প্রবল বজ্রপাতে পাঁচটি গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। গরুমারা বন্য প্রাণী বিভাগ ও দ্য জ্যাম্বো ট্রুপের যৌথ উদ্যোগে ধূপঝোড়া গাছবাড়িতে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। কুনকি হাতি, কৃষ্ণকলি, ভীম, শ্রাবণীদের জন্য ছিল বিশেষ আয়োজন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কুঞ্জনগর গ্রাম থেকে উদ্ধার হওয়া গন্ডারটি অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপে মারা গেছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে। গত মঙ্গলবার জঙ্গল থেকে এলাকায় প্রবেশ করে গন্ডারটি এবং তার শাবক, এর কিছু পরেই মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল শাবকটির। সুন্দরবনের ঠাকুরান নদীর চর থেকে উদ্ধার হওয়া স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার ঠাকুরানির ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার মৃত্যু হয় বলে বনদপ্তর সূত্রে খবর। স্থানীয় সূত্রে দাবি, সাম্প্রতিক সময়ে সুন্দরবন এলাকায় তিনটি পাখির মৃত্যু হয়েছে, যার মধ্যে দুটির মৃত্যু ঝড়খালি কেন্দ্রে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বাংলাদেশি পাচারের আগেই বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছে বিএসএফ। গত সোমবার রাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চর কাকমারি বিওপি এলাকায় অভিযান চালিয়ে 7.5 কেজির বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেন জওয়ানরা। এদিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কাদিপুরে আজ সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি ম্যারাথনের আয়োজন করে। অংশগ্রহণকারীরা দেশাত্মবোধ ও ঐক্যের বার্তা প্রচার করেন। গ্রামীণ সংবাদ শেষ হল, কিছু পরে শুনবেন খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জলপাইগুড়ি, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু এলাকায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রীভবন। গ্রাম বাংলার প্রিয় মা বোনেদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শ্রীভবন। মা বোনেরা, এই শ্রীভবন অনুষ্ঠানটি আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। এখানে আমরা অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই আলোচনায় উঠে আসে কখনো কখনো কিছু প্রাসঙ্গিক কথা, আর তার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাই সেই সমস্ত মহিলাদের যারা বিভিন্ন কাজের মাধ্যমে, কখনো চাষবাস করেই হোক কিংবা হাতের কাজের মধ্যেই হোক, তারা স্বনির্ভর হয়েছেন। এবং শুধু নিজে স্বনির্ভর হননি, তার সঙ্গে সঙ্গে আরও অনেক মা বোনেদেরকে স্বনির্ভর

0: নির্ভরতার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছেন। আবারও কয়েকজন রয়েছেন যারা স্বনির্ভরতার লক্ষ্যে একটা দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন। তারা কতটা একদম সফল হবেন সে বিষয়ে অবশ্য তাদের কিন্তু কোনো রকম সন্দেহ নেই, অবশ্যই সন্দেহ নেই আমাদেরও। আমরাও চাই এই সমস্ত মহিলারা আসুন আকাশবাণীতে, তারা তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে তারা বলুন, আর আমরা জানতে পারি, আর আমরাও কিভাবে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে। কোনো একটি কাজ যেটা আমার ভালো লাগে এবং সেটিতে আমি সামান্য প্রশিক্ষণ নিয়ে যদি আমি সেই কাজটি করে আমার সমাজকে আমার সংসারকে কিছুটা ভালোভাবে থাকার প্রত্যাশা দিতে পারি, তাহলে সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে চলবার জন্যই আমরা তাদের সঙ্গে কথা বলি। আজকে আমরা স্টুডিওতে পেয়েছি সহেলি পুততুণ্ড মুখোপাধ্যায়কে। সহেলি, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আচ্ছা, প্রথমেই জেনে নিই যে সহেলি কোথা থেকে এসেছো তুমি?
1: আমি দুর্গানগর থেকে এসেছি।
0: আচ্ছা, দুর্গানগর থেকে। দুর্গানগর কোথায়?
1: দুর্গানগরটা হচ্ছে, হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা। এটা হচ্ছে বারাসাত লাইনে। বারাসাত লাইনে আমাদের দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশনটাই দুর্গানগর।
0: আর কি নিয়ে পড়াশোনা করেছো?
1: আমি জার্নালিজম মাস কম নিয়ে পড়াশোনা করেছি।
0: আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়েছো। সেখানে এই যে বিষয়টি আজকে, যেটা হাতের কাজের মাধ্যমে তুমি স্বনির্ভর হতে চাইছো বা হয়েছো, সেই বিষয়ে আমরা তোমার কাছ থেকে জানবো। সেখানে এই বিষয়টিতে আসার আগে আমি একটু জেনে নিই যে তোমার বাড়িতে কেউ কি এই বিষয়ে উৎসাহী ছিলেন বা আছেন?
1: না, কেউ এই বিষয়ে কিছু করেন না। বা আমার হাজবেন্ড আর্ট কলেজে পড়েছেন, উনি আর্ট কলেজের স্টুডেন্ট, কিন্তু উনিও পেশায় অন্য কিছুর সাথেই যুক্ত। কিন্তু আমার এই বিষয়ে খুব ইন্টারেস্ট ছিল। আমি ছোট বয়সে আর কি নাচ গান করতাম, সেক্ষেত্রে নাচের যে কস্টিউমগুলো হয় সেগুলো আমি নিজেই রেডি করতাম। এগুলোতে আমার খুব ইন্টারেস্ট ছিল,
0: মানে ভালো লাগা থেকে,
1: ভালো লাগা থেকে এতে আসা। এবং এটা আমি যে খুব সেইভাবে কোথাও শিখেছি, শিখে করছি, সেটা সেরমও নয়। এটা আমি নিজের মধ্যেই ছিল এবং এটাকে আমি কাউকে করে দিতাম, কাউকে আঁকারুর আমার কাজ ভালো লাগতো, তাকে হয়তো গিফট হিসাবে দিলাম। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এটাকে নিয়ে আমি নিজে কিছু করি আর কি।
0: কবছর এই কাজটির সঙ্গে যুক্ত রয়েছে?
1: আজ প্রায় 3 বছর আমি কাজটির সাথে যুক্ত, 3-3.5 বছর।
0: আচ্ছা, এই 3-3.5 বছর যে কাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, সেখানে অবশ্যই যে আমরা যেটা ভাবছি যে যে হাতের কাজ করছো, করে নিজের ভালো লাগা থেকে যে কাজটা করছো, সেখানে তুমি কতটা স্বনির্ভর হয়েছো বলে তোমার মনে হয়? মানে তার কোনো অভিজ্ঞতা আমাকে একটু জানাও।
1: হ্যাঁ, অবশ্যই, কিছুটা স্বনির্ভর তো বটেই, কিছুটা কেন, অনেকটাই স্বনির্ভর। কারণ প্রথমে আমি একটা প্রোডাকশন হাউসে কাজ করতাম, তো তারপরে এটা ছেড়ে দেওয়ার কারণ ছিল একটা, যে আমি কনসিভ করি, তখন আমার বেবি একদম ছোট, তাকে দেখার কেউ নেই। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের সাথেই সমস্যাগুলো হয়, সেটা আমার সাথেও হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি ওইভাবে বেঁধে পড়তে চাইনি। আমার মনে হয় মা হিসাবে কাজটা অনেক বড়। মা হিসাবে মানে একটা মানুষকে মানুষ করা মানে শুধু তাকে নারিশ করা না, তা বাদেও অনেক কিছু থাকে যেটা আমাকে দেখে সে শিখুক, বা কীভাবে লড়াই করে বাঁচতে হয়, কীভাবে লড়াই করে চলতে হয়, কীভাবে স্বনির্ভর হতে হয়, এটাও সে আমাকে দেখে শিখুক। এই গোটা বিষয়টাই আমার প্রয়োজন আসার কি, যে আমার ছেলে আমাকে দেখে এইগুলো অন্তত শিখুক। তো সেই জায়গা থেকে এই স্বনির্ভরতার, স্বনির্ভর হতে হবে, কিছু করতে হবে, এই জায়গাটায় আসা। এবং অবশ্যই আমার বাবা মা, আমার হাজবেন্ড, এনারা আমাকে অত্যন্তভাবে সাহায্য করেছেন। এনারা সাহায্য না করলে আমি হয়তো এতটাই হতে পারতাম না।
0: আচ্ছা, এই যে স্বনির্ভরতার জন্য যে এই যে লড়াইটা করছো, সেখানে মনে হয়েছে কি যে সেখানে শুধুমাত্র এই যে ভালো লাগা থেকে এই পেশাটাতে এসেছো, নাকি তোমার পরিবারকে কিছুটা আর্থিক স্বনির্ভরতা বা আর্থিক সাচ্ছল্য দেওয়ার জন্য এই কাজটা করতে?
1: অবশ্যই, আমাকে তো আমার পরিবারের মানে সব মানুষই তার পরিবারের জন্য কিছু করার জন্যই চেষ্টা করে। সে নিজে সচ্ছল তখনই থাকতে পারে যখন তার পরিবার সচ্ছল থাকতে পারে। সুতরাং এটার একটা দিক তো অবশ্যই আমার পরিবারকেও সচ্ছল রাখা।
0: আমি একটু বিস্তারিতভাবে জেনে নিতে চাচ্ছি যে এই যে স্বনির্ভরতা কথাটি আমাদের বারবার উঠে আসছে আমাদের আলোচনায়, সেখানে কতটা স্বনির্ভর হয়েছে বলে তোমার মনে হয়?
1: আমাদের এই কাজগুলো, যে কাজগুলো আমরা হাতের কাজ করি, সেক্ষেত্রে সরকার আমাদের একটা করে কার্ড দেন, আর্টিসিয়ান কার্ড। সেই কার্ডের থ্রুতে আর কি আমরা কিছু মেলা, মানে যেরকম সবলা মেলা, হস্তশিল্প মেলা, সরস মেলা, এই ধরনের মেলা, এবং এনজিও থেকেও কিছু জিনিসপত্র, কিছু এরম ধরনের এক্সিবিশনস মেলা, এগুলো আমরা পেয়ে থাকি। আমরা

0: এতটা সাংঘাতিক স্বনির্ভর নই যে প্রাইভেট এক্সিবিশনসগুলো আমরা করতে পারি। আমরা সরকারি এই ধরনের যে প্রয়াসগুলো হয়, এই ধরনের যে এক্সিবিশনগুলো হয়, এগুলোই আমরা করে থাকি। এই এক্সিবিশনগুলো হয় একটা টাইম স্প্যান, মানে একটা টাইম থাকে সেটার, ধরুন মোটামুটি নভেম্বর থেকে বা অক্টোবর থেকে শুরু হয়ে এটা ধরুন মার্চ অবধি চলে। কিন্তু আমার এই এই জায়গাটায় আফটার মার্চ, মার্চের পরে আমরা এই হস্তশিল্পীরা যারা, আমাদের পক্ষে তো একার পক্ষে অনেক জিনিস তৈরি করা সম্ভব হয় না, আমাদের প্রত্যেকেরই একটা ছোটোখাটো ইউনিট থাকে, সেই ইউনিটে আরও কিছু মহিলাদের আমরা চাই স্বনির্ভর করতে, তাদেরকে আমরা শেখাই, করাই, তারা করেন, তাদেরও তো একটা পরিবার আছে, তাদেরকেও কিছু রুজিরুটির জন্যই তারা করেন এই জিনিসগুলো। তাদের যে সেই প্রোভাইড করাটা পয়সা, সেই পয়সাটা আমাদের এই মেলা থেকে এতটা পয়সা আমরা শুধু পাই না যে আমরা সারা বছর এইটুকু এই কদিনের জন্য চলতে পারবো,
1: এইটুকু রোজগার দিয়ে আমরা সারা বছর চলতে পারবো। তার মানে কি আমাদের যে নভেম্বর থেকে মার্চ মাস অবধি, তাই তো?
0: হ্যাঁ,
1: এই যে মেলাগুলো চলে মা বোনেরা নভেম্বর থেকে মার্চ মাস অবধি, এই অবধি কিন্তু মেলার সঙ্গে যুক্ত হয়ে মেলাতে গিয়ে সেখানে কিছু বিক্রি হয়। অবশ্যই সেই বিক্রি কখনো কখনো ভালো হয়, কখনো কখনো হয়তো অতটা ভালো হয় না, কিন্তু তবুও বিক্রিটা হয়। কিন্তু তারপর তারপর কিভাবে এই হাতের কাজ কিন্তু করা চলতে থাকে, এবং তার সঙ্গে শুধুমাত্র সহেলি তুমি যে যুক্ত রয়েছে তা না, তোমার নিশ্চয়ই সঙ্গে রয়েছেন আরো অনেকে, কিন্তু তারা তখন কিভাবে এই যে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাবে, এই জায়গাটাই আমাদের প্রশ্নটা রয়ে গিয়েছে।
0: এই জায়গাটা আমাদের একটা খুব সাংঘাতিক লড়াই, মানে কিভাবে আমরা এগোবো, কিভাবে আমরা কি করব সেখানে, মানে গিয়ে বারবার করে কবে আবার মেলা শুরু হবে, বা আমাদের এখন যেটা হয়েছে যে একটা ওপেন মিডিয়া হয়ে গেছে, যেহেতু ওপেন মিডিয়া হয়ে গেছে আমরা কিছু ছবিপত্র ফেসবুক বা এই ধরনের জিনিসপত্রে পোস্ট করে আমরা চাই যে সেখান থেকে যদি আমাদের কিছু বিক্রি আসে, কিন্তু সেই জায়গাটা আমাদের, সেই মাসটা আমরা পাই না যেই মাসটা আমরা মেলায় পাই। আমাদের যেটা রুজি রোজগার যেটাকে বলা হয়, সেই রুজি রোজগারটা আমাদের সারা বছরের জন্য এমন কিছু একটা করা দরকার যেখান থেকে আমরা সারা বছরের যে আমাদের যতটুকু প্রয়োজন সেইটুকু আমরা পেতে পারি।
1: মানে এই সময়টা ছাড়া যে বিক্রিগুলো হয় সেগুলো মানে কেউ যদি বাড়িতে এসে কেনে,
0: একদমই তাই,
1: মানে কোনো বিক্রির যে জায়গা বা সেখানে আমি গিয়ে বিক্রি করব সেরকম কোনো মাধ্যম এখনো পর্যন্ত খুঁজে পাওনি।
0: না,
1: তাহলে কি মানে ভাবছো এই বিষয়টা নিয়ে কিভাবে এগোতে হবে? এর আমাদের তো সারা বছরই একটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট রোজগার থাকুক, অন্তত আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা সারা বছরই কিছু আমরা অর্থ উপার্জন করে আমরা মোটামুটিভাবে স্বনির্ভর হব, এবং তার সঙ্গে সঙ্গে আমার আমার সঙ্গে যারা কাজ করছেন তারাও স্বনির্ভর হবেন, সে বিষয়ে তোমার কি মনে হয়?
0: মানে সে বিষয়ে এটা এই সেই বিষয়েই আমি বলতে চাই যে যদি আমাদের, আমরা একদম, আমি 3.5 বছর এই জায়গাটার সাথে যুক্ত, আরও অনেকে আছেন যারা হয়তো আরও বেশি বছর এই জায়গাটার সাথে যুক্ত, এভাবেই লড়াই করে তাদেরও চলতে হচ্ছে, কিন্তু আমার একটাই আর্জি বা বক্তব্য সকলের কাছে যে এই এই আমরা যে হস্তশিল্পী, আমরা যারা এই কাজগুলো করি, তারা যাতে সারা বছর মানুষের কাছে পৌঁছাতে পারি বা মানুষকে এই জিনিসগুলো দিতে পারি বা দেখাতে পারি বা আমাদের শিল্পটা বন্ধ না করে দিয়ে সেটাকে আমরা এগোতে পারি, সেই জায়গাটার জন্য সেই একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দেওয়া, একটা সরকারি কোনো আউটলেট হোক বা কিছু হোক যেখানে আমরা প্রতিদিন গেলাম, যেখানে আমরা, আমাদের একদিন খারাপ বিক্রি হলো, একদিন ভালো বিক্রি হলো, সেটা কোনো ইস্যু না, কিন্তু ইস্যুটা হচ্ছে প্রতিদিন একটা জায়গায় গিয়ে জিনিসগুলোকে প্রদর্শন করা, যেটা মানুষ আসবে, মানুষ দেখবে, এই জায়গাটা
1: এবার তার পছন্দ হলে সেটা কিনবে,
0: সেটা কিনবে, একদমই তাই।
1: আমার যেটা মনে হচ্ছে যে তুমি যেটা বলছো যে সারা বছরের যে আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ততটা এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি, কিন্তু এই যে মেলাগুলো হচ্ছে সেটা কিন্তু একটা প্রত্যাশা কিন্তু পূর্ণ করেছে কিছুটা সময়ের জন্য। বাকি তো অবশ্যই যে কোনো কাজ শুরু করতে হলেই বা যে কোনো কাজ করলেই তার কিছু তো অসুবিধে থাকেই, আমরা সম্পূর্ণভাবে একদম সন্তুষ্ট হয়ে গেছে এটা তো হতে পারে না, নিশ্চয়ই এই লক্ষ্যে এগোনোর জন্য অবশ্যই সেটা প্রশাসনকে বলা হয়েছে বা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নানান রকম মাধ্যম দিয়ে প্রচার করার চেষ্টা হচ্ছে যাতে ক্রেতা এই শিল্পের বিষয়ে তারা জানতে পারে এবং সেটি সে কিনতে পারে। এবার আমি জেনে নিতে চাই যে হাতের কাজে তুমি স্বনির্ভরতা পাচ্ছ সেইগুলো তুমি কিভাবে তৈরি করছো, কি কি বিষয়ে, কি কি জিনিস নিয়ে তুমি কাজ শুরু করেছো?
0: প্রথম কাজ শুরু করেছিলাম নারকেল মালা, বাদামের খোলা, এই ধরনের জিনিস দিয়ে। বাদাম বলতে বাক্স বাদাম, এক ধরনের বাদাম, অনেকেই জেনে থাকবেন বাদামটা, মাঝখান দিয়ে বাদামটা খোলা যায়, লাল রঙের দেখতে হয়, সেই বাদামটাকে শুকিয়ে সেটাকে প্রসেস করে যাতে সেটার মধ্যে কোনোরকম পোকা না ধরে।

0: করে, তার জন্য কিছু ওষুধপত্র আমাদেরকে ইউজ করতে হয়। সেগুলো দিয়ে কিছু আমরা বলে থাকি নকল মাটি, মানে পলিমার ক্লে, সেই নকল মাটি দিয়ে তার উপরে কিছু কাজকর্ম করে। আবার সবসময় যেহেতু পলিমার ক্লে দিয়ে হাতে কাজ করাটা অনেকটা সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আমাদের জিনিসটার মূল্যটাও অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু হাতে তুলি দিয়ে একেও করি, নারকেলের ওপরে আঁকলাম, নারকেলটাকে পুরো প্রসেস করে তার উপরে আঁকা, বা বাদামটাকে প্রসেস করে তার উপরে আঁকা, কিছু কাপড়ের গয়না তৈরি করা, কিছু
1: কাপড়ের গয়না তৈরি হয়।
0: হ্যাঁ,
1: আর আর কি দিয়ে তৈরি করো?
0: কাপড় দিয়ে কিছু গয়না তৈরি করি, আমরা কিছু কাগজের মন্ড দিয়েও কিছু গয়না তৈরি করি।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে পেপার পাল্পের গয়না বলে সেগুলোকে, মানে কাগজটাকে 3 দিন ধরে পচিয়ে সেটার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা করে সেটা মোল্ড বানিয়ে, মানে যেরকম স্কাল্পচার বানাই আমরা, সেরকম মোল্ড বানিয়ে সেটা দিয়েও আমরা গয়না তৈরি করি।
1: আচ্ছা, এই যে গয়নাগুলো তৈরি করছো, সেইগুলোর কিরকম জনপ্রিয়তা, কিরকম মানে মানুষ কিরকম ভাবে সেটা গ্রহণ করছে?
0: এটা একটা সেক্টরের লোকের কাছে খুব জনপ্রিয়, সকলে আমাদের এই ধরনের গয়না পরেন না। সকলে এই ধরনের গয়না পরেন না বলতে, কিছু কিছু মানুষ আছেন গয়নাটা দেখে হয়তো খুব ভালো লাগলো, কিন্তু ওনার মধ্যে একটা ভয় কাজ করে, না আমি কখনো পরিনি, পরলে আমাকে কেমন লাগতে পারে। কিন্তু আমি যখন প্রথম নারকেলের গয়না করেছিলাম, তখন যেমনভাবে আমার দিকে তাকিয়ে লোকে হাসতো, নারকেলও গলায় পড়বে লোক, একদম কোটান কোটে এই ধরনের কথা। আজকে সেই কথাটা শুনি না, আজকে খুব অ্যাপ্রিসিয়েশন পাই, এবং এই যে আজকে আমার এখানে আসা, সেই আসার ক্ষেত্রটাও কিন্তু আমার এই গয়নাটাই।
1: আচ্ছা, সে তো অবশ্যই। আর এই বিষয়ে জানতে আমার ইচ্ছে করছে যে এরকম এই গয়না তৈরি করা, যে একটা অভিজ্ঞতার কথা বললে, যে অনেকে যেমন বলেছে যে নারকেল নিয়ে গয়না তৈরি করেছো, সেখানে তারা কিন্তু অবাক হয়েছে প্রথমে, কিন্তু তারপর সেটি জনপ্রিয় হয়েছে, এরকম কিছু অভিজ্ঞতা কাজ করতে গিয়ে হয়েছে, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাও।
0: একটা জায়গায় মেলা করতে গেছি, বাণীপুর জায়গাটার নাম, এটা হচ্ছে হাবড়ায়। তো সেখানে গিয়ে একজন এসছেন, বেশ লোক, মানে লোক মানে আমাদের এখানে দুর্গাপুজোয়ও এরম লোক হয় না, সেখানে মেলায় যেরম লোক হয়, সাংঘাতিক লোক, পিলপিল করে লোক ঢুকছে, সবাই আসছে, আমার একটা করে নারকেলের মালা তুলে বলছে, ই বাবা মালা, এটা কি গলায় দেয়? এত বড় কে গলায় দেবে? ব্যাপারটা বলে হেসে চলে গেল। ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লাগতো নিজেকে, যে এভাবে
1: তাহলে বলে আমার ভালো বিক্রি হবে না আর কি,
0: না ভালো বিক্রি হবে না, এবং এরম করছে জিনিসটাকে নিয়ে, মানে বলার পশ্চাৎ জেস্টারটা এমন যে আমি খুব মানে ইয়ে হয়ে পড়তাম, যে কি জানি কিরম হবে, এরম ভাবে বলছে, এখানে বোধহয় এগুলো চলবে না। কিন্তু পরের দিন তারা যখন তাদের মা বাবাকে নিয়ে এসে জিনিসটা কিনে নিয়ে যাচ্ছে, এবং বলছে যে এত সুন্দর দিদি, এটা আমার এই শাড়িটার সাথে ভালো লাগবে কিনা, কালকে আমি কিনিনি, আজকে আমি ওর জন্য শাড়িটা নিয়ে এসেছি, ম্যাচ করবে কিনা তার জন্য। এমনও আমার মেলায় অভিজ্ঞতা হয়েছে, আমি হয়তো প্রথম দিন তুলি নিয়ে যাইনি, পরের দিন আমাকে এই যে যারা কাস্টমার তাদের জন্য আমাকে তুলি নিয়ে যেতে হয়েছে বাধ্য হয়ে, কারণ তাদের শাড়ির মোটিভের সাথে ম্যাচ করে আমাকে বাদামের গয়না তৈরি করে দিতে হয়েছে। এগুলো আমার পাওয়া।
1: যে কাজটা করছো, যে এই যে হাতের বিভিন্ন কাপড়ের মাধ্যমে, নারকেলের মাধ্যমে, বাদামের মাধ্যমে, যে এই দুল, চুড়ি, হার, এগুলো যে গয়নাগুলো তৈরি করছো, তোমার মনে হয় না যে আরও তো অনেকে করছেন, তারাও অনেক কিছু উদ্ভাবন করছেন, আরও কিছু ভাবছেন, তারাও সুন্দর করার চেষ্টা করছেন, এই জন্য একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে, এবং সেখানে কোথাও প্রতিযোগিতায় হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই আরও মাথায় আরও অনেক কিছু নতুন নতুন চিন্তাভাবনা থাকা দরকার, সে বিষয়ে কী ভাবছো?
0: হ্যাঁ, প্রতিযোগিতা তো অবশ্যই রয়েছে, প্রচুর মানুষ চেষ্টা, প্রত্যেকটা মানুষই চেষ্টা করছে নতুন কিছু করার, কারণ এখন যারা কাস্টমার একটু ভালো, তারা প্রত্যেকেই ওই একঘেয়ে জিনিস পছন্দ করেন না, এবং খুব সত্যি কথা বলছি, জিনিসগুলো ওনারা এমন হয় ইউজ অ্যান্ড থ্রো, আমি ইউজ করব আমার জিনিসটা, এবং প্রত্যেকটা কাস্টমারের একটাই ডিমান্ড, আমার মতো আরেকজনকে আর দেবে না, এই পিসটা কিন্তু তুমি একটাই বানিয়েছো,
1: আচ্ছা
0: এটা কিন্তু তুমি ভুলে যাও, আর কিন্তু তুমি বানাবে না। সুতরাং এই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকে, যে নতুন কিছু, আরও নতুন কিছু, আরও নতুন কিছু।
1: আচ্ছা, এই প্রসঙ্গে জানতে ইচ্ছে হচ্ছে যে তুমি যে এই কাজটা করছো, তোমাকে কারা এই কাজে সাহায্য করছেন, কোনো মা বোনেরা কি তোমার সঙ্গে
0: আছেন? আমার বাড়িতে আমার 10 জন মানুষ রয়েছেন যারা আমার সাথে এই কাজগুলো করেন, আমাকে ওতপ্রোতভাবে সাহায্য করেন, এবং তার মধ্যে একজন মানুষ রয়েছেন, তাকে আমরা পিসিমণি বলি। তার বয়স 65, উনি বেলেঘাটা থেকে আমার কাছে আসে, মানে বেলেঘাটা মানে শিয়ালদা, শিয়ালদা থেকে আমার বাড়ির স্টেশন পড়ে তিনটে স্টেশন, সেই জায়গাটা থেকে উনি আমার কাছে যান কাজ করতে, উনি কাজ করেন আমার কাছে, এবং উনি আমাদের

0: অ্যাজ এ গার্জিয়ান, পিসুমণি এটা করবো কি না, পিসুমণি এইটার সাথে এই রঙটা ম্যাচ করবে কি না, এই সমস্তটাই আমরা কিন্তু ওনার সাথে এই এই উনি আমাদের এই কাজের জায়গায়
1: তোমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নাও,
0: আমরা একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই এবং সকলে একসাথেই কাজ করি।
1: এই যে তোমরা যে কাজগুলো করছো তার বাইরে ওনারা কি শুধু এই কাজটার সঙ্গে একটা নির্দিষ্ট সময় এসে তোমার সঙ্গে কাজে যোগ দিচ্ছেন, তার বাইরে কি তারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন?
0: প্রত্যেকটা মানুষেরই নিজের সংসার আছে, নিজের বাচ্চা রয়েছে, তাদের সংসারের তাগিদেই তারাই কাজটা করে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের রুজি রোজগারটা আরও বাড়ানোর একটাই মানে উদ্দেশ্য একটাই, যে যদি আমাদের সারা বছর এই জিনিসগুলো হয় তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে বাঁচতে পারি। কারণ আমি একা বাঁচছি না, আমার সাথে আরও দশজন বাঁচছে, আমি চাই আরও দশজন আমার সাথে যেন একসাথেই আমরা এগিয়ে যেতে পারি। এবং এটার একটাই কারণ, আমরা এই জিনিসগুলো যদি বিক্রি করতে না পারি, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটাকে তৈরি করে বিক্রি করা, এই জিনিসটা যদি আমরা বিক্রি করতে না পারি সেক্ষেত্রে আমরা কেমন করে এগোবো?
1: আচ্ছা, বিভিন্ন মাধ্যমে যদি বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষ এগিয়ে আসে, সেরকম কোনো বিষয় তোমরা ভেবেছো?
0: হ্যাঁ, আমরা চেষ্টা করছি যদি সেরকম কিছু করা যায়, কিন্তু সেটার জন্য আমাদের পুঁজির জোর লাগে প্রচুর।
1: আচ্ছা, তোমাকে এই প্রসঙ্গে আরেকটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে, যেহেতু তুমি জার্নালিজম নিয়ে পড়েছো, তোমার কি মনে হয় যে প্রত্যেকেই যারা পড়াশোনা করি আমরা আমরা ভাবি যে যদি কোনো চাকরি বাকরির মাধ্যমে আমরা আয় করি সেটা বোধ হয় অনেক বেশি নিশ্চিন্তের, সেখানে কোনো এই ব্যবসা ছোট ব্যবসার মধ্যে দিয়ে একটা অনিশ্চয়তা থেকে যায়, সেখানে কেন মনে হচ্ছে কি যে এই যদি চাকরি করতে তার থেকে যে হাতের কাজ করছো সেখানে তুমি আরো বেশি সন্তুষ্ট হতে পারছো?
0: হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট, কারণ আমি একটা সময় নিজের জন্য রেখে একটা সময় এই ভাগটা আমি নিজে করতে পারি, কিন্তু চাকরি মানে চাকরগিরি করা, আমি কারোর একটা আন্ডারে চাকরগিরি করব, সে আমাকে বলবে 10টার মধ্যে ঢুকতে হবে, 10:05 হলে তার চোখে মানে তার লাল চোখ আমাকে দেখতে হবে, সেই জায়গাটা থেকে অবশ্যই আমি মুক্ত।
1: সেই মানে বাড়ির কাজের সাথেও যাতে তুমি থাকতে পারো, তার সঙ্গে সঙ্গে এই কাজটা তুমি একটা নির্দিষ্ট সময়কে বেছে নিচ্ছ যে সেই সময়ে এই কাজগুলো তুমি করবে, এবং তোমার সঙ্গে যারা রয়েছেন তারাও সেই নির্দিষ্ট সময় তোমার সঙ্গে এসে কাজে যোগ দিচ্ছেন। আচ্ছা, এই যে তুমি রোজগার করছো সেখানে তোমার কত মানে তুমি বললে যে হ্যাঁ তুমি স্বনির্ভর ঠিক মতো হতে পারোনি, আরও তোমার আর লক্ষ্য অনেকটা এগিয়ে যেতে হবে, কারণ সারা বছর ধরে তুমি বিক্রি করতে পারছো না। এবার আমি জেনে নিই যে মোটামুটি ভাবে তুমি বলো যে মাসিক তোমার কত আয় হচ্ছে?
0: সেভাবে ধরতে গেলে মাসিক আয় সেভাবে আমাদের কিছু নেই, আমি আগেই বললাম যে আমাদের একটা মেলার ওপর ডিপেন্ড করে আমরা চলি, সেখানে কিছু মেটেরিয়াল কেনার থাকে, সেখানে কিছু আমার যারা আমার সাথে যারা কাজ করেন তাদেরকে কিছু পেমেন্ট দেওয়ার থাকে, সেরম করে হয়তো যদি সেভাবে ভাবা যায় তাহলে হয়তো 6-7 হাজার টাকা করে থাকে মাসে, মানে সেভাবে যদি ভাবা যায়।
1: হাতে প্রত্যেকের হাতে মানে তোমার হাতে?
0: আমার হাতে, সবাইকে দিয়ে।
1: তোমার কাছে জেনে নিই, এই যে মেলা করতে যাও সেখানে গিয়ে তো অনেক সময় ধরো তোমার বাচ্চার খাবার দাবার করে দিতে অসুবিধে হয়, কিংবা হয়তো ধরো তুমি কোনো বাড়ির কোনো কাজ হয়তো সেই সময় তুমি করে উঠতে পারলে না, তাতে তোমার মনে হয় যে তারা এই বিষয়ে কোনো মনোক্ষুণ্ণ হন?
0: হ্যাঁ, সে তো মনোক্ষুণ্ণ অবশ্যই হয়, এটা তো প্রত্যেকটা মেয়ের কাছেই একটা চ্যালেঞ্জ, ওই জন্যই তো একটা মেয়ে একটা কালী, একটা মেয়ে একটা দুর্গা, মেয়েরা স্বয়ং সম্পূর্ণা, সেই কারণেই তো এই সব কিছু থেকে এই সব কিছু চ্যালেঞ্জ নিয়েই তো আমাদের সব মেয়েকে এগিয়ে যেতে হবে।
1: মা বোনেরা, আমরা কিন্তু সহেলির সঙ্গে আজকে আলোচনায় অংশগ্রহণ করে দেখলাম যে স্বনির্ভরতার লক্ষ্যে কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে, কোথাও যদি চাকরি না করে সে যদি এরকমভাবে কিছু কাজ শিখে বা নিজের কল্পনাতেই সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে সে যদি স্বনির্ভর হতে চায়, সে শুধু নিজে স্বনির্ভর হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আরও 10 জন মহিলাকে সে স্বনির্ভর করতে চাইছে। এরকম কাজ কিন্তু সমাজে সংসারে কিন্তু অত্যন্ত উদ্যমের, এবং মানুষ সেটাকে ভীষণভাবে ভালোভাবে গ্রহণ করছে। এভাবেই যদি সবাই এরকম নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করে এবং তার সঙ্গে সমাজকে সংসারকে সমৃদ্ধ করে, তাহলে আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি, তাই নয় কি? সহেলি আজকে স্টুডিওতে এলে এবং আমাদের সঙ্গে হাতের কাজে স্বনির্ভরতা নিয়ে আলোচনা করলে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: মা বোনেরা, আজকে শ্রীভবন অনুষ্ঠানে আমরা পেলাম সহেলি পুততুণ্ড মুখোপাধ্যায়কে, ওর কাছ থেকে আমরা হাতের কাজে কিভাবে স্বনির্ভর হওয়া যায় সেই বিষয়ে অনেক কিছু জানলাম। অবশ্যই লক্ষ্য পূরণ হয়নি সে বিষয়ে কিন্তু সহেলি আমাদের বলে গেল যে এখনও অনেক কিছু স্বপ্ন রয়েছে, আরও কিছু কিছু বিষয়ে যদি নজর দেওয়া যায় তাহলে সারা বছর ধরে সে আয় করতে পারবে।

সহেলির মতো আপনারাও অনেক কাজে অংশগ্রহণ করুন, যে কাজটি আপনাদের ভালো লাগে। যদি সামান্য প্রশিক্ষণ নিতে হয় অবশ্যই নিন, এবং বাড়ির কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই কাজটিকেও যদি সমানভাবে গুরুত্ব দিয়ে করেন, তাহলে আমাদের সমাজ সংসার সবই কিন্তু সমৃদ্ধ হবে। আজকে শ্রীভবন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: আসছেতে জন্মদিন হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
1: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56 সেদিনে হবে ভরপুর এনজয়।
2: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
3: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
0: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
1: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
2: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
1: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
2: একদম 56 সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
3: জম্পেশ সেলিব্রেশন হবে।
1: তাহলে যুববাণীর 56 জন্মদিনে শুনতে হবে
4: ছন্দে ছন্দে 56।
5: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cataion.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
6: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5,00,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।
7: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC তে।
8: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
7: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
8: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
7: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
8: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
9: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন

রচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ফাটাফাটি ছবির গান। প্রথম গান দ্বৈত কণ্ঠে অন্তরা মিত্র এবং ঈশান মিত্র।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: নির্বাচিত বাংলা ছায়াছবির গান শুনছেন, ফাটাফাটি ছবির গান শুনলেন এরপর রোগা হওয়ার সহজ উপায় অরিজিৎ সিং এর কণ্ঠে।
2: হ্যালো
3: হ্যালো নেতাজি পজিটিভ, একটা অর্ডার নেবেন?
2: রং নাম্বার,
3: ও সরি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: শুনছেন এবারে দারোগা মামুর কীর্তি ছবির গান, খরাজ মুখোপাধ্যায়ের গান।
1: মম চন্দ্র বদনী ও গো ত্রিনয়নী,
2: এসব কি?
1: থরে থরে মম চন্দ্র বদনী ও গো সুনয়নী, হয়ো না গো অভিমানিনী, ওই কাজলে কাজলে।

0: শশীকান্ত দাদরা বাজাও দাদরা, তুমি এ ভাগ্নেকান্ত তুমি বাজাও দাদরা।
1: আহা কোমরে কি ঢেউ,

দারোগা মামুর কীর্তি ছবির গান শুনলেন, এবং একই সঙ্গে শেষ হল নির্বাচিত বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানখানি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশ করেন। হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখণ্ডে বর্ষা অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রা নির্বিঘ্নে এগিয়ে চলেছে।

0: বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস, দেশে শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
1: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
0: অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয় বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রিটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অপমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোন সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরে বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে এটি পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন।
2: কোবিন্দজির জীবনযাত্রা কো আপ উনকে শব্দোমে জানে, উনকি লেখনি কো, উনকে অনুভবো কো, इससे हर किसी को काफी कुछ सीखने को मिलेगा। मैं रामनाथ कोविंद जी को इस आत्मकथा के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, कोविंद जी ने अपनी इस पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक माय लाइफ माय स्ट्रगल्स।
0: हर घर तिरंगा अभियान के अधीन देशव्यापी नाना कर्मसूची नेवा हुए छे।
3: घर घर तिरंगा, हर घर तिरंगा।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হার ঘাট তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন।
4: दिल्ली में माई भारत के 1000 से अधिक वॉलंटियर्स ने हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए, देश के युवा फिट रहे, इस हेतु को सिद्ध करने के लिए साइकिलिंग करते रहे।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7 ও 8 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

জন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতা সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 এবং 9 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10 সংবাদও বাতিল থাকছে। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় 2 নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে রাত 3 নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চাওলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় ছিল ছুতন মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগা আদালতে তোলা হবে। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন পিআইবির ফ্যাক্ট চেকিং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশে প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে 6,000 টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। পিআইবি জানিয়েছে, আয়করের ওই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা বলে একে অভিহিত করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14 রাজ্যে 33 হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19 দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের 6 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SC মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর এর কিছু অংশ আরেকবার। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থে প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসেছে। প্রথমেই হাওড়া পুর নিগম সংশোধনী বিলের ওপর আলোচনা শুরু হয়। আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সেখানকার অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক পরিস্থিতি এবং জনসংখ্যার নিরিখে বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করা হলো। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বৈঠকের পরেই হাওড়াতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। পুরমন্ত্রী আরও জানান, নাগরিক পরিষেবাকে গুরুত্ব দিয়ে হাওড়া পুর নিগম এলাকার উন্নয়নে

0: রাজ্য সরকার একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এই পরিকল্পনার প্রধানত রাস্তা, নিকাশি এবং পানীয় জলকে গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসাবে আগামী বছরের সেপ্টেম্বরের মাসের মধ্যে 462 কোটি টাকা খরচ করে হাওড়ার সালকিয়ায় একটি পানীয় জল পরিশোধন কেন্দ্র তৈরি করা হবে। বিলটি ধ্বনিবশে পাশ হয়। বর্তমানে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার জন্য সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে। রাজ্যে নবনির্বাচিত বিধায়কদের বাজেটের বিভিন্ন খুঁটিনাটি, সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং সুশাসন সম্পর্কে আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আগামী মঙ্গলবার একদিনের এই কর্মশালায় 181 জন নতুন বিধায়কসহ বিধানসভার সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেফতার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া অঞ্চলে বসবাস করছিল, পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগা আদালতে তোলা হবে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ সংঘে নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য 2টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরে আরাধনার পর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যকে আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান বলে বর্ণনা করেন।
1: এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই যে আধ্যাত্মিক জাগরণ করে গেছেন, এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটাকে আরো সম্পূর্ণ করা, সহযোগিতা করা।
0: রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, স্মার্ট মাইন্ড না হলে স্মার্ট সিটি তৈরি হতে পারে না। তিনি আজ সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 25 বছর পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুজোর আগে সব রাস্তা মেরামতির কাজ করা হবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন।
2: মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে তা UDM এর আন্ডারে হোক, PWD-র আন্ডারে, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, DM-দের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এবং DPR করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর জন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটের স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচিতে আজ এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। শরৎ সদন থেকে শুরু হয়ে পদযাত্রাটি রামকৃষ্ণপুর ফেরিঘাটে এসে শেষ হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে এক অনুষ্ঠানে সকলকে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচিতে সামিল হবার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল, একটু পরে। অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন।

0: পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: পুলিশ?
2: মিস সীমা
1: বলুন,
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

মহিলা মহল সঙ্গে নিয়ে আমি আপনাদের সঙ্গে শ্রোতামা মুখোপাধ্যায়। আজ বুধবার, আপনাদের চিঠির পাতায় সময় অল্প, সরাসরি চলে আসি আপনাদের চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন সোমাদি সোমা মুখোপাধ্যায়, আপনার বাড়ির নাম নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। বন্ধু মহিলা মহল, হ্যাঁ বন্ধু, জীবনে যত দিন অতিক্রম করে চলেছি ততই যেন মন ভেঙে যাচ্ছে। পাওয়া না পাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে মনে হয়, আর একটু ভেবে চিনতে যদি সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো জীবনটা অন্য খাতে বইত। জীবনের রোজ নামচাটাকে যদি ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারতাম বেশ হতো। প্রতিদিনের দিনলিপি একটু একটু করে বদলে যেত নিজের ছন্দে। ভেবেছিলাম মানুষ হয়ে জন্মালাম, নিজের কথা না ভেবে অপরের মঙ্গল কামনায় যদি কিছু করতে পারি, দেশের দশের পাঁচজনের যদি কিছু উপকারে লাগতে পারি, তবেই তো জীবন সার্থক। লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্নকে সফল করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, চাপের মুখে নতি স্বীকার করতে হয়েছে। ভুল ডিসিশন তো ভুলই, তাই না, যা মানুষকে ভুল পথে চালিত করে। জীবনের পেন্সিল পেতে বড্ড দেরি হয়ে গেল। ধন্যবাদ আনতে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক। এবারের বিষয় জীবনের পেন্সিল। ওই বলে না, বেটার লেট দ্যান নেভার। এই যখন নেভারটা আপনি বুঝতে পেরেছেন, তখন না হয় নতুন করেই লিখুন না আবার। পরের চিঠি পাঠিয়েছেন শর্মিষ্ঠা মোদক, খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় আমার কলম, ঠিকই বলেছ, মহিলা মহল সই এমন যদি পেন্সিলের হদিশ পেতাম যা দিয়ে জীবনের ঘটে যাওয়া কিছু খারাপ লাগার মুহূর্তকে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারতাম। উত্থান পতন নিয়েই তো আমাদের জীবন, কত চড়াই উতরাই অতিক্রম করে সুষ্ঠু মস্তিষ্কে সমস্যা সমাধান করে জীবনে এগিয়ে যেতে হয়। স্কুল জীবনের ঘটনাগুলো অবশ্য খুব উজ্জ্বল আর খুব সুন্দর, কলেজ জীবন তো আরও মজার। পড়াশোনা করা ছাড়া তো আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং ভাবনা চিন্তাটাও কম করতে হয়েছে। একটা ছোট্ট পরিবার থেকে একটা 37 জন সদস্য বিশিষ্ট একান্নবর্তী পরিবারে নিজেকে সবার চোখে ভালো প্রমাণ করতে গিয়ে বা এত বড় পরিবারে নিজেকে মানিয়ে নিতে গিয়ে প্রথম প্রথম অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে হয়েছে। এখন মনে হয় সেই দিনগুলো যদি মুছে ফেলতে পারতাম তাহলে ভালো হতো। আমার আবার আবার যখন মা হলাম, মা হতে গিয়ে পরপর দুবার যে ব্যর্থতার ঘটনা ঘটেছে সে দিনগুলিও আমি আর মনে রাখতে চাই না। পরে পেয়েছি আমার খুবই বাধ্য সন্তান, যাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলতে পেরেছি। বাড়ি করতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে যে মনোমালিন্যের ঘটনা ঘটেছে সেগুলোকেও ইরেজার দিয়ে মুছে ফেলতে চাই, কেননা পরবর্তীতে প্রতিবেশী

ছেলেদের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠেছে। আর গত 21 নভেম্বর 2025 এক বিরল মারণ রোগে আক্রান্ত হয়ে এক মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, সেই দিনগুলো মুছে ফেললে ভালো হয়, কেননা এখন একটু একটু করে স্বাভাবিক জীবনে এগিয়ে যাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শর্মিষ্ঠা মোদক, খণ্ডকোষ, পূর্ব বর্ধমান থেকে লিখেছে। সব যদি পেন্সিলের লেখা ইরেজার দিয়ে মুছে ফেলতেন তাহলে কি জীবনটা এত সমৃদ্ধ হতো, এত সুন্দর করে বাঁচার মানে খুঁজে পেতেন, নাকি এত ভালো ভালো লেখা আমরা পেতাম? আমরা হয়তো মুছে ফেলতে চাই ঠিকই, কিন্তু সেই সমস্ত ঘটনা যা আমরা মুছে ফেলতে চাই তা কি সত্যিই আমাদের সমৃদ্ধ করে না? চলে আসি। হ্যাঁ, তার আগে বলি শর্মিষ্ঠাদি খুব ভালো থাকবেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, খুব ভালো থাকুন। আপনাদের আপনার সুস্থতা আমার, আমি তো বটি, এবং যারা শ্রোতা বন্ধু আমার মনে হয় তারাও সবাই মিলে একসাথে প্রার্থনা করবেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এবারে চলে আসি ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে লিখছেন এই চিঠি। প্রিয় মহিলা মহল, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জীবনের খাতার পেন্সিলে আঁকিমুখি শুরু হয়ে যায়। পেন্সিলের লেখার দাগ বারে বারে রবার দিয়ে মুছে ফেলতে আমরা চাই, কিন্তু সত্যি কি পারি? বাবার মৃত্যু, আত্মীয়দের মৃত্যু, আমার ওই যে টিউশনি করে জীবন খাতায় পেন্সিলে লেখা ছিল সহজ সরল বাপের বাড়িতে কিশোরী আমি, বেনি দুলিয়ে বান্ধবী মালার সাথে পল্লীর মাঠ ঘাট প্রান্তরে ঘুরে বেড়াতাম, গ্রামের সবাই ভালোবাসত। আমার বাবা ছিলেন গ্রামের পুরোহিত, সেজন্য খানিকটা মনে হয় আমায় সবাই ভালোবাসত। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ঘরের আর্থিক অনটনের জন্য আমি নিজে টিউশনি করে কলেজে ভর্তি হই। আজ আমি বিবাহিত, স্বামী পুত্র কন্যা নিয়ে ঘর করছি। এখন জীবনের পেন্সিলে সংসারের নতুন অধ্যায় লেখা হচ্ছে। এটি ডলি বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে লিখেছেন। লিখতে থাকুন, লিখতে থাকুন, যত লিখবেন ততই মনে হবে যে এই সাকেটটা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু লেখা যেন না থামে, কারণ চড়ুই বেটি জীবনের মন্ত্র। এবারে বাঁকুড়া থেকে চলে আসি আলপনাদির কাছে পূর্ব মেদিনীপুরে। আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। স্মৃতি জাগানিয়া মহিলা মহল, বাহ, আমি কো এডুকেশন স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম এবং সায়েন্সের ছাত্রী ছিলাম, তাই ছেলেবেলা থেকে স্কুল শিক্ষিকা হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল। আমি পিতৃহীনা ছিলাম, মা দাদারা বিবাহের উদ্যোগ নিলে সেদিন আমি এতখানি ভীত ছিলাম যে সাহস করে ওনাদের বলতেই পারিনি আমার শিক্ষিকা হওয়ার বাসনার কথা। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে একদিন একদিন করে কখন যে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে কিছুই টের পেলাম না। রাধার পরে খাওয়ার, খাওয়ার পরে রাধা। দুই পুত্র সন্তানের জননী হলাম, ক্রমে ক্রমে সংসার সমুদ্রের অথই জলে ডুবে গেলাম। সেদিন আমি আমার পরিবারের কাছে সাহস করে আত্মবিশ্বাসে ভর দিয়ে বলতে পারিনি আমার শিক্ষিকা হওয়ার বাসনাটির কথা। সময়ের সঙ্গে সঙ্গে জল অনেক দূর গড়িয়ে গেছে, এখন আমি জীবনের মধ্য গগনে পৌঁছে গেছি, কিন্তু পেন্সিল দাগের মতো সেদিনের সেই না বলতে পারা কথাটাকে যদি ইরেজার দিয়ে ঘষে তুলে দিয়ে একটু সাহস ও আত্মবিশ্বাসকে অবলম্বন করে ওনাদের আমার মনের ইচ্ছের কথাটা বলতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা অন্য খাতে বইত। তবুও না পাওয়ার বেদনাকে আগলে রেখে মানুষ তো আর সামনের সোপান আটকাতে পারে না, বা সোপানটাকে টপকাতেও পারে না। তাই আমি যা পেয়েছি তাতেই খুশি। ওই যে একটি গান আছে না, ও গো যা পেয়েছি তাতেই আমার খুশিতে মন ভরে। বাগান ভরা

ভালো লাগার। আর একগুচ্ছ অপরাজিতা ফুলের শুভেচ্ছা নিলাম। মেদিনীপুর থেকে চলে যাব মুর্শিদাবাদে। সাটুইয়ে থাকেন রেখাদি রেখা মুখোপাধ্যায়, সখী মহিলা মহল। আমাকে তুমি আপন করে নিয়েছ, যে কথাগুলো আমার কাউকে বলা হয়নি সেই কথাগুলো বলার সুযোগ করে দাও তুমি। তুমি অগস্ট মাসে আমার এক কলমের বিষয় দিয়েছ জীবনের পেন্সিল। চড়াই উতরাই সুখ দুঃখ নিয়ে আমার যে জীবন এগিয়ে চলেছে তার অনেক ঘটনা কষ্ট করে মন মেনে নিয়েছে। আর কিছু ঘটনা তো মন মেনে নিয়েও আজও মেনে নিতে পারিনি। আমার বাবা মা, শ্বশুর বাবা, শাশুড়ি মা সকলেই ইহজগতের মায়া ত্যাগ করে এক এক করে পরলোকে পাড়ি দিয়েছেন। ওনাদের জন্য খুব কষ্ট পাই জানো। মনকে বোঝাতে পেরেছি ওনাদের বয়স হয়েছিল, কিন্তু কিছুতেই যেন মন মানতে চায় না। আর আমার ছোটদাও মেজদা, তাদের মৃত্যু। ওনারা ছিলেন আমার দাদা, বন্ধু, পুতুল খেলার সঙ্গী, অভিভাবক। ছোটদার মৃত্যুর পরে মেজদাই তো আমাকে আগলে রেখেছিল, কিন্তু হঠাৎ মেজদার মৃত্যু যেন এক নিমেষে আমাকে একা করে দিল। স্বামী ও মেয়ে আমাকে বুঝায় যে জগতে কেউ চিরস্থায়ী নয়, সময় হলে সকলকে একে একে যেতে হবে। কিন্তু ওই যে মন মানতে চায় না। স্মৃতি আমাকে নিয়ে চলে যায় তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে। সখী, আমার মনে হয় জীবন খাতার কিছু পাতা লেখার সেই পেন্সিলটি যদি আবার পেতাম আমি, তাহলে আমি আমার ছোটদা ও মেজদার অকালে চলে যাওয়ার পাতাগুলো সরিয়ে নতুন করে লিখতাম, যেখানে তুমি দেখতে পেতে তাদের স্নেহ, শাসনে, ভালোবাসায় আমি কেমন ছিলাম। ইতি রেখা মুখোপাধ্যায়, সাটুই, মুর্শিদাবাদ থেকে। এই যে আপনি প্রতি মুহূর্তে ভাবছেন আপনি কেমন ছিলেন, দেখতে পাচ্ছি তো আমরা। পেন্সিল দিয়ে তো সে কথাই না হয় লিখুন না। এবারে মুর্শিদাবাদ থেকে একটু কাছাকাছি আসি, হুগলিতে চলে আসি। তারকেশ্বর রামনগরে থাকেন মঞ্জুশ্রীদি, মঞ্জুশ্রী মণ্ডল। প্রিয় মহিলা মহল, তোমাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। জীবনের সাথে পেন্সিলের তুলনায় বোঝা যায় যে পেন্সিল আমাদের জীবনের মতো ভুল সংশোধনের সুযোগ দেয়, কষ্টের মাধ্যমে পরিণত হতে শেখায়, এবং আমাদের আসল সৌন্দর্য থাকে তার ভেতরে। জীবনের পেন্সিলের শিক্ষা ভুল শুধরে নেওয়ার। পেন্সিলের পিছনে থাকা ইরেজার আমাদের শেখায় যে ভুল করা স্বাভাবিক এবং তা শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করা সম্ভব। ভিতরের গুণ পেন্সিলের বাইরের সৌন্দর্য কাঠ নয়, বরং এর ভেতরের কালো অংশ বা গ্রাফাইট লেখা ফুটিয়ে তোলে। ঠিক তেমনি মানুষের বাহ্যিক রূপের চেয়ে তার ভিতরের চরিত্র গুণ অনেক বেশি দামি। তাই পেন্সিল যেমন লেখার সময় নিজে খয়ে যায় কিন্তু পাতায় পাতায় সুন্দর সৃষ্টি রেখে যায়, তেমনি আমাদের ভালো কাজ ও কর্মের মাধ্যমে পৃথিবীতে চিরস্মরণীয় ছাপ রেখে যেতে হবে। জীবনের পেন্সিলটা আমাদের এইভাবে কাজে লাগাতে হবে যাতে করে ভুল শুধরে কিছু দাগ রেখে যেতে পারি, যা ভবিষ্যতে নতুন প্রজন্মের কাজে লাগবে। ধন্যবাদ আনতে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। সত্যি এত সুন্দরভাবে আপনি পেন্সিল, জীবনের পেন্সিলের মানে খুঁজে আনলেন, এজন্য অনেক ধন্যবাদ। এবারে চলে আসি করবিদির চিঠিতে। করবিনে 66 বাই আদর্শনগর, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি। আচ্ছা, হুগলিতেই থাকি, হুগলি। আমার জীবনের পেন্সিলের স্মৃতি লেখা একটি চমৎকার ও গভীর ভাবনাত্মক শিরোনাম হয়ে আছে। একটি পেন্সিল যত বেশি লেখে সে তত বেশি ক্ষয়ে যায়। আমার জীবনও ঠিক তেমনি। সময় ও অভিজ্ঞতার সাথে সাথে আমার বয়স কমছে, কিন্তু আমার জীবনের খাতায় আমার স্মৃতি রেখে যায়। পেন্সিলের যা দাগ যখন ভোঁতা হয়ে যায় তখন তাকে শার্পনার দিয়ে কাটা হয়। এটি অবশ্য যন্ত্রণাদায়ক, কিন্তু এর পরেই সে আবার তীক্ষ্ণ কার্যকর হয়ে ওঠে। আমাদের জীবন পেন্সিল জীবনের দুঃখ, কষ্ট, কঠিন পরিস্থিতি ও লড়াইগুলোকে ঠিক শার্পনারের মতো করে দেয়, যা আমাকে ভেঙে চূর্ণ করে না, বরং আরও আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলে। পেন্সিলের একটা মস্ত বড় গুণ

হলো তার ভুলগুলো মুছে ফেলার সুযোগ থাকে। জীবনেও তেমনি অনুশোচনা, ক্ষমা, নিজেকে শুধরে নেওয়ার সুযোগ থাকা উচিত। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, বারবার ভুল মুছলে কাগজের বুকে যেমন দাগ থেকে যায়, তেমনি জীবনেরও সব ভুলের দাগ পুরোপুরি মুছে না। পেন্সিলের আসল সৌন্দর্য তার বাইরের কাঠের রঙই নয়, বরং তার ভেতরে গ্রাফাইটে। মানুষের আসল মূল্য তার বাহ্যিক রূপে নয়, তার ভেতরের রূপে, চিন্তা ভাবনা মন সত্ত্বে। পেন্সিলটি যখন একদম ছোট হয়ে আসে, তখন তার লেখার ক্ষমতা থাকে না, কিন্তু তার রেখে যাওয়া লেখাগুলো থেকে যায়। তেমনি জীবনের শেষ দিনেও যেন একটি সুন্দর স্মৃতির খাতা রাখতে পারি, সেটাই প্রার্থনা। একরাশ কদম কেতকী করবী ফুলের সুবাস সহ করবী নিয়ে 66 বাই নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি থেকে। করবীটির উঠোনটা তার মানে এইসবের গন্ধে মম করে, আর নিজের নামের সঙ্গে ফুল আছে বলে সব কেতকী কদম করবী বসিয়েছেন, তাই না, কয়ের অনুপ্রাস করে। চট করে পড়ে ফেলি আজকের শেষ চিঠি অনিতাদি। অনিতাদি, যেহেতু কানন ঘেরা বাগানে ছিলাম, তাই অনিতাদির চিঠি দিয়ে শেষ করি, কারণ অনিতাদির বাড়ির নামও প্রফুল্ল কানন, আর হুগলিতেই থেকে যাই, বুঝলেন, সময় যখন নেই হুগলি থেকে আর ঠিকানাও চেঞ্জ করছি না। সই আমার কলম, জীবনের পেন্সিল, অর্থ হলো মানুষের জীবন একটি পেন্সিলের মতো। পেন্সিল যেমন ভুল শোধন করতে পারে, ধার নেওয়ার কষ্ট সহ্য করে আরও নিখুঁত হয়, তেমনি জীবনও কষ্ট সহ্য করে আরও দক্ষ হয়, নিজের ভেতরের ভালো গুণগুলি দিয়ে কাগজের পাতায় সুন্দর চিহ্ন রেখে যায়। পেন্সিল একলা কিছু করতে পারে না, তাকে অন্য কারোর হাতের সাহায্য নিতে হয়। আমাদের জীবনেও তেমনি উন্নত পর্যায়ে যেতে গেলে অভিজ্ঞদের সাহায্য ও শিক্ষার প্রয়োজন। পেন্সিলকে সুন্দরভাবে লেখার উপযোগী করতে মাঝে মাঝে শার্পনার দিয়ে ঘষা মাজা করতে হয়। দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনও তেমনি, পেন্সিলের সঙ্গে থাকা রাবার প্রমাণ করে ভুল শুধরে নেওয়া অপরাধ নয়, সঠিক পথে ফেরার সুযোগ। পেন্সিলের বাইরের কাঠ ও আবরণের চেয়ে ভেতরে থাকা গ্রাফাইট আসল কাজে ব্যস্ত, তেমনি মানুষের বাহ্যিক রূপের চেয়ে তার ভেতরের চরিত্রই মূল্যবান। পেন্সিল যেখানে ছোঁয়া পায় সেখানেই দাগ রেখে যায়। আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে জীবনের ছাপ রেখে যেতে হবে পেন্সিলের মতোই। শেষে বলি, ইচ্ছে করে রবারটা হাতে নিয়ে ভুলগুলি মুছে ফেলি ঘষা দিয়ে, চলে যাক একেবারে স্মৃতি থেকে, নতুন সূর্য উঠুক নতুন সুরে ডেকে, কিন্তু সাদা পৃষ্ঠায় যা একবার আঁকা হয়, জীবনের শেষ অবস্থায় তার শেষ রয়। আজকে এখানেই শেষ করি মহিলা মহল। আপনারা খুব ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনিতাদির চিঠি দিয়ে আসর শেষ করলাম।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 81।

0: 000750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন অমিত কুমার রায়, ঝিকিরা, জয়পুর, হাওড়া থেকে। আমরা ধন্যবাদ দিই অমিতবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম বন্দিনীর আর্তনাদ।
1: ওরে সঞ্জয়, বাপ আমার, দরজাটা খুলে দে রে। দরজা খোল বাপ। আমি কি এমন বলেছি বঙ্কুর মাকে পুকুর ঘাটে যে আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিস? বল না রে বাপ, দরজাটা খুলে দে। মানুষের সঙ্গে কি দুটো সুখ দুঃখের কথা বলতে পারবো না, সেটাই বলা কি দোষের হয় রে বাপ? ও সপ্তমী, ও বড় বৌমা, তুমি কোথায় গেলে বৌমা? তুমি কখন বাজার থেকে ফিরবে গো বৌমা? তবে দুটো খেতে পাবো।

0: আমার ঘরে আমি বন্দিনী।
1: আর্তনাদ শুনে গ্রামের দুই যুবক, তরুণ আর জীবন এগিয়ে আসে বিষয়টা বুঝতে। ওরা দুজনেই সবুজ বরণ সংঘের মেম্বার। রত্নাদেবীর জ্ঞাতি বৌমা মৌদেবী তাদের জানালেন বেশ কিছু কথা। আজ দু তিন দিন ধরে রত্নাদেবীর সঙ্গে তার ছেলে সঞ্জয় ও বৌমা সপ্তমীর তর্ক বিতর্ক চলছিল। বড়মা কাকুতি মিনতি করার পরেও ছেলে বৌমা অকথ্য ভাষা প্রয়োগ করে তাদের।
0: হ্যারে, তোদের পেটে ধরেছে কি আমার প্রতি দুর্ব্যবহার করার জন্য? আসলে আসলে আমি তোদের মানুষই করতে পারিনি, ছোট ভাইকে তোরা ভিটে মাটি ছাড়া করলি। এ বৌমা, এই শুধু তোমার জন্য, তোমার মন্ত্রণায় এই সব হয়েছে। শোনো, ওপরওয়ালা সব দেখছে, এর ফল তোমাকে ভুগতেই হবে। এই কি, এই কি বড় ছেলের মায়ের প্রতি কর্তব্য? বাহ বাহ বাহ, এই ছিল প্রত্যাশা। দিদি ভাইকে তো কম বয়সে বিয়ে দিলে, দাদু ভাই তোমার জন্য চুপ করে আছে। যেমন দেখাচ্ছ, পরে পরে তেমন তোমাকেও দেখতে হবে।
1: তুমি কি বলছো মা? ভেবে বলছো তো আমার ছেলে মেয়েদের টেনে কথা বলা? এবার হাত পা বেঁধে ঘরের তিনতলায় এক কোণে ফেলে রাখবো। স্নানের ঘাটে বের হলে কান পাতা দেয়। আমি খেতে দিইনি তোমাকে, সাবান মাখতে দিইনি, সব মিথ্যা কথা। আমার মান সম্মান নেই? হ্যাঁ,
2: তুমি চুপ করো সপ্তমী, আমি মাকে বোঝাচ্ছি। এখান থেকে তুমি এখন যাও।
1: আমি কি তোমার মায়ের খাই না পড়ি? হ্যাঁ,
2: আহ, চুপ করো সপ্তমী, মায়ের সঙ্গে আমি কথা বলছি, তুমি প্লিজ এখান থেকে যাও।
0: দেখলি সঞ্জয়, দেখলি তোর বউয়ের কাটা কাটা কথা? এরা এরা মেয়ে স্থান পাবে কি করে? আমার নামে তোর বাবার সম্পত্তি দলিল করে দিয়ে গেছে, আমি বিক্রি করে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। তোর বউ কালকে আমাকে বলেছে, সবার কাছে পাগলি পাগলি বলে ঘরে চিন

0: লাগবে।
1: শোনো মা শোনো, তুমি রাগ করো না, তোমার বয়স হয়েছে, তুমি আমাদের কাছেই থাকবে, সমস্যা কোথায়?
0: সমস্যা কোথায়? তুই তো ভোর হলেই বেরিয়ে যাস বাসের কন্ডাক্টরি করতে, আর তোর বউ, তোর বউ আমাকে হেসেলে যেতে দেয় না, কথা পর্যন্ত বলে না, জল খাবার চাইলে বাসি রুটি দেয় একটা।
1: সে তো মাও ভালোই করে, তোমার বয়স হয়েছে, রান্না করবে কেন? ও তো বলে তোমাকে রোজ সকালে টোস্ট খাওয়ায়।
0: টোস্ট? একে বাসি রুটি শেখা, তাও আবার পোড়া, তা নাকি আবার টোস্ট? বয়স হয়েছে মানছি, এখন 24 গায়ে, তবুও সকালে জল খাবার তো করতে পারি, সবার জন্য হাতে গড়া রুটি আলুর তরকারি।
1: একই সপ্তমী, তুমি আবার এখানে এলে কেন?
2: খাওয়াচ্ছি তোমাকে গরম রুটি আর আলুর তরকারি, এক মুঠো মুড়ি, দুটো বাতাসা ছড়া, 10টার আগে কিছু পাবে না। আগে আমি বাজার থেকে ফিরি, তারপর। সঞ্জয়, তুমি কি মায়ের সঙ্গে ফুসুর খুসুর করেই চলবে? ঘরে কি অন্য কাজ নেই? আজকে তোমার ছুটি আছে বলে কালকে তুমি থাকবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। এই হলো সপ্তমীর আসল রূপ, বুঝলে জীবনদা?
3: তারপর কি হলো মৌদেবী? বিষয়টা আমাদের প্রতিবেশী পাড়ার, দরকার হলে ক্লাবের মিটিং ডেকে। আচ্ছা মৌদেবী, আপনি আর যা জানেন বলুন।
2: তার পরের দিন থেকে বড়মাকে সপ্তমীদি ঘুমন্ত অবস্থায় পায়ে শিকল পরিয়ে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে, জানলা দিয়ে যে চিৎকার শোনা যায়, এই কারণে। যার 3 বিল্ডিং, সে আজ বন্দিনী হয়ে আর্তনাদ করছে।
3: মৌদেবী, আপনারা কেউ প্রতিবাদ করেননি?
2: না, শুনেছে ঘরে উকিল এনে বড়মায়ের বুড়ো আঙুলের ছাপ, ফটো তুলিয়ে সমস্ত সম্পত্তি সঞ্জয়দা সপ্তমীদি নিজেদের নামে করে নিয়েছে। মেয়েটারও তো অল্প বয়সে বিয়ে দিয়ে দিল মন্দিরে, আর 6 গেলে 18 পূর্ণ হবে, পুলিশের কানে কোনো খবরে পৌঁছায়নি।
3: এর একটা বিহিত করতেই হবে, এইভাবে বড়মাকে রাখা অন্যায়। আগে ক্লাবে যাই, গিয়ে সকলের সঙ্গে জরুরি আলোচনা করি।
0: ওরে ও নাদুর মা, স্বপ্নের বউরে, ওরে ও শান্তি সরোজের বউ, একবারটি এসে দরজা খুলে দিয়ে জানা রে তোরা, আমার তো জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে, দুমুঠো খেতে দে না রে, আমার পেটের শত্রুরা আমার তালা দিয়ে ঘর ছেড়ে কোথায় গেল রে, আমাকে এই বয়সে এসে এই পরিণতি দেখতে হচ্ছে বাবা, আমার বাড়ি আর আমার নেই তো নেই, তা বলে দুমুঠো খাবার দুবেলা দেবে না, জলেরও প্রত্যাশা নেই, একটা সহানুভূতি একটু ভালোবাসাও কি মরে গেছে রে, শেকল বাঁধা পা, ঘরের মধ্যে আর কতদিন এইভাবে পড়ে থাকবো, হায় ঈশ্বর আমায় তুমি রাস্তা দেখাও।
2: বড় মা, ও বড় মা,
0: কে রে? মৌবু, দরজাটা খুলে দে না মা।
2: আমার যে কিছুই করার নেই বড় মা, আমি অসহায়, তালা দেওয়া বাইরে থেকে।
0: ভেঙে ফেল, আমি বলছি তুই ভেঙে ফেল।

0: এবার বের হলে
1: কিচ্ছু কিচ্ছুটে করতে পারবেন না বড় মা। তার চেয়ে বৌমার কথা মতো চলুন না, কিছুটা তো ভালো থাকবেন।
0: তুই যা, তুই ভাঙতে পারবি না। ওরে ও নাদুর মা স্বপনের বউ, ওরে ও শান্তি, তোরা কে কোথায় আছিস রে? আয় এসে তালাটা ভেঙে ফেল, এই বন্দি যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ভেঙে ফেল তালাটা, ভেঙে ফেল, ভাঙ তালা, ভাঙ।
1: কি ব্যাপার, এত চিৎকার কিসের জন্য? জল আছে হাতের সামনে, বাসি পোড়া রুটি আছে, বাতাসা আছে বড় বড় দুটো, তাও কেন চিৎকার শুনি?
0: এসব এসব আমি খাই কোনোদিন না, তোমাদের খেতে দিয়েছি কখনো? এই বাসি রুটি, গরম গরম টাটকা রুটি শেখে সবার মুখে তুলে দিয়েছি, আজ আর আজ তোমরা আমাকে।
1: যখন যেমন তখন তেমন, এখন মুখ বন্ধ রাখবে নাকি মুখটাও আমি বেঁধে রাখ নাকি মুখটাও আমি বেঁধে রাখবো?
0: বাহ, বেশ বেশ বৌমা, সন্তান সমা বউয়ের মুখে এই রকম কথা, বাহ মা বাহ।
1: বাসি রুটি খাবে না তো, কালকে দুপুরের পান্তা ভাত আছে, খাবে? এই নাও লঙ্কা পেঁয়াজ।
0: তোমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি আমিষ ছেড়েছি, পেঁয়াজ আমি খাই কখনো তুমি দেখেছো? তাও আবার এই শীতে ঠান্ডাতে পান্তা ভাত।
1: এবার থেকে খাবে, চিৎকার করলে মুখে ফেটটি বেঁধে দিয়ে বাজারে যাব, কাজে যাব, একদম চিৎকার করবে না, বুঝেছো?
2: আমাকে চিনতে পারছেন সপ্তমী বৌদি?
1: খুব চিনি জীবন বাবু, তা ক্লাবে কি আলোচনা হলো শুনি জীবন বাবু?
2: ক্লাবে আলোচনা হয়েছে যে এইভাবে শাশুড়ি মাকে নির্যাতন করা যাবে না, অন্যায় হচ্ছে।
1: নির্যাতন? অন্যায়? কিসের নির্যাতন? খেয়ে পরে থাকতে দেওয়া হয়নি নাকি মারধর করা হয়েছে?
2: মারধর করা হয় কি না সেটা পুলিশ বুঝবে।
1: ও, এখন পুলিশে নালিশ করা হয়েছে।
3: অবশেষে সপ্তমী আর সঞ্জয় একজন ডাক্তারকে হাত করে এবং রাতারাতি ঘুমের ওষুধ খাইয়ে এবং তার সাথে ইঞ্জেকশন দিয়ে তারা পলাতক হয়। পরের দিন মৌদেবী এবং জীবন পুলিশে খবর দেয়। পুলিশ এলে রত্নাদেবীকে উদ্ধার করে এবং তাকে একটি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করে। শুনলেন অমিত কুমার রায়ের লেখা নাটক বন্দিনীর আর্তনাদ।
4: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: The next 48 hours says, very heavy rainfall of 7 to 20 centimeters is likely at a few places, with extremely heavy rainfall over 20 centimeters at one or two places of Odisha and West Midnapur, Bankura districts of Gangetic, West Bengal. Very heavy rainfall of 7 to 20 centimeters is likely at one or two places over East Midnapur, Hooghly, Jharkhand, Purulia, East and West Bardhaman districts of Gangetic, West Bengal. And heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Jharkhand, Nicobar Islands, Darjeeling, Kalimpong, Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Andaman and Nicobar Islands and South 24 Parganas and East Midnapur districts of Gangetic, West Bengal. And thunderstorm with gusty wind with speed of 30 to 40 km per hour and lightning is also likely at one or two places over Bihar, Jharkhand, Odisha and all the districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic, West Bengal. Forecast for Kolkata neighborhood says generally cloudy sky with a few spells of rain or thunder showers is to be expected. Maximum temperature will be around 29 degrees Celsius and minimum temperature will be around 26 degrees Celsius. Weather warning for the fishermen of West Bengal coast says squally weather with wind speed reaching 40 to 50 km per hour and gusting to 60 km per hour today, that is 12th of August 2026, and increasing to 50 to 60 km per hour and gusting to 70 km per hour on 13th of August 2026 is likely along and off West Bengal coast, Bangladesh and Odisha and North Bengal, Bay of Bengal, and squally wind will gradually decrease thereafter. Hence, fishermen are advised not to venture into the sea from the 12th to the 15th of August 2026. There's a similar weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from the 12th to the 16th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 12th to the 16th of August 2026. And here we conclude today's midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। বৃষ্টি হয়েছে মায়াবন্দর 2 সেন্টিমিটার, হাটপে 1 সেন্টিমিটার, পুরিংহংস 4 সেন্টিমিটার, গেরুপাড়া 3 সেন্টিমিটার, পানাগড় 1 সেন্টিমিটার, লালগড় 1 সেন্টিমিটার, বাহারগোড়া 3 সেন্টিমিটার, গো 4 সেন্টিমিটার, গায়ে এওরু 3 সেন্টিমিটার, কারঞ্জিয়া 5 সেন্টিমিটার, কাশীনগর 4 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি একই সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, ঝাড়খণ্ড এবং সিকিমের দু একটি অংশে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার কোথাও কোথাও এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অংশে এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা এবং তার পাশাপাশি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আজ দিনের বাকি অংশে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার

এগিয়ে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার সমুদ্র উপকূল বরাবর ও বঙ্গোপসাগরের উপকূল বরাবর। পরবর্তীতে যার বেগ প্রায় ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই এই সময় অর্থাৎ আগামী 48 ঘণ্টায় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাওয়ার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামী 48 ঘণ্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল বরাবর ঘণ্টায় 35 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ পরবর্তীতে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উচ্চ ঢেবের সম্ভাবনা রয়েছে, সমুদ্রের পরিস্থিতি কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা। তাই আগামী 48 ঘণ্টায় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটায় শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য আজ শুনবেন একাদশ শ্রেণীর রসায়ন বিদ্যা বিষয়ে আলোচনা। আলোচনায় থাকবেন রানাঘাট ভারতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃন্ময় দে এবং সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর। সমীক্ষা শুনবেন সন্ধে সাড়ে ৭টায়। পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত ৮টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। রাত সাড়ে ৮টায় শুনবেন আইনি কথা। আইনি সহায়তা, পরিষেবা, পরামর্শ ও ন্যায় বিচার এ বিষয়ে একটি আলোচনা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রেয়া চক্রবর্তী। রাত ৮টা বেজে ৫০ মিনিটে বিধানসভা পর্যালোচনা। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন সরোদ শিল্পী অনিকেত চক্রবর্তী। রাত সাড়ে ৯টায় অনুরোধের আসর। বাংলা ছায়াছবির গান শুনবেন রাত ১০টায়। রাত সাড়ে ১০টায় সুদেষ্ণা ভট্টাচার্যর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে নজরুল গীতি শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। রাত ১১টায় আধুনিক গান, শিল্পী কৌশিক গোস্বামী। রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা, শিল্পী জয়ন্ত পাণ্ডে। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমে পরপর তিনটি গান সুদাম বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বাংলা আধুনিক গান। সুদাম বন্দ্যোপাধ্যায়ের পর এবারের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

অপরেশ লাহিড়ির কণ্ঠে এই গানটি দিয়ে শেষ হল বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারি বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দু রকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়, কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য, তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 22 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিশ্চয়ই নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে দেশ বিদেশের খেলার খবর বিশ্লেষণ, সঙ্গে থাকে বিশেষজ্ঞদের মতামত, খেলোয়াড়দের সাক্ষাৎকার, বেতার প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আজ বুধবার, আজ খেলার খবর তো রয়েছেই, সেই সঙ্গে থাকছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, হ্যাঁ, স্পোর্টস কুইজ গুগলি। আগামী শনিবার 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। গত 79 বছরে অন্যান্য ক্ষেত্রের মতোই ক্রীড়াক্ষেত্রেও বেশ কিছু সাফল্য পেয়েছে ভারত, আর আজ গুগলিতে

0: সব সাফল্য নিয়ে থাকবে প্রশ্ন। স্বাধীন ভারতে ক্রীড়া সাফল্য আজকের গুগলির বিষয়। শ্রোতা বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন 2213134221342 নম্বরে আপনাদের উত্তর নিয়ে। তবে তার আগে থাকবে দেশ বিদেশের খেলার খবর। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছে। আপনারা ইতিমধ্যেই সে খবর পেয়েছেন ক্রীড়াঙ্গনে। আমরা সেই নিয়ে আলোচনা করছি নিয়মিতই। ভারতের সাফল্যের সম্ভাবনা, ভারতীয় দল গঠন, কোন দল কোন খেলোয়াড় খেলবেন, প্রথম একাদশ কীরকম হবে, তা নিয়ে আলোচনা চলছেই। তবে আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের দল অর্থাৎ শ্রীলঙ্কার দল প্রথম টেস্টের জন্য ঘোষণা করল। আর সেই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ধনঞ্জয় ডিসিলভা। তাকে সহযোগিতা করবেন অর্থাৎ সহ অধিনায়ক রয়েছেন অলরাউন্ডার কামিন্ডু মেন্ডেস। কুশল মেন্ডেস, অভিজ্ঞ খেলোয়াড় ও পথুন নিশাঙ্কাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নেরোশন ডিকুয়েলাকে তিন বছর পর আবার জাতীয় টেস্ট দলে নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই শ্রীলঙ্কার দলটি কেমন হয়েছে। ধনঞ্জয় ডিসিলভা অধিনায়ক, লাহিরু উদারা, নিশান মাদুষকা, কামিন্ডু মেন্ডেস যিনি সহ অধিনায়ক, দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সুরিয়া বন্দারা, সোনাল ডেনুশা, নেরোশন ডিকুয়েলা যার কথা বলছিলাম দীর্ঘদিন পরে আবার ফিরেছেন দলে উইকেট রক্ষক হিসেবে, রমেশ মেন্ডেস, প্রভাত জয়সূর্য, কেশর নবান্থা, মিলন রত্নায়ক, আশিতা ফার্নান্ডো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, দিলশন মধুশঙ্কা। ডুরান্ড কাপে এই মুহূর্তে চলছে নেরোকা ও রংদাইয়ের মধ্যে খেলা। খেলার সর্বশেষ খবর আমরা পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। রংদাই এই মুহূর্তে গ্রুপ ডিতে এক নম্বরে রয়েছে ট্রাউ ফুটবল ক্লাব, এই গ্রুপে রয়েছে দু নম্বরে ইন্ডিয়ান নেভি রয়েছে তিনে এবং নেরোকা রয়েছে চারে। আজ সন্ধেবেলায় আরও একটি ম্যাচ রয়েছে। কলকাতার মোহামেডান স্পোর্টিং খেলবে আর্মি রেডের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডানের কাছে। মোহামেডানের প্রশিক্ষক কি বলছেন আমরা একটু শুনে নেব।
1: And the players, they already know it, and I'm sure that tomorrow we are going to put our best performance.
2: Any injury concern?
1: There are a couple of injuries, and kal subah physio se baat karke and we'll get the proper update.
2: Okay, thank you.
0: আজ ম্যাচ জিতলে পরবর্তী পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা অবশ্যই খেলোয়াড়রা জানেন। এবং দু একটি চোট আঘাতের সমস্যা রয়েছে মোহামেডান দলে, তবে তা নিয়ে খুব একটা সমস্যা হবে না এমনটাই মেহরাজউদ্দিন ওয়াদু মনে করেন, অর্থাৎ তাদের কোচ মোহামেডান স্পোর্টিংয়ের প্রশিক্ষক আশাবাদী এই ম্যাচ নিয়ে। আজ সন্ধ্যা সাতটায় এই ম্যাচ শুরু হবে, মোহামেডান স্পোর্টিং খেলবে আর্মি রেডের বিরুদ্ধে। আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল ও কুয়েতের আল আরবি এসসি মুখোমুখি সন্ধ্যাবেলা, আমরা এ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। কলকাতা ফুটবল লিগে আজ মেজরস এবং এনবিপি নিউ ব্যারাকপুর রেইনবো ক্লাব খেলছে, এবং শেষ পাওয়া খবর অনুযায়ী মেজরস 3-1 গোলে এগিয়ে আছে, অর্থাৎ বিরতির আগে পর্যন্ত 3-1 গোলে এগিয়েছিল মেজরস। পুলিশ অ্যাথলেটিক ক্লাব ও ওয়ারির মধ্যেও আজ খেলা চলছে।

0: একটু আগে বলছিলাম ইস্ট বেঙ্গল আজ মাঠে নামছে জাতীয় ক্রীড়া ক্ষেত্র ছাপিয়ে তারা এই মুহূর্তে এশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ ইস্ট বেঙ্গল মুখোমুখি আল আরবির, এবং এই ম্যাচটি হবে কলকাতাতে। অর্থাৎ বহু মানুষ ইস্ট বেঙ্গলের সমর্থকরা যাবেন এমনটাই আশা করছেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা, প্রশিক্ষক এবং টিম ম্যানেজমেন্ট। এই সমর্থনে কতটা এগিয়ে থাকবে ইস্ট বেঙ্গল সেটা অবশ্যই আমাদের অপেক্ষা করে দেখতে হবে। এবং ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে অনেক বেশি যে ম্যাচ খেলেছে এই মরশুমে তেমনটা নয়, অর্থাৎ সেই জায়গায় একটু সমস্যা রয়েছে। কতটা এগিয়ে থাকবে ইস্ট বেঙ্গল বা কতটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে ইস্ট বেঙ্গল সেটা আমাদের আরেকটু অপেক্ষা করে দেখতে হবে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
0: হ্যাঁ বন্ধুরা, সব খেলার সেরা বাঙালির ফুটবল আর সব দলের সেরা ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরা জানি, এবং তার মধ্যে অন্যতম দল কলকাতার এবং ভারতের ইস্ট বেঙ্গল আজ মুখোমুখি হচ্ছে কুয়েতের আল আরবির বিরুদ্ধে। কেমন হতে পারে আজকে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স? আমরা কথা বলেছি ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে হিসেবে যিনি খ্যাত, সেই অ্যালভিটো ডিকুনহার সঙ্গে। আমরা শুনে নেব অ্যালভিটো কি বলছেন।
4: দেখো, এইসব ম্যাচ হচ্ছে 50-50 ম্যাচ। আমি আমাদের ফুল স্ট্রেংথ থাকলে আমি হয়তো বলতাম আমাদের চান্স অনেক বেশি, যেহেতু স্টপার ব্যাক নাচোর জোর, তারপরে পুরো স্কোয়াডটা আসেনি, এফ ইয়ং আসেনি, আরো কিছু প্লেয়ার্সদের জোর যেমন বরিশ সিং এর, তো এই কারণে আমি বলবো এটা একটা 50-50 ম্যাচ। বাট ইস্ট বেঙ্গলের একটা অ্যাডভান্টেজ এটা হচ্ছে দ্য ক্রাউড সাপোর্ট। আজকে আমি আশা করছি অনেক সাপোর্টাররা যাবে মাঠে, ক্লাবকে সাপোর্ট করবে, সেই জায়গায় আমি বলবো আমরা একটু হয়তো অ্যাডভান্টেজ পজিশনে আছে, বিকজ ইটস আ নিউ সিজন ফর দেম অ্যাজ ওয়েল। ওরাই তো সারা বছর খেলে আসে তাই তো নয়, কিন্তু ওদের একটু প্রিপারেশন হয়তো একটু ভালো করে এসছে, যেহেতু আমি শুনছিলাম আগের দিন ওদের একজন কোচ না কে একজন বলছিল কি ওরা নাকি টার্কি না কোথায় চারটে ম্যাচ খেলেছে, তাদের মধ্যে দুটো জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে, তো দ্যাট মিন্স দেয়ার প্রিপারেশন অলসো হ্যাজ বিন গুড ফর দিস ম্যাচ। তো আশা করছি একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো।
5: আর ইস্ট বেঙ্গল কোচের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, মানে বিদেশি দলের
4: একটু ডিফেন্সিভ হওয়া দরকার, ইজ ডিফেন্স অর্গানাইজেশন, তো সেই কারণেই আমরা যদি আজকে লাস্ট তিনটে ম্যাচ দেখি মোহনবাগানের এগেন্সে হয়তো একটা গোল আমরা কনসিড করলাম, কিন্তু তারপরে তো পুরো ম্যাচ আমরা ডমিনেট করেছে, আর লাস্ট দুটো ম্যাচ আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি, বাট টুডে ইজ গোইং টু বি আ ডিফারেন্ট বল গেম। আজকে আমি আশা করছি কি আবাস মানে ইজ ডিফেন্স orientation ki the defense organization is really good, she currently is one of the most successful coaches in India, and ebar shudhu dekhte hobe Anwar Ali sathe ke khelbe stopper right back ke khelbe Hardik Bhat last duto match jotosto bhalo kheleche kintu

0: quite the inexperience to play for this big match against the Kuwaiti side. But anyways, এই সব ম্যাচে তো প্লেয়ার জন্ম নিয়ে নেয়, তো এই জায়গায় যদি হার্দিক পটেলের উপরে যদি ভরসা করে সে যদি ভালো খেলতে পারে, আই থিঙ্ক দ্য প্রবলেম উইল বি সলভ ফর দ্য রাইট ব্যাক। তো এই জায়গায় আমি বলবো হাবাস কয়েকটা ম্যাচে আমি দেখলাম তো একটু ইয়াংস্টার্সকে বেশি প্রিফার করছে, যেমন জিসিনকে বলো, নিজের দিকে হার্দিক বাটকে বলো, তো আশা করছি একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো।
1: ইস্ট বেঙ্গল আজ মাঠে নামছে প্রতিপক্ষ কুয়েতের আল আরবি এসসি, এবং সেই ব্যাপারে ইস্ট বেঙ্গলের সম্ভাবনা কতটা তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলার অ্যালভিটো ডেকোন। শ্রোতা বন্ধুরা, আমরা একটু শুনে নেব ইস্ট বেঙ্গল প্রশিক্ষক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর।
2: Okay, like I say, we are ready. We prepare very good in Turkey. We play four friendly matches in Turkey against a strong team also. And tomorrow we will see. We analyze it then carefully. We know that the team is very good. The team has had very good players attacking with confidence, but we are also good. We believe in ourselves and we are waiting tomorrow.
3: And I hope you can add to what you want to say.
1: শ্রোতা বন্ধুরা, দুই প্রশিক্ষককে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের, আমরা শুনে নিলাম কিছুটা অংশ সেই সাংবাদিক সম্মেলনের। ইস্ট বেঙ্গল এশিয়ান ক্লাব কাপে 1985 সালে ফাইনাল রাউন্ডে উঠেছিল, ফাইনাল স্টেজে উঠেছিল। 1998 সালে প্রথম রাউন্ড খেলেছে এশিয়ান কাপ উইনার্স কাপে। 1993 ইস্ট বেঙ্গল দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল, 1994 দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল, 95 প্রথম রাউন্ডে খেলেছে, 1997 দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল। এএফসি কাপে 2004 কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ইস্ট বেঙ্গল, 2005 প্রথম রাউন্ড, 2008 প্রথম রাউন্ড গ্রুপ স্টেজের প্রথম রাউন্ডে, 2010 2011 প্রথম রাউন্ডে গ্রুপ স্টেজে ইস্ট বেঙ্গল বিদায় নেয়, 2012 প্রথম রাউন্ড, 2013 সেমিফাইনালে পৌঁছেছিল, 2015 প্রথম রাউন্ডে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে, 2024 প্রথম রাউন্ডে পৌঁছেছিল ইস্ট বেঙ্গল, এএফসি চ্যালেঞ্জ লিগে 2004 কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। ইস্ট বেঙ্গলের হয়ে এশিয়ান কাপ টুর কম্পিটিশন যেগুলো হয়েছে, অর্থাৎ এশীয় পর্যায়ে যে ক্লাব কম্পিটিশনগুলো হয়েছে, তাতে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি গোল করেছিলেন, হ্যাঁ, বাইচুং ভুটিয়া, তিনি মোট 11টি গোল করেছেন।

0: Sports Quiz Googly.
1: বন্ধুরা, গুগলিতে আজ ফুটবল তো থাকবে, সেই সঙ্গে আরও কিছু খেলা থাকবে। তার কারণ আমাদের আগেই বলেছি, আজকের গুগলির বিষয় স্বাধীন ভারতের ক্রীড়া সাফল্য।

কয়েকদিন পরেই রয়েছে স্বাধীনতা দিবস। গত 79 বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছি, খেলাধুলোর ক্ষেত্রেও আমাদের প্রাপ্তি হয়েছে বেশ কিছু। তা নিয়েই রয়েছে আমাদের আজকের প্রশ্নোত্তরের আসর, স্পোর্টস কুইজ গুগলি। 2213134221342 আপনারা চলে আসুন প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম প্রশ্নটা করি একেবারে সেই স্বাধীনতার পরের একটি ঘটনা নিয়ে। স্বাধীনতার পর অলিম্পিক গেমসে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে কে পদক পেয়েছিলেন? স্বাধীন ভারতে প্রথম ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক গেমসে কে পদক পেয়েছিলেন?

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার, গঙ্গাধরপুর হাওড়া থেকে বলছেন, কে বলছেন বলুন? সুব্রত মাল বলছেন। হ্যাঁ বলুন। না আপনারা নিয়মিত ফোন করেন, আমরা গলাটা শুনে চিনতে পারছি এখন কে করেছেন। হ্যাঁ বলুন।
1: কেডি যাদব,
0: একদম ঠিক। পুরো নামটা জানেন? কেডি যাদবের? কোন কোন ইভেন্টে তিনি পেয়েছিলেন? কুস্তিতে, ফ্রি স্টাইল কুস্তিতে পেয়েছিলেন। কবে, মানে কোন অলিম্পিক্সে? আচ্ছা, আপনাদের কি অন্য কোনো বন্ধু এই বাকিগুলো বলতে পারেন কিনা, অর্থাৎ কেডি যাদবের পুরো নাম কি এবং কোন অলিম্পিক্সে তিনি পদক পেয়েছিলেন? হেলসিঙ্কি অলিম্পিক্স, একদম ঠিক। আর কি পদক পেয়েছিলেন? কি পদক? ব্রোঞ্জ পেয়েছিলেন। আর কেডি যাদবের পুরো নামটা জানেন? তিনি কুস্তির ফ্রি স্টাইলে তিনি প্রথম ব্যক্তিগত ইভেন্টে স্বাধীন ভারতে পদক পেয়েছিলেন এবং সেটা ছিল ব্রোঞ্জ পদক। যদিও আমরা যদি অলিম্পিক্সের কথা বলি, মানে সব মিলিয়ে যদি ভাবি, তাহলে কিন্তু 1900 সালে নরমান প্রিচার্ড প্রথম দুটো রূপো পেয়েছিলেন ভারতের হয়ে অ্যাথলেটিক্সে, তবে সেটা স্বাধীনতার আগে। এবং নরমান প্রিচার্ড কলকাতারই বাসিন্দা ছিলেন, তিনি ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। আমরা পরের প্রশ্নে চলে যাই। 2020, মানে একেবারে সেই 52 থেকে 20 চলে এলাম, আবার ফ্ল্যাশব্যাকে যাব, তার আগে 2020 টোকিও অলিম্পিক্স ভারতের কাছে সবচেয়ে স্মরণীয় একটি কারণে। কি কারণে? প্রশ্ন শেষ হতে না হতে একজন চলে এসেছেন। হ্যালো। না, আবার খুব তাড়াতাড়ি চলেও গেছেন। দেখা যাক এরপরে কে আছেন। 2020 টোকিও অলিম্পিক্স, যেটা আসলে 2021 হয়েছিল, আপনারা জানেন কোভিডের জন্য 1 বছর পিছিয়ে গিয়েছিল, সেই অলিম্পিক্স ভারতের কাছে স্মরণীয় হয়ে আছে একটি কারণে। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
2: আমি রাজীব গড়া বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, উত্তর
0: আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলছেন, আর তার আগেই লাইনটি কেটেও গেল, অর্থাৎ ঠিক বোঝা গেল না আমাদের এই বন্ধু কি বলছেন। প্রশ্নটা আরও একবার করি। 2020 টোকিও অলিম্পিক্স, যেটা 2021 হয়েছিল, ভারতের কাছে স্মরণীয় হয়ে রয়েছে একটি কারণে। একজন এসে গেছেন শ্রোতা বন্ধু। হ্যালো।
3: হ্যালো, আমি গর্জাশা থেকে প্রশান্ত ভাবু বলি।
0: বলুন প্রশান্ত বাবু।
3: আমি মানে নীরজ চোপড়া এই যে স্বর্ণ পদক জিতেছিল, মানে ব্যক্তিগত ইভেন্ট, মানে
0: সবচেয়ে বেশি পদক, 7-7টি পদক পেয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন নীরজ চোপড়া, যিনি জ্যাভলিনে সোনা পেয়েছিলেন। এবং আরো একটা কারণ হতেই পারে যে প্রথম অ্যাথলেটিক্সে সোনা এসেছিল ভারতে, সেটাও কিন্তু প্রথম 2020-তে। নীরজ চোপড়া সোনা পেয়েছিলেন, মীরাবাই চানু এবং রবি কুমার দাহিয়া পেয়েছিলেন রূপো, সেই সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন পিভি সিন্ধু, লাভলিনা বোরগোহাইন, বজরং পুনিয়া এবং পুরুষদের হকি দল, সেটাও কিন্তু দীর্ঘদিন পর একটা বড় সাফল্য অলিম্পিক গেমসে। 1980 সালে ভারতের এক ক্রীড়াবিদ এক অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন এক ব্যক্তিগত ইভেন্টে। কে তিনি, কি ছিল সেই সাফল্য?

0: তিনি 1972-এ অর্জুন পুরস্কার পেয়েছেন, 1982 সালে পদ্মশ্রী হয়েছেন, 1981-এর তার খেলায় বিশ্বকাপে সোনাও পেয়েছেন। কিন্তু 1980-তে একটি বড় সাফল্য, কি সেই সাফল্য? আর আমি কার কথা বলছি? বলতে বলতে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি গোপাল রায় বলছিলাম।
0: বলুন গোপাল বাবু। না, আবার কেটে গেল এবং আবারও ঠিক উত্তরটা বুঝতে পারলাম না। সময় কিন্তু শেষ হয়ে আসছে। আরেকজন এসে গেছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? প্রকাশ পাড়ুকন অবশ্যই ভারতের একজন মহাতারকা বলেই যায় ক্রীড়া ক্ষেত্রে। আচ্ছা, 25শে জুন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এক স্মরণীয় দিন, কেন বলুন তো? 25শে জুন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে একটা স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন, মানে গোটা ভারতের খেলাধুলোর চিত্রটাই পাল্টে গেছে। কেন 25শে জুনের জন্য, কি কারণ? হ্যালো,
2: নমস্কার নীলা দিদা।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি দেবাশিস মাল, গঙ্গাসাগর হাই স্কুল, হাওড়া থেকে।
0: বলুন বলুন।
2: উত্তর সাহেব, 1983 সালে ভারত ক্রিকেটে 25শে জুন বিশ্বকাপ জিতেছিল।
0: একদম, প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। আর তারপরেই ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেক গুণ বেড়ে যায় এবং ক্রিকেট হয়ে যায় ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা। সেই সঙ্গে অন্যান্য খেলাতেও আমরা উন্নতি করেছি, অলিম্পিক গেমসেও আমরা উন্নতি করেছি এবং আরও বেশি পদক পরবর্তী অলিম্পিক্সে পাবো, এই আশা করেই আজকের ক্রীড়াঙ্গন শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে ক্রীড়াঙ্গন। কেমন লাগছে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের মেল করতে পারেন, আমাদের চিঠি দিতে পারেন, aircolkatasports@gmail.com অবশ্যই মেল করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, উপভোগ করুন দেশ বিদেশের খেলার, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শেখ মিঠুন, ঠিকানা বড় কামারপাড়া, থানা দত্তপুকুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শাবানা খাতুন গড়ন রোগাটে, বয়স ১৭, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত ৮ জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। আমিনউদ্দিন মোল্লা, ঠিকানা গ্রাম আলিপুর, থানা ধোলাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে আলিশকা খাতুন গড়ন মাঝারি, বয়স ১৬, উচ্চতা ৫ ফুট, গায়ের রং খুব ভরসা, মাতৃভাষা বাংলা, গত ১৬ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭ থেকে জানাচ্ছেন যে ভগবান পাসি গড়ন স্বাভাবিক, বয়স ৩৮, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত ১৫ই জুলাই ২০২৬ তারিখে আঁতপুর থানা জগদ্দল জেলা উত্তর চব্বিশ পরগনা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শম্ভুনাথ সিং, ঠিকানা ৯ নম্বর স্ট্র্যান্ড রোড, সেকেন্ড বাইলেন, কালীতলা, ডাকঘর হাওড়া, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন যে বিকাশ সিং ডাকনাম শুভম গড়ন মাঝারি, বয়স ২৩, উচ্চতা ৬ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত ৬ই মে ২০২৫ এই তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। প্রবীর মণ্ডল, ঠিকানা ৬ নম্বর গরেন বোস, ডাকঘর ভরতগড়, থানা বাসন্তী, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে মাম্পি মণ্ডল গড়ন রোগাটে, বয়স ১৭, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত ২৩শে ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে

নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে তারাপদ মণ্ডল গড়ন মাঝারি, বয়স 61, উচ্চতা 5'3", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12ই জুলাই 2026 তারিখে গ্রাম গণেশ খড়িবেড়িয়া ডাকঘর বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027, মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: মূল্যবান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য
2: আকাশবাণী কলকাতা। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন একাদশ শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন রানাঘাট ভারতী হাই স্কুলের শিক্ষক মৃন্ময় দে, সঙ্গে দুজন শিক্ষার্থী।
3: নমস্কার, আজকের এই যে শিক্ষামূলক অনুষ্ঠান যার নাম বিদ্যার্থীদের জন্য, সেখানে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের তৃতীয় ইউনিট মৌলসমূহের শ্রেণীবিন্যাস এবং তাদের পর্যাবৃত্ত ধর্ম এই নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুই ছাত্র।
4: নমস্কার, আমি অরিন্দম সরকার।
5: নমস্কার, আমি স্বাগত সাধুখা।
4: আচ্ছা স্যার, এই চ্যাপ্টারের সিলেবাসে কী কী আছে একটু বলবেন।
3: হ্যাঁ অরিন্দম, আসলে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে এরকম: পারমাণবিক ভর বা গুরুত্বের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগের ঐতিহাসিক পটভূমিকা, মেন্ডেলিফের পর্যায় সারণি, পর্যাবৃত্তির কারণ আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণি, মৌলসমূহের ব্লক বিভাজন, বহিঃস্থ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস, দীর্ঘ পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান নির্ণয়, ইউরেনিয়াম মৌলের IUPAC নামকরণ, মৌলসমূহের ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্তি, কর্ণ সম্পর্ক, পর্যায় সারণিতে হাইড্রোজেন এবং নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান।
5: স্যার, তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর সেগুলো কি জাতীয় হবে?
3: হ্যাঁ, একদম ঠিক বলেছো। এখানে মূলত MCQ টাইপের প্রশ্ন আসে এবং তোমাদের মোট প্রশ্ন আসে 4 নম্বরের। প্রশ্নগুলো কনভেনশনাল টাইপ বা MCQ হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, কলাম ম্যাচিং হতে পারে, স্টেটমেন্টস রিলেশনশিপ হতে পারে, অ্যাসারশন রিজনিং হতে পারে, ট্রু ফলস, ডায়াগ্রাম বেস, কেস বেস বা বোধ পরীক্ষণমূলক, এই সমস্ত হয়ে থাকে।
4: আচ্ছা স্যার, আমি শুনেছি যে এই চ্যাপ্টার থেকে কোনো সূত্র বা যেগুলো আমাদের পড়তে বা মুখস্থ করতে হতে পারে।
3: একদম ঠিক, এখানে অনেকগুলো সূত্রই রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে। এই যেমন ধরো ডোবিডিনারের ত্রয় সূত্র, এখানে কি হয়, মৌলগুলোকে তাদের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে পরপর সাজানো হয় এবং দেখা যায় প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয় দ্বিতীয় মৌল। এটা হলো ডোবিডিনারের ত্রয় সূত্র। এছাড়া রয়েছে টেলুরিকের কুণ্ডলীকৃত সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র যেটা বলে সেটা হচ্ছে মৌলগুলোকে 8টি করে পরপর সাজানো হয়েছে এবং দেখা যায় প্রথম মৌল এবং অষ্টম মৌল তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এক হয়ে যায়। এছাড়া রয়েছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পর্যায়ক্রমিক ধর্মসমূহের পুনরাবৃত্তি ঘটে, এখানেও কিন্তু পারমাণবিক গুরুত্বের ভিত্তিতেই সাজানো হয়েছে। আর পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, এখানে

0: মেন্ডেলিফের পর্যায় সূত্রের সঙ্গে পার্থক্যটা কোথায়? মেন্ডেলিফের পর্যায় সূত্র পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে করানো হয়েছিল, কিন্তু আধুনিক পর্যায় সূত্র পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো।
1: হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
2: স্যার, এই যে মেন্ডেলিফের পর্যায় সারণীর কথা বললেন, এর কি কোনো গুরুত্ব বা ত্রুটি আছে?
0: একদম, মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব যথেষ্ট, যদিও সবটা আমাদের এই অল্প সময় বলা মুশকিল। আমরা কয়েকটি বলছি। যেমন ধরো, এই মেন্ডেলিফ পর্যায় সারণী সাজিয়েছিলেন বলেই মৌলগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধকরণ করা গেছে। তারপরে ধরো, অনাবিষ্কৃত মৌলগুলি সম্বন্ধেও ভবিষ্যৎবাণী করা গেছে। এই যেমন ধরো, মেন্ডেলিফ তার আমলে একাবরণ বলে একটা মৌল বলেছিলেন, যেটার বর্তমান নাম স্ক্যান্ডিয়াম। একইভাবে একা অ্যালুমিনিয়াম বলে একটা মৌল তিনি বলেছিলেন, যার বর্তমান নাম গ্যালিয়াম। ঠিক একই রকম ভাবে উনি একা সিলিকন বলে একটি মৌলকে বলেছিলেন, যার বর্তমান নাম জার্মেনিয়াম। মজার ঘটনা কি বলতো, উনি এই মৌলগুলোর যে ধর্মগুলো গেস করেছিলেন, আইডিয়া করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে যখন এই নতুন মৌলগুলো অর্থাৎ স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম বা জার্মেনিয়াম আবিষ্কৃত হলো, দেখা গেল ওনার যে গেসিং পাওয়ার, ওনার যে ধারণা, সেটা সম্পূর্ণভাবে মিলে গেল। এছাড়াও এই পারমাণবিক গুরুত্ব অনুসারে ওনার যে পারমাণবিক মানে পর্যায় সারণী, তার ফলে কিন্তু মৌলের পারমাণবিক ভর সংশোধন করা সম্ভব হয়েছে। যেমন ধরো বলছি, বেরিলিয়ামের পারমাণবিক ভর পূর্বে ছিল 13.5, কিন্তু বর্তমানে সেটা সংশোধন করে 9.1 করা হয়েছে। আর তুমি যারা প্রশ্ন করছিলে, স্বাগত, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিও রয়েছে বেশ কিছু। তো যেমন ধরো বলি, পটাশিয়াম, এর পারমাণবিক গুরুত্ব আর্গনের তুলনায় কম, কিন্তু দেখা গেছে পটাশিয়ামকে আর্গনের পরে রাখা হয়। আবার একই রকম ভাবে কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিন, থোরিয়াম, প্রোটোঅ্যাক্টিনিয়াম ইত্যাদি ক্ষেত্রে একই রকম ঘটনাই আমরা দেখতে পাই। এছাড়াও হাইড্রোজেন নামক যে মৌলটা রয়েছে, সেটার সঙ্গে ক্ষার ধাতুর এবং হ্যালোজেন উভয়েরই ধর্মের প্রচুর মিল থাকায় ওকে ওর অবস্থান নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এই জন্য ওকে বলা হয় দুষ্ট মৌল। এছাড়াও দেখা গেছে কিছু সমধর্মী মৌল ভিন্ন গ্রুপে, আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন ধর্মী মৌল একই গ্রুপে অবস্থান করেছে। যেমন ধরো বলছি, বেরিলিয়াম এবং লেড পৃথক গ্রুপে স্থান দেওয়া হয়, আবার কপার এবং মার্কারিকে একই গ্রুপে স্থান দেওয়া হয়নি।
1: আচ্ছা স্যার, আমি শুনেছি যে বিভিন্ন ধরনের মৌলগুলো, যেমন ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, চ্যালকোজেন, হ্যালোজেন বা নোবেল গ্যাসগুলো, এই যে এইগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে, এবং এদের কিছু উদাহরণ যদি আপনি বলতেন।
0: একদম ঠিক বলেছো। আমাদের এই যে মৌলগুলো রয়েছে, এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। এই যেমন ধরো, তুমি যেটা বললে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু ইত্যাদি, তো আমি প্রথমে নামগুলো বলি আর কোন রূপে রয়েছে তার এলিমেন্ট গুলো বলি। তো ক্ষার ধাতু, ক্ষার ধাতু রয়েছে গ্রুপ ওয়ান এ, এর ইংরেজি নাম অ্যালকালি মেটালস। যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হলো ক্ষার ধাতু। আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটাল, এগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলগুলো গ্রুপ টু তে অবস্থান করে। আবার উল্টো দিকে গ্রুপ ইলেভেন যেটা আছে, সেই গ্রুপ ইলেভেনে রয়েছে মুদ্রা ধাতু অর্থাৎ কয়েনেজ মেটাল। যেমন ধরো বলছি কপার, সিলভার, গোল্ড। তোমরা জানো এই যে এলিমেন্ট গুলোর বা মেটাল গুলোর নাম বললাম, এগুলো দিয়ে কয়েন বা মুদ্রা তৈরি হয়ে থাকে, তাই জন্য এগুলোকে বলা হয়ে থাকে মুদ্রা ধাতু। আবার গ্রুপ 15, এটাকে বলা হয় নিট্রোজেন, আবার কেউ কেউ বলে নিকোজেন মৌল। যেমন ধরো বলছি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি। আবার ধরো চ্যালকোজেন মৌল বলে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে গ্রুপ 16। যেমন ধরো বলছি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম ইত্যাদি। আবার আছে গ্রুপ 17, এখানে আছে হ্যালোজেন মৌল সমূহ। যেমন ধরো বলছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ইত্যাদি। এছাড়াও আছে গ্রুপ 18 তে নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস, এটাকে বলে ইনার্ট গ্যাসেস। যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন।
2: স্যার, পর্যায় সারণীতে কোনো ব্লক আছে? ব্লকগুলো থাকলে কোন কোন গ্রুপ হতে পারে এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি?
0: একদম ঠিক বলেছো। পর্যায় সারণী যেমন পর্যায় এবং শ্রেণী রয়েছে, তেমনি কয়েকটা ব্লকও রয়েছে। আমাদের পর্যায় সারণীকে 4টি ব্লকে ভাগ করা হয়। এই যেমন ধরো বলছি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক এলিমেন্ট। এস ব্লকের অন্তর্গত রয়েছে গ্রুপ 1 এবং গ্রুপ 2, অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলাম না ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এদেরকে আমরা যেটা বলি এস ব্লক মৌল সমূহ। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 বা NS2, অর্থাৎ কমনলি বলতে পারি NS1 থেকে 2। এখানে N হলো পর্যায় সংখ্যা, আর S এর মাথায় যতগুলো ইলেকট্রন থাকে সেটা হলো তার ইলেকট্রন। যেমন ধরো বলছি যদি 1s1 হয়, তাহলে 1 টার জন্য হবে পর্যায় 1, আর S এর মাথায় 1 রয়েছে অর্থাৎ গ্রুপ হবে 1। একই রকম ভাবে যদি কারো ইলেকট্রন বিন্যাস হয় 2s2, তাহলে বলতে হবে তার পর্যায় হচ্ছে 2 এবং শ্রেণী হচ্ছে 2। একই রকম ভাবে রয়েছে পি ব্লক মৌল সমূহ, এখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এই মৌলগুলোকে বলা হয়ে থাকে পি ব্লক মৌল সমূহ। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP1 থেকে 6, অর্থাৎ এখানে যে N, এই N টা হলো গিয়ে তাদের পর্যায় সংখ্যা। ধরা যাক কোন একটা এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস হয় 3s2 3p5, তাহলে 3 টা হলো গিয়ে N অর্থাৎ পর্যায়, অর্থাৎ তৃতীয় পর্যায়ে রয়েছে, আর S এর মাথায় রয়েছে 2, P এর মাথায় রয়েছে 5টা, মোট এলিমেন্ট রয়েছে 7টা। এই যে 7, তার সঙ্গে 10 যোগ করতে হবে, তাহলে হবে 17, অর্থাৎ 3 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণীতে রয়েছে অর্থাৎ হ্যালোজেন। মৌল এটা বলা হচ্ছে। একই রকম ভাবে রয়েছে ডি ব্লক মৌল সমূহ। এখানকার যে গ্রুপগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল অনেক সময় বলে থাকি। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন

0: মাইনাস ওয়ান, ডি এক থেকে দশ এবং এনএস এক থেকে দুই, অর্থাৎ জে এস অরবিটালে ইলেকট্রনগুলো রয়েছে তার ঠিক আগের কক্ষপথের ডি অরবিটালে ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রন থাকে এক থেকে দশটা, যে কোনো ইলেকট্রন যদি দশটা থাকে তাকে আবার সন্ধিগত মৌল বলা যাবে না, কারণ কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল হলে তাকে আমরা সন্ধিগত মৌল বলা যেতে পারে না। সন্ধিগত মৌল ডি ব্লক হবে তখনই যদি ওর কোনো যে কোনো একটি অক্সিডাইজ স্টেটে, অক্সিডেশন স্টেটে, মানে স্টেবল অক্সিডেশন স্টেটে ওর ডি তে সর্বাধিক দশটি ইলেকট্রন থাকবে না, অর্থাৎ অসম্পূর্ণ ডি ইলেকট্রন থাকে, তবে তাকে আমরা বলবো সন্ধিগত মৌল। তাই জন্য অনেক সময় ডি ব্লক মৌল আর সন্ধিগত মৌলকে আমরা এক বললেও সব ক্ষেত্রে সেটাকে এক বলা যায় না, তাই জন্য বলা হয় সন্ধিগত মৌল মাত্রই ডি ব্লক এলিমেন্ট, কিন্তু ডি ব্লক এলিমেন্ট মাত্রই সন্ধিগত মৌল নয়। আর আমরা আগেই বলেছি এদের ইলেকট্রন বিন্যাস কত বললাম, এন মাইনাস ওয়ান, ডি এক থেকে দশ এবং এনএস এক থেকে দুই। এনএস এক থেকে দুই তুমি বলবে তাহলে এক কোথায় রয়েছে, যেমন ধরো ক্রোমিয়াম, কপার, তোমরা পড়েছো তো নাকি? হ্যাঁ, তো ক্রোমিয়ামে পড়েছিল না, এনএস ওয়ান, তো ওখানে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকে। কপারের ক্ষেত্রে খেয়াল করে দেখো ওখানে কিন্তু এস অরবিটালে একটা ইলেকট্রন ছিল, তাই জন্যই বলা হয় এনএস ওয়ান অথবা দুই। এছাড়া রয়েছে এফ ব্লক এলিমেন্ট। এই যে এফ ব্লক এলিমেন্ট, এরা অ্যাকচুয়ালি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস, এদেরকেই আমরা একত্রীকরণ করে বলে থাকি ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস কে এফ ব্লক এলিমেন্ট। ল্যান্থানাইডকে বলা হয় ফোর এফ ইলেকট্রন, মানে কি বলে এলিমেন্টস, আর অ্যাক্টিনাইডসকে বলা হয় ফাইভ এফ এলিমেন্টস। এদের পর্যায় সারণীর মূল কাঠামোর নিচে দেখবে দুটো বক্স করা থাকে, তার মধ্যে একটাকে দেওয়া হয় ল্যান্থানাইডস আর একটাকে বলা হয় থাকে অ্যাক্টিনাইডস। অ্যাকচুয়ালি এদের মূল অবস্থান কিন্তু গ্রুপ থ্রির মধ্যেই, কিন্তু যেহেতু অতগুলো এলিমেন্টকে এক জায়গায় রাখা সম্ভব হয় না, তাই জন্য ওদেরকে টোটাল যে পর্যায়সারণীর যে তোমার ছকটা রয়েছে সেটা ঠিক নিচে ওদেরকে রাখা হয়ে থাকে। এদেরকে যেহেতু সন্ধিগত মৌলের মধ্যে এরা অবস্থান করে থাকে, তাই জন্য এদেরকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল, বা ইংরেজিতে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন মাইনাস টু, এফ এক থেকে চোদ্দ, এন মাইনাস ওয়ান, ডি জিরো থেকে এক এবং এন এস দুই। এখানে একই রকম ভাবে এন হলো তোমার পর্যায়, হ্যাঁ, আর টোটাল ইলেকট্রন যেটা হবে সেটা হবে তার শ্রেণী, আর শ্রেণী দেখো সবারই তিন, ফলে অসুবিধার কিছু নেই, এখন সবারই তিন, কারণ ল্যান্থানাইড অ্যাক্টিনাইড মৌল মানেই ওদের গ্রুপ হবে তিন, শুধুমাত্র ভ্যারি করবে পর্যায়টা।
1: আচ্ছা স্যার, এই যে ল্যান্থানাইড এর কথা বললেন, আমি একটা কথা শুনেছিলাম ল্যান্থানাইড সংকোচন, আচ্ছা স্যার এটা কি এবং এর কারণ কি?
0: একদম ঠিক বলেছো, ল্যান্থানাইড সংকোচন বলে একটা কথা রয়েছে। ল্যান্থানাইড সংকোচন বলে শুধু কথা নয়, এটাকে এফ সংকোচন বলা হয়ে থাকে, আবার অ্যাক্টিনাইড মৌলগুলোর ক্ষেত্রে অ্যাক্টিনাইড সংকোচন বলা হয়ে থাকে। তো তোমার যেহেতু প্রশ্ন ল্যান্থানাইড সংকোচন, আমি সেজন্য তোমার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পর্যায় সারণীর ল্যান্থানাইড বলে যে সারিটা রয়েছে, অর্থাৎ ল্যান্থানাম মৌল থেকে ইউরেশিয়াম মৌল পর্যন্ত এই যে এলিমেন্ট গুলো রয়েছে, তাদের কি হয় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা গেছে যে মৌলগুলোর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে এবং নিয়মিত ভাবে হ্রাস পাচ্ছে। এই যে ব্যাসার্ধ পারমাণবিক এবং আয়নীয় এই যে হ্রাস পাচ্ছে, এই ঘটনাটাকে এক কথায় বলা হয়ে থাকে ল্যান্থানাইড সংকোচন। এর অনেক কারণ রয়েছে, মূল কারণ হচ্ছে তোমরা আগেই পড়েছো যে ল্যান্থানাইড মৌলগুলো অ্যাকচুয়ালি এফ ব্লক এলিমেন্ট, এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি বলেছিলাম, এন মাইনাস টু, এফ এক থেকে চোদ্দ, এন মাইনাস ওয়ান, ডি জিরো থেকে এক এবং এন এস দুই। তাই জন্য বুঝতেই পারছো এদের শেষ ইলেকট্রনটা ঢুকছে কোন ব্লকে, কোন অরবিটালে, এফ এ, এফ এ ঢুকছে। তো এফ এ যেহেতু ঢুকছে তাই জন্য এদেরকে এফ ব্লক এলিমেন্ট বলা হয়ে থাকে। আর ল্যান্থানাইড সংকোচনের ক্ষেত্রে এই যে ফোর এফ, এই ফোর এফ অরবিটালটা দায়ী। এই ফোর এফ অরবিটাল ইলেকট্রনগুলো কি হয় অত্যন্ত দুর্বল আবরণী ক্ষমতা যুক্ত, ঠিক আছে, কিরকম কার্যকর নিউক্লিয় আধান বৃদ্ধি পায়, কেমন করে বৃদ্ধি পায়, ল্যান্থানাইড সারিতে তুমি যদি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হও তাহলে দেখা যাবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, পাশাপাশি দেখা গেছে নিউক্লিয়াসে একটি করে প্রোটনও বাড়ছে, অর্থাৎ এদের কার্যকরী নিউক্লিয় আধান অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ফোর এফ অরবিটালে একটা করে নতুন ইলেকট্রন ঢুকছে, ফলে কি হচ্ছে নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ফোর এফ অরবিটালে একটি করে ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা যেটা বলবো ফোর এফ ইলেকট্রনের দুর্বল আবরণের প্রভাব, আমরা জানি এস পি এবং ডি, তোমরা জানো যে অরবিটাল চার রকমের, এস পি ডি এবং এফ। দেখা গেছে কোন একটা কক্ষপথে যদি চারটে অরবিটালই থাকে তাহলে দেখা গেছে চারটে অরবিটালের মধ্যে নিউক্লিয়াসের কাছে থাকে এস, তার ঠিক পরে থাকে ডি এবং আরো পরে থাকে এফ। স্বাভাবিকভাবে যেহেতু ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড গুলোতে এফ অরবিটাল থাকে এবং এফ এর অবস্থান এস পি ডি এর তুলনায় দূরে, ফলে এস পি এবং ডি ওর উপর একটা আস্তরণ বা আবরণ অর্থাৎ স্ক্রিন করে রাখে, এটাকে বলা হয় স্ক্রিনিং এফেক্ট বা আবরণী ক্ষমতা। এবার এই আবরণী ক্ষমতা যেহেতু এফ এর ক্ষেত্রে অনেক কম, ঠিক আছে, তার ফলে কি হয় এই এফ এর উপর আরেকটা রয়েছে, এফ এর একটা আকৃতিও রয়েছে, সেটা হচ্ছে বিকীর্ণ টাইপের, ছড়ানো টাইপের, ডিফিউজ শেপ। এই কারণে ফোর এফ স্তরে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের এই যে বর্ধিত আধানকে বাইরের স্তর যেমন ধরো সিক্স এর স্তর থেকে ইলেকট্রন থেকে সফলভাবে আড়াল করতে পারে না। এছাড়াও কি হয়, আকর্ষণ বৃদ্ধি এবং আকার হ্রাস। এই যে দুর্বল আবরণী ক্ষমতা রয়েছে তার ফলে বাইরের স্তরের ইলেকট্রনগুলোর উপর কার্যকরী নিউক্লিয় আধান তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। ফলে কি হয়, নিউক্লিয়াসের বাইরের স্তরের ইলেকট্রনগুলোকে অধিক শক্তিতে নিজের দিকে টেনে নেয়। এর ফলে কি হয়, এটা স্কুইজিং হয়, এটা সংকোচন ঘটে এবং পরমাণু বা আয়নের আকার ক্রমশ সংকুচিত হতে থাকে। আর আমরা আগেই বলেছি যে ল্যান্থানাইড মৌলগুলো তুমি যত বাম দিকে ডান দিকে যাবে তত কি হবে, ওদের আকারটা ক্রমশ ছোট হতে থাকবে। এই যে ছোট

0: হওয়াটা, এই ছোট হওয়াটাকে আমরা বলে থাকি ল্যান্থানাইড সংকোচন। এছাড়াও তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে দেখবে একটা জায়গা আছে, সেখানে বলা হয়েছে যাদের পরমাণু ক্রমাঙ্ক 100 বা তার বেশি তাদের নামকরণ করা যায়। এটাকে বলে IUPAC নামকরণ, ঠিক আছে? যেমন ধরা যাক, যদি 0 হয় তখন তাকে বলা হয় নীল, যদি 1 হয় তাকে বলা হয় আন, যদি 2 হয় তখন তাকে বলা হয় বাই, 3 হলে তাকে বলা হয় ট্রাই, 4 হলে তাকে বলা হয় কোয়াড, 5 হলে তাকে বলা হয় পেন্ট, 6 হলে তাকে বলা হয় হেক্স, 7 হলে তাকে বলা হয় সেপ্ট, 8 হলে তাকে বলা হয় অক্ট, আর 9 হলে তাকে বলা হয় ইন। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা এই এলিমেন্টগুলোর IUPAC নামকরণ সহজে করতে পারি। তোমরা জানো পর্যায় সারণীতে আমরা যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে এবং প্রচুর মৌল আবিষ্কৃত হচ্ছে। হতেই পারে কোন একটা বিশেষ মৌলের পরমাণু ক্রমাঙ্ক তার মৌলের নাম হয়তো আমরা জানি না, তখন আমরা কাজ চালানোর জন্য কিন্তু IUPAC নমেনক্লেচারটাকে ইউজ করতে পারি। যেমন ধরা যাক, ধরো কোন একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক 100, তাহলে 1-এর জন্য আমরা লিখবো আন, 0-এর জন্য আমরা লিখবো নীল, আবার 0-এর জন্য লিখবো নীল, তারপরে আমরা লিখবো ইয়াম। তাহলে হয়ে গেল আন নীল নীলিয়াম, ঠিক আছে? এটা হয়ে গেল নামটা। আর সংক্ষেপে কি বলবো, আনের ইউ, এনের এন, আর একটা এনের এন, অর্থাৎ দুটো শূন্য রয়েছে, দুটো নীল, অর্থাৎ UNN, এটা হলো তার চিহ্ন। আর নাম কি বললাম, আন নীল নীলিয়াম, ঠিক আছে? এরকম ভাবে আমরা কিন্তু 100 বা তার পরবর্তী যে মৌলগুলো, অ্যাকচুয়ালি ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু নামকরণ আমরা এভাবে করতে পারি। মূলত 100 পরমাণু ক্রমাঙ্ক বা তার বেশির ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য করে থাকি। যেমন ধরো বলছি, তাহলে 101 যদি হয় তাহলে 1-এর জন্য কি লিখবো অরিন্দম আমরা,
1: আন,
0: আন, 0-এর জন্য
1: নীল,
0: নীল, আবার 1-এর জন্য
1: আন,
0: আন, তাহলে আন নীল আন হলো, তার সঙ্গে ইয়াম, তাহলে হয়ে গেল আন নীল ইউনিয়াম, ঠিক আছে? এটা হয়ে গেল তার IUPAC নাম। আর এটাকে আমরা সংক্ষেপে বলবো UNU, কেন? 1-এর জন্য ইউ আন, 0-এর জন্য এন নীল, আবার 1-এর জন্য আন ইউ, অর্থাৎ UNU, এটা হলো তার সংক্ষেপে নাম অর্থাৎ চিহ্ন, আর পুরো নাম হয়ে গেল আন নীল ইউনিয়াম, ঠিক আছে? বেশ, এছাড়াও ধরা যাক কোন একটা এলিমেন্ট হয়তো এখন আবিষ্কৃত হয়নি, ধরা যাক 125, ঠিক আছে? তাহলে এই যে 125 পরমাণু ক্রমাঙ্ক, যদি সেটা আবিষ্কৃত হয় তাহলে তার নাম আমরা এখনই কিন্তু বলতে পারবো, তাই না? 1-এর জন্য স্বাগত আমরা কি বলবো,
1: আন,
0: আন, 2-এর জন্য আমরা কি বলবো,
1: বাই,
0: বাই, 5-এর জন্য কি বলবো,
1: পেন্ট,
0: ভেরি গুড, পেন্ট, আর তার সঙ্গে ইয়াম। তার মানে যেটা হলো, 125 এই মৌলটার IUPAC নাম হয়ে গেল আন বাই পেন্টিয়াম। এটাকে সংক্ষেপে বলবো আনের ইউ, বাই এর বি, আর পেন্টিয়ামের পি, এই হয়ে গেল UBP, এটা হয়ে গেল তার সংক্ষিপ্ত নাম। এইভাবে তোমরা যে কোনো এলিমেন্ট যাদের পরমাণু ক্রমাঙ্ক 100 বা তার বেশি তাদেরকে আমরা বের করতে পারবে তো তোমরা?
1: হ্যাঁ স্যার পারবো।
0: বের করতে পারবে?
1: হ্যাঁ স্যার পারবো।
0: বেশ, খুব সুন্দর, আমরা এইভাবে কিন্তু এলিমেন্টগুলোর নাম বের করতে পারবো। তাহলে এখন থেকে আমাদের সব মৌলের নাম যে মুখস্থ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকলো না, বিশেষ করে 100 বা তার বেশি পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে এই নিয়মে আমরা সহজেই সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে?
2: স্যার, এই পর্যাবৃত্ত বা পর্যায়গত ধর্ম ব্যাপারটা কি, এবং কি কি ধর্ম এই পর্যায়গত ধর্মের মধ্যে পড়ে?
0: একদম ঠিক বলেছো স্বাগত, সেটা হচ্ছে আমরা এই যে এলিমেন্টগুলোকে সাজিয়েছি, কেন সাজিয়েছি, কারণ তাদের ধর্মগুলোকে যাতে আমরা সহজেই মনে রাখতে পারি, ওদের যাতে সহজেই ডিস্টিংগুইশ করতে পারি, একটার সঙ্গে আরেকটাকে যাতে আলাদা করতে পারি, এই জন্যই আমরা পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম বলে একটা টার্ম ইউজ করেছি, ঠিক আছে? এর সংজ্ঞাটা কি, এটা হচ্ছে মৌলসমূহের যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায় সারণীর একই পর্যায় বরাবর, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, অথবা গ্রুপ বরাবর, অর্থাৎ উপর থেকে নিচ বরাবর, এই যে নির্দিষ্ট নিয়মে ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বাম দিকে ডান দিকে হয় বৃদ্ধি বা হ্রাস পাবে, আবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বৃদ্ধি বা হ্রাস পাবে, এই যে একটা ধর্মের পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর বৃদ্ধি বা হ্রাসের এই যে ঘটনা, ওই ধর্মটাকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম বা পর্যায়গত ধর্ম। হ্যাঁ
2: আচ্ছা স্যার, এই যে পর্যায়গত ধর্ম সম্পর্কে আলোচনা করলেন, এগুলোর পর্যায় সারণীর পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কি পরিবর্তন হয় একটু যদি বলতে?
0: একদম, তার আগে আমি জানিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এই পর্যাবৃত্ত ধর্ম কোনটা কোনটা। যেমন ধরো বলি পারমাণবিক ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম। এছাড়া রয়েছে আয়নী ভবন বিভব, রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ক্ষারীয় অক্সাইড গঠনের প্রবণতা, আম্লিক অক্সাইড গঠনের প্রবণতা, জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম। মূলত এই ধর্মগুলোকেই আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম। কিন্তু মনে রাখবে, তেজস্ক্রিয়তা কিন্তু পর্যাবৃত্ত ধর্ম নয়। পরীক্ষায় প্রশ্ন আসে এমন একটি ধর্মের নাম করো যেটা পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাগত ধর্ম নয়, তখন উত্তর হবে তেজস্ক্রিয়তা। এবার যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা এগুলো খুব সংক্ষেপে আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করবো পারমাণবিক ব্যাসার্ধ। কোন একটা মৌলের পরমাণুর যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলি পারমাণবিক ব্যাসার্ধ। আবার আয়নের ব্যাসার্ধ হতে পারে, আয়নের ব্যাসার্ধ দুরকম, একটা ক্যাটায়নের ব্যাসার্ধ, একটা হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যাই হোক না, আবার ভ্যান্ডাল ব্যাসার্ধ রয়েছে, সমুদ্র ব্যাসার্ধ রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধাতব ব্যাসার্ধ রয়েছে, এরকম অনেক ব্যাসার্ধ রয়েছে। এইবার কোন একটা পরমাণুর আলটিমেটলি আকারটা আমাকে ধরতে হবে। আমরা কি জানি যে পরমাণুগুলোর আকার যত বাম দিক থেকে ডান দিকে যাবো তত সাইজ কি হবে, আমাদের ছোট হবে। হ্যাঁ, আর ওপর

জানালে সাইজটা কি হবে? বাড়বে। অর্থাৎ ব্যাসার্ধ, সে পারমাণবিক ব্যাসার্ধ হোক, আয়নীয় ব্যাসার্ধ হোক, সমযোজী ব্যাসার্ধ হোক, ধাতব ব্যাসার্ধ হোক বা ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধই হোক না কেন, যত পর্যায়ে বরাবর বাম দিকে ডান দিকে যাবে আমাদের আকারটা কি হবে? ছোট হবে। আর উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর আকারটা কি হবে? বড় হবে। কেন বাম দিকে ডান দিকে সাইজটা ছোট হয়? কারণ এক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়, কারণ একই পর্যায়ে মানে কিন্তু শেষ কক্ষপথটা একই। যেহেতু শেষ কক্ষপথ একই, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সবার দূরত্ব সেম হওয়া উচিত, কিন্তু যেহেতু যত ডান দিকে যাচ্ছি আমাদের প্রোটন সংখ্যা বাড়ছে, আবার ইলেকট্রন সংখ্যাও যেহেতু বাড়ছে, ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, অর্থাৎ আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাই পর্যায় বরাবর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার ফলে আকারটা কমে যায়। আবার ঠিক শ্রেণী বরাবর আরেকটা কারণ হবে, সেটা হচ্ছে নতুন করে একটা করে কক্ষপথ যোগ হচ্ছে। এই নতুন করে কক্ষপথ যোগ হওয়ার ফলে পরমাণুর ব্যাসার্ধটা কি হবে? বেড়ে যাবে। তাই জন্য শ্রেণী বরাবর পর্যায়গত ধর্মটা পরমাণু ব্যাসার্ধটা কি হয়? বেড়ে যায়। নেক্সট বলবো আয়নী ভবন বিভব। অর্থাৎ কোন একটা পরমাণুকে আয়নে পরিণত করার জন্য যে শক্তি বা বিভব লাগে সেটাকে বলা হয় আয়নী ভবন বিভব। ঠিক আছে, কখন হতে হবে? সেই পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় হতে হবে, বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, এবং কি হতে হবে, কঠিন বা ইয়ে হবে না, গ্যাসীয় থাকতে হবে। কথা এরকম অবস্থায় কোন একটা পরমাণু সর্ববহিঃস্থ কক্ষ, অর্থাৎ বাইরে যে কক্ষটা রয়েছে সেই কক্ষ থেকে একটি মাত্র ইলেকট্রনকে বের করতে গেলে যে শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হয় সেই শক্তিটাই হলো গিয়ে আয়নী ভবন বিভব। আমরা আগেই বলেছি যে বাম দিকে ডান দিকে গেলে আকারটা কি হয়? ছোট হয়। অর্থাৎ নিউক্লিয়াসের কাছে থাকে, অর্থাৎ আকর্ষণ বলটা কি হয়? বেড়ে যায়। তাই জন্য ইলেকট্রনকে বের করা খুব কঠিন হয়ে যায়। তাই জন্য আয়নী ভবন বিভব পর্যায় বরাবর বেড়ে যায়, কিন্তু শ্রেণী বরাবর যেহেতু আকারটা বেড়ে যাচ্ছে অতএব আয়নী ভবন বিভবটার ভ্যালুটা কমে যাচ্ছে। নেক্সট বলবো তড়িৎ ঋণাত্মকতা। এটা কি? কোন একটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে কোন একটা অন্য পরমাণুর সঙ্গে, এক বা একাধিক পরমাণুর সঙ্গে, তখন সেই যে বন্ধন জোর, সেই বন্ধন জোর ইলেকট্রন গুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার এই যে ক্ষমতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এক কথায় ইলেকট্রনকে টানার ক্ষমতা। এই যে তড়িৎ ঋণাত্মকতা, এটা পর্যায় বরাবর বাড়ে। কেন বাড়ে? কারণ আমরা আগেই বলেছি পর্যায় বরাবর আকারটা কি হয়? ছোট হয়। তার ফলে কি হচ্ছে? নিউক্লিয়াসের সঙ্গে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্বটা কমে যায়, অর্থাৎ আকর্ষণে বেড়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রন খুব সহজেই টানতে পারে। তাই জন্য পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বাড়ে। আর শ্রেণী বরাবর কি হবে? কমবে, যেহেতু আকারটা বেড়ে যাচ্ছে। এবার নেক্সট হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা আয়নী ভবন বিভবের মতই কিন্তু একটু উল্টো। কিরকম? আয়নী ভবন বিভবের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? কোন একটা পরমাণু সর্ববহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা বের করেছিলাম, আর এখানে কি করবো? কোন একটা পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ করাবো। আয়নী ভবন বিভবের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার ফলে পরমাণুটা একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত হয়েছিল, আর এখানে কি হবে? একক ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়নে পরিণত হবে। আয়নী ভবন বিভবের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ওখানে ইলেকট্রনকে শক্তি দিতে হয়, তাই জন্য বেরিয়ে যায়, আর এখানে শক্তি বের করে দেয়। ঠিক আছে, কারণ স্বাভাবিকভাবে ভাবো আগের থেকে ইলেকট্রনগুলো ছিল, নতুন করে ইলেকট্রন আসতে নিচ্ছে, ফলে নতুন জনকে আগের ইলেকট্রনগুলো পছন্দ করছে না, তখন তারা কি করে? ওদেরকে রিপালশন করে, বিকর্ষণ করে, এবং সেটাকে বের করে দেওয়ার একটা চেষ্টা করে। তাই জন্য যেহেতু পর্যায় বরাবর আকার কমে তাই ইলেকট্রন শক্তি বাড়ে, আর যেহেতু শ্রেণী বরাবর আকার বাড়ে তাই ইলেকট্রন শক্তিটা কি হয়? কমে যায়। একই রকম ভাবে আমরা বলবো ধাতব ধর্ম আর হচ্ছে অধাতব ধর্ম। আমরা জানি যে পরমাণু সহজে ক্যাটায়ন তৈরি করতে পারে সেই পরমাণু ধাতব ধর্ম ভালো প্রদর্শন করে। আবার উল্টো দিকে যে পরমাণু সহজে অ্যানায়ন তৈরি করতে পারে সে সহজে অধাতব ধর্ম প্রকাশ করতে পারে। যেমন ধরো বলছি, যত উপর থেকে নিচে নামবো শ্রেণী বরাবর তত আকারটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আকার বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? ওদের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাচ্ছে, ফলে আকর্ষণ কমে যাওয়ার ফলে কি হবে? ইলেকট্রন সহজেই বের করা যাবে, অর্থাৎ ক্যাটায়ন তৈরি করা খুব সহজেই সম্ভব। তাই জন্য দেখা যায় শ্রেণী বরাবর ধাতব ধর্ম বাড়ে, কিন্তু পর্যায় বরাবর ধাতব ধর্ম কি হয়? কমে। আর উল্টোটা অধাতব ধর্ম, পর্যায় বরাবর অধাতব ধর্ম বাড়ে আর শ্রেণী বরাবর অধাতব ধর্ম কমে। ঠিক আছে, মাথায় রাখবে ক্ষারীয় অক্সাইড তারাই গঠন করে মূলত যারা ধাতু। ধাতুগুলো যখন অক্সাইড তৈরি করে তখন সেটা মূলত ক্ষারীয় অক্সাইড হয়ে থাকে, আর সাধারণত অধাতুগুলো যখন অক্সাইড তৈরি করে তখন সেটাকে বলা হয় আম্লিক অক্সাইড। যেহেতু পর্যায় সারণীর বাম দিকে ক্ষারীয় ধর্ম বেশি হয়, অর্থাৎ ধাতব ধর্ম বেশি হয়, ফলে তাদের অক্সাইডগুলো কি হয়? ক্ষারীয় অক্সাইড হয়ে থাকে। তাই জন্য পর্যায় বরাবর যত বাম দিকে ডান দিকে যাবো তত ক্ষারীয় অক্সাইড থেকে আম্লিক অক্সাইড গঠনের প্রবণতাটা আস্তে আস্তে কি হবে? বেড়ে যাবে। আবার ঠিক উল্টো ভাবে যত শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামবো তত কি হবে? আম্লিক অক্সাইড থেকে ক্ষারীয় অক্সাইড গঠনের প্রবণতা বেড়ে যাবে। নেক্সট আমরা বলবো জারণ ধর্ম আর হচ্ছে বিজারণ ধর্ম। তোমরা জানো কোন একটা পরমাণু বা আয়নের শেষ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় জারণ। আর যদি প্রবেশ করে ইলেকট্রন এক বা একাধিক, তাহলে বলা হবে তাকে বিজারণ। তাহলে স্বাভাবিকভাবে দেখো যখন পরমাণুর আকার ছোট হবে তখন ইলেকট্রন বের করা সহজ হবে না ইলেকট্রন ঢোকানো সহজ হবে? অবশ্যই ইলেকট্রন প্রবেশ করা সহজ হবে, ইলেকট্রন প্রবেশ করা সহজ মানে বিজারণ ধর্ম তখন কি হবে? বেড়ে যাবে। এইবার তাই জন্য কি হয়? পর্যায় বরাবর জারণ ধর্ম বাড়ে আর শ্রেণী বরাবর জারণ ধর্ম কমে।
ঠিক একইভাবে পর্যায় বরাবর বিজারণ ধর্ম কমে আর শ্রেণী বরাবর বিজারণ ধর্ম কি হয় বাড়ে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে টোটাল যে পর্যায়গত ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম, তার একটা সংক্ষেপে একটা আলোচনা হলো এবং পর্যায় বরাবর কোনটা বাড়ে বা কোনটা কমে সেটা একটা আলোচনা আমরা করলাম। এবার তোমাদের মনে হতেই পারে এই এত এত প্রপার্টি রয়েছে, এই প্রপার্টিগুলোর মধ্যে কোনটা পর্যায় বরাবর বাড়ে কোনটা পর্যায় বরাবর কমে যদি একটু মনে রাখা সহজ উপায় আমরা বের করতে পারি, তাহলে একটা কাজ করি বরং

0: পর্যায় বরাবর বাড়ে, আর শ্রেণী বরাবর কমে। কোন কোন ধর্ম আমরা একটু বলে দিই, ঠিক আছে? প্রথমে বলি কি কি ধর্ম। প্রথমে আছে পারমাণবিক ব্যাসার্ধ, আছে আয়নীভবন বিভব, আছে তড়িৎনাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ক্ষারীয় এবং আম্লিক অক্সাইড গঠনের প্রবণতা, আর জারণ ধর্ম, বিজারণ ধর্ম। এগুলোর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম এবং বিজারণ ধর্ম, এই তিনটে বাদ দিলে, ঠিক আছে, কি কি বললাম, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম আর বিজারণ ধর্ম, এই তিনটে ধর্ম পর্যায় বরাবর কমে আর শ্রেণী বরাবর বাড়ে। কিন্তু এর মধ্যে যা যা আর ধর্ম রয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যায় বরাবর বাড়ে, শ্রেণী বরাবর কমে। কোনটা কোনটা? আয়নীভবন বিভব, তড়িৎনাত্মকতা, ইলেকট্রন আসক্তি, অধাতব ধর্ম, ক্ষারীয় এবং আম্লিক অক্সাইড গঠনের প্রবণতা, আর জারণ ধর্ম। এই যে ধর্মগুলো বললাম, তাহলে বুঝতেই পারছো পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম আর বিজারণ ধর্ম বাদ দিলে বাকি যা যা ধর্ম রয়েছে সবগুলোরই পর্যায় বরাবর কি হয়, এই ধর্মগুলো বাড়ে আর শ্রেণী বরাবর কি হয়, ধর্মগুলো কমে। মাথায় রাখবো পর্যায় বরাবর বলতে বাম দিক থেকে ডান দিকে যাওয়া বোঝায়, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামাটা বোঝায়। মাথায় রাখবে পর্যায় বরাবর বাম দিকে ডান দিকে যদি ধর্মটা বাড়ে তাহলে শ্রেণী বরাবর সেটা কমবে। কোনটা বিশেষ ধর্ম? যেমন ধরো বলি পারমাণবিক ব্যাসার্ধ, পর্যায় বরাবর কমছে তাহলে শ্রেণী বরাবর উল্টো হবে, অর্থাৎ বাড়বে। তাহলে মাথায় থাকবে জিনিসটা তোমাদের, কি বললাম যে পর্যায় বরাবর ধর্মটা কি হবে, কোন দিক থেকে কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে, বাম থেকে। আর শ্রেণী বরাবর কোন দিক থেকে কোথায়?
1: উপর থেকে নিচের দিকে,
0: উপর থেকে নিচে, একদম ঠিক বলেছো। আর কি বলবো, এই যে ধর্মগুলো পর্যায় বরাবর যা হবে শ্রেণী বরাবর ঠিক কি হবে, উল্টো হবে, একদম ঠিক। তাহলে বুঝতে পেরে জিনিসটা কি বললাম আমরা?
1: হ্যাঁ স্যার,
0: এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এই হলো গিয়ে পর্যায় সারণী সংক্ষিপ্ত একটা আলোচনা, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর মাথায় রাখবে এখান থেকে মোট 4 নম্বরের MCQ প্রশ্ন হবে, এবং প্রশ্নগুলো কিরকম টাইপের আছে সেটা আমি অলরেডি আলোচনা করেছি। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো বাড়িতে যদি ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? কোনো অসুবিধা আছে তোমাদের?
1: না স্যার, একদম অসুবিধা।
0: বুঝতে পেরেছো?
1: হ্যাঁ স্যার।
0: বেশ, তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে তো তোমরা?
1: হ্যাঁ।
0: বেশ, তাহলে বাড়িতে গিয়ে আজকেই পর্যায় সারণী এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে। আর তোমরা যারা শুনছো অনুষ্ঠানটা রেডিও রোপার থেকে, তাদেরকেও বলছি তোমরা পর্যায় সারণীর এই যে আলোচনা আজকে হলো আশা করি তোমাদের কাজে লেগেছে। তোমরা এই অনুযায়ী যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা আশা করছি ভালোই হবে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আরো সুখময় হোক, এই আশা রেখে, এই প্রার্থনা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নমস্কার।
1: নমস্কার। নমস্কার।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন একাদশ শ্রেণীর রসায়ন বিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন রানাঘাট ভারতী হাই স্কুলের শিক্ষক মৃন্ময়ী দে, সঙ্গে দুজন শিক্ষার্থী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
5: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
4: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
6: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 6, 56র সেদিনে হবে ভরপুর এনজয়।
4: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
5: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
4: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
6: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
4: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
6: সকাল 9:30 থেকে বেলা 12:30, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
4: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
5: জম্পেশ সেলিব্রেশন হবে।
6: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
7: ছন্দে ছন্দে 56।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে

বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স।

@mairtwekatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98% এবং 76%। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ অর্থাৎ 12 আগস্ট পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা সমুদ্র উপকূল বরাবর এবং বঙ্গোপসাগর উপকূল বরাবর ঘণ্টায় প্রায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকার সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ 13 আগস্ট সেই ঝড়ের গতিবেগ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত ঘণ্টায় পৌঁছতে পারে। সমুদ্রের সার্বিক পরিস্থিতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর, সন্ধে ৭:৩০টায় শুনবেন সমীক্ষা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের পরিবেশনা, রাত ৮টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, রাত ৮:৩০টায় শুনবেন আইনি কথা, আইনি সহায়তা পরিষেবা পরামর্শ ও ন্যায় বিচার, ডি কে বোস স্মারক সংকলন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রেয়া চক্রবর্তী। বিধানসভা পর্যালোচনা শুনবেন রাত ৮টা বেজে ৫০ মিনিটে। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। রাত ৯:৩০টায় অনুরোধের আসর, বাংলা ছায়াছবির গান শুনবেন রাত ১০টায়। রাত ১০:৩০টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদেষ্ণা ভট্টাচার্যর কণ্ঠে। রাত ১০টা বেজে ৪৫ মিনিটে নজরুলগীতি, শিল্পী সুষিমা দাস মজুমদার। রাত ১১টায় আধুনিক গান কৌশিক গোস্বামীর কণ্ঠে। রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা, শিল্পী জয়ন্ত পাণ্ডে।

সন্ধে 7:30টায় অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় থাকবেন দেবিকা গুপ্তা। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, সংসদ পর্যালোচনা শুনবেন রাত 8:15। রাত 8:30টায় হরাইজন, ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। রাত 9:16 শুনবেন স্পটলাইট। রাত 10:30টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ দ্বিতীয় অধিবেশনে সন্ধে ছটায় শুনবেন হিন্দি কথিকা, সন্ধে সাড়ে ছটায় গুলগুলশান, সন্ধে সাতটা বেজে দশ মিনিটে রজনীকান্তের গান শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে।

আকাশ পানিকলকাতারিয়া গীতাঞ্জলি উচ্ছান্তাল মাখন পৌন সাইমড়াগেল তুরুই গ্যাটুডো তুরুই মেটারে হবে না তেহিঞা সান্তাড়ি আখড়া।

আজম কে তাবনা সেরাই দাদু কিন্তু তাহলে না ফুলমুনি মান্ডি আর বাঙ্গি হেমব্রম সেরাই সাথে তেহিনা সান্তাড়ি আখড়া নোডেগে মুচাদ এনা

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সেবাকেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তার জন্য তৈরি এই সেবাকেন্দ্র পরিচালনার জন্য মাসে 30,000 টাকা অর্থ সহায়তা দেবে সরকার। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি প্রতিটি কেন্দ্রে রাখা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী জানান, বিজেপি পরিষদীয় দলের তরফে ইতিমধ্যে রাজ্যে শতাধিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এদিকে রাজ্যে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি মাস থেকেই 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে চিকিৎসা ভাতা পাওয়া যাবে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, এমন জায়গায় এই বোর্ডিং বা বোর্ড লাগাতে হবে যাতে তা সহজে সাধারণ মানুষের নজরে আসে। সেখানে বাংলা ও ইংরেজি দুভাষাতেই কমিশনের ফোন নাম্বার, ইমেল আইডি ও ওয়েবসাইটের নাম লিখে রাখতে হবে। কমলা রঙের বোর্ড বা হোর্ডিংয়ে সাদা রং দিয়ে তথ্য লেখা থাকবে। পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর নিয়ম না মানা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। কেন্দা থানার অন্তর্ভুক্ত পিপড়ার একটি নার্সিংহোমের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিল করে দেওয়া হয়। সম্প্রতি নিতুড়িয়া একটি বেসরকারি নার্সিংহোমে এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়, সেই নার্সিংহোমকেও সিল করে দেওয়া হয়েছে। হ্যাম রেডিও ক্লাবের সাহায্যে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া দুই যুবক বাড়ি ফিরে গেছেন। গত 9 আগস্ট তারকেশ্বরে জলযাত্রীদের ব্যাপক ভিড়ের জন্য শেরাফুলি স্টেশনের ট্রেন থেকে পড়ে যান আসামের বাসিন্দা ইয়াবুর রহমান। অন্যদিকে গত 10 তারিখ ডানকুনি স্টেশনে ট্রেন থেকে পড়ে যান ওড়িশার বাসিন্দা পদ্মলোচন ওড়া। দুজনকে রেল পুলিশ পৃথকভাবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করেন। মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য স্মৃতি লোপ পায় দুজনে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোয়ারদার ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। ওয়েস্টবেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, হ্যাম অহমিয়া ও ওড়িয়া এই দুই বলয়ে যোগাযোগ করতে অসুবিধা হয়নি। অসমের যুবকটিকে তার পরিবার নিয়ে সেখানকার মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সীমান্ত অঞ্চল বিশেষ করে বনগাঁ জংশন এবং পেট্রাপুর রেলওয়ে স্টেশন জুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। কুচবিহার জেলার দিনহাটার পুটিমারিতে বিপুল পরিমাণ কাপ সিরাপ ফেন্সিডিল আটক করেছে পুলিশ। আজ সন্দেহজনক একটি ট্রাক আটক করে পুলিশ 56 লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করে। বাঁকুড়ার সিমলাপালে দুই ব্যক্তিকে মারধর, শ্বাসরোধ করে খুনের চেষ্টা, আগ্রে আসতে দেখে প্রাণনাশের হুমকিও পরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে মঙ্গলবার তৃণমূলে বাঁকুড়া সাংগঠনিক জেলা সদ্য প্রাক্তন জেলা সভাপতি তারাশঙ্কর রায় ওরফে শঙ্কুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ বিশ্ব হাতি দিবস। এ উপলক্ষে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া হলংপিল খালাতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও এবং বন দপ্তরের আধিকারিকেরা। সেখানে কুনকি হাতিদের প্রথমে হলং নদীতে স্নান করানো হয় এবং পরে হাতিদের পুজো করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। পরে খবর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচার।

0: হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7-20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: মেরে দেশবাসীয়ন কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবারও উপস্থিত হয়ে গিয়েছি আজকের অনুষ্ঠানে। প্রত্যেকটি অনুষ্ঠানেই আমরা কিছু নতুন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। চাষাবাদ সংক্রান্ত বিষয় বারবারই উঠে আসে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা রয়েছেন তাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। যারা মাছ চাষ করেন তারা হয়তো অনেকে জানেন, আবার কেউ কেউ হয়তো এখনও অনেকটা আধারে ভালো করে সবটা জানেন না যে আমাদের ভারত সরকার মৎস্যচাষী ভাইদের জন্য কি কি প্রকল্প রেখেছেন বা সেই প্রকল্পগুলি থেকে আপনারা কি করে লাভবান হতে পারেন, আপনাদের জীবনযাত্রার মান কি করে আরও উন্নততর হয়ে উঠতে পারে। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। ডক্টর বিশ্বাসকে আমি স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার
2: ডক্টর বিশ্বাস। যেমন বলছিলাম যে ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, এই বিষয় নিয়ে আজকে যে সমস্ত মৎস্যচাষী ভাইরা রয়েছেন তাদেরকে যতটা সম্ভব আমরা আজকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হলো যে মৎস্য উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের কোন কোন দপ্তর বা

0: সংস্থা আছে বা তাদের ভূমিকাটা আসলে কি?
1: আমাদের মৎস্য উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের প্রধান মন্ত্রক যেটা, সেটা হলো মৎস্য প্রাণী সম্পদ এবং দুগ্ধ উন্নয়ন মন্ত্রক। এই মন্ত্রক আগে আমাদের দেশে ছিল না, কিন্তু ভারত সরকার এই সেক্টরের প্রয়োজনীয়তা বুঝে, গুরুত্ব বুঝে 2019 সালের মে মাসে একটা নতুন দপ্তর স্থাপন করে এবং এই দপ্তর বিভিন্ন মৎস্য উন্নয়নের লক্ষ্যে সার্বিকভাবে কাজ করে চলেছে। এর সঙ্গে সঙ্গে এই দপ্তরের অন্তর্গত প্রধান যে উন্নয়ন বোর্ড, মৎস্য উন্নয়ন বোর্ড আছে, সেটা NFDB বলা হয়, হায়দ্রাবাদে অবস্থিত। এরা সারা ভারতের মৎস্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প করে থাকে। এর সহযোগী হিসাবে ভারত সরকারের কৃষি অনুসন্ধান পরিষদ, তার অন্তর্গত প্রায় 8টা বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান রয়েছে। তারা মৎস্যর বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে এবং সেই গবেষণা লব্ধ যে প্রযুক্তি, সেগুলো এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা ভারতে রূপায়িত হয়। এই হচ্ছে ভারত সরকারের মৎস্য উন্নয়নের দিকে যে সমস্ত দপ্তর, তাদের ভূমিকা।
0: বেশ, তো মৎস্য উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মৎস্য দপ্তরের কি কি কার্যকলাপ রয়েছে?
1: এখানে যদি আমরা দেখি, দপ্তর শুরু হওয়ার পর থেকে, এই দপ্তর আগে কেন্দ্রীয় কৃষি কল্যাণ মন্ত্রকের অন্তর্গত ছিল, একটা আলাদা দপ্তর হিসেবে, মন্ত্রক আলাদাভাবে ছিল না। মন্ত্রক হওয়ার পরে ব্যাপকভাবে এর কার্যকলাপ বৃদ্ধি করা হয়েছে। আমাদের অন্তর্দেশীয় মৎস্য, সেখান থেকে তার উৎপাদন কি করে বাড়ানো যায়, উৎপাদন, উৎপাদনশীলতা, তারপরে নোনা জলের মাছ চাষ, সেগুলো কি করে বাড়ানো যায়, তারপরে আমাদের সামুদ্রিক মৎস্য আহরণ, সেটা কি করে বাড়ানো যায়, এর সঙ্গে সঙ্গে আমাদের পার্বত্য এলাকায় যে মৎস্য চাষ, সেটা কি করে বাড়ানো যায়, তার বিষয়ে ব্যাপক হারে বিভিন্ন কার্যকলাপ নেওয়া হয়েছে।
0: হ্যাঁ, এবং যেটা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে একটা সার্বিক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। বা আর মৎস্যজীবী বা মৎস্য চাষীদের সহায়তা প্রদানকারী যে প্রকল্পগুলো রয়েছে, তার রূপায়ণ ভারত সরকার কিভাবে করছে বা কি কি প্রকল্পের মাধ্যমে করছে, সেটা একটু বলেন যদি।
1: মৎস্য দপ্তরের প্রধান যে প্রকল্প, যেগুলো এখন চালু আছে, সেই প্রকল্পগুলো হলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যেটা আমাদের 2020 সাল থেকে চালু হয়েছে। এটা সবচেয়ে বড় একটা যুগান্তকারী প্রকল্প, ভারতে আগে হয়নি, এই প্রকল্প চালু হয়েছে। এখানে প্রায় 20,500 কোটি টাকা ইনভেস্ট করা আছে। এর সঙ্গে সঙ্গে মৎস্য এবং জলজ চাষের পরিকাঠামোগত উন্নয়ন তহবিল আছে, আর তার সঙ্গে প্রধানমন্ত্রী মৎস্য কৃষক সমৃদ্ধি সহ যোজনা আর একটা যোজনা, মৎস্যজীবী বা মৎস্য চাষীদের কিষাণ ক্রেডিট কার্ড, যেটা আগে শুধুমাত্র কৃষিজীবী যারা চাষবাস করতেন তাদের ছিল, সেটা মৎস্যজীবীদের জন্য এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে গ্রুপ দুর্ঘটনা বিমা প্রকল্প, যেটা চালু করা হয়েছে, এবং জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্প, এই হচ্ছে প্রধান প্রকল্পগুলো যেগুলো এখন চালু আছে।
0: তার মানে একটা ব্যাপক পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, যাতে মৎস্যজীবীদের একটা সার্বিক উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে আলোকপাত করার চেষ্টা করা হচ্ছে এবং সে বিষয়ে কাজও করা হচ্ছে।
1: হ্যাঁ,
0: বাহ। তো এই যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বড় প্রকল্প কোনটি এবং সেটিকে কিভাবে কার্যকর বা রূপায়িত করা হচ্ছে?
1: হ্যাঁ, আমি যে 6টা প্রকল্পের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এটার ইংরেজি সংক্ষিপ্ত নাম হচ্ছে PMMSY। এই প্রকল্প 2020 সালে চালু হয়েছে এবং এটা আমরা জানি আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তো সেখানে কেন্দ্র সরকারের একটা ভূমিকা আছে, তার সঙ্গে বিভিন্ন রাজ্য সরকার, তারা এই বিভিন্ন আমাদের যে মৎস্য কৃষি সম্বন্ধীয় দপ্তর আছে, তারা আমাদের মৎস্যের উন্নয়ন হিসেবে কাজ করে, উন্নয়ন করার জন্য
0: সংযুক্তভাবে
1: কাজ করে। তো সেখানে আমাদের এই বড় প্রকল্প যেটা, এটা দুভাবে রূপায়িত হয়। একটা হচ্ছে আমাদের সরাসরি সেন্ট্রাল সেক্টর স্কিম আছে, সরাসরি চাষি ভাইরা সেখানে আবেদন করে তার বেনিফিট নিতে পারে, আর একটা হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমেও আবেদন করে ওই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পে আসতে পারে।

0: এই দুটো প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে এই রূপায়িত হয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা।
1: আচ্ছা, তো কোন কোন কার্যকলাপের জন্য বা কী কী বিষয়ের জন্য চাষিরা এই যে প্রকল্পটি আপনি বললেন এই প্রকল্পটির আওতায় আসতে পারে?
0: হ্যাঁ, আমরা যদি আমাদের রাজ্যের কথা ভাবি, এখানে আমাদের তিন ধরনের, আমাদের যেহেতু রাজ্যটা তিন ধরনের মৎস্য সেক্টর আছে। প্রথম হচ্ছে অন্তর্স্থলীয়, যেটা আমাদের প্রধানত মিষ্টি জলের বা মিঠা জলের মাছ চাষের উপর, আর দ্বিতীয় হচ্ছে সমুদ্র উপকূলবর্তী নোনা জল, ঈষৎ নোনা জল, সেখানে যে চাষ হয় তার একটা বিভাগ আছে, আর একটা হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণ। তো এর দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রকল্প আছে, তার মধ্যে যে মিষ্টি জলের মাছ চাষের জন্য বিভিন্ন পুকুর তৈরি, তারপরে সেখানে চারা উৎপাদন, তার বড় মাছ উৎপাদন, সেখান থেকে শুরু করে হ্যাচারি প্রতিস্থাপন, ফিড মিল তৈরি করা, মাছের খাবারের জন্য ফিড মিল তৈরি করা, এই সমস্ত অসংখ্য প্রকল্প এই মিষ্টি জলের বা মিঠা জলের মাছ চাষের জন্য আছে। তার সঙ্গে সঙ্গে সমুদ্র উপকূলবর্তী নোনা জলের জন্য, নোনা জলে মাছ চাষ করা, চিংড়ি, কাঁকড়া বা নোনা জলের যে মাছ, যেগুলো ভেটকি, ভাঙন, পার্শে, সেগুলো চাষ করার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। এর সঙ্গে সঙ্গে আবার রয়েছে সামুদ্রিক মাছ চাষের জন্য, সেখানে খাঁচায় মাছ চাষ, তারপরে সমুদ্র থেকে আহরণ করার জন্য যে বোটগুলো হয়, যে নৌকা, তার যান্ত্রিকীকরণ, এবং আমাদের গভীর সমুদ্রে মাছ ধরার জন্য আধুনিক জাহাজ, এই সমস্ত বিভিন্ন প্রকল্প রয়েছে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অন্তর্গত।
1: তো আপনি তো বলছেন যে রাজ্য সরকারের মাধ্যমে বা কেন্দ্র সরকারের সরাসরি এই বিভাগে গিয়ে চাষিরা যোগাযোগ করে এই প্রকল্পগুলির সহযোগিতা বা সাহায্য তারা নিতে পারে, সেক্ষেত্রে কিভাবে, মানে একদম সহজীকরণভাবে, সহজভাবে একজন মৎস্য চাষী সরাসরি কিভাবে এই সুযোগটা নিতে পারে? ধরুন সে একটা কোনো বিষয়ে সহযোগিতা চাইছে তার মৎস্য চাষ সংক্রান্ত, যেমন আপনি বললেন যে বোটের যান্ত্রিকীকরণ বা অন্য আরো এরকম আনুষাঙ্গিক কিছু বিষয়, কিভাবে সে যাবে বা কোথায় যাবে সে সহযোগিতা নেওয়ার জন্য?
0: প্রথম যেটা আমি বলেছিলাম, এই এই প্রকল্পের অন্তর্গত দুটো ভাবে হয়। একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম, যেটায় সরাসরি মৎস্য চাষী তার কতগুলো স্কিম ওখানে ঠিক করে দেওয়া আছে, বড় স্কিম, এগুলো হবে বড় স্কিম, সেগুলোতে সে সরাসরি একটা প্রজেক্ট তৈরি করে আবেদন করলে আমাদের যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড বা জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড আছে, তারা এর যে টেকনিক্যাল দিকটা দেখে সেটা স্যাংশন করে। এটা একটা দিক। আর দু নম্বর দিক যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম, তার অন্তর্গত স্কিমগুলো রাজ্য সরকার থেকে স্পন্সর হতে হবে।
1: আচ্ছা,
0: মানে ওরা আমাদের প্রতি ব্লকে ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, তার আবার জেলা দপ্তর আছে, তো সেখানে গিয়ে মৎস্য চাষীরা তাদের বিভিন্ন স্কিম, যেটা আমি বললাম একটু আগে, সেই স্কিমের আবেদন করতে পারবে নির্দিষ্ট প্রফর্মায়। এইবার ব্লক থেকে জেলায় ওগুলোকে পাঠানো হয়, জেলা থেকে আবার রাজ্য স্তরে গিয়ে, রাজ্য থেকে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরে আসে ফাইনাল স্যাংশন হওয়ার জন্য। তো এভাবে মৎস্য চাষীরা করতে পারে। এখন পর্যন্ত প্রায় আমরা যদি দেখি, প্রায় 8.5 লাখ বেনিফিশিয়ারি এই প্রকল্পের আয়তায় এসে তারা এই লাভবান হয়েছে।
1: বাহ, এটা তো একটা অনেক বড় সংখ্যা।
0: হ্যাঁ,
1: তো এবারে আসি যে প্রধানমন্ত্রী মৎস্য কৃষক সমৃদ্ধি সহ যোজনা যার কথা আপনি বলছিলেন, তার উদ্দেশ্য কি এবং সেটা কিভাবে রূপায়িত হচ্ছে?
0: হ্যাঁ, এটা এটা একটা এই PMMSY, যেটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনারই একটা উপযোজনা। এটা চালু হয়েছে আমাদের 3-4 বছর আগে, এখনো চলছে। তো এর উদ্দেশ্য অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মৎস্য চাষী বা মৎস্যজীবী আছে, তাদের তাদের একটা আনুমানিক কত আছে আমরা জানি না, তাদের কি কি মৎস্য সম্পদ আছে সেগুলো আমরা জানি না, সেইগুলোকে আমাদের ডকুমেন্টেশন করার জন্য এই যোজনাটা নেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে আরও কিছু কিছু সহযোগিতাও মৎস্য চাষীরা পেয়ে থাকেন, সেগুলো কি

0: কি আমাদের চাষের যে বীমা সেটা এর মাধ্যমে রূপায়িত হয়।
1: আচ্ছা,
0: তারপর ছোট ছোট বিভিন্ন প্রোডাক্ট তৈরি, মাছের প্রোডাক্ট তৈরি, মাছের খাবার তৈরি, সেগুলোর যে ছোট ছোট প্রকল্প তার সহায়তাও এর মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এই প্রকল্পটা সরাসরি রূপায়িত হয়, এর জন্য আমাদের একটা ডেডিকেটেড, কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের একটা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম। তো সেখানে গিয়ে মৎস্য চাষি বা জীবীদের তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তার তথ্য দিয়ে। রেজিস্ট্রেশন করার পর এই বিভিন্ন প্রকল্পের জন্য সেখানে সরাসরি আবেদন করে এই প্রকল্পের ফায়দা তুলতে পারে।
1: ন্যাশনাল ফিশারিজ
0: ডিজিটাল প্ল্যাটফর্ম।
1: বাহ, আর এবারে আসি, আপনি যে দুর্ঘটনা বিমার কথা বলছিলেন সেই বিষয়ে একটু আপনার কাছে জেনে নিই যে গ্রুপ দুর্ঘটনা বিমা প্রকল্পে কারা কিভাবে উপকৃত হতে পারে।
0: হ্যাঁ, এখানে আমাদের অন্তর্দেশীয় মৎস্যজীবী অথবা যেটা আমাদের সামুদ্রিক মৎস্যজীবী, তারা যে কেউ এই আওতায় আসতে পারে। এখানে আমরা যে মৎস্যজীবী আছে তাদের একটা মিনিমাম প্রিমিয়াম জমা করতে হয় মাত্র 72 থেকে 73 টাকা, এবং এখানে প্রতি মৎস্যজীবী যদি তার কোনো দুর্ঘটনা হয়, যদি তার চিরস্থায়ী বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সে বিমা পেতে পারে, অথবা যার আংশিক বিকলাঙ্গ হয়ে যেতে পারে দুর্ঘটনার ফলে তিনি 2.5 লাখ টাকা, এবং অ্যাক্সিডেন্ট হলে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার 25,000 টাকা পর্যন্ত এই বিমার আওতায়, দুর্ঘটনা বিমার আওতায় আসে।
1: আচ্ছা, এই বিমার যে উপকার বা এই বীমা কী করে একজন মৎস্যচাষী গ্রহণ করবে, সেটার জন্য সে কোথায় যাবে সেটা একটু যদি বলেন।
0: এটাও একইভাবে মৎস্য, যে রাজ্য মৎস্য দপ্তর, তার যে বিভিন্ন অফিস রয়েছে ব্লক থেকে শুরু করে জেলা, সেখানে মৎস্যজীবীরা আবেদন করবেন। করার পর সেগুলোকে,
1: মানে এখানে আমি যেটা জানতে চাইছি যে সেখানে গিয়ে কি মানে ফিজিক্যালি নিজে গিয়ে একটা ফর্ম নিল সেইভাবে আবেদন করলো, নাকি এটাও কোনো ওয়েবসাইটের মাধ্যমে হয়, সেটা একটু জানতে চাইছি।
0: এটা এটা মৎস্য দপ্তরের মাধ্যমেই করতে হবে, ফিজিক্যালি
1: আবেদনপত্র নিয়ে সেখানে গিয়ে সে আবেদন করবে, তাই তো?
0: আবেদন করে,
1: আচ্ছা,
0: সেই আবেদনগুলো আবার পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্র সরকারের মৎস্য দপ্তরের কাছে।
1: বেশ, এবার যেখানে আসতে চাইছি সেটা হচ্ছে যে কৃষিক্ষেত্রের মতো মৎস্যজীবী বা মৎস্যচাষীদেরও কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের এই মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে, এটাও একটা নতুন সংযোজন, এইটা সম্পর্কে একটু বলুন।
0: হ্যাঁ, আমরা জানি কিষাণ ক্রেডিট কার্ড এটা খুব একটা অনেক দিনের একটা প্রকল্প, যেটা শুধুমাত্র চাষবাস যারা করেন, মানে আমাদের সবজি চাষ থেকে শুরু করে
1: শস্যের
0: ক্ষেত্রে, তারা এর উপকার পেয়ে থাকতেন। কিন্তু 2018-19 সাল থেকে ভারত সরকার মৎস্যজীবী এবং মৎস্যচাষীদেরকেও এই কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় এনেছেন, এবং এর ফলে যে আমরা যেটা বললাম, আমাদের মাছ চাষি এবং মৎস্যজীবী, সেটা মিষ্টি জলের মাছ চাষিও হতে পারে, মৎস্যজীবী হতে পারে, আবার সামুদ্রিক মৎস্যজীবী, তারাও এর আওতায় আসতে পারে। এবং এর ফলে এখানে কিষাণ ক্রেডিটের মাধ্যমে ইন্টারেস্ট রেট হচ্ছে 7%, এবং সেটা কিন্তু যদি সময় মতো পরিশোধ করে তাহলে আরও 3% ইন্টারেস্ট কমিয়ে দেয় গভর্নমেন্ট, মানে 4% করে, 4% সুদ দিয়ে এখানে তারা লোন পেতে পারে বিভিন্ন মৎস্য কার্যকলাপের জন্য। তো এটা একটা খুব ভালো স্কিম। এখন পর্যন্ত দেখা গেছে এর আওতায় আমাদের প্রায় 6.5 লাখ পর্যন্ত আবেদন করেছে, প্রায় 4.5 লাখ এই আবেদন গৃহীত হয়েছে এই কিষাণ ক্রেডিট কার্ডে।
1: এক্ষেত্রেও কি ওই রাজ্য স্তরে গিয়ে আবেদন করতে হবে?
0: হ্যাঁ, এটাও তাই, এটাও রাজ্য সরকারের মাধ্যমেই রূপায়িত হয়। রাজ্য সরকার থেকে অ্যাপ্লিকেশন করে সেটা কেন্দ্রীয় মৎস্য দপ্তরে পাঠাতে হবে, এবং এর জন্য যে মৎস্য উন্নয়ন বোর্ড আছে তাদের ওখানে একটা আলাদা সেল আছে।
1: এটা কি জেলায় জেলায় রয়েছে?
0: হ্যাঁ, মৎস্য দপ্তর, যেটা আমাদের রাজ্যের, যদি মৎস্য দপ্তরের পরিকাঠামো দেখি

0: প্রতি জেলায় একটা করে মিন ভবন আছে মৎস্য দপ্তরের, সেখানে বিভিন্ন আধিকারিক আছেন এবং প্রতি ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক এবং আরও দুজন স্টাফ থাকেন।
1: ঠিক,
0: তো সরাসরি ব্লকে গিয়ে ওই দপ্তরে আবেদন করতে পারেন বা মৎস্য চাষের যে কোনো ব্যাপারে পরামর্শ থেকে শুরু করে তার ট্রেনিং, এগুলো ওখান থেকেও আয়োজন।

0: সুবিধে পাওয়া যাচ্ছে বলে আপনার মনে হয়?
1: হ্যাঁ, আর একটা প্রকল্প আছে মৎস্যজীবীদের কল্যাণের জন্য, ন্যাশনাল স্কিম অফ ওয়েলফেয়ার অফ ফিশারম্যান, মানে জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্প। এখানে যারা মৎস্যজীবী, মৎস্যজীবী জানে মানে যারা মাছ আহরণ করে, মাছ ধরে, তাদের, তারা কোথায় হতে পারে, মানে জেলে বা সম্প্রদায়ের যারা, তারা আমাদের খাল নদী নালা খালবিল থেকে, সমুদ্র থেকে যারা মাছ ধরে, তাদের আর্থসামাজিক অবস্থা একটু খারাপ হয়, তাদের উন্নয়নের জন্য এই মৎস্যজীবী কল্যাণ প্রকল্প আছে। এর মাধ্যমে কি হতে পারে, তাদের নিজস্ব আবাস বা ঘর দেওয়া হয়, ঘর করে দেওয়া হয়।
0: আচ্ছা।
1: দু নম্বর হচ্ছে তাদের যে সাম্প্রদায়গত বা কমিউনিটি হল, একটা যেখানে প্রায় আমাদের কিছু মৎস্যচাষী যারা এক জায়গায় থাকে, যেখানে 75 ঘর মৎস্যজীবী আছে বা তার বেশি, সেখানে একটা কমিউনিটি হল করে দেওয়া। সেখানে কমিউনিটি
0: মানে একটি অঞ্চল যেখানে হয়তো অনেক মৎস্যজীবী মানুষ রয়েছেন, তাদেরই একটি এলাকা, সেইখানে করে দেওয়া হচ্ছে, তাই তো?
1: এটা কমিউনিটি হল। তার সঙ্গে সঙ্গে ওখানে প্রতি 20টা বাড়ির জন্য একটা করে পানীয় জলের নলকূপ করে দেওয়া হয়, টিউবওয়েল।
0: আচ্ছা।
1: তো এই সমস্ত অ্যাক্টিভিটি এই জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্পের মাধ্যমে আছে।
0: মানে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দেওয়ার একটা ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে, তাই তো?
1: অবশ্যই।
0: মানে তাদের একটা সামাজিক উন্নয়ন যাতে করা যায়,
1: আর্থসামাজিক,
0: আর্থসামাজিক উন্নয়নের একটা পরিকাঠামো তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জাতীয় মৎস্যজীবী কল্যাণ প্রকল্পটির মাধ্যমে। ডক্টর বিশ্বাস, আপনি শুরুতেই আমাদের বলেছিলেন যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY সম্পর্কে, তো সেই যোজনাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানিয়ে দেন।
1: হ্যাঁ, এই যোজনা আমাদের চালু হয়েছে 2020-21 সাল থেকে, এবং এই বছর 25-26 পর্যন্ত এটা বিস্তৃত, এবং আমরা যা তথ্য পেয়েছি যে এটা আবার এটাকে এর সময়সীমা বাড়ানো হবে নতুন এর মাধ্যমে বাজেট দিয়ে। তো এই প্রকল্পের অন্তর্গত যারা উপভোক্তা, তারা যে কোনো মৎস্যজীবী, মৎস্যচাষী, এবং যারা মাছ বিক্রি করেন, এবং বিভিন্ন সংগঠনগতভাবে সরকারি বেসরকারি স্বরোজগারি দল, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, এবং মৎস্য ফেডারেশন, প্রাইভেট যারা যে সমস্ত কোম্পানি আছে তারা, এবং আরেকটা বড় দিক যেটা মাছ চাষের জন্য আসছে, ফিশ ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, মানে মাছ চাষিদের যে তাদের উৎপাদক গোষ্ঠী সেগুলোও তৈরি হচ্ছে, তারাও এর উপভোক্তা। এছাড়া তপশিলি জাতি, উপজাতি, মহিলা এবং যারা আমাদের প্রতিবন্ধী, তারাও এর উপভোক্তা হতে পারেন।
0: উৎপাদক গোষ্ঠীর কথা বলছিলেন আপনি, সেটা কি একটু যদি বুঝিয়ে বলেন, উৎপাদক গোষ্ঠী বলতে কি বোঝাচ্ছেন?
1: উৎপাদক গোষ্ঠী, এটা আমাদের কৃষিক্ষেত্রে হয়েছে ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন, ঠিক যারা ওই যে কোনো একটা এলাকার বিভিন্ন কৃষিজীবী ভাইরা, তারা কৃষক ভাইরা, তারা একটা সংগঠন করে তাদের উৎপন্ন ফসল, তারা বাজারজাতকরণ থেকে শুরু করে একসঙ্গে বীজ কোথায় পাওয়া যায়, ভালো সার কোথায় পাওয়া যায়, সেগুলো দিয়ে তাদের যে গোষ্ঠীগতভাবে উন্নয়নের মাধ্যমে, যে এই যেটা বললাম ফার্মার্স প্রোডিউসার কোম্পানি বা অর্গানাইজেশন, সেগুলো আছে। ঠিক একইভাবে মৎস্য উৎপাদক গোষ্ঠী, তাদেরও এরকম অর্গানাইজেশন এখন হচ্ছে।
0: আচ্ছা।
1: এরাও এই প্রকল্পের মাধ্যমে তারা তাদের নির্দিষ্ট স্কিম দিয়ে এর এই প্রকল্পের উপকার নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্গানাইজেশন, তাদেরও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই প্রকল্পের আওতায় আনা হয়। এইবার যদি দেখি আমাদের যে মানে চাষিরা, তারা কীরকম সহায়তা পান এই প্রকল্পে,
0: মৎস্যচাষীরা
1: সেদিকে দেখতে গেলে, এই প্রকল্পের অন্তর্গত যারা তপশিলি জাতি, উপজাতি বা মহিলা উপভোক্তা হলে তারা

0: 8% পর্যন্ত এর সাবসিডি পেতে পারেন,
1: আচ্ছা,
0: এবং অন্যান্য সাধারণ গোষ্ঠীভুক্ত চাষিরা তারা 40% পর্যন্ত এর সাবসিডি পেতে পারেন এই স্কিমের মাধ্যমে।
1: আচ্ছা,
0: তো সেখানে লক্ষ্য করে দেখা গেছে যে আমাদের রাজ্যেও এই প্রকল্প রূপায়িত হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং রাজ্য সরকারও করছে এই প্রকল্প রূপায়ণে তারা যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এবং এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের দেশে প্রায় 8.5 লাখ উপভোক্তা তারা এই প্রকল্পের সহায়তা গ্রহণ করেছেন।
1: এই প্রকল্পের সহায়তা গ্রহণ করার জন্য কিভাবে যারা আবেদন করবে সেটা একটু যদি বিস্তারিত জানিয়ে দেন।
0: হ্যাঁ, এটাও একইভাবে আমাদের কিছু যে বড় প্রকল্প আছে, যেটা সেন্ট্রাল সেক্টর স্কিম, সেটা কিন্তু সরাসরি রাজ্য সরকারের 100% ফান্ডে সেটা হয়, সেটার ক্ষেত্রে রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা নেই। সেখানে সরাসরি মৎস্য চাষী তিনি আবেদন করবেন, করে আমাদের যে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড আছে তারা এর টেকনিক্যাল দিকটা দেখে এবং মৎস্য রাজ্য কেন্দ্রীয় মৎস্য দপ্তর এর স্যাংশন দেয়।
1: সেক্ষেত্রে কি কোনো ওয়েবসাইট আছে?
0: হ্যাঁ, ওয়েবসাইট আছে, আমাদের কেন্দ্রীয় মৎস্য দপ্তরের ওয়েবসাইট রয়েছে,
1: সেই ওয়েবসাইটটা
0: ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বলে আমাদের সার্চ করলেই পেয়ে যাবে।
1: আচ্ছা,
0: আর
1: ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, আচ্ছা,
0: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর অন্য যে প্রকল্প যেগুলো, সেগুলো রাজ্য সরকারের দপ্তরে গিয়ে আবেদন করতে পারবে, এবং রাজ্য সরকারের স্টেট লেভেল আলাদা এদের একটা বিভাগ রয়েছে, যারা এই প্রকল্পগুলো পুরো রাজ্য থেকে সংগ্রহ করে সেগুলোকে চেক করে সেগুলোকে আমাদের কেন্দ্রীয় মৎস্য দপ্তরে পাঠানো হয়।
1: মৎস্যজীবী ভাইদের কিভাবে আরো সামাজিক মান উন্নয়ন করা যায়, অর্থনৈতিক মান উন্নয়ন করা যায়, সেই বিষয় নিয়ে ভারত সরকারের মৎস্য দপ্তরের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং কিভাবে তার উপকার আপনারা পেতে পারেন, কিভাবে সেটা গিয়ে আপনারা আবেদন করতে পারেন, সেই সম্পর্কে যেটুকুনি তথ্য আপনাদের দিলে আপনাদের সুবিধে হয় সেই চেষ্টা আজকের এই অনুষ্ঠানে করা হলো। ভারত সরকারের মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, এই বিষয় নিয়ে আলোচনা করলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সমস্ত প্রকল্পগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। আর এতক্ষণ আমি সঙ্গে ছিলাম আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।

0: আজ শুনবেন গোখাদ্যের চাষ। এ বিষয়ে আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়ার সহকারী অধ্যাপক ডক্টর কল্যাণ জানা। সঙ্গে রয়েছি আমি সুব্রত চক্রবর্তী। আচ্ছা কল্যাণবাবু, আমাদের কৃষিভিত্তিক যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, সেখানে আমরা যদি এখনো পর্যন্ত গ্রাম বাংলার প্রত্যন্ত ঘরে ঘরে যাই, দেখতে পাই প্রতিটা বাড়িতে কিছু না হলেও একটা থেকে দুটো গবাদি পশু থাকে। এখন আমাদের প্রচার মাধ্যম হোক বা জনসচেতনতার মাধ্যমে কিছু কিছু কৃষক বন্ধুরা দেখছি গবাদি পশু চাষে এগিয়ে আসছেন। চাষ করতে গেলে একটা প্রচুর টাকা পয়সার দরকার, বা গবাদি পশু পরিচর্যা করতে গেলে সেক্ষেত্রে তাদের একটা খাদ্যের যোগানের ব্যাপার থাকে। এক্ষেত্রে এই যে আজকের আমাদের বিষয় আলোচনার গোখাদ্যের চাষ, এই গোখাদ্যের চাষটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কতটা প্রয়োজন?
1: খুব ভালো আপনি একটা প্রশ্ন করেছেন। আমি এর প্রথমেই বলি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হল জনবহুল রাজ্য এবং দিনের পর দিন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেও কিন্তু জনবিস্ফোরণ হচ্ছে, জনসংখ্যা দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। তার ফলে চাষি ভাইদের একটা আলাদা দায়িত্ব পড়ছে যে কৃষিকাজ করে ফসল উৎপাদন করে এই জনসংখ্যার যে খাওয়ার যে চাহিদা সেটা মেটানো।

0: এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু জনসংখ্যা বাড়ছে, সঠিকভাবে গোসম্পদ যোগান কিন্তু একান্ত জরুরি। এবং আপনি যদি দেখেন তা দেখবেন যে পশ্চিমবঙ্গের অধিকাংশই কিন্তু কৃষক বন্ধু, তারা কিন্তু প্রান্তিক চাষি এবং ক্ষুদ্র চাষি, এবং তার ক্ষেত্রে কিন্তু দেখবেন জমির পরিমাণটা আপনার কম। এবং এই ধরনের চাষি ভাইরা কিন্তু তাদের জমিতে সাধারণত গোখাদ্যের চাষ তারা করতে চায় না, কারণ এই যে জনবিস্ফোরণ তাদের জন্য খাবার যোগান দেওয়ার একটা তাদের একটা দায়িত্ব আছে। এবং সেই জন্য আমরা চাইছি, দেখবেন অনেক জমি পতিত পড়ে থাকে, অনাবাদী জমি, জলা জমি, পরিত্যক্ত অঞ্চল বা বনাঞ্চল, সেগুলোকে যদি আমরা ব্যবহার করি এই গোখাদ্য চাষের জন্য, তাহলে কিন্তু আমরা খুব অল্প পরিমাণ জায়গাটা আমরা ব্যবহার করতে পারছি, বা পড়ে থাকা জায়গা যে পতিত বা পরিত্যক্ত জায়গা সেখানে কিন্তু আমরা এই গোখাদ্যের চাষটা করতে আমরা করতে পারছি। এবং তাহলে আমরা সঠিকভাবে গোসম্পদও কিন্তু আমাদের এই মানুষজনের জন্য সবার জন্য একটা দরকার,
1: সেটা যেমন দরকার সেই সাথে তাদের একটা আর্থিক দিক থেকে তারা সচ্ছল হতে পারবেন।
0: হ্যাঁ একদম একদম ঠিক,
1: যেহেতু আমরা তো সংসারটা চালাতে, যারা কৃষক বন্ধু রয়েছে তারা তো সংসার পালন করতে, সংসার চালাতে গিয়েই গবাদি পশু পালন করছে,
0: অবশ্যই
1: সেক্ষেত্রে যদি তারা এই গোখাদ্যের চাষটা করেন, এবারে চাষ করছেন, এই চাষ যারা করবেন তাদের কি সুবিধা পেতে পারেন, চাষগুলো মানে প্রয়োজনীয়তার কথাটা বলছে।
0: আচ্ছা আচ্ছা, আমি মূলত যেটা বলি যে গবাদি পশু খাদ্য চাষের কিন্তু অনেকগুলো উপকারিতা আছে। ধরুন যদি আমি আমাদের গবাদি পশুদের যদি বেশ উন্নত মানের পুষ্টিকর যদি সবুজ খাদ্য, গোখাদ্য বা গোখাদ্য ফসল যদি খাওয়াই, তাহলে দেখবেন গবাদি পশুর দুধের পরিমাণটা কিন্তু অনেকটা বাড়বে, আর সেই সঙ্গে দুধের যে গুণগত মান মানে কোয়ালিটি, কোয়ালিটিটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, ইম্প্রুভ করবে। এছাড়া দেখবেন যদি খুব ভালো গুণমানের সবুজ খাদ্য বা গোখাদ্য ফসল যদি আমরা গবাদি পশুদের দেই, তাহলে ওর স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রজনন ক্ষমতাও কিন্তু ঠিক থাকে। এছাড়া আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমি বলতে চাই, যে অন্যান্য চাষের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে কিন্তু দেখব যে এই গোখাদ্য ফসল চাষের খরচ কিন্তু অনেক কম, অনেকটাই কম। এছাড়া আরো কয়েকটা উপকারী দিক, যেমন ধরুন কোন একটা জায়গা পতিত পড়ে আছে, সেখানে কোনো চাষবাস করা যায় না, যদি আমি ওই জমিকে চাষবাসযোগ্য করে তোলার চেষ্টা করি, তাহলে আমাকে ওই জমিতে মোটামুটি 4-5 বছর যদি আমি গোখাদ্যে চাষ করি, তাহলে কিন্তু
1: চাষযোগ্য হতে পারে।
0: একদম একদম ঠিক, চাষযোগ্য হতে পারে। তাছাড়া এই চাষের আরো কয়েকটা যেমন ধরুন উপকারিতা আছে, যদি কোন একটা জমিতে আমি গোখাদ্য ফসল চাষ করি, তাহলে কিন্তু জমির উর্বরতা শক্তিও কিন্তু অনেকটা বাড়ে, কারণ জমিতে আপনার জৈব পদার্থ বা জৈব কার্বনের পরিমাণটা বাড়িয়ে দেয়। তাছাড়া মাটির জল ধারণ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে দেয়। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার হলো যে ভূমিক্ষয় রোধ, ভূমিক্ষয় রোধও কিন্তু, হ্যাঁ ভূমিক্ষয় রোধ করে। এছাড়া অনুপযুক্ত জমিকে আমরা চাষযোগ্য করে তুলছি, এবং সবুজ ঘাস চাষের মধ্য দিয়ে আমরা কিন্তু সাথী ফসল বা পরবর্তী ফসল চাষও কিন্তু অনেকটা ভালো হয়। এছাড়া আরেকটা বিষয় আমাকে উল্লেখ করতেই হয়, যদি আমরা এই ধরনের সবুজ খাদ্য বা গোখাদ্যের চাষ করি, তাহলে দেখবেন শস্যে অন্যান্য যে চাষি ভাইরা যে অন্যান্য ফসল বা শস্য চাষ করছে, সেখানেও কিন্তু আপনার আগাছা দমন হয়, এছাড়া রোগ এবং কীট পোকার উপদ্রব কিন্তু কমে। যদি আমি কোন ফসলের সঙ্গে গোখাদ্য ফসলটা যদি সাথি ফসল বা মিশ্র ফসল হিসেবে চাষ করি, তাহলে কিন্তু আগাছা দমন, রোগ বা পোকার প্রকোপটাও কিন্তু অনেকটা কমে যায়।
1: আচ্ছা বেশ, আমাদের কৃষক বন্ধুরা তো শুনলেন গোখাদ্য চাষের উপকারিতার কয়েকটা দিক। তাহলে কল্যাণবাবু বলুন যে আমাদের কৃষক বন্ধু যারা এই গোখাদ্য চাষের উদ্যোগী হবেন, তারা কি কি ধরনের গোখাদ্য চাষ করতে চাইবেন বা করতে পারেন তারা?
0: যেমন আমি কয়েকটা গোখাদ্য সবুজ গোখাদ্য ফসলের কথা উল্লেখ করছি, রাইস বিন, ইংরেজিতে একে রাইস বিন বলে, বাংলায় সাধারণত গাইমুখ বলা হয়। আমরা নামটা শুনেই বুঝতে পারছেন যে গাইমুখ বলছি, এটা একটা সিম্মগোত্রীয় ফসল আর কি, এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খরা সহনশীল ডালশস্য, এবং ওখান থেকে আমি আবার সবুজ গোখাদ্য ফসলও পেতে পারি। তারপরে ধরুন ভুট্টা, ভুট্টা আমরা সবাই জানি, ভুট্টা খুবই একটা অর্থকরী ফসল, এখান থেকে আমরা বেবিকর্ন পেতে পারি, যার ধরুন বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন স্যুপ তৈরি করার জন্য বা ভেজিটেবলস সবজি করার জন্য ব্যবহার করা হয়, বা দেখবেন এখন বাজারে দেখবেন গ্রিন কপ, যেটা কাঁচা ভুট্টা দেখবেন পুড়িয়ে কিন্তু অনেকে বাজারে বিক্রি করছে, কিছু মানুষ কিন্তু এটার উপর নির্ভরশীল। ঠিক এইভাবেই আমরা ওখান থেকে সবুজ খাদ্যও পাচ্ছি, এবং সেই সঙ্গে মানুষের খাদ্য ফসল বা শস্যও পাচ্ছি। তারপরে ধরুন জোয়ার, জোয়ার যেমন ধরুন এটা খরা সহনশীল, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার পশ্চিমাঞ্চল, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া যে সমস্ত খরা প্রবণ অঞ্চল, যে জায়গা পশ্চিম মেদিনীপুর বীরভূম, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা জোয়ার চাষটা করতে পারি, বর্ষাকালে করতে পারি বা আপনার গ্রীষ্মকালীনও করা যায় যদি জলের

0: বন্দোবস্ত থাকে। এছাড়া আরেকটা হলো আপনার কয়েকস, যাকে আমরা বাংলাতে গড়গড়া বলা হয়। দেখবেন খুব নিচু জলা জায়গা অথবা যেখানে মাটিতে আমরা লবণাক্ত, মানে কোস্টাল স্যালাইন জোন, মাটির স্যালিনিটি ব্যাপারটা বা অ্যালকালিনিটি ব্যাপারটা আছে, সেই জায়গায় কিন্তু আমরা এই কয়েকটা চাষ করতে পারি।
1: এটা কি আপনার ডাল শস্য?
0: না, এটা ডাল শস্য নয়, এটা আপনার সিরিয়ালস এর মধ্যেই পড়ছে। এটা ওর যে এটা হয়, এটা এক ধরনের আপনার ধান গমের যেরকম খাদ্যশস্য, এটাও কিন্তু এক ধরনের খাদ্যশস্য হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ওর যে সিডটা হয়,
1: আচ্ছা, সেটা কি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যে মানুষ ব্যবহার করতে পারেন বা আবার গবাদি পশু খাদ্য হিসেবে?
0: কিছু কিছু আপনার ট্রাইবেল বেল্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু এরা ওখানে আমরা খাদ্য হিসাবে এটাকে ব্যবহার করে থাকে, এর সিডটাকে। তাছাড়া ধরুন বরবটি, বরবটি আমরা সবাই জানি ইংরেজিতে কাউপি বলে, একে আমরা ভেজিটেবল হিসেবে ব্যবহার করি, ওখান থেকে সবুজ খাদ্য আমরা পাচ্ছি। তাছাড়া শঙ্কর বাজরা নেপিয়ার, শঙ্কর বাজরা নেপিয়ার খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সারা বছর থেকেই কিন্তু আমরা সবুজ খাদ্য পেতে পারি। মানে আমরা কোন সময় বর্ষাকালের সময় যদি আমরা একবার লাগিয়ে দিতে পারি, তাহলে দেখবেন মোটামুটি 35-40 দিন অন্তর কিন্তু আমরা ওখান থেকে সবুজ খাদ্য পেতে পারি, সবুজ গোখাদ্য ফসল। তারপর আরেকটা উল্লেখ করতে হয় গিনি ঘাস। গিনি ঘাস আপনার জলা জায়গা ছাড়া সব ধরনের জমিতেই কিন্তু এটা হয়। সাধারণত দেখবেন পুকুরের পাড় বা কোন নালার ধার বা খালের ধার, এবং সবথেকে বিশেষ করে ছায়াযুক্ত জায়গা, যেখানে ধরুন ফলের বাগান বা কোন ধরনের একটা গাছের বাগান আছে, বিভিন্ন পেয়ারা আম এই ধরনের যে অর্চার গুলো আছে, তার যে ছায়া জায়গা সেই জায়গাতেও কিন্তু আমরা গিনি ঘাসটা
1: পেতে পারি।
0: হ্যাঁ, আমরা পেতে পারি,
1: ওখানে জন্মায় বিশেষ করে
0: ওই সমস্ত জায়গা, মানে ছায়াযুক্ত জায়গায় ও জন্মাতে পারে, ওখান থেকে আমরা পেতে পারি। আরেকটা কথা উল্লেখ করতে হয় প্যারা ঘাস। ধরুন যেখানে খুব জল জমে থাকে জমিতে, বা নিচু জায়গা বা বর্ষাকালে জল জমে যায়, সে সমস্ত জায়গায় কিন্তু আমরা প্যারা ঘাসটা লাগিয়ে কিন্তু সবুজ গোখাদ্য পেতে পারি। এগুলো মোটামুটি ধরুন বর্ষাকাল। আবার ধরুন শীতকালে আমরা যেমন যেটাকে আমরা ওট বলি আর কি ইংরেজিতে, জব বা জুই, জুই বলে, এটাও কিন্তু আমরা শীতকালে আমরা করতে পারি। ধরুন এই অক্টোবরের মিডিল থেকে নভেম্বরের শেষ পর্যন্ত আমরা ওর বীজ বপন করতে পারি। এবং কিছু ভালো ভ্যারাইটি ওর আছে, কিছু জাত উন্নত মানের জাত আছে, যেমন ধরুন আপনার কেন্ট, ওয়েসিক্স, এই জাতগুলো খুবই ভালো। তাছাড়া আমরা বার্সিম, যেটা শীতকালীন, এটা আমরা শীতকালে বার্সিম লাগাতে পারি। ঠিক একইভাবে অক্টোবর নভেম্বর মাসে আমরা বীজ বপন করে আমরা করতে পারি।
1: বেশ, আমরা তো শুনলাম কয়েকটা সবুজ খাদ্যের কথা, আমরা একটু পরপর আসি। যদি আমাদের কৃষক বন্ধুরা যারা চাষ করতে চান গোখাদ্য বা সবুজ খাদ্য, প্রথমে যদি গাইমুগের কথাটা আপনি বললেন, তাহলে যদি কোনো আমাদের কৃষক বন্ধু চাষ করতে চান গাইমুগ, সেক্ষেত্রে কি কি করবেন, তার একটু পুষ্টিগত দিক একটু আলোচনা করুন বা চাষের উপকারিতা কেমন?
0: রাইস বিনের খুব পুষ্টিকারী দিক আছে, এটা একটা সুটি জাতীয় ফসল এবং সেই সঙ্গে সবুজ গোখাদ্য পাই এবং ডাল জাতীয় শস্য আমরা এখান থেকে পেতে পারি। আপনি যে কথাটা বললেন যে পুষ্টিগুণ, আমরা যদি দেখি ডাল শস্য হিসাবে যদি দেখি, তাহলে কিন্তু রাইস বিনের মধ্যে এর প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক বেশি, প্রায় 25% আপনার এটাতে প্রোটিন থাকছে।
1: আচ্ছা,
0: সেই সঙ্গে আপনার 0.7% ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকছে আপনার 62%, এবং ফাইবার যেটা তন্তু বলি সেটা থাকছে 5.2%। তথা পুষ্টি গুণ এর মধ্যে আছে, এবং এছাড়া আরো অনেক খনিজ মৌল মানে মিনারেলস এর মধ্যে থাকছে, এবং সেই জন্য কিন্তু আমরা এটাকে আপনার গরিব মানুষের ডালও আমরা বলি, এই রাইস বিনটা। হ্যাঁ, গরিব মানুষের ডাল বলা হয়।
1: তা এটা চাষ করার সময় সীমাটা কোন সময়, যে কোন সময় থেকে আমাদের কৃষক বন্ধু চাষের জন্য প্রস্তুত হবেন?
0: আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। যেটা বলি, এর চাষের সময় সাধারণত আমরা বর্ষাকাল অর্থাৎ খরিফ সময় করতে পারি, মানে জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ, এই সময় আমরা এটাকে বীজ বপন করা হয়। এছাড়া আপনার প্রাক খরিফ অর্থাৎ গ্রীষ্মকালীন, মানে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আমরা এর
1: চাষ করতে
0: আমরা চাষ করতে পারি আমরা।
1: আচ্ছা, তা এখানে চাষ করতে গেলে ধরুন কোনো একজন কৃষক বন্ধু, তিনি তার বাড়িতে সামান্য যে জায়গা রয়েছে 1 বিঘা জায়গা, সেক্ষেত্রে বীজের হারটা কিরকম, বা এর ক্ষেত্রে আপনার ধরুন পরিচর্যা করার একটা ব্যাপার থাকে, সেটা একটু আলোচনা করুন।
0: মোটামুটি ভাবে 3-4 বার আড়াআড়ি ভাবে ভালো করে জমি আমরা চাষ দিতে বলবো। 1 বিঘা জমির জন্য মোটামুটি 5-6 কেজি বীজ লাগে, এবং চাষি ভাইরা এটাকে ছড়িয়ে দিয়েও সিড বপন করতে পারে, বীজ বপন করতে পারে। তবে আমি চাষিবাদীদের বলবো, ভালো পরিচর্যা করার জন্য বা ভালো ফলন পাওয়ার জন্য যদি আমরা সারিতে বীজ বপন করি, সেক্ষেত্রে আমরা সারি থেকে সারির দূরত্ব রাখবো 30 সেন্টিমিটার, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিচর্যা গুলো আমরা
1: সুবিধা
0: হয়। আর এই রাইস বিন চাষে কিন্তু পরিচর্যা খুব বেশি প্রয়োজন হয় না, কারণ আমি আগেই বলেছি এটা সিম্মগোত্রীয় উদ্ভিদ, এর ফলে কি হচ্ছে না, এরা পরিবেশ থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করে, মাটির গুণগত মান বাড়ায়। শুধুমাত্র এর প্রাথমিক বৃদ্ধির জন্য অল্প পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার দিলেই চলবে। যদি আমি বীজ উৎপাদন করার লক্ষ্য আমার থাকে, সেক্ষেত্রে নাইট্রোজেন ফসফেট পটাশ 20-40-40 কেজি প্রতি হেক্টর, অর্থাৎ 7.5 বিঘা জমির জন্য প্রয়োজন। বীজ বপনের 20 দিনের মাথায় আমরা একটু হাত নিড়ানি দিয়ে আগাছা দমন করে নেব, তারপরে দেখবেন ওই গাছটার গ্রোথ খুব ভালো হয় এবং অল্প দিনের মধ্যেই কিন্তু ও পুরো জায়গাটাকে ঢেকে দেয়, মানে ভূমিক্ষয়টা রোধ
1: করে। এটা তো একটা উপকারী দিক রয়েছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ উপকারী দিক আপনার কথা থেকে আসি, যে সিম্ব গোত্রীয় ফসল হওয়ার জন্য জমির উর্বরতা কিন্তু
0: বাড়াচ্ছে, উর্বরতা অনেক বাড়ায়।
1: আচ্ছা, তা এই ধরুন আপনি এক বিঘের কথা বললেন, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা কি পরিমাণ সবুজ খাদ্য পেতে পারেন?
0: আচ্ছা, যদি আমি এটা বর্ষাকালে বীজ বপন করি এই গাইমুখ বা রাইস বিনের, তাহলে আমরা কিন্তু 3-4 বার কিন্তু কাটিং করে নিতে পারি। এবং সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র গোখাদ্য ওখান থেকে পেতে চাই, তাহলে আমরা দেখেছি যে 1 হেক্টর মানে 7.5 বিঘা জমি থেকে আমরা প্রায় 450 কুইন্টাল কিন্তু আমরা গোখাদ্য ফসল আমরা পাবো। এবার যদি আমার লক্ষ্য থাকে যে আমি এটাকে ডাল শস্য হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে চাষি ভাইরা 1-2 বার কাটিং করতে পারে এবং তারপরে ওটাকে বীজ উৎপাদনের জন্য ছেড়ে দিতে হবে। সাধারণত বীজ বপনের 50-60 দিনের মাথায় আমরা কাটিং করি, এবং কাটিংটা এমন ভাবে করতে হবে যে যাতে আমার গোড়া থেকে 10-15 সেন্টিমিটার উপরে কাটতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে ওর বৃদ্ধিটা হওয়ার জন্য। এবং প্রতিবার কাটিং এর ক্ষেত্রে বিঘা প্রতি 10-12 কেজি ইউরিয়া সার দিতে হবে, এবং তারপরে যদি আমরা দেখি যে মাটিতে রসের ঘাটতি থাকে, তাহলে সেখানে কিন্তু একটা জলসেচ অবশ্যই দেওয়া দরকার।
1: আচ্ছা, ওই যে ইউরিয়ার কথাটা বললেন, ওটা কি কাটিং এর পরে?
0: হ্যাঁ, কাটিং এর পরে আপনাকে ওটা ইউরিয়াটা দিতে হবে এবং তারপরে একটা জলসেচ, 1-2 বার কাটিং করার পরে আমরা বীজ উৎপাদন করব। যদি খুব ভালোভাবে আমরা পরিচর্যা করি, তাহলে আমরা দেখেছি যে 18-20 কুইন্টাল 1 হেক্টর জমি থেকে কিন্তু আমরা বীজটা আমরা পেতে পারি, এবং যেটাকে আমরা ডাল শস্য হিসাবে ব্যবহার করতে পারি, ডাল হিসাবে আমাদের খাবার ডাল হিসাবে ব্যবহার করতে পারি, অথবা ওই ডাল থেকে বিভিন্ন স্যুপ তৈরি হয় বা ওই ডালটাকে আমরা ভেজেও খেতে পারি।
1: আচ্ছা, এর কি কোনো উন্নত জাত রয়েছে এই আপনার গাইমুগের?
0: হ্যাঁ, উন্নত জাত আছে।
1: যেমন
0: আমি যেটা বলছি, আমরা তো অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফরেজ ক্রপস এন্ড ইউটিলাইজেশনে কাজ করি, এবং আমাদের বিসিকেবিতে কল্যাণীতে এর একটি কেন্দ্র আছে। এখানে আমরা এই রাইস বিন ছাড়াও অন্যান্য খাদ্য শস্য বা অন্যান্য প্রাণী খাদ্য ফসল নিয়ে আমরা গবেষণা করছি বহু বছর ধরে। এখানে প্রায় আমরা 250টির মতো রাইস বিনের জার্ম প্লাজম আছে, প্রতি বছর এটা আমরা এটাকে মেনটেন করি, এবং আমাদের এই কল্যাণীর এই কেন্দ্র থেকে 3টে উন্নত জাত উদ্ভাবিত হয়েছে।
1: বেশ,
0: বিধান রাইস বিন 1, বিধান রাইস বিন 2 এবং বিধান রাইস বিন 3। এই বিধান রাইস বিন 3 যেটা রিসেন্টলি এটা সেন্ট্রাল ভ্যারাইটি রিলিজ কমিটি থেকে চাষের জন্য ছাড়পত্র পেয়েছে, এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে যেমন ধরুন আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, কেরালাতে কিন্তু চাষের জন্য এটা সুপারিশ করা হয়েছে। এবং এই 3টে জাতই হল আপনার উন্নত জাত, উচ্চ ফলনশীল এবং রোগ পোকা প্রতিরোধী।
1: এখানে এই যে গাইমুখটা চাষ করবেন কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে তাদের কি কোন সতর্কতার প্রয়োজন রয়েছে যে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য, যেটা কীট পতঙ্গের আক্রমণ হতে পারে?
0: না, এখানে আমরা তো অনেক বছর ধরে গবেষণা করছি, সাধারণত খুব একটা বেশি পোকা লাগে না, এবং যেটা লাগে তার জন্য কোন রকম আপনার
1: বিশেষ কোন সার প্রয়োগের
0: বা সার বা আপনার কোন কীটনাশক প্রয়োগ করার কোন দরকার হয় না সাধারণত।
1: তাহলে অনেকটাই উপকারী।
0: হ্যাঁ,
1: এদিক থেকে কৃষক বন্ধুদের মানে কিছুটা টাকা সাশ্রয়
0: খরচ আমরা অনেকটাই
1: বেঁচে যাচ্ছে,
0: অনেক কম।
1: আচ্ছা বেশ, আমরা একটা পরবর্তী সবজির কথায় আসি, ফসলে, যেটা হচ্ছে ভুট্টা। এটা আপনিও বলেছিলেন এটা একটি অর্থকরী ফসল।
0: অর্থকরী ফসল
1: কিরকম একটু
0: আলোচনা করতে গিয়ে বললাম যে এই ভুট্টা থেকে আমরা সবুজ গোখাদ্য পাচ্ছি, এবং সেই সঙ্গে আমরা বেবি কর্ন যেটা বলি, যেটা আমরা টাসেলটা বেরোনোর 2-3 দিন পরেই কিন্তু আমরা পলিনেশন হওয়ার আগে ওই কচি যে ভুট্টা, এটাকে আমরা বেবি কর্ন হিসাবে পাচ্ছি
1: এখন বাজারে। প্রচুর
0: বাজারে পাওয়া যায় এবং যথেষ্ট এই চাহিদাও আছে, বিভিন্ন রেস্টুরেন্টে আপনার বিভিন্ন সবজি তৈরির জন্য বা স্যুপের জন্য এটা ব্যবহার হচ্ছে। তাছাড়া দেখবেন আপনার গ্রিন কব, যেটা কাঁচা ভুট্টা, ফুডটা, যেটা আমি আগে বলেছি, যে এটাও কিন্তু দেখবেন অনেকটা অর্থকরী উপায় হচ্ছে আমাদের মানুষদের জীবিকা নির্বাহের জন্য। কারণ বাজারে বা কিছু কিছু জায়গায় আমরা দেখছি ওটাকে পুড়িয়ে বিক্রি হচ্ছে আমরা। হ্যাঁ,

0: সেক্ষেত্রে আমরা এটাকে আমরা ডুয়েল পারপাস বলতে পারি, ভুট্টা। হ্যাঁ, এবং এটা এমন একটা ক্রপ সারা বছরই, কিন্তু বছরে সারা বছর মানে তিনটে মৌসুমেই, বর্ষাকালে, শীতকালে এবং আমরা গ্রীষ্মকালে এটা চাষ করা যাবে। বর্ষাকালে চাষের জন্য জলের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু শীতকাল বা ধরুন গ্রীষ্মকালে যখন চাষ করব সেক্ষেত্রে কিন্তু জলসেচের প্রয়োজন আছে। এবং আরেকটা কথা আমাকে বলতেই হয়, এখন দেখবেন যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে। কোন কোন জায়গায় খুব বেশি বৃষ্টিপাত, আবার কোন জায়গায় আবার আমরা খরা, বৃষ্টি ঠিক সেইভাবে হচ্ছে না। এই রকম পরিস্থিতিতে কিন্তু এই ভুট্টা হলো আপনার একটা ক্লাইমেট স্মার্ট ক্রপ, মানে এই যে আমরা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের
1: সাথে
0: সেটার সঙ্গে অ্যাডাপ্টেশন করে নিয়েছে, মানে আমরা করতেই পারি এই ধরনের জলবায়ুর পরিবর্তনে যে হচ্ছে সে সময়।
1: সেক্ষেত্রে ভুট্টা চাষটা বোধ
0: হয় লাভজনক।
1: ভুট্টা তো চাষ যারা করবেন সেক্ষেত্রে তাহলে পরিচর্যার ব্যাপারটা বলুন, কিভাবে যত্ন নেবেন বা কোন সময় সময়
0: করা হয়,
1: যেহেতু আমাদের তিনটে
0: আমি আগে বললাম যে এটা তিনটে সময়ই করা
1: যেতে পারে।
0: বর্ষাকালে যদি করি আমরা তাহলে ধরুন জুন, জুলাই, আগস্ট এই মাসের মধ্যে আমাকে বীজটা বপন করতে হয়, এবং শীতকালে করলে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আমাকে বীজ বপন করতে হয়। আর যদি আমরা প্রাক খারিফ গ্রীষ্মকালীন ফসল হিসেবে করি তাহলে ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে আমাকে মার্চ এপ্রিল এপ্রিলের মধ্যে আমাকে বীজ বপনটা করে নিতে হবে। এবং আমরা দেখেছি যে এক বিঘা জমির জন্য সাধারণত 7-8 কেজি ভুট্টা বীজের প্রয়োজন হয়। আর যদি আমি মিশ্র ফসল করি তাহলে কিন্তু এর বীজের পরিমাণটা একটু কম লাগে, সেখানে আপনার বিঘা প্রতি 3-4 কেজি মতোই বীজটা দরকার হয়। এবং চাষি ভাইদের বলবো যে ভালো করে জমিটা আগে তৈরি করে নিতে হবে, 3-4 বার আড়াআড়ি ভাবে চাষ দিতে হবে, তারপরে যখন মাটিতে উপযুক্ত রস থাকে, যেটা আমরা চাষি ভাইরা জানি চলতি কথায় জো বলা হয়, জো বলা হয়, মাটিতে যখন আপনার জো আসবে তখনই আপনার বীজটাকে বপন করে নিতে হবে। বীজ বপনের আগে আমরা বীজ শোধন করে নিতে পারি, সেক্ষেত্রে আমরা ধরুন কার্বেন্ডাজিম 2-3 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা বীজটাকে বপন করব। আর যখন জমিতে চাষ দেব তখন আমরা 1 বিঘা জমিতে 1 টন ভালো করে পচানো গোবর সার বা ধরুন এই কম্পোস্ট সার বা সবুজ সার, পাতা পচা সার বা আমরা ভার্মি কম্পোস্ট জৈব সার এগুলো ব্যবহার করতে পারি। আর যখন বীজ বপন করা হবে তখন আমরা প্রাথমিক সার হিসেবে যেটা আমরা বেসাল ডোজ বলে, কি বেসাল ডোজ অফ ফার্টিলাইজার, সেটা 20 কেজি ইউরিয়া, 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর সেই সঙ্গে আমরা 10 কেজি মিউরেট অফ পটাশ আমরা প্রয়োগ করব। তারপর যেটা করা দরকার যে বীজ বোনার 30-35 দিন পরে আমরা হাত নিড়ানি দিয়ে জমি থেকে আগাছাগুলোকে আমরা মুক্ত করব, আগাছার প্রকোপটাকে আমরা কমানোর চেষ্টা করব। কারণ যদি আগাছা আমার জমিতে বেশি পরিমাণে থাকে তাহলে ভুট্টার সঙ্গে ওর একটা খাবার বা জল এইসবের সঙ্গে কম্পিটিশন একটা হয়,
1: গাছের বৃদ্ধিতে একটা ব্যাঘাত ঘটাবে।
0: হ্যাঁ, সেই জন্য হাত নিড়ানি দিয়ে দেবো। এবং হাত নিড়ানি দেওয়ার পরে আমরা যেটা করব, 10-12 কেজি নাইট্রোজেন ঘটিত সার, যেটা ইউরিয়া, এটা আমরা চাপান সার হিসাবে ব্যবহার করব এবং তারপরে একটা জলসেচ আমরা দেবো। এটা মোটামুটি একটা পরিচর্যার বিষয় এটা।
1: আচ্ছা, যখন চাষের উদ্যোগী হচ্ছেন আমাদের কৃষক বন্ধুরা, তাদের তো একটা বীজ চেনার একটা ব্যাপার রয়েছে, কোন জাতের বীজ বপন করলে ভালো ফসল পেতে পারেন, এর কয়েকটি উন্নত জাতের বীজ যদি বলেন।
0: হ্যাঁ, যদি চাষি ভাইরা মনে করেন যে আমি শুধুমাত্র গোখাদ্য তৈরি করব, সেক্ষেত্রে কিছু ভালো জাত আছে, যেমন ধরুন আফ্রিকান টল বা J1006, এছাড়া যে কোনো কম্পোজিট বা হাইব্রিড ভ্যারাইটি আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া দেখবেন HQPM1, হাই কোয়ালিটি প্রোটিন মেজ 1, এই ধরনের জাতও কিন্তু আমরা ব্যবহার করতে পারি।
1: তাহলে আমাদের কৃষক বন্ধুরা শুনলেন তো গোখাদ্যের চাষ এবং কি কি গোখাদ্য আপনারা চাষ করতে পারেন। আজ আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া থেকে সহকারী অধ্যাপক ডক্টর কল্যাণ জানা।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম হর ঘর তিরঙ্গা, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। ভারতের স্বাধীনতার ইতিহাস শুধু একটি রাজনৈতিক সংগ্রামের ইতিহাস নয়, অগণিত মানুষের আত্মত্যাগ, সাহস, স্বপ্ন এবং ঐক্যের ইতিহাস। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনার সঙ্গে সাধারণ মানুষকে আরও নিবিড়ভাবে যুক্ত করার উদ্দেশ্যে ভারত সরকার 2022 সালে শুরু করে হর ঘর তিরঙ্গা অভিযান। নামের মধ্যেই রয়েছে মূল ভাবনা, দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে গর্ব, দেশাত্মবোধ এবং স্বাধীনতার মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য। ভারতের জাতীয় পতাকা আমাদের জাতীয় পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক। গেরুয়া, সাদা এবং সবুজ এই তিনটি রং এবং মাঝখানে নীল অশোক চক্র মিলে গড়ে উঠেছে ভারতের তিরঙ্গা। আরেকটি রঙও আছে লোকচক্ষুর অন্তরালে, অসংখ্য সংগ্রামীর রক্তের সেই লাল বর্ণ নেপথ্যে না থাকলে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ কখনোই মুক্ত হতে পারত না। গেরুয়া ত্যাগ, সাহস এবং আত্মনিবেদনের প্রতীক। সাদা শান্তি, সত্য ও স্বচ্ছতার বার্তা বহন করে। সবুজ সমৃদ্ধি, অগ্রগতি এবং জীবনের প্রতীক হিসেবে বিবেচিত। আর সাদা অংশের মাঝখানে থাকা নীল অশোক চক্র আমাদের নিরন্তর অগ্রগতির কথা স্মরণ করিয়ে দেয়। চক্রের 24টি কাঁটা যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন এবং রাষ্ট্রের অগ্রগতি কখনোই থেমে থাকা উচিত নয়। তাই হর ঘর তিরঙ্গা অভিযানে পতাকা উত্তোলন শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে জাতীয় প্রতীকের প্রতি সম্মান এবং দেশের ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে নাগরিকের সম্পর্ক। শহর থেকে গ্রাম, বিদ্যালয় থেকে কলেজ, সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি সংস্থা, বিভিন্ন স্তরের মানুষ এই অভিযানে সামিল। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক কর্মসূচি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিরঙ্গার সঙ্গে ছবি প্রকাশের মতো নানান উদ্যোগও নেওয়া হয়েছে। হর ঘর তিরঙ্গা অভিযানের গুরুত্বপূর্ণ দিক হল তরুণ প্রজন্মের অংশগ্রহণ। স্বাধীনতার ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী নয় এমন একটি প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ তাৎপর্যপূর্ণ। আজকের তরুণরা প্রযুক্তি নির্ভর পৃথিবীতে বেড়ে উঠছেন, তাদের কাছে দেশপ্রেমের প্রকাশের মাধ্যমও অনেক বদলেছে। তবে দেশপ্রেমকে শুধু কয়েকটি কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। একটি পতাকা একটি পরিবারের হাতে পৌঁছে যাওয়া মানে শুধু একটি কাপড়ের টুকরো ঘরে তুলে রাখা নয়, এর সঙ্গে যুক্ত হয়ে যায় স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং দেশের প্রতি নাগরিকের দায়িত্ববোধ। দেশপ্রেমের প্রকৃত অর্থ হল নিজের দায়িত্ব পালন করা, আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, পরিবেশ রক্ষা করা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দেশের উন্নয়নে নিজের দক্ষতাকে কাজে লাগানো। বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক এবং জীবনযাত্রা সত্ত্বেও আমরা একটি দেশের নাগরিক। তিরঙ্গা সেই বহুত্বের মধ্যে নিহিত একতা ও দৃঢ়তার প্রতীক। একটি বাড়ির ছাদে উঠতে থাকা তিরঙ্গা তাই শুধু একটি পতাকা নয়, সেটি একটি পরিবারের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা। একটি শিশুর হাতে থাকা ছোট্ট তিরঙ্গা ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের প্রতীক। একজন প্রবীণের হাতে থাকা তিরঙ্গা স্বাধীনতার দীর্ঘ ইতিহাসের স্মারক। মনে রাখতে হবে ভারতের স্বাধীনতা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, তাই দেশাত্মবোধ যেন কোনো চাপিয়ে দেওয়া দায়িত্ব না হয়ে নিজেদের সাহস, সত্য, শান্তি, উন্নতি, ঐক্য এবং মূল্যবোধের বার্তাকে বহন করার শক্তি হয়ে ওঠে তা সুনিশ্চিত করতে হবে। আর সার্থক হবে হর ঘর তিরঙ্গা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের $30,00,000,000,000 অর্থনীতি গড়ার লক্ষ্য, ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রুপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসি সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরো জোরদার হবে।
3: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
2: নিট আন্দোলনে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগে বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন।
4: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विशेष स्तर पर भारत के युवाओं ने शिक्षा विज्ञान अंतरिक्ष विज्ञान टेक्नोलॉजी उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
2: শ্রী বিড়লা জানান, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যান। দুপুর 3টে অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোনো রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
5: सरकार डिस्कशन चाहते हैं पार्लियामेंट में और ओपोजिशन भाग रहे हैं, ये कल्पना करना मुश्किल है क्योंकि पार्लियामेंट्री डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे जवाब देंगे और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
2: এফসিআর সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত

21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতির প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাউলে। সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থা পদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেও সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকারও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও LMG ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান KDPI যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেচিংয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপ এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 29। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি
যৌথ সংসদীয় কমিটিতে

0: পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ তিনটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: এখন জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। রাত 8:30 শুনবেন আইনি কথা, আইনি সহায়তা, পরিষেবা, পরামর্শ ও ন্যায় বিচার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রেয়া চক্রবর্তী। বিধানসভা পর্যালোচনা রাত 8:50। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী অনিকেত চক্রবর্তী। রাত 9:30 অনুরোধের আসর। রাত 10টায় শুনবেন বাংলা ছায়াছবির গান। রাত 10:30 রবীন্দ্রসঙ্গীত সুদেশনা ভট্টাচার্যর কণ্ঠে। রাত 10:45 নজরুল গীতি শুনবেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। রাত 11টায় আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ঠুমরি দাদরা শিল্পী জয়ন্ত পাণ্ডে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ রাত 8টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:15 সংসদ পর্যালোচনা। রাত 8:30 হরাইজন। রাত 9:16 স্পটলাইট। রাত 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: আশা মায়ের

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাই ত্রিপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
6: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জঙ্গিদের সেফ করিডোর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ এবং কলকাতা থেকে ধৃত মোহাম্মদ এজাজকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে 209 এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে 68 হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা মিথ্যে এবং অপমানজনক প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হয়েছে ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। জঙ্গিদের নিরাপদ যাতায়াতের পথ হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে।
7: বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে। এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোর ভাবেই এটা চলবে।
6: উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলম এবং কলকাতার তপসিয়া থেকে ধৃত তার সহযোগী মোহাম্মদ এজাজকে আজ বারাসত আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদতে পাকিস্তানের নাগরিক রানা 2012 সালে নেপাল হয়ে ভারতে এসেছিল বলে জানা গেছে। ভুয়ো আধার ও ভোটার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয়পত্র বানিয়েছিল সে। এই কাজে তাকে সাহায্য করেছিল এজাজ। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে এদের দুজনেরই যোগাযোগ ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এবং দেশের রেল পরিকাঠামো সংক্রান্ত তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে হাবড়া থেকে ওয়াহাবকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এজাজকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। এর আগে গত মাসেই বর্ধমানের রেনেসা আবাসন থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবককে এসটিএফ গ্রেপ্তার করে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ আজ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রের আর বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয় বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। যোগ্য চাকরিহারাদের পুনর্বহাল, চলতি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ একাধিক দাবিতে আজ পথে নামেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। এদিকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভার সংশোধনী বিল পাশ হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980

0: সংশোধন করে কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার সংস্থান রয়েছে এই বিলে। একদিনের বিশেষ অধিবেশনে আজ এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই বিলের উদ্দেশ্য শুধুমাত্র কলকাতা পুরসভার আসন সংখ্যা বৃদ্ধি, ওয়ার্ডের সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাসের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তিনি বলেন, কমিশন খসড়া প্রকাশ করবে, দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে, সর্বদলীয় বৈঠক হবে এবং তারপরেই চূড়ান্ত ওয়ার্ড তালিকা প্রকাশ করা হবে। তাই সরকার নিজের মতো করে ওয়ার্ডের মানচিত্র তৈরি করছে, এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।
1: 1980 সালের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে আপনার আইন আছে, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই যে 144 জায়গায় 209 করলাম। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন, এই দায়িত্বটা দেবে।
0: বিলের বিরোধিতা না করলেও কিছু প্রক্রিয়াগত বিষয় সংশোধনের দাবি তুলেছে বিরোধী শিবির। প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়ানো উচিত। এদিকে হাওড়া পুর নিগম সংশোধনী বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভৌগোলিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং জনসংখ্যার নিরিখে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে 50 থেকে বাড়িয়ে 68 করা হল। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বৈঠকের পরই পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে 462 কোটি টাকা খরচ করে হাওড়ার শালকিয়ায় একটি পানীয় জল পরিশোধন কেন্দ্র তৈরি করা হবে বলেও মন্ত্রী জানান। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে এবং বেহাল পরিষেবার অভিযোগে কংগ্রেস আজ কলকাতা পুরসভা অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরুর পর যানবাজারের মুখে পুলিশ তাদের পথ আটকায়। সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সাধারণ মানুষের সহায়তার জন্য তৈরি এই সেবা কেন্দ্র পরিচালনার জন্য মাসে 30,000 টাকা অর্থ সহায়তা দেবে সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি প্রতিটি কেন্দ্রে রাখা বাধ্যতামূলক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে যারা অপমানজনক ও মিথ্যে প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিজেপি পরিষদীয় দলের তরফে দীপক বর্মনের নেতৃত্বে উত্তরবঙ্গের একাধিক বিধায়ক আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দোষীদের চিহ্নিত করার পর কোনো রাজনৈতিক রং না দেখে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগের নম্বর লেখা বোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, এমন জায়গায় এই হোর্ডিং বা বোর্ড টাঙাতে হবে যাতে তা সহজেই সাধারণ মানুষের নজরে আসে। সেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কমিশনের ফোন নম্বর, ইমেল আইডি এবং ওয়েবসাইটের নাম লিখে রাখতে হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হয়েছে। খেলা এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। এদিকে কিশোর ভারতী স্টেডিয়ামে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হয়েছে। বিরতিতে মোহামেডান 1-0 গোলে এগিয়ে আছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 24 ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। মৎস্যজীবীদের 15 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জঙ্গিদের সেফ করিডর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়েছে। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
2: স্টুডিওর ঘড়িতে এখন 8:06।

0: শুরু হচ্ছে আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: প্রতি বুধবার 8টা থেকে 8:30 আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কোন বিষয়ে আলোকপাত হবে এই আশার কথা অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমাদের একেবারে গ্রামীণ ক্ষেত্রে যারা এই স্বাস্থ্য পরিষেবার একেবারে স্তম্ভ বলা যায় সেই আশা দিদিদের ভূমিকার কথা, আশা কর্মীদের ভূমিকার কথা। আজকে যে বিষয়ে আলোচিত হবে তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীর ভূমিকা। দেখুন, যখন আপনি সিনেমা দেখতে যান বা ধরুন আজকাল ওটিটির যুগ, বারবারই যখন সেই ছবিটা সামনে আসে না, আর বলা হয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তামাক ক্যান্সারের কারণ, তখন আমরা কি করি বলুন? রিমোটটাকে মিউট করে দিই, কিংবা ঠিক সেই সময় আপনি ফোনের জরুরি যে মেসেজগুলো এসেছে সেগুলো দেখে নেন। ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের খুব একটা কানে বা মনে রেজিস্টার করে না। তবে যখন ওরকম একটি বিপদ বাড়িতে হানা দেয় বা ধরুন পরিচিতদের মধ্যে হানা দেয়, তখন মনে হয় ইস, আগে যদি একটু সচেতন হতাম, আগে যদি এই নেশাটাকে ত্যাগ করতে পারতাম, কি আছে? অনেক তো সিগারেট ধরালেন, ধরিয়ে আপনি বললেন যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারলেন না, এবার ছেড়েই দিন। কারণ ওই আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে উন্নত গতিতে। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ, এই উদ্যোগে পাশে আছেন আপনারা, পাশে আছি আমরা, সবচেয়ে বড় কথা পাশে আছে সরকার। আজকের যে বিষয় তামাক বর্জন অভিযান ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশাকর্মীদের ভূমিকা, যে দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে উপস্থিত তাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট কনসালট্যান্ট NCD সেল তুয়া বাগচি, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: আরও একজন মানুষ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, NCD প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা।
2: নমস্কার।
0: যে বিষয়টার কথা বললাম, খুব ভালো লাগে আমাদের কিশোরী বয়সে এই ছবিটা দেখতে যে একটা সিগারেটের ধোঁয়া উঠছে, বা উত্তম কুমারের ছবি, এটা ছাড়া ভাবতেই পারি না। কিন্তু সেই ধোঁয়া শুধু যে নিজের বিপদের কারণ তা তো নয়, আশেপাশে যারা আছেন তাদের কাছেও বিপদের কারণ, সে প্রসঙ্গে তো পরে আসব। কিন্তু এই যে তামাক, শুধুমাত্র তো সিগারেট নয়, তাহলে তামাক বলতে আমরা কী বুঝি?
1: স্বাধীনতা দিবসের প্রাককালে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, আমরা যেন একটা সুস্থ তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি। সেই জন্য আজকে আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তর থেকে এই আশা দিদিদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তামাক বর্জন বা তামাক বলতে আমরা বুঝি ধূমপানযোগ্য বিড়ি, সিগারেট, হুটকা। আর শুধু যে ধূমপানযোগ্য নয়, ধোঁয়াবিহীন যে জর্দা, গুটখা, পান মশলা আমরা খাই, এগুলোকেও কিন্তু তামাকজাত দ্রব্য হিসেবে আমরা গণ্য করতে পারি।
0: ঠিক। এবার এই যে তামাকজাত দ্রব্য, যেটা আমরা ওই বারবার যে কথাটা বলছি, মনে হয় খেয়ে নি, আচ্ছা একটুখানি কমিয়ে আনি, একটু একটু করে

0: ছাড়বো, কিন্তু একটু একটু করেও বোধহয় কোথাও ছাড়তে পারি না। তো তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে তো ডেফিনেটলি ক্ষতিকর, কিন্তু কেন?
1: তামাক সেবন করলে আমাদের কিন্তু কিছু কিছু রোগ হয়, সেই রোগগুলো কিন্তু মানে উৎস আমরা জানি এই রোগই এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, সেটা হলো ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, সিওপিডি যাকে আমরা বলি, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, এবং এই সব রোগের কারণে কিন্তু অকাল মৃত্যু হচ্ছে। সেই জন্যই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে আমাদের এই টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামটা একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই জন্যই আমরা তামাক সেবন যে কেন ক্ষতিকারক, এই এই রোগের জন্য তামাক সেবনটা কিন্তু বর্জন করতে হবে।
0: আমরা তো সবসময় ভাবি যে সিগারেট খেলে অতটা ক্ষতি হবে না, সিগারেট বিড়ি খেলে সেই তো ধোঁয়া খানিকটা ইনহেল করা হচ্ছে, খানিকটা বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে। বেশি যারা গুটখা পান মশলা খায় তাদেরই বোধ হয় ক্ষতির সম্ভাবনা মারাত্মক। তো আপনি কি বলেন, আপনি তো এই প্রোগ্রামের স্টেট কনসালটেন্ট, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সময় মানুষকে অ্যাওয়ার করছেন, সেই দিক সেই জায়গা থেকে আপনার কি মনে হয়, এই যে ধোঁয়াবিহীন তামাক নিরাপদ নাকি একইভাবে বা ক্ষতি করে বিড়ি সিগারেট এই তামাক?
2: হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে তামাক কথাটার সঙ্গে সিনোনিমাস কিন্তু আমাদের কাছে সিগারেট বা বিড়ি, কিন্তু এর বাইরেও যে তামাক বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য বা চিউইং যেগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাই বা মুখে নিয়ে অনেক সময় মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করি, তার মধ্যেও যে তামাক ইনজেক্ট করা থাকে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। এবং এই প্রসঙ্গে আপনি আরও একটা কথা বলি যে আমাদের কিন্তু ফুড সেফটি একটা অ্যাক্ট আছে, যে সেই আইন অনুযায়ী কিন্তু আমরা কোনো খাদ্যদ্রব্যে তামাক দিতে পারি না। তার কারণ সিগারেট যখন খাচ্ছি তখন যখন আমি ধোঁয়াটাকে ইনহেল করছি সেটা যেমন সরাসরি আমার ফুসফুসে চলে যাচ্ছে, একই রকমভাবে যখন আমি তামাক যুক্ত কোনো খাবার, সেটা গুটখা হোক, পান মশলা হোক, জর্দা হোক বা অন্য যে কোনো মাউথ ফ্রেশনার, আজকাল তো বিভিন্ন মাউথ ফ্রেশনারে মানে আমাদের আমরা হয়তো অবগতও থাকি না, আমরা না জেনেই অনেক সময় তামাকজাত দ্রব্য গ্রহণ করি, সেগুলো কিন্তু সরাসরি আমাদের মুখে বা জিভে এবং আমাদের লালা থুতু সালাইভার সঙ্গে মিশে গিয়ে শরীরে যাচ্ছে, এবং এর থেকে কিন্তু মুখের ক্যান্সার, দাঁতে নানান রকম সমস্যা, এগুলো কিন্তু ক্রমবর্ধমান।
0: আচ্ছা, তো মানে সেক্ষেত্রে কি আপনি সাজেস্ট করছেন যে আমরা যে মিন্ট জাতীয় যেগুলো ব্যবহার করি মাউথ ফ্রেশনার হিসেবে সেগুলো ব্যবহার করব না?
2: সেখানে একটু দেখে নেওয়া দরকার ইনগ্রেডিয়েন্টসে তামাক মানে টোব্যাকোর কোনো কিছু কতটা পরিমাণ আছে বা আছে না নেই সেটা একটু একবার চেক করে নেওয়া দরকার। হ্যাঁ, এবার মিন্ট জাতীয় কিছু আমি একটা খেলাম সেটা তো অন্য জিনিস, কিন্তু অনেক সময় দেখবেন যে হয়তো একটা কিছুতে নেই, বিশেষ করে আমরা রাস্তাঘাটে দেখব বাস ড্রাইভার বা যারা, তারা দুটো মানে একটা তামাকের একটা প্যাকেট কেনে আর একটা যেটা তামাক ফ্রি সেটা কিনে দুটো একসঙ্গে মিশিয়ে খায়।
0: হ্যাঁ, একটা সুন্দর গন্ধ,
2: আমরা তাতে ভুলে যাই যে না হয়তো এর মধ্যে ক্ষতি কিছু হবে না, কিন্তু খুব নিঃশব্দে তামাকের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমাদের এই খাদ্যদ্রব্যের মধ্যে আস্তে আস্তে তামাক ঢুকে আমাদের, সেটা আসলে কি হচ্ছে আলটিমেটলি সেটার আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি,
0: মানে ওই যে একটা গন্ধ। এবং আমরা আমরা ছোটবেলাতে বা অনেক সময় উপন্যাসে দেখেছি না যে আগেকার দিনের মানুষদের মধ্যে পানে ঠোঁট পুরো রাঙা হয়ে থাকতো আর জর্দার একটা অদ্ভুত গন্ধ ছাড়তো,
2: সেই মা ঠাকুমারা,
0: হ্যাঁ হ্যাঁ, সেই গন্ধ দিয়েই তাদের পরিচয় হতো,
2: এবং সে থেকেই নেশাটা তৈরি হয় কিন্তু যেটা পরবর্তীকালে ছাড়া যায়।
0: হ্যাঁ হ্যাঁ, যে একটা তিনি আসছেন মানে তার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ একটা ভুরভুর করছে, সেই গন্ধের মধ্যে দিয়ে অজান্তেই আমরা একটা নেশাকেও ডেকে আনছি। এবং যে নেশাটা শুধু যে আমার ক্ষতি করছে তা নয়, যে কথাটা আপনিও বলছেন বা বারবার আমরা শুনি যে এই যে নেশা বা ধোঁয়ার এই যে নেশা সেটাকে পরোক্ষভাবে কি করে ক্ষতি করে?
2: পরোক্ষভাবে ক্ষতি করে বলতে দেখুন মানে আস্তে আস্তে আমাদের এই চিন্তাভাবনাগুলো অনেক ডেভেলপ করেছে। এখন আমরা আগে আমরা যেটা জানতাম যে তুমি সিগারেট খাচ্ছ ঠিক আছে, তবে আমরা চেষ্টা করতাম তার সামনে থেকে সরে আসার, সেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলতাম। সেই প্যাসিভ স্মোকিং এর সংখ্যাটাও কিন্তু আরেকটু এক্সটেন্ড হয়েছে, মানে আমরা এখন ফার্স্ট হ্যান্ড স্মোকিং বলি, অর্থাৎ আপনি স্মোক করছেন, আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি তবে সেই ধোঁয়াটাও আমি সরাসরি ইনহেল করছি। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার, একজন স্মোকার যতটা সেই তামাক বা টোব্যাকো তার যতটা ক্ষতি করে, যে প্যাসিভ স্মোক করছে তার ক্ষেত্রেও কিন্তু ততটাই ক্ষতিকর। এখান থেকেই আসে সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা, অর্থাৎ ধরুন আমার বাড়িতে বাচ্চা আছে, আমি মনে করলাম যে আমি ঘরে খাবো না, আমি বাইরে সিগারেটটা খেয়ে আসি, বাইরে সিগারেটটা খেয়ে এসে আমি বাচ্চাকে জড়িয়ে ধরে হয়তো চুমু খেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তামাকের বিভিন্ন যে ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেটা কিন্তু বাচ্চার শরীরেও ট্রান্সমিটেড হয়ে যায়। এবং এরপর আসে থার্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা, যেখানে বলা হচ্ছে যে আপনি ঘরে স্মোক করলেন কিন্তু সেই স্মোকের বিভিন্ন যেই পদার্থগুলো রয়েছে আপনার ঘরের আপনার পোশাক আশাকে পর্দায় থেকে গেল, সেগুলোও কিন্তু পরবর্তীকালে যে নন স্মোকার সেই ঘরে ঢুকছে বা থাকছে তার শরীরে আস্তে আস্তে ট্রান্সমিশন হয়। তো স্মোকিং যে শুধু করছে তার জন্য ক্ষতিকর নয়, তার সঙ্গে যারা রয়েছেন ছোট থেকে বয়স্ক মানুষ অবধি প্রত্যেকের জন্যই কিন্তু সমানভাবে ক্ষতিকর।
0: অর্থাৎ আমরা ভাবি যে শুধুমাত্র যে কথা বললেন যে বাইরে সিগারেট বা বিড়িটা খেয়ে সে ঘরে ঢুকলেন, কিভাবে সেটা যে ঘর পর্যন্ত চলে আসছে এবং আমরা সেটা জানি না এবং সেই বিষয়ে এখনও কতটা সচেতনতার দরকার সেটা আজকেই যে বা যে কথাটা উনি বলছিলেন যে স্বাধীনতার আগের দিন কিছুদিন আগে দাঁড়িয়ে আমরা আর মাত্র তিনটে দিন দেরিতে আছি, স্বাধীনতার 80 বছর পেরিয়ে এসেছি, তারপরেও আমাদের একটাই লক্ষ্য হোক যে তামাক মুক্ত একটা দেশ আমরা গড়ব। টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি জেলা রাজবলার থেকে আশিসগড় কথা বলছি।
0: বলুন।
3: নমস্কার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ধূমপান আগে অনেকটা কমেছে, 1 নম্বর, আর 2 নম্বর লস্যি নেওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক?
0: কি নেওয়া আবার যদি একটু বলেন?
3: নস্যি
0: নেওয়া। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা আশিসবাবুর, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশিসবাবুর মতো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি চলে আসবেন 2248-8085 এ। নস্যি,
2: হ্যাঁ, এই উনি প্রথমেই একটা তথ্য দিলেন যে ধূমপান আগের থেকে অনেকটা কমেছে, তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে ধূমপান কিন্তু আগের থেকে একদমই কমেনি। আমাদের আমাদের ন্যাশনাল লেভেলে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে বলে একটা সার্ভে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, এবং সেখানে দেখা যাচ্ছে লাস্ট সার্ভে অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে ধূমপানের সংখ্যা যে ওভারঅল শুধু বেড়েছে তাই নয়, তার সঙ্গে মহিলাদের মধ্যেও কিন্তু ধূমপানের পার্সেন্টেজ বেড়েছে। আর দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে বলে রাখি, হ্যাঁ, নস্যি নেওয়াও স্বাস্থ্যের পক্ষে একই রকম ক্ষতিকারক, এবং এটাও এক ধরনের নেশাতেই পরিণত হয় মানুষের। এবং যে কোনো নেশার জিনিস আপনি জেনে রাখবেন, যখন আপনি নিয়মিত ব্যবহার করছেন তখন সেটা শরীরে একরকম ক্ষতি তো অবশ্যই করছে, এবং নস্যিও স্বাস্থ্যের জন্য মানে উপকারী এর কথা তো কোনো মতেই বলা চলে না।
0: অর্থাৎ যারা যারা নস্যি নেন ভাবলেন কি আর হয়, একটু বেশ ভালো করে হেঁচে নাকটা বেশ একটু পরিষ্কার হয়ে যায়। বলুন, আপনারও কিন্তু আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন। চিন্তার ভাঁজ সেখানেও, ভালো কি জানেন, গান শোনা, রেডিও শোনা, সেই নেশায় আপনার কোনো ক্ষতি নেই। বাকি যে কোনো নেশা যা আপনাকে টানছে তাই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিকর, ঠিক যেমন আজকের যে আলোচনা বিষয় তামাক, তামাক সেবন, তামাকজাত দ্রব্য থেকে কী কী হতে পারে সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। স্টুডিওতে আছেন তনুশ্রী সাহা এবং তোয়া বাগচি, তারা তাদের মতামত দিচ্ছেন, আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করে নিচ্ছেন। এই যে বারবার যে কথাটা উঠে আসে বা শ্রোতা বন্ধুরা বলেন যে অনেক চেষ্টা করছি ছাড়তে পারছি না, বা আমি যেটা বলছি সব আচ্ছা একটা দুটো তিনটে, এই তামাক ছাড়তে গেলে কি করে, তার প্রসেসটা কি হবে, কিভাবে ছাড়বেন, দুম করে ছেড়ে দেবেন নাকি সত্যি একটা দুটো করে ছাড়া যায়, তার প্রসেসটা কি বলবেন?
1: হ্যাঁ, তামাক ছাড়তে গেলে আপনাকে আগে মনের দিক থেকে একটা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তার জন্য আপনার মনে হতে হবে যে একটা দিন ঠিক করতে হবে যে না, রবিবার আজকের দিন আমি বাড়িতে থাকবো, আজকে আমি তামাক একদমই নেবো না, বা যেই তামাকজাত দ্রব্য খান, সিগারেট, বিড়ি, যাই হোক সেটা আমি নেবো না। একটা নির্দিষ্ট দিন ঠিক করতে হবে এবং আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে এটা আমি আজকে করবই। এরপর আপনি জিনিসটা নিজে করলেও হবে না, তার সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। তাতে কি হবে, আপনি একটা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শ পাবেন, তার ফলে আপনার এই যে আপনি নিজে সংকল্পবদ্ধ হচ্ছেন এটা আপনার তামাক মুক্ত জীবনের দিকে প্রবেশ করতে সহায়তা হবে। সেই জন্য আমরা আপনাদের রিকোয়েস্ট করব

0: যে আপনারা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিক মানে NCD ক্লিনিকে যান, এবং সেখানে গেলেই আপনারা জানতে পারবেন কোথায় আপনাদের কাছাকাছি তামাক টোব্যাকো সিজেশন সেন্টার, তামাক নিরাময় কেন্দ্র আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু আরও বেশি ভালো কাউন্সিলরদের থেকে পরামর্শ পেতে পারেন।
1: হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: আমি তারকেশ্বর থেকে সোমনাথ খামরি কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছিলাম যে অনেকে আমি দেখি যে অনেকে খৈনি খান, মুখে খৈনি মানে চুন টুন দিয়ে বেশ করে খৈনি খান আর কি, ওইটা কি কোনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে?
1: শুনতে থাক,
2: তাই আমার প্রশ্ন আছে।
1: অনেক ধন্যবাদ।
3: এই প্রসঙ্গে আমি বলি, খৈনি কিন্তু আমরা যেটা আমরা বলি তামাক কিন্তু দুরকম হয়, একরকম হচ্ছে ধোঁয়াযুক্ত এবং আরেকটি হচ্ছে ধোঁয়ামুক্ত। তো খৈনি কিন্তু সেই ধোঁয়ামুক্ত তামাকের মধ্যেই পড়ে, যেখানে আপনি সরাসরি তামাকজাত দ্রব্যটা মুখে দিয়ে চিবিয়ে খাচ্ছেন এবং তা থেকে সেই তামাকের প্রতি আপনার একটা নেশা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে খাওয়ার পরিমাণও আপনি বাড়াচ্ছেন। তো এবং তার ফলে আপনার মুখগহ্বরে গলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং এছাড়াও দাঁতের নানান সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি হয়তো বিড়ি সিগারেট খাচ্ছেন না কিন্তু খৈনি খাচ্ছেন তার জন্য আপনি নিরাপদে রয়েছেন। বরং আমি তো বলবো যে আপনি সরাসরি তামাক মানে চিবিয়ে খাচ্ছেন এবং আপনার শরীরের বিভিন্ন অংশ দিয়ে সেটা আপনার মানে স্টমাকে গিয়ে পৌঁছাচ্ছে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হতে যাচ্ছে, তাই খৈনি খাওয়াও কিন্তু একদমই নিরাপদ নয়।
1: একটা কথা এর আগেই আপনারা বলছিলেন যে তামাক ছাড়ার ক্ষেত্রে নিজে নিজে হবে না, সেখানে একজনের সাহায্য লাগবে, পরামর্শ লাগবে, সেক্ষেত্রে সরকারি কী কী পরিষেবা রয়েছে সেটা যদি একটু জানান, যে সরকার কীভাবে যারা তামাক ছাড়তে চাইছেন তাদেরকে হেল্প করতে পারে বা যারা ছাড়তে চাইছেন তারা কীভাবে সরকারের হেল্প পেতে পারে।
0: আমরা যেহেতু এখানে আশাকর্মী দিদিদের প্রোগ্রামে এসেছি সেই জন্য আমি আগে আশাকর্মী এই প্রোগ্রামে মানে আমাদের তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে আশা দিদিদের যে ভূমিকা কী সেটা বলছি। আশা দিদিরা কিন্তু আমাদের পরিবার বাড়ি বাড়ি গিয়ে এই তামাকের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন, যে তামাক সেবন করলে কী কী হয়, তামাক সেবন করলে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, এই যে রোগগুলো হয়, তাছাড়া শুধুমাত্র এই রোগগুলোও নয়, মুখ দিদি যেটা বললেন আমাদের স্টেট কনসালটেন্ট, মুখগহ্বরের ক্যান্সার, দাঁত মাড়ি, তামাক সেবন করলে কিন্তু এতগুলো রোগ হয়, এই রোগ ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই তামাক ব্যবহারকারীদের তারা যাতে তামাক সেবনটা বন্ধ করে তার ফলে তারা তাদের স্বাস্থ্যের পক্ষে কী সুবিধা পাবেন বা তামাক ত্যাগ করলে কী তাদের স্বাস্থ্যের উন্নতি হবে সেই কারণে কিন্তু উদ্বুদ্ধ করেন। এবং এই দিদিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কে কীভাবে তামাক সেবন করেন সেটা জিজ্ঞাসা করে লিপিবদ্ধ করেন যে কজন আছেন তামাক সেবনকারী, সেই হিসেবে তারা তাদের পরামর্শ দেন এবং সেই হিসেবে টোব্যাকো সিজেশন সেন্টার মানে তামাক নিরাময় কেন্দ্র বা NCD ক্লিনিকে যাওয়ার জন্য
1: তাদের উদ্বুদ্ধ করেন। অর্থাৎ একেবারে যে বেসিক কাজটা সেখানে আশা দিদিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আশাকর্মীদের, কারণ তারা ব্লক স্তরে একদম বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে দেখছেন যে এক একটি পরিবারে কতজন, সে যে কোনো তামাকই হোক, তিনি বিড়ি সিগারেট, গুটখা, পান মশলা, খৈনি, যা কিছু তামাকের মধ্যে পড়ে, তাই সেটা কত পরিমাণে সেবন করেন সেই তথ্যটা তারা সংগ্রহ করে। এবার সেই তথ্য সংগ্রহ করার পর তাদেরকে সচেতনতার কাজটিও করেন। এক্ষেত্রে কি আপনারা ব্লক স্তরে বা আমাদের জেলা স্তরে কোনো আলাদা আলাদা করে সচেতনতা ক্যাম্প হয় বা প্রচার হয় যেখানে মানুষেরা আসতে পারেন বা সেখানে সরাসরি একেবারে কথা বলতে পারেন?
3: হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আশা দিদিরা কিন্তু কাজ করেন একদম হাউসহোল্ড লেভেলে মানে গ্রামীণ স্তরে। হ্যাঁ, তারা বাড়ি বাড়ি যান এবং গ্রামে তার ধরুন প্রতি 1000 জনসংখ্যায় আমাদের একজন করে আশা দিদি রয়েছে, তো ওই 1000 জনসংখ্যায় যে কটা বাড়ি রয়েছে সেখানে কতজন মানুষ মানে সেই বাড়িতে তামাক ব্যবহার করেন বা কি ধরনের তামাক ব্যবহার করেন তার
1: পরিসংখ্যান
3: তার কাছে রয়েছে। এবার সেই তথ্য কিন্তু আমাদের কাছে মানে তারপর ভিলেজ লেভেলে যে অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি নয় HWC সেন্টার রয়েছে, সেখান থেকে ব্লকে আসে, BPHC তে আসে।

0: এবং তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে যে টোব্যাকো কন্ট্রোল সেল রয়েছে সেখান থেকে স্টেটে আসে। এটা গেল পরিসংখ্যান কিভাবে আমাদের হাতে আসছে। এরপর বলি যারা সেই পরিষেবা নিতে আসছেন ঠিক ওই একই চ্যানেল মারফত কিন্তু আমরা তাদেরকে নিকটবর্তী টোব্যাকো সেসেশন সেন্টার, আমাদের প্রত্যেকটি জেলায় একটি করে টোব্যাকো সেসেশন সেন্টার রয়েছে জেলা স্তরে, যেখানে একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট বসেন এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে কাউন্সিলিং এবং ফার্মাকোলজিক্যাল অর্থাৎ প্রয়োজন হলে ওষুধ দিয়েও পরিষেবা দেওয়া হয়ে থাকে। এবার এই ট্রিটমেন্টটা তারা গ্রহণ করতে পারেন। এবং এছাড়াও আমাদের এনসিডি ক্লিনিকগুলো কিন্তু একদম ভিলেজ লেভেল থেকে মানে HWC সেন্টার থেকেই চলে, সেখানেও কিন্তু নিয়মিত তামাকের ক্ষতিকর দিক নিয়ে সেখানে যে CHO দিদিরা থাকেন তারা সবসময় পরামর্শ দেন এবং বিভিন্ন রকম আউটরিচ ক্যাম্পেইন বা ব্লক লেভেলে যখন কোনো হেলথ মিটিং হয় সেখানে টোব্যাকো সম্পর্কে আমরা সমস্ত মানুষকে সচেতন করার চেষ্টা করি।
1: এই যে প্রত্যেক জেলায় জেলায় যে সেন্টারের কথা বলছেন সেটা, সেই ইনফরমেশনটা আশা দিদিদের কাছ থেকেই পাওয়া যাবে যে আপনার জেলায় নিকটবর্তী কোথায় প্রত্যেকটি জেলায় একটি করে আছে, এবং সেখানে কি এই ডাক্তারবাবুরা প্রত্যেক দিনই থাকেন?
0: না, সেখানে ডাক্তারবাবুরা সপ্তাহে দুদিন থাকেন, সাইকোলজিস্ট সপ্তাহে তিন দিন থাকেন। এবার কোন জেলায় কবে ডাক্তারবাবু বসছেন এবং সাইকোলজিস্ট বসছেন সেই ইনফরমেশনও কিন্তু একদম আমাদের গ্রাম স্তর অবধি দেওয়া থাকে। এবং যিনি বা যারা তামাক ছাড়তে ইচ্ছুক বা যাদেরকে তামাক ছাড়ার জন্য CHO দিদি পরামর্শ দেন তাদেরকে কিন্তু তার সঙ্গে সেই ইনফরমেশনটুকুও দিয়ে দেওয়া হয়। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি, জেলা স্তরে কিন্তু যখনই কোনো মানুষ ধরুন NCD-তে অন্য রোগে ভুগছেন কিন্তু অথচ তার তামাক ব্যবহারের একটা হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একথাও বলা থাকে যে আপনি নিকটবর্তী জেলায় যেখানে আপনার টোব্যাকো সেসেশন বা নেশা মুক্তিকরণ সেন্টারটা রয়েছে সেখানে একবার যান, সেই ইনফরমেশনটুকুও যেন তখনও তাকে পার্কুলেট করে দেওয়া হয়।
1: আচ্ছা, সবার ক্ষেত্রে কি এই সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে নাকি আশা দিদিরা প্রাথমিকভাবে কাউকে কাউকে সারিয়ে তুলতে পারেন? মানে কোনো মাপকাঠি আছে কি নির্দিষ্ট?
0: না, নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, তবে তামাক ব্যবহারে যে নেশা তৈরি হয় সেটা হ্যাঁ মানুষের মনে একটা সচেতনতা তৈরি করাটা যেমন একটা বিষয়, যাতে ভবিষ্যতে কেউ মানে বিশেষ করে আমরা চেষ্টা করি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ভবিষ্যতে তামাকের কবলে পড়তে পারে তাদেরকে সেখান থেকে সরিয়ে রাখা, সেই জন্য সচেতনতা বৃদ্ধি করাটা জরুরি। তার সঙ্গে যারা অলরেডি অ্যাডিক্টেড, যারা নেশাগ্রস্ত, তারা কিন্তু খুব সহজে মানে যতক্ষণ না নিজের মনে একটা ভয় ঢোকে বা নিজে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে ততক্ষণ অবধি কিন্তু তারা সেই ছাড়ার জায়গায় যেতে পারে না। সেই কারণে তাদেরকে প্রফেশনাল হেল্প নেওয়ার খুব দরকার এবং সেই কারণে এই সেন্টারগুলোতে আমরা তাদেরকে গাইড করে থাকি।
1: একটা পরিসংখ্যান তো আমাদের ক্ষেত্রে বেশ চিন্তার ভাঁজ ফেলছে কপালে, সেটা হলো যে মহিলাদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বাড়ছে, বিশেষত ধূমপানের যে মাত্রা সেটা বেশ বাড়ছে। এবারে একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ধূমপান তার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতি করে?
2: তামাক সেবন কিন্তু গর্ভবতী মায়ের ক্ষেত্রে, মা এবং তার গর্ভস্থ শিশু দুজনের ক্ষেত্রেই ভীষণ ক্ষতিকারক। এই গর্ভবতী মহিলা যদি নিজে সেবন করেন বা তার আশেপাশের কোনো ব্যক্তি, যেটাকে আমরা বলি পরোক্ষ ধূমপান, সেটা যদি হয়ে থাকে তার ফলে কিন্তু গর্ভপাত, কম ওজনের শিশু, অপরিণত প্রসব এবং যে শিশু জন্মাবে তার স্বাস্থ্যের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য গর্ভবতী মহিলা নিজে বা তার আশেপাশের পরিবারের লোকদের আমরা অনুরোধ করব তারা যেন তামাক সেবন বর্জিত করেন।
1: হ্যালো,
3: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার।
3: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যাঁ, বলছি যে দেখুন অনেক মহিলা কিন্তু পানের অভ্যাস আছে, পানের সঙ্গে সুপারি এবং জর্দা চুন, চুনটা তো আমরা জানি হজমের কাজ করে, কিন্তু ওই যে জর্দা কিংবা ওই ধরুন ওই যে কোনো জর্দা, হ্যাঁ, সেটা যখন মানে ধরুন বাইরে ফেলে দেয় কিংবা গুটকার ক্ষেত্রে যখন আমরা মানে সেটাকে বাইরে ফেলে দিই, হ্যাঁ, তাহলে যে করি ইয়েটা নষ্ট মানে ইয়েটা হচ্ছে আর কি, হ্যাঁ, গুটকার যে ক্ষতিকর দিকটা আমরা ফেলে দিচ্ছি কিন্তু সেটা তো পরোক্ষভাবে রাস্তায় পড়ছে, হ্যাঁ, এবং আমরা রাস্তায় যারা পথচারী তাদের কি কোনো ক্ষেত্রে পরোক্ষ প্রভাব পড়ছে?
1: আচ্ছা, এটাই আমার প্রশ্ন। বেশ, শুনতে থাকুন। আর একটা কথা উনি বলেছেন যে আমরা অনেক সময় রসটুকু নিয়ে বাকিটা ফেলে দিই, তাই রসটুকু নেওয়ার মধ্যে কি অনেকটা রসই চলে গেল? না, সেই রসটা তো নিরস একেবারেই নয়, সেটা তো বেশ ক্ষতিকর।
0: না, এইভাবে হিসেব করা যায় না, এবং তার এটা মনে করার কোনো কারণ নেই যে গুটখা বা জর্দা চিবিয়ে খেয়ে আমি মুখ থেকে খানিকটা রস বাইরে ফেলে দিলাম মানে আমার ক্ষতিকর দিকটা বেরিয়ে গেল, সেটা একদমই নয়। বরং ক্ষতিকর দিকটাই আপনি চিবোচ্ছেন এবং তার ফলে যে লালা নিঃসৃত হচ্ছে সেটুকুকে আপনি বাইরে হয়তো বার করছেন,
1: যেটুকু আর চিবোতে স্বাদ লাগছে না
0: সেটুকু হয়তো বাইরে বেরোচ্ছে। সুতরাং আপনার ক্ষতি কোনো অংশেই কম হচ্ছে না। এবার দ্বিতীয় কথায় আসি যে আপনি তো নিজের যখন ক্ষতি করছেনই, একই রকমভাবে যেটা আপনি বাইরে ফেলছেন সেটা থেকে আমরা জানি কোভিড আমরা পার করে এসেছি, এবং কিভাবে মুখের থেকে বেরোনো কফ থুতু কিভাবে ট্রান্সমিটেড হতে পারে আমরা জানি, বায়ুবাহিত রোগের কথাও আমরা জানি। তো সুতরাং সেইটা থেকে যে সমস্ত রকম যা যা ক্ষতি হতে পারে সেটা কিন্তু আশেপাশের লোকের কাছেও পৌঁছে যায়।
1: একেবারে অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি আমরা, এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, যে জায়গায় চলছি, তাতে আমাদের কারুর কাছে কিছু থাক না থাক একটা করে স্মার্টফোন আছে। এবার এই ফোনের প্রযুক্তিটা কি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি? সরকারি পরিষেবার সাথে কি কোনোভাবে যুক্ত?
0: হ্যাঁ, একদমই। আমরা এটা মানে এটা আমাদের প্রচার করাও এক রকমের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা এটাকে আইসি, এই প্ল্যাটফর্মটা আমরা আইসি হিসেবেই ব্যবহার করছি। ন্যাশনাল টোব্যাকো কুইট লাইন নাম্বার 1811-23-56, এই নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন, 1811-23-56। যারা টোব্যাকো তামাক জাতীয় দ্রব্য ছাড়তে চাইছেন, মনস্থ করেছেন যে আমার ছাড়ার প্রয়োজন কিন্তু পাচ্ছেন না, কিছু সাহায্যের দরকার, তারা কিন্তু চোখ বন্ধ করে এই নাম্বারে ফোন করতে পারেন। 24 ঘন্টা এই নাম্বার খোলা থাকে এবং অপরদিকে আপনার জন্য সহায়তা করার জন্য একজন ব্যক্তি সবসময় থাকবে, এবং শুধুমাত্র একবার নয়, আপনি কিন্তু ফলো আপ, অর্থাৎ এরপর আপনার প্রয়োজন হলে তারপরেও কিন্তু আপনার ফলো আপ সার্ভিসেসের জন্য এই নাম্বারে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।
1: আচ্ছা, অনেকে তার পরিচয় গোপন রাখতে চান, এক্ষেত্রে কি সেটা রাখা হয়?
0: একদম
1: গোপন রাখলেও কি একই পরিষেবা তিনি পাবেন?
0: একদম একদম, কেউ যদি পরিচয় প্রকাশ করতে না চায় তবে তার পরিচয় একদম গোপনই রাখা হয়।
1: অর্থাৎ একেবারে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি হাতের মোবাইল ফোনটি কাজে লাগিয়েই একেবারে টোল ফ্রি নাম্বার ডায়াল করতে পারেন 1-800-11-2356। এই টোল ফ্রি নাম্বারে আপনি আপনার, এটা 24 ঘন্টার হেল্পলাইন, অর্থাৎ আপনি আপনার সুবিধে মতো সময়ে ফোন করুন। আপনি সকালবেলা কাজে ব্যস্ত, আপনি সন্ধ্যেবেলা করুন, রাত্রির বেলা করুন, এবং আপনি পরিচয় গোপন রাখতে পারবেন যদি আপনার কোনো হেজিটেশন থাকে। সব মিলিয়ে লক্ষ্য একটাই, যে আগামী পৃথিবী হোক তামাক মুক্ত পৃথিবী। তামাক বর্জন অভিযান এবং তামাক নিয়ন্ত্রণ সরকার বদ্ধপরিকর, এবং আগামী দিন আমরা এরকমই একটা সমাজ চাইছি, সমাজ দেখতে চাই। আজকের আশার কথা অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনছিলেন, আপনারা প্রত্যেক বুধবার শোনেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন, এতক্ষণ উপস্থিত ছিলেন নয়, উপস্থিত আছেন এতক্ষণ আপনাদের সঙ্গে মূল্যবান পরামর্শ মতামত যারা শেয়ার করলেন, তারা হলেন স্টেট কনসালট্যান্ট NCD তোয়া বাগচি এবং NCD প্রোগ্রাম কোঅর্ডিনেটর তনুশ্রী সাহা। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য।
0: ধন্যবাদ
1: ধন্যবাদ। আগামী দিন তামাক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখব আমরা। আশার কথা আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী গীতাঞ্জলি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতা, আকাশবাণী মৈত্রী FM গোল্ড এবং নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও আগামী বুধবার।

0: আশার কথা অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। এখন শুনবেন লিগ্যাল এইড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল আয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিং এর দ্বাদশ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান এবং বিচারপতি ডি কে বসু স্মারক প্রকাশ উপলক্ষে বিশেষ প্রতিবেদন। মানবিক সমাজ গঠনে আইনের শাসন, আইনি সচেতনতা এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব আজ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই লক্ষ্যকে সামনে রেখে লিগ্যাল এইড সার্ভিসেস পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলা, কাউন্সেলিংয়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং মানবিক মূল্যবোধের প্রসারে কাজ করে চলেছে। সম্প্রতি কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিংয়ের দ্বাদশ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান এবং প্রকাশিত হল প্রয়াত বিচারপতি ডি কে বসু স্মারক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়, প্রাক্তন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস, প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার, প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আশুতোষ ঘোষ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী তত্ত্ব সারানন্দ এবং লিগ্যাল এইড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরুণাভ বড়ুয়া। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সঙ্গে কথোপকথনে ছিলেন শ্রেয়া চক্রবর্তী। প্রথমেই কথা বলে নেব লিগ্যাল এইড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরুণাভ বড়ুয়ার সঙ্গে। স্যার, প্রয়াত বিচারপতি ডি কে বসু শুধুমাত্র একজন বিশিষ্ট বিচারপতিই ছিলেন না, তিনি মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে আরও সহজ, আরও মানবিক করে তোলার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আপনি বিচারপতি ডি কে বসুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইব যে তার এই আদর্শ আর দর্শনকে সামনে রেখে আজকের সমাজে লজ ওয়েবের মতো প্রতিষ্ঠানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে, কাউন্সেলিং, নারী এবং শিশুর অধিকার রক্ষা এবং সমাজে আইনি সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে আপনি ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন দেখতে চান?
3: নমস্কার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিক সভা। আমাদের প্রয়াত জাস্টিস ডি কে বসু, যিনি ভারতীয় বিচার ব্যবস্থার ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং যাতে তার ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা যায় সংবিধান অনুযায়ী, হি ইজ দ্য পায়োনিয়ার অফ দিস মুভমেন্ট। আমার ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ছাড়াও অনেক সময় ওনার সঙ্গে আমার বহু জায়গায় যেতে হয়েছে, গেছি দেশে বিদেশে। তো তাতে হচ্ছে যে উনি বলতেন আর কি যে উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড, এই যে ইউ ডু নট কাউন্ট ইউর এজ বাই অনলি বাই নাম্বারস but by your achievements and how do you feel about it, the things that have gone past. প্রত্যেকেরই স্মৃতি থাকে, কিন্তু আমরা এই স্মরণ সভাটা করছি ডি কে বসুকে নিয়ে। এখানে যারাই আছেন সবাই সম্পৃক্ত, কারণ উনি বলতে গেলে হি ইনস্টিটিউশনালাইজড দি ল্যাস ওয়েভ। রাদার দ্য ফাউন্ডার ফাদার, এবং তার অক্লান্ত পরিশ্রম এবং আমরা তার আমি ঘটনাক্রমে সৌভাগ্যক্রমে তার স্থলাভিষিক্ত হয়েছি অ্যাজ চেয়ারম্যান অব লাসোয়ে নাও। তো এসবের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের প্রধান প্রশ্ন হয় মানবাধিকার। আমাদের পদে পদে কনস্টিটিউশনাল ম্যান্ডেটস অফ ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, বিশেষত আপনারা সবাই এখন জেনে গেছি কি ব্যাপকভাবে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড ইটিং ইন টু দ্য ভাইটালস অফ আওয়ার লাইফ, স্পেশালি দ্য লাইফ অফ এ ওম্যান, এবং নারীর সম্মান এটা সবচেয়ে আগে সম্মান, বিকজ দে আর দ্য আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর মাদার্স। তো সেই জন্য মা আমাদের পৃথিবী। তো সেটাকে আমার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে থ্রু নাটক বা থ্রু ইয়েতে এই যে কাউন্সেলিং সেন্টার, এটা বেসিক্যালি মূল আজকের উদ্দেশ্য তাই যে মামলা মোকদ্দমা নয়, একটা সবার মধ্যে সমঝোতা রেখে কাউন্সেলিং যাকে বলি, এরা যারা এখানে এসছেন তারা ইট ইজ ভার্চুয়ালি কাউন্সেলিং সেন্টার। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হলো কি, চাইল্ডদের কাস্টাডির একটা ব্যাপার থাকলো কোথায় যাবে, সেখানে শিশুরাও খুব ক্ষতিগ্রস্ত হয়, মায়ের কাছে থাকবে না বাবার, এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। আমার হাইকোর্ট জজ হিসাবে এও করতে হয়েছে বা লোয়ার জুডিশিয়ারি থাকতে গেলে করতে হয়েছে। আমি প্রসঙ্গে স্পেশাল ট্রেনিংয়ে ইংল্যান্ডে গিয়েছিলাম, তারাই আমাকে নিয়ে গিয়েছিল টু স্প্রেড দি ইন্ডিয়ান জুডিশিয়ারি ইন দ্য কনটেক্সট অফ এই সব কিছুই, কাউন্সেলিং একটা পিল ধরুন একটা হবে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তো ওদের এখানে ওটা এইভাবে আসি না। অথচ আমাদের দেখুন একটা পোস্ট কার্ড দিয়ে আপনি যদি মনে করেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সঙ্গে সঙ্গে তার অ্যাকশান নিয়ে সুমোটো অ্যাকশান নিতে পারে, আসলে আইন দিয়ে তো সব হবে না, আপনার মানসিকতা, একটা মানুষের মনুষ্যত্ব অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ দ্য অফ প্রাইমেসি অর দ্য মোস্ট প্রাইমাস পায়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড ওভার। এবং এই ওয়ার্ল্ড ওভার এই সংকটেই আমরা ভুগছি, একটা মানুষকে তার আত্মসম্মান দেওয়া হবে কিনা, একটা নারীকে তার যথার্থ মূল্যায়ন করে তার সম্মান, তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হবে কিনা, অ্যান্ড অলসো দ্য চিলড্রেন হুইচ ইজ দ্য ফাদার অফ দ্য nations. And that's it. Thank you very much for this. এই অনুষ্ঠানটা আশা করি উদ্দেশ্য খুবই ভালো এবং আশা করি এটা খুবই ভালোভাবে শেষ হবে। ইট ইজ এ লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও বলতে পারেন, যাতে করে আমরা আইনগুলো ভালো করে এর মধ্যে যতটুকু সম্ভব করা যায়, এবং পরে এগুলো আমরা ল্যাসওয়েবের মাধ্যমে, এটা একটা এনজিও যে সংস্থাটি এটা আয়োজন করেছে, সবার মাধ্যমে তারা যথেষ্ট কাজ করছে অন দ্য ফিল্ড ইটসেলফ, তারা করে এইগুলোকে সার্থক করবে। শুধু বললে তো হবে না, ওয়ার্ডস হ্যাভ টু বি ট্রান্সলেটেড ইন টু অ্যাকশন, তো ইটস বাই পায়াস অ্যাকশন, এবং এগুলো সত্যিকারের রূপ পাবে, মহিরূপ হয়ে দেখা দেবে একদিন সবার মধ্যে সবার জন্যে, সেটা আরও আরও অনেক ভালো হয়ে একটা বটবৃক্ষে পরিণত হোক যে সবাইকে আশ্রয় দেবে, মনুষ্যত্ব দেবে, মানবিকতা দেবে, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।
2: বিচারপতি অরুণাভ বড়ুয়ার বক্তব্যে উঠে এলো বিচারপতি ডি কে বসুর আদর্শ, মানবাধিকার রক্ষা এবং আইনি সচেতনতার প্রসারে তার সুদূর প্রসারী ভাবনার কথা। সেই আদর্শকে সামনে রেখেই লিগ্যাল এইড সার্ভিসেস ওয়েস্টবেঙ্গল আজও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে। এবারই শুনব সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান এমপি চক্রবর্তীর বক্তব্য। এমপি চক্রবর্তী, এক্সিকিউটিভ চেয়ারম্যান লিগ্যাল এইড সার্ভিসেস ওয়েস্টবেঙ্গল। স্যার, বিচারপতি ডি কে বসুর স্বপ্ন ছিল আইনের সুরক্ষা এবং ন্যায় বিচারকে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে লজ ওয়েব দীর্ঘদিন ধরে আইনি সহায়তা, কাউন্সেলিং এবং প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইব বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে আইনি সচেতনতা পৌঁছে দেওয়া এবং পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানে কাউন্সেলিংকে কতটা কার্যকর মাধ্যম বলে আপনি মনে করেন? পাশাপাশি এই ক্ষেত্রে লজ ওয়েবের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের জন্য আপনি কিছু বলেন।
4: আমি এমপি চক্রবর্তী, এক্সিকিউটিভ চেয়ারম্যান লিগ্যাল এড সার্ভিসেস ওয়েস্টবেঙ্গল, কমনলি এটাকে বলা হয় লাসওয়েব। তো আমি তার এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং আমি এই লিগ্যাল এডের সব রকম কাজকর্মের সঙ্গে জড়িত। আমি নিজে একজন অ্যাডভোকেট হাইকোর্টের। আমরা এই সংগঠনটা, আমি আসি অ্যাকচুয়ালি জাস্টিস বাসুর হাত ধরে। তো এর এক সম্পর্ক কথা হচ্ছে যে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস শঙ্করপ্রসাদ মিত্র। তখন আমাদের এতে এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন জাস্টিস ডিকে বাসু। পরবর্তীকালে উনি এটাকে আরও এগিয়ে নিয়ে যান সাধারণ মানুষের জন্য। উনি কাস্টডি ডেথের উপর একটা মামলা করেন, যাতে করে উনি বলেন, উনি দেখান যে সাধারণ মানুষ যারা জানে না, অনেক সময় পুলিশ অ্যাট্রোসিটির জন্য তারা সাফার করে, সেটা যাতে পুলিশ যাতে অকারণে কাউকে অ্যারেস্ট বা হ্যারাস না করে, তার জন্য তা পুলিশকে জানাতে হবে তাদেরকে কী কারণে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে থানায় বা অন্য জায়গায়, সেটা কেন নিয়ে যায় সেইটার ক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্টও বিশাল জাজমেন্ট দেয়। এবং আজকে সারা ভারতবর্ষে সেই জাজমেন্টটা ভীষণভাবে সবাইকে উপকৃত করেছে। এই ধারণা নিয়ে জাস্টিস বাসু একটা যে লিগ্যাল এড সার্ভিস ওয়েস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য বিভিন্ন চ্যাপ্টার খোলেন। তার মধ্যে একটি হচ্ছে কাউন্সেলিং কোর্স, যেখানে সাধারণ মহিলারা পেতে পারে, সে আইনি সহায়তা পায়, তারপর তারা যাতে গরিব মানুষরা যাতে বঞ্চিত না হয় তাদেরকে পথ দেখানোর বন্দোবস্ত হয়। এবং অনেক ক্ষেত্রে মামলা না করেও যাতে লোকে সুরাহা পায় তার দিশা এখানকার কাউন্সিলররা দেখিয়ে দেয়। অনেক সময় তুচ্ছাতুচ্ছ কারণে মানুষের ঘর ভেঙে যায়, ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, সেই সব জিনিস সাধারণ অন্য রাস্তার অ্যাডভান্টেজ নেয়। তো উনি সেটা বন্ধ করার জন্য এই প্রক্রিয়াটা চালু করেন এবং আমরা লিগ্যাল এড সংস্থা যাতে এই প্রক্রিয়া আরও ভালো মতো এগিয়ে নিয়ে যেতে, যে আজকের যুগে যেমন কাউন্সেলিং একটা বিরাট ভূমিকা পালন করে, তার জন্য কাউন্সিলারদের একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করার বন্দোবস্ত করেন। সেই কারণেই আজকে এই কাউন্সিলিং কোর্স হচ্ছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একমাত্র অ্যাফিলিয়েটেড কোর্স সারা ভারতবর্ষে। সেখানে সব রকম ফ্যাকাল্টির লোকেরা আসেন, তারা কেউ সাইকোলজি, ল, তারপরে ইভেন মেডিকেলের উপরেও সব কিছু মানুষ যারা আসেন তাদেরকে দিশা দেখেন। ইভেন আমাদের এখানে এক্স আইজি, আইপিএস অফিসাররা এবং পুলিশ অফিসাররাও এই দিয়ে উপকৃত হয়েছেন। তার কারণ অনেক সময় তাদেরও ভীষণ প্রেশারের মধ্যে কাজকর্ম করতে হয়, তাহলে তারা যদি এখান থেকে জানতে পারেন কীভাবে তার সলিউশন হবে, তো সেইটা আমরা এখান থেকে দেখাই এবং আমরা তাদেরকে সাহায্য করি। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব রকম ক্রস সেকশন অফ পিপল এখানকার কাউন্সেলিং কোর্স করে বিশেষভাবে উপকৃত। তো এখন আমরা এই মাধ্যমে এগিয়ে চলেছি আর চেষ্টা করছি যে সাধারণ মানুষকে যাতে একটা আইনি সহায়তা দিতে পারি এবং তারা যাতে বিকুন যায়, বিপথে না যান, তার জন্য আমরা একটা ফলপ্রসূ চেষ্টা করি।
2: আইনি সচেতনতার পাশাপাশি এই কাউন্সেলিং কোর্স কিভাবে একজন মানুষের ব্যক্তিগত বা পেশাগত জীবনকে সমৃদ্ধ করতে পারে, সেই অভিজ্ঞতার কথাই জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং এই কোর্সের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ করিম। এবারে শুনব তার বক্তব্য। আপনি নিজেও তো এই কাউন্সেলিং বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন, তাই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে জানতে চাইব বিচারপতি ডি কে বসুর আদর্শকে সামনে রেখে লজ ওয়েব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই কোর্স এবং আইনি সচেতনতা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং একজন দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন?
5: আমি মাসুদ করিম, হাইকোর্টে প্র্যাকটিস করি, এখান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাইকোলজি বিষয় নিয়ে আমি উত্তীর্ণ হই এবং ব্যক্তিজীবনে প্রফেশনের পাশাপাশি এই ডিগ্রি দিয়ে নিজেকে সমৃদ্ধ করি। আজকের এই বছরের যে ব্যাচ ছিল তাদেরকে

0: উত্তরীয় প্রদান এবং তাদেরকে সাম্মানিক প্রদান করে সম্বর্ধনা দেওয়া, পাশাপাশি জাস্টিস ডিকে বাসুর স্মরণে আজকের একটা স্বর্ণ মনোমুগ্ধকর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হাইকোর্টের গুণীজন সিটিং এবং রিটায়ার্ড জাজেরা এসে আলোকিত করছেন। প্রেক্ষাপট হচ্ছে একটাই, যে আরও বেশি বেশি করে মানুষের মাঝে এ আইন এর বিষয়টাকে পৌঁছে দেওয়া, সেই ব্যাপারে লিগ্যাল এড ওয়েস্ট বেঙ্গল একটা সদর্থক এবং পজিটিভ ভূমিকা পালন করছে। মানুষকে ডিগ্রি দিচ্ছে, মানুষকে লিগ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে সচেতন করছে, মানুষকে সেই পরম্পরাটা প্রতি বছর ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং যে ডিগ্রিটা প্রদান করছেন সেই ডিগ্রিটাও ইন কোলাবোরেশন উইথ দি ক্যালকাটা ইউনিভার্সিটি, ফলে এই জায়গা থেকে মানুষ আরও বেশি বেশি সচেতন হচ্ছে এবং যে ডিগ্রিটা অর্জন করছে সেটারও একটা ভ্যালিডিটি বা লিগ্যাল বেস আছে। আর মানুষ যত বেশি তার অধিকার সম্পর্কে, যত বেশি তার আইনি বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে, তত বেশি সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং বিভিন্ন বিষয়ে সে আরও বেশি একজন সজাগ এবং সুস্থ নাগরিক হিসাবে দেশকে সেবা করতে পারবে। এটুকুই বলা, নমস্কার এবং ধন্যবাদ দূরদর্শনকে, আকাশবাণীকে, যে তারা আমাকে একটু বলার সুযোগ দিয়েছে, ধন্যবাদ।
1: প্রয়াত বিচারপতি ডি কে বসুর জীবন কর্ম আমাদের মনে করিয়ে দেয়, আইন কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি মাধ্যম নয়, বরং মানুষের মর্যাদা, অধিকার এবং মানবিক মূল্যবোধ রক্ষারও অন্যতম ভিত্তি। সেই আদর্শকে ধারণ করেই লিগ্যাল এড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে আইনি সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিংয়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারের পথকে আরও সহজ এবং মানবিক করে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিংয়ের এই সমাবর্তন অনুষ্ঠান শুধু নতুন শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের উপলক্ষ নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা এবং আইনি সচেতনতার প্রসারে এক গুরুত্বপূর্ণ অঙ্গীকারেরও প্রতীক। বিচারপতি ডি কে বসুর স্মরণে প্রকাশিত স্মারকও আগামী প্রজন্মকে তার আদর্শ, চিন্তাভাবনা এবং মানব কল্যাণে নিবেদিত কর্মজীবনের কথা স্মরণ করিয়ে দেবে। আইন সম্পর্কে সচেতনতা যত বাড়বে, ততই সমাজে ন্যায়বোধ, পারস্পরিক শ্রদ্ধা ও মানবতার ভিত্তি সুদৃঢ় হবে এবং একটি আরও সুন্দর, নিরাপদ এবং দায়িত্বশীল সমাজ গড়ে উঠবে। শুনলেন লিগ্যাল এড সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল আয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিং এর দ্বাদশ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান এবং বিচারপতি ডি কে বসু স্মারক প্রকাশ উপলক্ষে বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রেয়া চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদী।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিধানসভা পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী বিপ্লব চক্রবর্তী।
1: বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন হয়ে গেল বুধবার। দুটো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলল। শাসক ও বিরোধী দলের বিধায়করা

আলোচনায় অংশ নিয়েছেন। অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রথমে হাওড়া বিল নিয়ে আলোচনা চলে। দীর্ঘদিন ভোট হয় না হাওড়ায়, এই বিল উত্থাপন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এরপর একে একে শাসক ও বিরোধী দলের বিধায়করা বিলের উপরে আলোচনা করেন। বিরোধী দলের বিধায়ক অরূপ রায় বলেন, হাওড়া শহরে বহু ওয়ার্ড ভোটার সংখ্যা অনেক পার্থক্য রয়েছে। কোনো ওয়ার্ডে 5,000, আবার কোনো ওয়ার্ডে 50,000 ভোটার রয়েছে। 5,000-এর জন্য যে অর্থ অনুমোদন করা হয়, 50,000-এর জন্য একই অর্থ অনুমোদন করা হয়। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, 200 কোটি টাকা হাওড়া পায়নি, আপনারা ভোট করতে দেননি, সে কারণে এত টাকার পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে হাওড়ার মানুষ। সরকারের কাছে পুনর্বিবেচনার জন্য বিলটি পাঠিয়েছিলেন রাজ্যপাল, যাতে সংশোধনী এনে পুনরায় পেশ করতে পারে। স্পিকার রথীন্দ্র বোস বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের প্রতি আস্থা বাড়ছে। আজ দুটো স্কুল এসেছে, 112 জন ছাত্রছাত্রী দেখতে এসেছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট বিল বিধানসভা উত্থাপন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি বলেন, হাওড়া ও বালির সঙ্গে যে অন্যায় করেছে বিগত সরকার, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। 2015 সালের পর থেকে হাওড়ার মানুষ কষ্টে আছে। 2018 সালের পর থেকে হাওড়ায় ভোট হয়নি, এর থেকে পরিত্রাণ দিতেই এই বিল আনা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায় বিধানসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি নজির সৃষ্টি করলেন, ডিলিমিটেশন নিয়ে বিধানসভায় আলোচনা এর আগে হয়নি, আপনাকে কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ জানায়। বিরোধী দলের বিধায়ক কানাইলাল আগরওয়াল বলেন, বিলে ওয়ার্ড সংখ্যা 50 থেকে 68 করা হয়েছে, সরকারের ক্ষমতা রয়েছে, বিল আনতে পারে, এখনও বিলটি প্রি ম্যাচুরি অবস্থায় রয়েছে, তড়িঘড়ি করে বিলটি আনা হয়েছে। লাস্ট জনগণনাকে সামনে রেখে ডিলিমিটেশন হওয়া উচিত। লাস্ট ডিলিমিটেশন হয়েছিল 2011 সালে। মন্ত্রী উমেশ রায় বলেন, 1984 সালে হাওড়াতে প্রথম ভোট হয়েছিল। হাওড়ার জল নিকাশি সমস্যা সমাধানের জন্য 4,720 কোটি টাকার মাস্টার প্ল্যান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক নৌশাদ সিদ্দিকী বলেন, ভোট কবে হবে সেই অপেক্ষায় আছি আমরা। বিধায়ক সঞ্জয় সিং বলেন, হাওড়ার মানুষ যে নাগরিক পরিষেবা পায়নি, তার দায় বিগত সরকারকে নিতে হবে। বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুরীর বক্তব্য, পলিটিক্যালি উদ্দেশ্যে ডিলিমিটেশন করা হয়েছিল আগে, শুভেন্দু অধিকারী সরকার এবার স্বচ্ছভাবে তা করছে। ফিরাদ হাকিম বলেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন হলে হাওড়ার পরিষেবাও বালি পাবে, সেজন্য করা হয়েছিল। এবার সেটা একার ইচ্ছায় তো সব হয় না, তৎকালীন হাওড়ার মেয়র ছিলেন যিনি, তিনি ফেল করেছেন, এখন আপনাদের সঙ্গে রয়েছে। আমরা হাওড়ার পরিষেবা বন্ধ করতে চাইনি, যাতে বালি ও হাওড়া একসাথে পরিষেবা পায় তার জন্য রাজ্যপালের কাছে বিলটি পড়েছিল, পরে নির্বাচন চলে আসে। বিধায়ক অরূপ রায় বলেন, তৎকালীন মেয়রের অনুরোধে সরকার করেছিল হাওড়ার সঙ্গে বালিকে যুক্ত। জাবেদ খান বলেন, বিলটি নিয়ে এত তাড়াহুড়ো করছেন কেন, নিশ্চয়ই পলিটিক্যালি উদ্দেশ্য রয়েছে। শাসক দলের বিধায়ক সর্বরী মুখার্জি বলেন, শহরের মান উন্নয়ন ও যুগান্তকারী এই বিল। সজল ঘোষ বলেন, 30,000 শূন্যপদ পূর্ণ হয়ে যাবে, আশা করছি। ফিরাদ হাকিমকে উদ্দেশ্য করে বলেন, আপনি পুরসভা থেকে পালালেন কেন, সেই উত্তর দিতে হবে। অগ্নিমিত্রা পল জনভাষণে বলেন, কলকাতা পুরসভা কর্মচারীদের বেতন নিয়ে কোনো মুখাপেক্ষী কেন থাকবে সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, আপনাদের অস্থিচিত্তে ডিসিশনের জন্য কর্মচারীদের পেনশন সহ অন্যান্য সমস্যা তৈরি হয়েছে। নির্বাচন কবে হবে পার্টি অফিসে ঠিক হয় না, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার বসে ঠিক করবে। অবৈধ নির্মাণ 60 থেকে 70% রয়েছে, অরূপবাবু আপনারা করেননি কেন, পপুলেশন বাড়ছে, রাস্তা বড় করতে হবে, সময় পেয়েছেন, 15 বছর করেননি কেন, প্রাথমিক পরিষেবা থেকেও মানুষ বঞ্চিত হয়েছে। এরপর বিধানসভায় চলে কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল এবং তা নিয়ে আলোচনা চলে। শহরে বেআইনি বিল্ডিং নিয়ে ফিরাদ হাকিমকে আক্রমণ করে নীতিশ তিওয়ারি। তিনি বলেন, 500 বেআইনি বিল্ডিং হয়েছে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায়, রাস্তা খারাপ রয়েছে, দুপাশে উঁচু, জল জমছে, কোনো প্ল্যানিং নেই, 15 বছর যাবৎ পরিকাঠামো নেই, তিলজলা।

0: কসবা এন্টালিতে কত বেআইনি বাড়ি হয়েছে আপনারা জানেন না, বলেন মন্ত্রী অগ্নিহোত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাক্তন বিধায়কদের দেখেছি ভিন্ন ভিন্ন দলের, সততা নিষ্ঠা নিয়ে তারা ছিলেন। মেদিনীপুরে এমন প্রাক্তন বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সাইকেল চড়ে তারা যাওয়া আসা করেন। প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর স্টেশনে বসে থাকেন, বাজার করেন। প্রাক্তন এসব বিধায়কদের জন্য চিকিৎসা ভাতা 6,000 জায়গায় 10,000 করা হলো। এছাড়াও বিধায়কদের সেবা কেন্দ্র চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তার বক্তব্য, বিধায়করা সেবা কেন্দ্র চালু করবেন, তার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র। ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি ছবি রেখে এই পরিষেবার কাজ মাসে 30,000 টাকা করে পাবেন। রেড রোডের কর্মসূচিতে সবাই ডাক পাবেন। আগে বিরোধীদের ডাকা হতো না, এখন বিরোধীদের ডাকা হয়। রাখীবন্ধন উৎসব সরকারিভাবে গোটা রাজ্যে পালন করতে হবে, এমন নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ একই রকমভাবে হাওড়া এবং কলকাতা বিধানসভা সংশোধনী বিল পাশ হয়ে গেল।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী বিপ্লব চক্রবর্তী।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
4: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছ কি খোঁজ?
3: আসছে তো জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
5: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো 6, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
3: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের সোয়াগ,
4: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
5: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
3: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
5: সকাল 9:30 থেকে বেলা 12:00, 2.5 ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
3: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
4: জম্পেশ সেলিব্রেশন হবে।
5: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
6: ছন্দে ছন্দে 56।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরৎ, শিল্পী অনিকেত চক্রবর্তী, রাগ কিরোয়ানি। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন ইমন সরকার। কিরোয়ানি রাগে শরৎ, শিল্পী অনিকেত চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিরুয়ানি রাগে শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন ইমন সরকার।

আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুরোধের আসর। এই আসরে আজকের প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, তাঁর কণ্ঠে এই নজরুল গীতির জন্য সিঙ্গুর থেকে অনুরোধ করেছেন তপন চক্রবর্তী বাসু।

নজরুল গীতিটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, হার মানা হার ছায়াছবির। এই গানটির জন্য অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।

করতে পারি। হার মানা হার ছায়া ছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী কিশোর কুমার। বজবজ বাওয়ালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তীর অনুরোধ।

আধুনিক গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোঁসলে, তাঁর কণ্ঠে এই আধুনিক গানটির জন্য ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে সৌমেন দাস ও গৌরী দাস অনুরোধ করেছেন।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে শিল্পী রাহুল দেব বর্মন, তাঁর কণ্ঠে এই আধুনিক গানটির জন্য নদিয়া থেকে বাপ্পি শেখের অনুরোধ।

গানটি শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। এবারে শিল্পী মোহাম্মদ রফি, তাঁর কণ্ঠে এই আধুনিক গানটির জন্য পূর্ব বর্ধমানের ভৈরবপুর মহাপ্রভুতলা থেকে অনুরোধ করেছেন তিলক কুমার নন্দী।

মোহাম্মদ রফির পর এবারের শিল্পী তালাত মাহমুদ। দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা ও রুহি সাহার অনুরোধ।

গানটি শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে, শুনছেন অনুরোধের আসর। এই আসরে আজকের শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাঁর কণ্ঠে এই আধুনিক গানটির জন্য আলমবাজার বড়ানগর কলকাতা 35 থেকে অনুরোধ করেছেন দিলীপ কুমার পাড়ুই।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটি দিয়েই শেষ করলাম আজকের অনুরোধের আসর।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু করছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই অন্তরালে ছায়াছবিতে কিশোর কুমার।

অন্তরালে ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে অদ্বিতীয়া ছায়াছবিতে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়।

অদ্বিতীয়া ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে বালুচরী ছায়াছবিতে শ্যামল মিত্র।

বালু জড়ি। ছায়াছবির গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে আপন আমার আপন, ছায়াছবিতে আশা ভোঁসলে।

0: শুনলেন আপন আমার আপন ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডমে যৌন মিলনে

0: অপরিশোধিত সূচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
0: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে আশা ও ভালোবাসা ছায়াছবিতে কিশোর কুমার।

শুনলেন আশা ও ভালোবাসা ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে

অনুরাগে ছোঁয়া ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন সাথী, ছায়াছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরী এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে।

অরুন্ধতী হোম চৌধুরী এবং মান্নাদের দ্বৈতকণ্ঠে সাতই ছায়াছবির এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী সুসীমা দাস মজুমদার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী কৌশিক গোস্বামী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা। শিল্পী জয়ন্ত পাণ্ডে। প্রথমে শুনবেন কৌশিক ধ্বনির আগে খেয়াল, পরে মিশ্র খাম্বাজ ঠুমরি এবং শেষে মিশ্র পাহাড়ি দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে রতন নট্ট। খেয়াল, ঠুমরি ও দাদরা শিল্পী জয়ন্ত পাণ্ডে।

0: already been appointed in various government departments. The state government maintains that the examination cannot be cancelled at this stage, citing judicial scrutiny by the Jharkhand High Court and the Supreme Court and the ongoing CID investigation. Union Minister Dr. Jitendra Singh informed that around 440 space technology startups are registered in India. In a written reply in Lok Sabha, Dr. Singh said, Indian National Space Promotion and Authorization Centre, INSPACE, has granted 113 authorizations to 52 non-government entities, NGEs, to carry out various space activities. Out of these, 18 NGEs are startups. The minister said the government has undertaken several proactive measures following the liberalisation of the space sector. Indian Railways has approved 153 crore rupees construction project of a four-lane road over bridge at Giratpur-Ahmedabad section of Western Railway. The ministry said the railway bridge portion will have a total length of 106 metres. It will comprise two composite girders of 53 metres each. Indian Railways has also approved the provision of Kavach version 4.0 on 660 route kilometre of the Izzat Nagar division of Northeastern Railway at an estimated cost of 295 crore rupees. As part of the Har Ghar Tiranga campaign in Jammu and Kashmir, the Riyasi district administration organized a Tiranga boat rally in the river Chenab as part of the celebrations marking 150 years of Vande Mataram, with the aim of fostering patriotic spirit among the people ahead of Independence Day celebrations. In Maharashtra, the campaign is gaining momentum ahead of Independence Day, with patriotic rallies, cultural programs and a range of other activities being organized across the state. And the Indian fencing team collected 3 gold, 1 silver and 1 bronze medal across various senior individual events on the third day of the Commonwealth Championship at Lagos in Nigeria. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দেব আজ 13ই আগস্ট বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি। 6:30টায় আজকের চাষবাস, থাকবে কৃষি সুপারিশ। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এ নিয়ে বলবেন ডক্টর প্রথমা চৌধুরী। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীতে রেজওয়ানা চৌধুরী বন্যা। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা টেলিস্কোপের কথা, বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব। উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি 8:05, 8:20 উত্তরণ। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ। গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব 9:00। 9:25 জেলা চিঠি, দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণীর জন্মদিনের বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায় ও হৃত্বিক শিকদার, অতিথি চারবাগ দীপ্ত। 11:12 দিলরুবা, অরূপ কুমার সেন। 12:15 লোকগীতি শম্পা কুণ্ডুর কণ্ঠে। 12:33 কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের নানা সুযোগ ও সম্ভাবনা, এ নিয়ে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 1:45 মহিলা মহল, অন্দর সংবাদ, অতিথি শ্রমণা চক্রবর্তী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 আধুনিক গানের অনুষ্ঠান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30টায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা। উপস্থিত থাকবেন বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। প্রথমে সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকার, পরে লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণ বাণী, প্রথাগত কৃষি নাকি নার্সারি কোনটা লাভজনক, সুব্রত বৈদ্য সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গানে গায়ত্রী অধিকারী ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর, পরে কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ। 9:30 নাটক ঘোড়ে লাল, রচনা কমল লাহিড়ী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। 10:00 শ্রবণের স্বাস্থ্য, প্রথমে শুনবেন মশাবাহিত অসুখ কিভাবে মোকাবিলা করবেন, পরে হাড় ও অস্থিসন্ধির সপ্তাহ 2026 এ নিয়ে একটি প্রতিবেদন। দুটি অনুষ্ঠানই স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 10:30 নজরুল গীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 10:50 শম্পা কুণ্ডুর কণ্ঠে লোকগীতি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দল মজুমদার। হাসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীতে পল্টু বিশ্বাস। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 201তম পর্ব। 6:45 রজনীকান্তের গানে ইন্দ্রা সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত অর্পিতা পালের উপস্থাপনায়। 8:30 আধুনিক গানে উদয় বন্দ্যোপাধ্যায়। 8:50 দিলরুবা অরূপ কুমার সেন। 9:10 রসধারা জ্যোতিপ্রসাদের উপস্থাপনায়। 10:15 অঞ্জুমান তালাত সালাহউদ্দিনের সঙ্গে। 11:00 পাশ্চাত্য সঙ্গীত ডাউন কান্ট্রি রোড প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়। 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানই উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দল মজুমদার। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দিলরুবা অরূপ কুমার সেন। 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মোরারকা। 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান, দুটি অনুষ্ঠানেই সঙ্গে রোশন মোরারকা। 7:10 শ্যামাসঙ্গীতে উদয় বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ রোশন মোরারকার সঙ্গে। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাজীব বসাকের উপস্থাপনায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্জয়িতা প্রচারতরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও

কোথাও হালকা থেকে মাঝারি বা দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 76%। বৃষ্টি হয়েছে 15.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 12 আগস্ট থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ 13 আগস্ট বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার, যা বেড়ে দমকা হওয়ায় সর্বোচ্চ ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে ঝোড়ো হাওয়ার তীব্রতা কমে আসার সম্ভাবনা। 12 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 51 সেকেন্ড। জয় হিন্দ।